HR পেয়ে বন্ধুদের সঙ্গে আমার জীবনের সময় খুব ভালো কাটে। এরপরে আরও এক বন্ধু বলছেন, হাই চিরন্তনী, আজকে চিরন্তনীর বিষয়ে বিশেষ ভালোবাসা, আমার আকাশবাণীর প্রতি ভালোবাসা। আজ থেকে নয় 1996 সালে FM রেনবোর জন্মলগ্ন থেকেই পাশে ছিলাম, আজও আছি। আজকের গানগুলো কিন্তু খুব স্মার্ট আর খুব রোম্যান্টিক। উৎপল মাইতি বেহালা থেকে অসংখ্য ধন্যবাদ উৎপলবাবু। এরপরে নিবেদিতা সেন শেয়ারাফলি থেকে বলছেন, গুড মর্নিং সোহম, আজ শনিবার চিরন্তনীতে শুনছি গান ও নতুন গল্প। আমার বিশেষ ভালোবাসা রেডিওতে নতুনের সঙ্গে পুরনো দিনের গান ও নাটক, আর এছাড়া অবশ্যই গল্পের বই। আজ শুনতে বসেছি নতুন গল্প। অনেক ধন্যবাদ নিবেদিতা ম্যাডাম। আমি বেশি ভালোবাসি পূজনীয় পিতা মাতাকে, তারপর ভালোবাসি শুক্র শনি রবি চিরন্তনী প্রভাতের রেডিওর অনুষ্ঠান। ভীষণ উৎকণ্ঠায় জীবন কাটছে গরমে। উচিলদহ কাছাড়িপাড়া থেকে শ্রী নিখিল রাউত ও শ্রীমতী মায়া রাউত। খুব সুন্দর লিখেছেন, খুব সুন্দর লিখেছেন। আরও এক বন্ধু, আচ্ছা, উত্তর বাওয়ালি আদকপাড়া থেকে অজিত কুমার আদক লিখছেন, শুভ সকাল দাদাভাই, শুভ সকাল। আজ এক বিশেষ দিন, ভলহারিণী কালী পুজো, তাই কালী মায়ের কাছে প্রার্থনা করি আমরা যেন সকলে ভালো সুস্থ আনন্দে ও হাসি খুশিতে থাকতে পারি। সকলে ভালো থেকো, নমস্কার ও ধন্যবাদ। অনেক ধন্যবাদ, ধন্যবাদ আপনাকেও। নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ থেকে, উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী এবং সোমবাবু, আসলে সোহমবাবু বলতে চেয়েছেন, বিশেষ ভালোবাসার মধ্যে গান, কিন্তু প্রথমে আপনি যে গান শোনালেন, আচ্ছা সেটা ওনার খুব ভালো লাগছে না, ঠিক আছে। যাই হোক, আমি আজকে একটু ভিন্ন ধরনের গান বেছে রেখেছি। চিরন্তনী শুনছি, চিরন্তনীকে ভালোবাসি, নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ থেকে। সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন, শুভ সকাল, গড়বুয়ার নিজস্ব পাহাড়, নুড়ি পাথর দিয়ে করছি জমা হাজার নুড়ি, অন্তহীন আশা নিয়ে। বিশেষ ভালোবাসার প্রসঙ্গে রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে প্রফুল্ল কুমার সিং নারায়ণ জ্যোত বলছেন, বিশেষ ভালোবাসা আমার রেডিও, কারণ 1984 সাল থেকে সেরকম লেখাপড়া করতে পারিনি, রেডিওর মাধ্যমে শুনে জ্ঞান অর্জন করেছি, গান থেকে গল্প, সুর থেকে কণ্ঠ সব করতে পারি, চাষাবাদের পদ্ধতি পরিপূর্ণ, আমি প্রান্তিক কৃষক, দণ্ডবোধ, নমস্কার, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আরও দুটি মেসেজ না, আরও অনেকগুলি মেসেজই রয়েছে, আমি অবশ্যই সেগুলো পড়ব, অবশ্যই পড়ব পড়ব। আর তার আগে শ্রেয়া ঘোষালের কণ্ঠে আর একটা গান, এই যে বন্ধুদের প্রতি ভালোবাসার কথা বললাম না এ প্রসঙ্গে, আরও কয়েকটা বিশেষ ভালোবাসার উদাহরণ আপনাদের আমি দেব। চলুন শুনে নিই শ্রেয়া ঘোষালের কণ্ঠে জ্যাকপট ছবি থেকে এই গানটি।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।

হ্যাঁ বন্ধুরা, চিরন্তনী অনুষ্ঠান শুনছেন 107 FM রেনবো, 9903653992 এই নাম্বারে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন। আর আজকের যে বিষয়ে বিশেষ ভালোবাসা, এই সম্পর্কে আপনার যদি কিছু জানা থাকে তাহলে অবশ্যই জানতে পারেন। আরও একজন বন্ধু পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ থেকে মিনতি চট্টোপাধ্যায় বলছেন, ভাই সোহম সকালের শুভেচ্ছা নিয়ে আপনিও নেবেন শুভেচ্ছা। আমার হৃদয় জুড়ে রেডিও, বুঝতে পারছো নিশ্চয়ই আমার বিশেষ ভালোবাসা। রেডিওকে ঘিরে ধরা রাঙিনা হতে ওই শোনো উঠিল আকাশবাণী, অমর লোকের মহিমা দিল সে যে মর্ত লোকেরে আমি। 1938 5ই অগস্ট শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ এই কবিতাখানি লিখেছিলেন। মাত্র দুই পংক্তি লিখে জানলাম আমার রেডিওর প্রতি বিশেষ আকর্ষণ। তাই ভালো থেকো, ভালোবাসা নিও, আপনি অনেক ভালোবাসা নেবেন। আপনাদের মতন শ্রোতাদের বিশেষ ভালোবাসার জন্যই আমাদের অনুষ্ঠান করার বিশেষ ভালোবাসাটাও সবসময় বেঁচে থাকে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মহিষ্টকারী থেকে কুহেলি মাইতি বলছেন। এরপর মেসেজে বলছেন, সংসারের গৃহকর্মে লিপ্ত আমার দুটি সারমেয়ে আছে, তাই নির্দিষ্ট সময়ে খাবার না দিলে ভীষণ উপদ্রব করে, এমতো অবস্থায় কী করবো দাদা ভাই বলে দিতে পারেন। আমি এটুকু বলি, আমার 7টি মার্জার রয়েছে, মানে বিড়াল, আর রাস্তায় যারা থাকে যে সকল বন্ধুরা, চার পেয়ে বন্ধু, সেরকমও আরও 5-6টি সারমেয়ে রয়েছে। এবার এই 5-6 জন আমি যখনই আমার কর্মক্ষেত্র থেকে ফিরি আমার পেছন চলে আসে, বা আমি যে অনুষ্ঠান করে বাড়ি ফিরবো আমার যে মার্জাররা রয়েছে তারা রীতিমতো দৌড়িয়ে ঝাঁপিয়ে আমার গায়ের উপর উঠে আসে। হ্যাঁ, এবং ঠিক সময় খাবার না দিলে এরাও কিন্তু বেশ উৎপাত শুরু করে, লাফাতে শুরু করে। এই যে উৎপাতটা না করছে বলে আমরা মনে করি, এই উৎপাতটা হলো ভালোবাসার উৎপাত। এই ভালোবাসার উৎপাত সহ্য আমাদের একটু করতেই হবে। আর ঠিক সময়ে আমরা যখন ভালোবাসা মানুষের থেকে পাই না, তখন এক এক সময় মনে হয় এই প্রাণীগুলো তো অনেক সহজ সরল, তাই না? হ্যাঁ, আর ওদের ভালোবাসার জন্যই, ওদের ভালোবাসা পাওয়ার জন্যই আমরা অনেক কিছু করতে পারি। এই প্রসঙ্গে অনেক দিন আগের একটা ঘটনা বলি। ভারতের বাইরে একজন মানুষ তার পোষ্যের জন্য

রীতিমতো, যাতে তার পোষ্যটি তিনি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরও কোনো রকম কষ্ট না পায়, সেই জন্য তার সম্পত্তির অংশ বিশেষ উইল করে গেছিলেন, যাতে অর্থনৈতিকভাবে ভালো থাকে সকলে। এছাড়াও বহু মানুষ তার পোষ্যের জন্য অনেক পরিশ্রম করেন, অনেক দামি খাবার নিয়ে আসেন, চিকিৎসা করান। আসলে পোষ্যরা তো পোষ্য নয়, তারা আমাদের পরিবারের অংশ হয়ে ওঠে। হ্যাঁ, পোষ্য প্রাণী আমাদের পরিবারের অংশ হয়ে ওঠে, আর এই ভালোবাসার একটা আলাদা স্পর্শ রয়েছে। আর এই প্রাণীগুলো দেখবেন, আপনি যখন বাড়ি এসছেন, ফিরে এসছেন, তখন হঠাৎই তারা আপনাকে দেখে যে আনন্দিত, সেটা তারা তাদের কাজে কর্মে বুঝিয়ে দেয়। এর মধ্যে SMS-এর মাধ্যমে এক বন্ধু বলছেন, সুপ্রভাত সোহমদা, আমি আকাশমণ্ডল বলছি বসিরহাট থেকে। আজ অনুষ্ঠান খুব ভালো লাগছে, গানগুলোও বেশ ভালো লাগছে, সকালে আজকের দিনটা খুব ভালো কাটুক, আপনারও খুব ভালো কাটুক বন্ধু। মেসেজের মাধ্যমে অনেকেই তার বিশেষ ভালোবাসার কথা জানিয়েছেন। এবারে আরও হোয়াটসঅ্যাপে, আবার হোয়াটসঅ্যাপে চলে যাই, সময় তো খুব বেশি নেই, তো তার মধ্যে শুভ সকাল চিরন্তনী। আচ্ছা, আমি কিন্তু সোহম উজ্জ্বল নই, উজ্জ্বল ভাই লিখে ফেলেছেন, ভোর 5টা থেকে মনটা খুব ভালো লাগছে, আজকে একটা নতুনত্ব এসছে গানে, চিরন্তনী ছাড়া আমাদের চলেই না, ভোর থেকে কখন যে আরম্ভ হবে সেই অপেক্ষাতেই থাকি, গল্পে গানে চিরন্তনী চিরদিনই শ্রোতার মধ্যে বিরাজ করুক। শুভ সকাল সকলকে, পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগর দিঘি মুর্শিদাবাদ থেকে। প্রিয় চিরন্তনী অনেকদিন পর লিখছে, আর এক বন্ধু লিখছেন কবিতা রায় হাওড়া রামরাজাতলা থেকে। বিশেষ ভালোবাসা বলতে রেডিও শুনতে ভালোবাসি, এখন তো নাতির সাথে খুনসুটি করে চলে যায় কোথায় সময়, তুমি আমার শুভেচ্ছা, আপনিও আমার শুভেচ্ছা নেবেন কবিতা ম্যাডাম। আর আরও অনেক অনেক বন্ধুরা অনেক মেসেজ করেছেন। আরেক বন্ধু বলছেন, সুপ্রভাত সোহম দাদাভাই, শনিবারের চিরন্তনী খুব ভালো লাগছে, আজকের বিশেষ ভালোবাসার গল্প আপনার উপস্থাপনা, ভালো থাকবেন, মাধবী শীল রহিমপুর হুগলি থেকে। বাহ বাহ। আরও একজন বন্ধু সোনালী ঘোষ দেবগ্রাম নদিয়া থেকে দেখছেন, গুড মর্নিং দাদাভাই সব, গুড মর্নিং সোনালী ম্যাডাম, আমি একজন হাউসওয়াইফ, আমি ভীষণ ভালোবাসি রান্না করতে, আর ভালোবাসি রেডিও শুনতে, রান্না করতে করতে আমি রেডিও শুনি, এখন আপনার চিরন্তনী প্রোগ্রাম শুনছি, ভীষণ ভালো লাগছে, ভালো থাকবেন। সত্যি আমারও না, রান্নার প্রতি আপনার যেরকম বিশেষ ভালোবাসা, আমার আবার খাওয়ার প্রতি বিশেষ ভালোবাসা। হ্যাঁ, এইটাই বলি, কিছু কিছু মানুষ যারা ভোজন রসিক হন, তারা কিন্তু তাদের খাদ্যের প্রতি বিশেষ ভালোবাসা থাকে। তারা কি করেন জানেন কি, কোনো একটি বিশেষ খাবার খাওয়ার জন্য, আমি বলছি কোনো একটি বিশেষ খাবার খাওয়ার জন্য তারা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে রীতিমতো সময় নিয়ে চলে যান, কখনো কখনো বাসে ট্রেনেও চলে যান, আমি কিন্তু এই কথা সত্যিই জানি। আবার কোনো একটি বিশেষ খাবার তার বিশেষ দিনে চাই, তার জন্য প্রচুর অর্থ খরচ করতেও পিছপা থাকেন না। অনেকদিন আগে, আজ থেকে 26-27 বছর আগে, এক ভদ্রলোককে আমি জানতাম, তার মিষ্টির প্রতি একটা বিশেষ ভালোবাসা ছিল। তিনি বিভিন্ন মিষ্টির দোকানে ঘুরে ঘুরে দেখতেন কোনো নতুন মিষ্টি এসছে কিনা, মানে নতুন ধরনের কোনো মিষ্টি এসছে কিনা, সেই মিষ্টিটি তিনি কিনে বাড়ি যেতেন, এবং এটা প্রায় প্রতি রাতেই তিনি করতেন। হ্যাঁ, এবং অর্থবান মানুষ, প্রচুর অর্থ খরচ করতে পারতেন খাওয়ার পেছনে, কিন্তু শুধু অর্থটাই বড় কথা নয়, বিশেষ ভালোবাসাটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ অর্থ তো অনেকেরই আছে, তাই না? সকলে কি এভাবে একটা বিষয়ের পেছনেই অর্থ খরচ করে, তা তো নয়। অনেকগুলো মেসেজ পড়লাম, আর বাকিরাও যদি মেসেজ করতে চান খুব দ্রুত পাঠিয়ে দিন 9903653992 এই নাম্বারে। পরের গানটি ফান্দে পড়িয়া বগা কান্দের ছবি থেকে, কেকের কণ্ঠে, চলুন শুনে নিই।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।

বন্ধুরা, চিরন্তনী অনুষ্ঠানে SMS এর মাধ্যমে আরো একটি বার্তা পেয়েছি। শনিবারের চিরন্তনীতে জানাই যে অসহায় পশু পাখিদের আমি বেশি ভালোবাসি, তার মধ্যে অবশ্যই বিড়াল, কুকুর ও পাখি। আর মানুষের মধ্যে যাদের আমি পছন্দ করি তাদেরও ভালোবাসি। রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি একটি একটি করে শোনালে ভালো লাগবে। মৌলি বলেছেন ঢাকুরিয়া থেকে। আচ্ছা মৌলি, সময়ের মধ্যে যদি শোনাতে পারি আমি অবশ্যই শোনানোর চেষ্টা করব। আর এরপরে আরও এক বন্ধু,

মেসেজ করেছেন আরও এক বন্ধু, নয় একাধিক বন্ধু মেসেজ করেছেন, আমি পড়ি। মাটিগাড়া শিলিগুড়ি থেকে, দার্জিলিং থেকে বলছেন, বিশেষ ভালোবাসা, অনুষ্ঠান শুনছি। আর আমাদের তরাই অঞ্চলে মুষলধারে বৃষ্টি শুরু হলো এখন দাদাভাই সোহম। আচ্ছা, বাহ বাহ বাহ বাহ বাহ বাহ বাহ বাহ বাহ বাহ, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমি উত্তরবঙ্গে কিন্তু একটা সময়, মানে আজ থেকে 17-18 বছর আগে কাটিয়ে এসেছি, একটা দীর্ঘ সময়। আর পাহাড়ে ঝমঝম করে বৃষ্টি পড়লে সে যে কি অসামান্য স্বর্গীয় অনুভূতি হয়, আর তা শুধুমাত্র যারা দেখেছেন তারাই বলতে পারবেন। আজকের যে অনুষ্ঠান বিশেষ ভালোবাসা, এ প্রসঙ্গে শুধু বলি, বিশেষ ভালোবাসা মানুষের কোনো বিষয়ের প্রতি হয়, কোনো বস্তুর প্রতি হয়, কখনো কখনো পশু পাখির প্রতি হয়, কখনো বইয়ের প্রতি হয়, কখনো গানের প্রতি হয়। বিশেষ ভালোবাসা কিসের প্রতি হবে সে বিষয়টা সে মানুষ নিজে স্থির করে। কারোর পরিবারের প্রতি হয়, আমি দেখেছি শুধু পরিবারের জন্য একজন মানুষ প্রচুর আত্মত্যাগ করলো, হয়তো সে ক্যারিয়ারে অনেক উন্নত হতে পারতো, কিন্তু তার পরিবারের প্রতি বিষয়। আমার এক নিজের বন্ধুকেই দেখেছি, ইচ্ছে করলে সে বিদেশে গিয়ে সেটেল করতে পারত, প্রচুর অর্থ রোজগার করতে পারত, সে জীবনে সমাজ সংসারে একটা বিরাট স্থান পেত, কিন্তু তার তুলনায় আমি অবশ্যই বলবো, কারণ কোনো স্থানকে তো আমরা ছোট বলতে পারি না, তার তুলনায় একটা স্বল্প স্থান সে গ্রহণ করল। কারণ তার পিতা সেই সময় অসুস্থ ছিলেন, তাই পিতার পাশে থাকাটাকেই সে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেছে। আর তার পিতার প্রতি এবং তার সংসারের প্রতি যে বিশেষ ভালোবাসা রয়েছে সেটা তো বলাই বাহুল্য। এছাড়া অনেকের কথা বলি, সন্তানের জন্য অনেক মা বিশেষ ভালোবাসার জন্যই নিজের ক্যারিয়ারকে ত্যাগ করেন, অনেক পিতা বিবাহের আগে, সন্তান জন্মের আগে তার যে বিষয়গুলো নিয়ে প্রচণ্ড একটা ভালো লাগা ছিল, ভালোবাসা ছিল, একটি দামাল যুবক ছিলেন হয়তো তিনি, কিন্তু সন্তান হওয়ার পর থেকেই সন্তানের স্বার্থেই জীবনের অনেক আত্মত্যাগ করেন, কারণ তখন তার হৃদয় জুড়ে বিশেষ ভালোবাসা শুধুমাত্র সন্তানকে কেন্দ্র করি। আবার দেখেছি কিছু কিছু মানুষের মাতৃভূমির প্রতি অসামান্য ভালোবাসা, তাই তো তারা দেশের জন্য আত্মত্যাগ করেন, তাই তো তারা দেশের জন্য জীবনের সোনালি মুহূর্তগুলোকে বিলীন করে দেন। আমাদের স্বাধীনতা সংগ্রামীরা, সমাজকর্মীরা সেই বিশেষ ভালোবাসায় যুক্ত থাকা মানুষ, তাদেরকে প্রণাম জানাই সেই সব মানুষদের যারা নীরবে সমাজের ভালোর জন্য কাজ করে যাচ্ছেন, কোনো কিছু পাওয়ার আশা না করে। কেউ বৃক্ষরোপণ করেন, কেউ পরিবেশ দূষণের বিরুদ্ধে কাজ করেন, কেউ সামাজিক কুপ্রথার বিরুদ্ধে কাজ করেন, অনেক ক্ষেত্রে এর জন্য তাদের নিজেদের কোনো জীবন অর্থনৈতিক উন্নতি আটকে যায়, ব্যাহত হয়, কিন্তু তবুও তারা নিজেদের বিশেষ ভালোবাসাকে কখনোই ছেড়ে চলে যান না। আর এই জন্যই তো তাঁরা মহান, হ্যাঁ এই জন্যই তাঁরা মহান, এই জন্যই তারা এ পৃথিবীতে, এ সমাজে, এ সংসারে বিশেষ স্থান গ্রহণ করতে পেরেছেন। আজ সকল বন্ধুদের মেসেজ পড়লাম, ভালো লাগলো, আরো একবার বলি, খুব ভালো লাগলো। আর এর মধ্যে আর কোনো বন্ধুর মেসেজ পড়ার সময় আমার নেই, কারণ আস্তে আস্তে এই অনুষ্ঠান থেকে আমি বিদায় নেব, কিন্তু থেকে যাবে কি বলুন তো, বিশেষ ভালোবাসা আপনাদের সকলের প্রতি, এই অনুষ্ঠানের প্রতি।

আকাশবাণী মৈত্রী শুরু হল প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আজ 16 মে 2026 শনিবার। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 44 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 29 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

দিব্য জীবন, যাকে দিব্য পুরুষ ও বিরাট পুরুষ বলছি, তাঁকেই যদি ঈশ্বর বলে মানি, তাহলে তার জগৎ প্রশাসনের রীতি সম্পর্কে আমাদের মনে একটা খটকা জাগে। সাধারণত ঈশ্বর বলতে আমাদের কল্পনায় ফোটে মানবীয় শাসনতন্ত্রের একটা আদর্শ, ভাবি মন ও মনের ইচ্ছা নিয়ে তাঁর কারবার, তাই সর্বশক্তিমত্তার খোশ খেয়ালে

জগতের পরে তাঁর মনঃকল্পনাকেই তিনি আইন বলে চাপান। তাঁর ইচ্ছা তাঁর ব্যক্তি স্বভাবের বন্ধনহীন খুশির খেলা। কিন্তু দিব্য পুরুষের কোনো দায় আছে কি সংকল্প বা ভাবনার স্বৈরাচার দিয়ে জগৎ শাসন করবার? তথাকথিত সর্বশক্তিমান অথচ অজ্ঞান মানুষের মতো তার মধ্যে মনোধর্মের সংকোচ নাই, তার অখণ্ড চেতনায় আছে সর্বভূতের স্বরূপ, সত্যের সংবিত। তিনি জানেন সর্ববিদ বলেই তাঁর জ্ঞানময় তপশক্তি সেই অন্তর্গূঢ় সত্যের প্রেতিতে ফুটিয়ে তুলছে বিশ্বের সকল বস্তুর গুহাহিত তাৎপর্য, তাদের নিয়তি বা সম্ভাব্যতা, তাদের অনতিবর্তনীয় আত্মস্বভাবের প্রবর্তনা। দিব্যপুরুষ স্বতন্ত্র, নিয়তিকৃত, কোনো নিয়মেরই বন্ধন তার নাই। তবু তাঁর লীলাতে দেখা যায় ক্রম ও নিয়ম, বস্তুত তারা স্বরূপ সত্যের পরিচায়ক বলে। সে সত্য গণিত কি যন্ত্রতন্ত্রের স্থূল সত্য নয়, তার মধ্যে প্রকাশ পায় বস্তুর চিন্ময় তত্ত্বভাবের স্বরূপ, তারা যা হয়েছে এবং যা হবে তার অভিব্যঞ্জনা, তাদের অন্তর্নিবিষ্ট বীজভাবের আকুতি। বিশ্বলীলায় স্বরূপে আবিষ্ট থেকেও দিব্যপুরুষ অধ্যক্ষ রূপে তাকে ছাপিয়ে আছেন। তাই প্রকৃতির একদিকে চলছে নানা জটিল বিধিবিধানের সীমিত প্রযোজনা, অথচ তারও মধ্যে রয়েছে দিব্যপুরুষের আবেশ ও অধিষ্ঠান। কিন্তু প্রকৃতির এই ঐশ্বর্যকে ছাপিয়ে আরেক দিকে রয়েছে অধ্যক্ষ পুরুষের দিব্য কর্ম ও ঐশ্বর্যযোগের অবন্ধ প্রীতি, যা কামচার বশে নয়, প্রমুক্ত স্বাতন্ত্র্যের উল্লাসেই কখনো নিয়তির বিপর্যয় ঘটায়। আমরা তাকে ভাবি প্রতিহার্য বা ইন্দ্রজাল। জানি না এ শুধু অপরা প্রকৃতির পরে চিন্ময়ী পরমা প্রকৃতির অপ্রত্যক্ষ প্রশাসন। বস্তুত অপরা প্রকৃতি তো পরমা প্রকৃতিরই খণ্ড বিভূতি মাত্র। অতএব উত্তরভূমির জ্যোতি শক্তি ও প্রভাব যে তার মধ্যে বিপর্যয় বা বিপরিণাম আনবে সে আর বিচিত্র কি। জড় প্রকৃতি গণিতের শতসিদ্ধ বিধান মেনে যন্ত্রের মতো চলছে, সে কথা মিথ্যা নয়। কিন্তু এই যন্ত্রমূঢ়তার অন্তরালে কাজ করে চলেছে চেতনার চিন্ময় বিধান, যাহাতে অপরাপ প্রকৃতির যন্ত্রলীলাতে সঞ্চারিত হচ্ছে একটা অন্তরাবৃত সার্থকতার প্রবেগ। আবার তারও উপরে আছে চিন্ময় স্বভাবের স্বাতন্ত্র, যার মধ্যে চিত পুরুষের বিশ্বম্ভর পরমসত্যই দিব্য জ্ঞান ও দিব্য কর্মে ছন্দিত হয়ে উঠেছে, ঈশ্বরের জগৎ শাসনকে বা তাঁর কর্মরহস্যকে আমরা নরলীলা কি যন্ত্রলীলা ছাড়া আর কিছুই ভাবতে পারি না। খানিকটা সত্য এতে থাকলেও এ তার দিব্য বিভূতির একটা দিক মাত্র।

আকাশবাণী মৈত্রী প্রথম আলো, শুনবেন সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ গিটার পরিবেশন করবেন পণ্ডিত অনুপ দাশগুপ্ত, রাগ আহির ললিত ও ভৈরবী।

সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে গিটার পরিবেশন করলেন পণ্ডিত অনুপ দাশগুপ্ত, আহির ললিত ও ভৈরবী রাগে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, পাঁচ দিন সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডসে পৌঁছেছেন। তিনি আজ সেদেশের প্রধানমন্ত্রী ও রাজারানীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ভারতীয় সম্প্রদায় ও অগ্রণী ডাচ কোম্পানির সিইওদের সঙ্গে ভাষণ দেবেন। সফরের প্রথম পর্যায়ে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচলের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা সংস্কার ও আন্তর্জাতিক প্রশাসনের পক্ষে দায়বদ্ধতার কথা পুনরায় ব্যক্ত করেছে। মেডিকেল কলেজগুলিতে স্নাতক স্তরে ভর্তির জন্য নিট ইউজির পরীক্ষা আবার নেওয়া হবে 21 জুন। আইপিএল ক্রিকেটে লখনউ সুপার জায়ান্টস 7 উইকেটে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে।

0: আজ ইডেনে কলকাতা নাইট রাইডার্স খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। আসি বিস্তারিত খবরে। পাঁচ দিন সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গভীর রাতে নেদারল্যান্ডসে পৌঁছেছেন। আমস্টারডাম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ডাচ বিদেশমন্ত্রী টম ব্যারেনসেন। শ্রী মোদীর এই সফরে ইউরোপীয় দেশগুলির সঙ্গে ভারতের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, নেদারল্যান্ডস সফরকালে প্রধানমন্ত্রী ডাচ প্রধানমন্ত্রী রব জেটানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গেও তার বৈঠকে বসার কথা। অন্যদিকে প্রধানমন্ত্রী সেদেশের ভারতীয় সম্প্রদায় এবং অগ্রণী ডাচ কোম্পানিগুলির সিইওদের সামনেও আজ ভাষণ দেবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর চিপ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুদেশের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। উল্লেখ্য, বাণিজ্যিক ক্ষেত্রে ভারতের অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার হল নেদারল্যান্ডস। পুনর্নবীকরণযোগ্য শক্তি, জল পরিচালন, পরিবেশ বান্ধব হাইড্রোজেন, কৃষি প্রযুক্তি ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশের মধ্যে সহযোগিতা রয়েছে। তার এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি সদ্য সম্পাদিত ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির বিভিন্ন দিকও খতিয়ে দেখা হবে বলে আশা করা হচ্ছে। নেদারল্যান্ডস সফর শেষে প্রধানমন্ত্রী আগামীকাল সুইডেনের কোটেনবার্গে যাবেন। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তারা। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা। দুই প্রধানমন্ত্রী শিল্প সংক্রান্ত ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। এই অগ্রণী প্যান ইউরোপীয় বাণিজ্যিক ফোরামের বৈঠকে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লিয়নও উপস্থিত থাকবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী সোমবার পৌঁছবেন নরওয়েতে। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী জোনাস গরস্টোরের সঙ্গেও। ভারত নরওয়ে বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শিখর সম্মেলনেও নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে যোগ দেবেন শ্রী মোদী। মঙ্গলবার তিনি তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। সেখানে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোর ছাড়াও ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেডারিকসন, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী ফেটেরি অর্পো, আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রস্টন ফ্রস্তাদিত্য এবং সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন অংশ নেবেন। প্রযুক্তি ও উদ্ভাবন, পুনর্নবীকরণ ও পরিবেশ বান্ধব শক্তি, প্রতিরক্ষা, মহাকাশ সহ বিভিন্ন ক্ষেত্রে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকে ৪৩ বছর পর এই প্রথম কোন প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে তিনি বৈঠক করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফর ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করবে। বাণিজ্য, বিনিয়োগ এবং সদ্য স্বাক্ষরিত ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তিও তার এই সফরে বিশেষ প্রাধান্য পাবে। এদিকে প্রধানমন্ত্রী হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও অবাধ জাহাজ চলাচলের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। আঞ্চলিক স্থিতিশীলতার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে হরমুজ প্রণালীর গুরুত্বের ওপরও তিনি জোর দেন। আবুধাবিতে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে উচ্চ পর্যায়ের এক বৈঠকের পর প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহীর ওপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা করেন। তার পাঁচ রাষ্ট্র সফরের প্রথম গন্তব্য হিসেবে প্রধানমন্ত্রী আমির শাহীর নেতৃত্ব ও জনগণের প্রতি ভারতের সংহতির কথা তুলে ধরেন।
1: পশ্চিম এশিয়া ক্ষেত্রে যুদ্ধ কি পরিস্থিতি কা প্রভাব পুরে বিশ্ব পর দেখাই দে রহা হ্যায়। ভারত নে হমেশা সমস্যাও কে সমাধান কে লিয়ে ডায়লগ অর ডিপ্লোমেসি কা প্রাথমিকতা দি হ্যায়। হরমুজ কো ফ্রি, ওপন অর সেফ বনায়ে রাখা, ये हमारी सबसे बड़ी प्राथमिकता है। भारत हर परिस्थिति में यूएई के साथ कंधे से कंधा मिलाकर खड़ा है और आगे भी खड़ा रहेगा।
0: হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেবে না বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে আমেরিকার গৃহীত

0: পদক্ষেপ যে সঠিক তার পক্ষে যুক্তি দিয়ে মার্কিন রাষ্ট্রপতি ইরানের সমালোচনা করেন। তেহরানের সঙ্গে করা চুক্তিগুলি ধারাবাহিকভাবে মানা হচ্ছে না বলেও অভিযোগ জানান রাষ্ট্রপতি ট্রাম্প। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা সংস্কার ও উন্নত আন্তর্জাতিক প্রশাসনের পক্ষে তাদের দায়বদ্ধতার কথা পুনরায় ব্যক্ত করেছেন। ব্রিক্স বিদেশমন্ত্রীদের সম্মেলন থেকে উঠে আসা সিদ্ধান্ত সম্বলিত এক নথিতে বলা হয়েছে, সদস্য দেশগুলি ন্যায়সঙ্গত, বৈধ, গণতান্ত্রিক ও দায়বদ্ধ আন্তর্জাতিক ও বহুপাক্ষিক ব্যবস্থাপনা গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। মেরুকরণ ও অবিশ্বাসের এই বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা শক্তিশালী করার জন্য সম্মিলিত উদ্যোগকে উৎসাহিত করতে হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, কার্যকর বহুপাক্ষিক ব্যবস্থার লক্ষ্য এগিয়ে নিয়ে যেতে ভারত তার সব অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে 2026 ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকের দ্বিতীয় দিনের প্রকাশ্য অধিবেশনে ডক্টর জয়শঙ্কর বলেন, এই বৈঠকের ব্যাপকতা থেকেই বোঝা যায় দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়টিকে সকলে কতটা গুরুত্বপূর্ণ দেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মেডিকেল কলেজগুলিতে স্নাতক স্তরে ভর্তির জন্য প্রবেশিকা নিট ইউজির পরীক্ষা আবার নেওয়া হবে 21 জুন। প্রশ্নপত্র ফাঁসের জন্য চলতি মাসের 3 তারিখে যে নিট ইউজি নেওয়া হয়েছিল তা বাতিল করা হয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ গতকাল পুনরায় পরীক্ষা গ্রহণের এই দিন ঘোষণা করে। সামাজিক মাধ্যমে এনটিএর তরফে এক বার্তায় পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের প্রকৃত তথ্যের জন্য এনটিএর সরকারি কমিউনিকেশন চ্যানেলের উপর ভরসা করার আবেদন জানানো হয়েছে। এনটিএ সূত্রে জানা গেছে, ওইদিন দুপুর 2 থেকে বিকেল 5:15 পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীরা বৃহস্পতিবার পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের প্রথম বা দ্বিতীয় প্রেফারেন্স বেছে নিতে পারবেন। উল্লেখ্য, প্রশ্ন ফাঁসের এই মামলা বর্তমানে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই এর বিবেচনাধীন। এদিকে আসন্ন পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠক বসে। সুষ্ঠুভাবে নিট পরীক্ষা গ্রহণের ব্যাপারে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। নিট ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁসের মূল অভিযুক্তকে সিবিআই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গত 24 ঘণ্টায় সিবিআই এর তদন্তকারী অফিসাররা দেশের বিভিন্ন জায়গায় হানা দিয়ে নানান তথ্য প্রমাণ জোগাড় করেছেন। আটক করা হয়েছে বহু কাগজপত্র, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ও মোবাইল ফোন। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর পুনে থেকে পিভি কুলকার্নি নামে এক রসায়নের অধ্যাপককে তদন্তকারীরা গতকাল গ্রেপ্তার করেন। তিনি মূল ষড়যন্ত্রকারী বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশের পর ছাত্রছাত্রীদের জন্য নোটিশ জারি করেছে। এতে বলা হয়েছে, ফলাফল নিয়ে যে সমস্ত পড়ুয়া সন্তুষ্ট হতে পারেনি তারা 2 দফায় পর্যালোচনা ব্যবস্থার সুযোগ নিতে পারবেন। এজন্য প্রথম দফায় ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা উত্তরপত্রের স্ক্যান করা কপির জন্য অনলাইনে আবেদন করতে হবে, পরে যা রিভিউর জন্য ডাউনলোড করা যাবে। দ্বিতীয় পর্যায়ে ছাত্রছাত্রীরা কোনো নির্দিষ্ট উত্তরের নম্বর দেওয়ার ক্ষেত্রে পুনর্মূল্যায়নের জন্য আবেদন জানাতে পারবেন। আইপিএল ক্রিকেটে আয়োজক লখনৌ সুপার জায়ান্টস 7 উইকেটে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে। লখনৌয়ের একানা স্টেডিয়ামে গতরাতে জয়ের জন্য 188 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে লখনৌ 16 ওভার 4 বলে প্রয়োজনীয় রান তুলে নেয়। এর আগে চেন্নাই নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 187 রান করে। ইডেনে আজ আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 5 দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডসে পৌঁছেছেন। তিনি আজ সেদেশের প্রধানমন্ত্রী ও রাজারানীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ভারতীয় সম্প্রদায় ও অগ্রণী ডাচ কোম্পানির সিইওদের সঙ্গে ভাষণ দেবেন। খবর আপাতত এ পর্যন্তই। পরের খবর 7:25।
1: আকাশবাণী মৈত্রী শাশ্বত ভারত, আজ শুনবেন হিতোপদেশ থেকে পাঠ।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলাদেশ প্রেস রিভিউ। প্রথম আলোর প্রতিবেদনে প্রকাশ, বাংলাদেশে আরও সাতটি শিশু মারা যাওয়া

40টি শিশুর মৃত্যু হয়েছে। নিউএজ জানিয়েছে, হামে মৃত্যুর ঘটনায় অবহেলার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। বৃহস্পতিবার বাংলাদেশের রাজধানী ঢাকায় হামের প্রাদুর্ভাবের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে সিপিবি নেতারা বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রতি এই আহ্বান জানান। তাঁরা বলেন, গত 17ই মার্চ মেয়াদ শেষ করা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কয়েকজন সদস্য চলতি হাম প্রাদুর্ভাবের দায় এড়াতে পারেন না। তাদের অবহেলার কারণেই বাংলাদেশে হামে 400-র বেশি শিশুর মৃত্যু হয়েছে। ডেইলি সানের খবরে প্রকাশ, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লেভরভ বৃহস্পতিবার নতুন দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সময় তাঁরা ইউক্রেন ও পশ্চিম এশিয়ার পরিস্থিতি সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, 2025 সালের ডিসেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অনুষ্ঠিত বৈঠকের পর থেকে দ্বিপাক্ষিক সহযোগিতায় যে অগ্রগতি হয়েছে সে বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবহিত করেন সের্গেই লেভরভ। বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, পেট্রোল ডিজেলের দাম লিটারে 3 টাকা বাড়িয়েছে ভারত। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দীর্ঘ 4 বছর পর শুক্রবার জ্বালানির মূল্য সংশোধন করায় ভারতে পেট্রোল ও ডিজেলের দাম লিটারে 3 টাকা করে বৃদ্ধি পেয়েছে। শিল্পক্ষেত্রের সূত্র অনুসারে এই বৃদ্ধির ফলে পেট্রোলের দাম লিটার প্রতি 94.77 টাকা থেকে বেড়ে 97.77 টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি 87.67 টাকা থেকে বেড়ে 90.67 টাকা হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্ববাজারে জ্বালানির দাম যেভাবে লাফিয়ে বেড়েছে তার সঙ্গে সামঞ্জস্য রাখতে যে পরিমাণ মূল্যবৃদ্ধি প্রয়োজন ছিল এই বৃদ্ধি তার মাত্র 10 ভাগের 1 ভাগ। ডেইলি অবজারভার জানিয়েছে, ওমানের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে বাংলাদেশের চট্টগ্রামের লালানগর ইউনিয়নের 4 ভাইয়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওমানের পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়িটি দীর্ঘ সময় ইঞ্জিন চালু রেখে স্থির অবস্থায় ছিল। গাড়ির শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা থেকে বিষাক্ত গ্যাস লিক হয়ে গাড়ির ভেতরে ছড়িয়ে পড়ায় তাদের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, বাংলাদেশে জুলাইয়ের গণ অভ্যুত্থান চলাকালীন সংগঠিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা ও আরও 83 জনের বিরুদ্ধে দায়ের করা ভুয়ো অভিযোগ প্রত্যাহারে সুপারিশ করেছে পুলিশ। তদন্তে সমগ্র ঘটনায় সাজানো হিসেবে প্রমাণিত হওয়ার পর পুলিশ এই মামলায় শেখ হাসিনা ও আরও 83 জনের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রত্যাহারের সুপারিশ করেছে। তদন্ত রিপোর্টে সংশ্লিষ্ট আধিকারিক উল্লেখ করেন যে মামলার বাদী মোহাম্মদ সুমন স্বীকার করেছেন, তিনি আর্থিক প্রলোভন এবং কতিপয় ব্যক্তির চাপের মুখে পড়ে এই মামলাটি দায়ের করেছিলেন। শুনলেন বাংলাদেশ প্রেস রিভিউ, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রামীণ শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আর শুনবেন গ্রীষ্মকালীন ফসলের পোকার আক্রমণ ও তার প্রতিকার, এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর প্রণব দেবনাথ।
2: গ্রীষ্মকালে ভেন্ডি চাষ করা হয়ে থাকে এবং ভেন্ডিতে অনেক ধরনের পোকার আক্রমণ ঘটে। যেমন সবার প্রথমে যেটা বলতে হয় সেটা হলো কাণ্ড ও ফল ছিদ্রকারী পোকা। এই মথ যখন আসে, এসে এরা প্রথমে গাছের পাতা, ফুল, ফল বিভিন্ন জায়গাতে ডিম পাড়ে এবং এই লার্ভা, ডিম ফুটে যে লার্ভা বেরোয় সেই লার্ভাটি কাণ্ডের ভিতর ঢুকে যায়, ঢুকে গিয়ে ভিতর থেকে খাওয়া শুরু করে। এর ফলে গাছের যে ডগাগুলো, ডগাগুলো শুকিয়ে যায়, জমিতে গিয়ে এরকম শুকিয়ে যাওয়া ডগা অনেকগুলো দেখতে পাওয়া যায়। এছাড়া এরপরে যখন ফল চলে আসে তখন

0: ফলের মধ্যেও এরা আক্রমণ করে, ফলের মধ্যে ঢুকে পড়ে, ঢুকে যে ছিদ্রপথে ঢুকে সেই ছিদ্রপথটা অনেক সময় ওরা ওদের যে এক্সপিটা বা মল, সেই মল দিয়ে ওরা বন্ধ করে দেয়। তো এই ধরনের পোকার কন্ট্রোল করার জন্য আমাদের ফেরোমন ট্র্যাপ আমরা ব্যবহার করতে পারি, আমরা প্রতিরোধী জাত চাষ করতে পারি, এবং এই সমস্ত করার পরেও যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করতে পারি, যেমন অ্যাসিফেট 75% SP, এটি অ্যাসাটাফ নয় পাওয়া যায়, এটি 0.75 গ্রাম পার লিটার। এছাড়া আমরা কার্টাফ হাইড্রোক্লোরাইড 4G, এটি আমরা 1 গ্রাম পার লিটার, অথবা স্পিনোস্যাড 45 SC, এটি 0.2 ml পার লিটার, এই ডোজে আমরা প্রয়োগ করতে পারি। এগুলো চেঞ্জ করে করে যদি প্রয়োগ করা হয়, একই পেস্টিসাইড বারবার ব্যবহার না করে যদি আলাদা আলাদা পেস্টিসাইড রোটেশনে ব্যবহার করা হয় তাহলে ভালো হয়। এছাড়া ভেন্ডিতে অনেক সময় শোষক শ্রেণীর পোকার আক্রমণ ঘটে, এই শোষক শ্রেণীর পোকা বলতে জ্যাসিডের আক্রমণ ঘটতে পারে, জ্যাসিডের আক্রমণের ফলে পাতা অনেক সময় হলুদ হয়ে যায়। তো এই জ্যাসিডের আক্রমণ প্রতিহত করার জন্য আমরা ইয়েলো স্টিকি ট্র্যাপ জাতীয় ট্র্যাপ আমরা জমিতে লাগাতে পারি, এছাড়া বিভিন্ন ধরনের ওষুধও ব্যবহার করতে পারি, যেমন ইমিডাক্লোরোপিড 17.8 SL, এটি 0.2 ml পার লিটার ডোজে দিতে হবে। অ্যাসিটামিপ্রিড 20 SP, এটি আমরা ব্যবহার করতে পারি 1 গ্রাম পার 5 লিটার জল এই ডোজে। এরপর আমরা চলে আসি পটলে। পটলে আমরা মাকড়ের আক্রমণ দেখতে পারি, মাকড়ের আক্রমণ যখন ঘটে তখন পটলের পাতায় সাদা ডট হয় কিছু, এবং যখন মাকড়ের আক্রমণ প্রচুর পরিমাণে হয়, প্রচুর সংখ্যায় মাকড় বেড়ে যায়, তখন অজস্র সাদা দাগ গোটা পাতাটিকে ঢেকে ফেলে এবং পাতা শুকিয়ে যায়, পাতা ঝরে পড়ে, ফুলও অনেক সময় ঝরে পড়ে এদের আক্রমণের ফলে। তো এই মাকড় যদি আক্রমণ করে সেক্ষেত্রে আমরা স্পাইরোমেসিফেন 22.9 SC, এই ওষুধটি 1 ml প্রতি লিটার জলে গুলে আমরা জমিতে প্রয়োগ করতে পারি। এরপর কুমড়োতে, কুমড়োতে ফলের মাছির আক্রমণ করে এবং কুমড়োতে আরেকটি আক্রমণ ঘটে, যেটা হলো হাড্ডা বিটল বা এপিলাকনা বিটল। এই এপিলাকনা বিটল যদি আক্রমণ করে তাহলে পাতার, এরা হচ্ছে পাতার উপরে সবুজ অংশ কুড়ে কুড়ে খায়, এর ফলে পাতাতে মইয়ের মতো একটা সিমটম তৈরি হয়, যেখানে কিছুটা পরিমাণে সাদা, আবার কিছুটা সবুজ, কিছুটা সাদা, কিছুটা সবুজ। এই ধরনের হাড্ডা বিটলের আক্রমণ ঘটলে সেক্ষেত্রে আমরা ক্লোরান্ট্রানিলিপ্রল 18.5 SC, এই ওষুধটি আমরা প্রয়োগ করতে পারি 0.3 ml পার লিটার জলে গুলে। এছাড়া কুমড়োতে ফলের মাছির আক্রমণ ঘটে, কুমড়ো জাতীয় যত রকমের ফসল আছে সব ফসলেই ফলের মাছির আক্রমণ ঘটে। তো এই ধরনের ফলের মাছির আক্রমণ প্রতিহত করার জন্য আমরা পোকা আক্রমণ প্রতিরোধী জাত চাষ করতে পারি, যেমন অর্ক সূর্যমুখী, এটি একটি কুমড়োর জাত, এবং অর্ক বাহার, এটি একটি লাউয়ের জাত, এগুলি আমরা চাষ করতে পারি। এছাড়া আমরা ফেরোমন ট্র্যাপ ব্যবহার করে এদের সংখ্যাকে আমরা মনিটর করব, যে কখন বাড়ছে কখন কমছে। প্রথম দিকে আমরা একর প্রতি 4টি করে ফেরোমন ট্র্যাপ লাগাবো জমিতে, ফসলের যে লেভেলে ফসলটা রয়েছে তার থেকে 1 বা 1.5 ফুট উচ্চতায় ফেরোমন ট্র্যাপটি লাগাবো, এবং যদি পোকার আক্রমণ বেশি হয় সেক্ষেত্রে একর প্রতি 10টি করে ফেরোমন ট্র্যাপ দিতে পারি। এই ধরনের প্রতিকার ব্যবস্থা গ্রহণ করে আমরা কুমড়ো জাতীয় ফসলে ফলের মাছির আক্রমণকে প্রতিহত করতে পারি। এরপর চলে আসি লঙ্কাতে। লঙ্কায় এই সময় মাকড়ের আক্রমণ ঘটবে, লঙ্কাতে থ্রিপসের আক্রমণ দেখতে পারি, থ্রিপস যেটিকে আমরা গ্রাম বাংলার ভাষায় বলি চিরুনি পোকা, এই দুটির আক্রমণ একযোগে ঘটলে পাতা কুকড়ে যাবে। এই ধরনের মাকড় এবং থ্রিপস একসঙ্গে আক্রমণ ঘটলে সেক্ষেত্রে আমরা ইনসেক্টিসাইড এবং অ্যাকারিসাইড দেবো, এক্ষেত্রে আমরা ফ্রনিকামিড 50 WG, এই ওষুধটি আমরা দিতে পারি, এটি দিয়ে চিরুনি পোকার কন্ট্রোল করতে পারবো। এবং মাকড় কন্ট্রোল করার জন্য আমরা স্পাইরোমেসিফেন 22.9 SC, এটিকে আমরা প্রয়োগ করতে পারি প্রতি লিটারে 1 ml ওষুধ মিশ্রণ করে।
1: এতক্ষণ শুনলেন গ্রীষ্মকালীন ফসলের পোকার আক্রমণ ও তার প্রতিকার, এ বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর প্রণব দেবনাথ।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী, এখন জানিয়ে দেব আজ সারাদিনের অনুষ্ঠান সূচি। একটু পরেই শুনবেন লোকগীতে, ভারতীয় সময় সকাল 7:15 শুনবেন বাংলাদেশের দর্শনীয় স্থান, আজ শুনবেন হবিগঞ্জের কথা।

সাতটা বেজে 35 মিনিটে শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় স্পন্দন দাস। 8টা বেজে 30 মিনিটে শুনবেন পথ চলতে, বিষয় পথে থাকা মানুষদের নিয়ে অনুষ্ঠান, কথোপকথনে অর্পণ চিহ্ন ও গৌতম চট্টোপাধ্যায়। 8টা বেজে 45 মিনিটে শুনবেন কীর্তন, শিল্পী মোনালিসা ভট্টাচার্য। ভারতীয় সময় সকাল 9টায় শুনবেন ছোটদের আসর, প্রথমে শুনবেন আন্তর্জাতিক জাদুঘর দিবস নিয়ে অনুষ্ঠান, এরপর রূপকথার গল্প, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। ভারতীয় সময় সকাল 9টা বেজে 30 মিনিটে শুনবেন মনের মতো গান, উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র। ভারতীয় সময় সকাল 10টা বেজে 30 মিনিটে শুনবেন কবি গান, পরিবেশনায় নির্মল মণ্ডল ও সহশিল্পীবৃন্দ। সকাল 11টায় শুনবেন শিল্প প্রাঙ্গণ, পিংলার পটচিত্র। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন উৎসব সিনহা, প্রযোজনা দুর্বাদে। 11টা বেজে 30 মিনিটে শুনবেন রম্যগীতি। বেলা 12টায় শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় সুভাষ বিশ্বাস। 12টা বেজে 30 মিনিটে শুনবেন নাটক শুক্রে শনি, রচনা দিব্যেন্দু পালিত, বেতার নাট্যরূপ বাসবী চক্রবর্তী, প্রযোজনা রুবি বাগচি। দুপুর 1টা বেজে 40 মিনিটে শুনবেন বাংলা ব্যান্ডের গান।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনে শুনবেন বিকেল 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 শুনবেন মহিলাদের আসর, বিষয় নিরুপমা। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন লাকি বণিক, উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়। বিকেল 4:35 শুনবেন আরোগ্য নিকেতন, পুড়ে যাওয়া থেকে সতর্কতা, এ বিষয়ে বলেছেন ডক্টর রূপনারায়ণ ভট্টাচার্য, সাক্ষাৎকার গ্রহণে সোমা সরকার। বিকেল 4:50 শুনবেন ঢাকার চিঠি, বিকেল 5:05 শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় মাধবীলতা সাহা, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার, সন্ধে 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা, 6:50 শুনবেন আপনার স্বাস্থ্য, বিষয় হার্ট অ্যাটাকের ধরন, বলবেন ডক্টর স্বয়ম্ভু মুখোপাধ্যায়। সন্ধে 7:00 শুনবেন কবি গান, 7:45 শুনবেন নস্টালজিয়া, এই অনুষ্ঠানে বিখ্যাত অভিনেতা পরণ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার শুনবেন, সাক্ষাৎকার গ্রহণে সুদীপ্ত মিত্র, প্রযোজনা দুর্বাদে, আজ শুনবেন প্রথম পর্ব। ভারতীয় সময় রাত 8:15 শুনবেন শ্রবণী, বিষয় উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, আলোচনায় প্রসাদ রঞ্জন রায় ও দীপান্বিতা রায়। রাত 9:00 শুনবেন কথায় গানে, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য, 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা, 9:45 শুনবেন আলোর সন্ধানে। ভারতীয় সময় রাত 10:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:45 শুনবেন উপমহাদেশের খবর, রাত 11:00 শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। জানিয়ে দিলাম আজ সারাদিনের অনুষ্ঠান সূচি আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন লোকগীতে। প্রথম গানটি শুনবেন নির্মলেন্দু চৌধুরীর কণ্ঠে।

শুনলেন লোকগীতি আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30 বাংলাদেশ সময় সকাল 9:00 শুনতে ভুলবেন না।
0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলাদেশের দর্শনীয় স্থান।

বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানে আজ আপনাদের শোনাব হবিগঞ্জের কথা। হবিগঞ্জ, এই হবিগঞ্জে রয়েছে বাংলাদেশের বেশ কিছু দর্শনীয় স্থান, আর তার মধ্যে সবচেয়ে প্রধান যে জায়গাটি হল সেটি হল রেমা কালেঙ্গা। হবিগঞ্জে দেশের দ্বিতীয় বৃহত্তম বন রেমা কালেঙ্গা। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন রেমা কালেঙ্গা সুন্দরবনের পরেই দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক বন। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় প্রায় 1795 হেক্টর আয়তনের এ বনভূমি বিস্তার লাভ করতে শুরু করে 1940 সালে। তবে বনটিকে অভয়ারণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় 1982 সালে, আর তা সম্প্রসারণ করা হয় 1996 সালে। কালেঙ্গা, রেমা, ছনবাড়ি আর রশিদপুর চারটি বিটের মধ্যে রেমা

কালিঙ্গার ছনবাড়ি এলাকার বিস্তীর্ণ জঙ্গল নিয়ে রেমা কালিঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য গঠিত হয়েছে। এখানে রয়েছে বেশ কয়েকটি পাহাড় আর টিলা। এখানকার পাহাড়গুলোর সর্বোচ্চ উচ্চতা প্রায় 67 মিটার। রেমা কালিঙ্গায় 37টি প্রজাতির স্তন্যপায়ী আর 7 প্রজাতির উভচর এবং প্রায় 18টি প্রজাতির সরীসৃপ রয়েছে। এছাড়াও 167টি প্রজাতির পাখি রয়েছে। এছাড়া এখানে অনেক বিরল প্রজাতির গাছপালাও আপনি দেখতে পাবেন। নানান বিরল প্রজাতির লতা গুল্ম। এই অভয়ারণ্যের ভেতরে এলেই আপনার মন ভালো হয়ে যাবে। একেবারেই প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া, অরণ্যের মাঝে হারিয়ে যাওয়া। আবার সেই অরণ্যের মাঝে দেখবেন মাথা তুলে দাঁড়িয়ে আছে সূর্য টিলা। দূর থেকে দেখতে পাবেন তার সবুজ রং, আর সেই সবুজ রঙের হাতছানি আপনাকে টিলায় উঠতে বাধ্য করবে। আর যদি আপনি সেই টিলায় একবার উঠতে পারেন, তাহলে তো আর কথাই নেই, এক অপরূপ দৃশ্যের সম্মুখীন হবেন আপনারা। আর যদি আপনি টিলায় না উঠতে পারেন, তাহলেও আপনার জন্য বিকল্প এক ব্যবস্থা রয়েছে। অভয়ারণ্যের ভেতরে রয়েছে সুউচ্চ একটি ওয়াচ টাওয়ার। সেখানে দাঁড়িয়ে দেখা যায় বনের ভেতরের দূর দূরান্তের এক মনোরম দৃশ্য। আর টাওয়ারের নিচেই রয়েছে আঁকা বাঁকা একটি লেক। রেমা কালিঙ্গা বনের ভেতরেই রয়েছে ত্রিপুরা, সাঁওতাল, তেলেগু, উড়ং সহ 4টি আদিবাসী সম্প্রদায়, যাদের অতিথি পরায়ণতা আপনাকে মুগ্ধ করবে। এছাড়া ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে লেকের জলে বক ঘুরে বেড়ানোর দৃশ্য ভুলতে পারবেন না আপনি।

এরপরে চলে আসি সাতছড়ি জাতীয় উদ্যানের কথায়। চারিদিকে গাঢ় থেকে হালকা জঙ্গল আর পাখিদের কলকাকলিত মুখরিত এক উদ্যানের নাম সাতছড়ি জাতীয় উদ্যান। চুনারুঘাট উপজেলায় অবস্থিত এ উদ্যানে নানান জাতের পাখি আর বন্যপ্রাণীদের দেখা পাওয়া যায়। উদ্যানের ভেতরে একসময় সাতটি ঝর্ণা ছিল, ঝর্ণা বা ছড়া। সেই সাতটি ছড়া থেকে একসময় এর নামকরণ হয় সাতছড়ি। স্থানীয় ভাষায় এই ঝর্ণাকে ছড়া বলা হয়। এমন জলের ধারার কিছু কিছু আজও আপনি দেখতে পাবেন। সাতটি হয়তো আপনি দেখতে পাবেন না, তবে বেশ কয়েকটি জলের ধারা আপনি আজও দেখতে পাবেন। প্রায় 243 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত সাতছড়ি জাতীয় উদ্যান। সাতছড়ি জাতীয় উদ্যান পাখিদের স্বর্গরাজ্য, তাই আপনারা যারা পাখি ভালোবাসেন কিংবা পাখির ছবি তুলতে ক্যামেরা হাতে ঘুরে বেড়ান এ বন থেকে ও বনে, তাদের জন্য সাতছড়ি জাতীয় উদ্যান একেবারে আদর্শ জায়গা। শুধুই কি পাখির ছবি তোলা? একেবারেই না। আপনার ঘুম ভাঙবে পাখির কলকাকলিতে, আর তার সঙ্গে সকালের এক অপূর্ব স্নিগ্ধতা, পাখিদের কিচিরমিচির, এক অসাধারণ সুন্দর পরিবেশ যেখানে কৃত্রিম কোনো শব্দ নেই, কৃত্রিম কোনো আলো নেই, যেখানে আপনি চারিদিকেই পরিবেষ্টিত থাকবেন প্রকৃতির সঙ্গে, প্রকৃতির নিবিড় আঁচলের তলায় আপনি থাকতে পারবেন এই সাতছড়ি জাতীয় উদ্যানে এলে। প্রায় 197 প্রজাতির জীবের বসবাস এই উদ্যানে। এর মধ্যে 149 প্রজাতির পাখি, 24 প্রজাতির স্তন্যপায়ী আর 18 প্রজাতির সরীসৃপ আপনি দেখতে পাবেন। বিলুপ্ত প্রায় অনেক প্রাণী ও বিরল প্রজাতির গাছপালাও দেখতে পাওয়া যায় এই সাতছড়ি জাতীয় উদ্যানে। এরপরেই আপনি চলে যাবেন সর্ববৃহৎ জলাবন লক্ষ্মীবাউর ঘুরে দেখতে। হবিগঞ্জের বনিয়াচং উপজেলায় লক্ষ্মীবাউর সোয়াম ফরেস্ট, খর্তি নদীর দক্ষিণে বিশাল হাওরের মধ্যে এর অবস্থান। জলাবনটি খর্তির জঙ্গল নামেও পরিচিত। জলাবনের বিচিত্র রূপ বিস্ময়কর। বর্ষাকালে চারিদিকে হাওরের জল আর জঙ্গলের অসংখ্য গাছপালার সবুজ অরণ্য পরিবেশকে চমৎকার করে তোলে। দূর থেকে দেখলে মনে হয় যেন জলের ওপর ভাসমান একটি জঙ্গল। এছাড়াও এখানে রয়েছে

কমলা রানীর সাগর দেঘে। শোনা যায় 1500 শতকের শেষ ভাগে রাজা কল্যাণ সিংহের পুত্র রাজা পদ্মনাথ বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচংয়ে জন্মগ্রহণ করেন। রাজা পদ্মনাথ সিংহ বিয়ে করেছিলেন তরফ অঞ্চলের রাজকুমারী কমলাবতীকে, আর এই বিবাহের কিছুদিন পরেই রাজ্যে জলের অভাব দেখা দেয়। আর ঠিক সেই সময়ে রাজা নাকি একদিন স্বপ্ন দেখেন, আর সেই স্বপ্নে তিনি দেখেন কেউ যেন তাকে একটি বড় দীঘে খনন করতে বলছেন, আর সেই দীঘে খনন করলেই নাকি এই গ্রামে জলের অভাব দূর হয়ে যাবে স্বপ্নে তাকে বলা হয়। এরপরেই রাজা পদ্মনাথ এক বিশাল দীঘে খননের আদেশ দেন, আর সেই দীঘির জলেই নাকি একদিন তার প্রিয়তমা পত্নী তলিয়ে যান। সেই থেকেই এই দীঘির নামকরণ করা হয় কমলা রানীর সাগর দীঘে। তবে কথিত গল্প বা লোকমুখে চলে আসা এই সকল গল্প যাই হোক না কেন, এই সাগর দীঘির প্রাকৃতিক পরিবেশ এক কথায় অনির্বচনীয়। কমলা রানীর সাগর দীঘির আয়তন প্রায় 13 একর, মানে ভাবতে পারছেন তো কত বড় একটি দীঘে। পল্লীকবি জসীমউদ্দীন বর্তমান সাগর দীঘির পশ্চিম পাড়ে বসে কমলা রানীর উপন্যাস রচনা করেছেন বলে জনশ্রুতি রয়েছে। এছাড়াও আপনারা ঘুরে দেখতে পারেন 600 বছরের পুরনো বিথঙ্গল আখড়া। বিথঙ্গল আখড়ার নাম আসলে চলে আসছে 100 বছরের পূর্বের ইতিহাসের সঙ্গে। হবিগঞ্জ শহর থেকে প্রায় 1.5 কিলোমিটার অতিক্রম করে কলারডুবা খেয়াঘাট, সেখান থেকে ট্রলার ভাড়া করে প্রায় 16 কিলোমিটার কিংবা বানিয়াচং উপজেলার শহর থেকে 12 কিলোমিটার অতিক্রম করলেই এই বিথঙ্গল আখড়ায় যেতে পারবেন আপনি। 600 বছর পূর্বে শ্রী শ্রী রামকৃষ্ণ গোস্বামী বৈষ্ণব ধর্মাবলম্বীদের জন্য বিথঙ্গলে এসে এই আখড়ার প্রতিষ্ঠা করেন। এই অঞ্চলের অন্যতম তীর্থক্ষেত্র এই আখড়া। বাংলার 1059 সালে শ্রী শ্রী রামকৃষ্ণ গোস্বামীর দেহত্যাগের পর আখড়ায় শ্রী শ্রী রামকৃষ্ণ গোস্বামীর সমাধিস্থল নির্মাণ করা হয় এবং তার সঙ্গে একটি সুদৃশ্য মঠ ও প্রতিষ্ঠা করা হয়। এই মঠের সামনে একটি নাট মন্দির রয়েছে এবং রয়েছে বেশ চমৎকার একটি বাগান আর ভোগ মন্দির। আর এই সমস্ত কিছু নিয়েই রয়েছে হবিগঞ্জ। তাই হবিগঞ্জ বাংলাদেশের দর্শনীয় স্থান হিসেবে অনবদ্য এক জায়গা। শুনলেন বাংলাদেশের দর্শনীয় স্থান, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, পাঁচ দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডসে পৌঁছেছেন। তিনি আজ সেদেশের প্রধানমন্ত্রী ও রাজারানীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ভারতীয় সম্প্রদায় ও অগ্রণী ডাচ কোম্পানির সিইওদের সামনে ভাষণ দেবেন। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি বেশ কয়েকটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী তার পাঁচ দেশ সফরের প্রথম পর্যায়ে ইউএইর রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচলের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেবে না বলে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। সরকার পেট্রোল রপ্তানির ওপর লিটার পিছু তিন টাকা হারে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক আরোপ করেছে। দিল্লিতে আগামী মাসের 30 তারিখে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এসআইআর শুরু হতে চলেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে আরজিকর কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকার তিন আইপিএস

0: আধিকারিককে সাসপেন্ড করেছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আসি বিস্তারিত খবরে। পাঁচ দিন সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গভীর রাতে নেদারল্যান্ডসে পৌঁছন। আমস্টারডাম বিমানবন্দরে তাকে স্বাগত জানান ডাচ বিদেশমন্ত্রী টম ব্যারেনসেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, নেদারল্যান্ডস সফরকালে প্রধানমন্ত্রী ডাচ প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। প্রধানমন্ত্রী সেদেশের ভারতীয় সম্প্রদায় এবং অগ্রণী ডাচ কোম্পানিগুলির সিইওদের সামনেও আজ ভাষণ দেবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর চিপ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুদেশের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। উল্লেখ্য, বাণিজ্যিক ক্ষেত্রে ভারতের অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার হল নেদারল্যান্ডস। পুনর্নবীকরণযোগ্য শক্তি, জল পরিচালন, পরিবেশ বান্ধব হাইড্রোজেন, কৃষি, প্রযুক্তি ও স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশের মধ্যে সহযোগিতা রয়েছে। তারই সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি সদ্য সম্পাদিত ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির বিভিন্ন দিকও খতিয়ে দেখা হবে বলে আশা করা হচ্ছে। নেদারল্যান্ডস সফর শেষে প্রধানমন্ত্রী আগামীকাল যাবেন সুইডেনের কোটেনবার্গে। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেনসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তারা। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা। দুই প্রধানমন্ত্রী শিল্প সংক্রান্ত ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। এই অগ্রণী প্যান ইউরোপীয় বাণিজ্যিক ফোরামের বৈঠকে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন দার লিয়নও উপস্থিত থাকবেন। সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী সোমবার পৌঁছবেন নরওয়েতে। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরের সঙ্গেও। ভারত নরওয়ে বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শিখর সম্মেলনেও নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে যোগ দেবেন শ্রী মোদি। মঙ্গলবার তিনি তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। সেখানে নরওয়ে প্রধানমন্ত্রী জোনাস গর স্টোর ছাড়াও ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেডারিকসন, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী ফেটেরি অর্পো, আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টান ফ্রস্টা দত্তির এবং সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেনসেন অংশ নেবেন। প্রযুক্তি, উদ্ভাবন, পুনর্নবীকরণ ও পরিবেশ বান্ধব শক্তি, প্রতিরক্ষা, মহাকাশসহ বিভিন্ন ক্ষেত্রে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। সফরের চূড়ান্ত পর্যায়ে তিনি যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনের সঙ্গে তিনি বৈঠক করবেন। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী বেশ কয়েকটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঁচ দেশ সফরের প্রথম পর্যায়ে সংযুক্ত আরব আমিরশাহী সফরের সময় এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। এর মধ্যে আছে পেট্রোলের মজুদ ভাণ্ডার, দীর্ঘমেয়াদী এলপিজি সরবরাহ ও প্রতিরক্ষা সহযোগিতা। আবুধাবিতে চলতি পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইইউ এর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। সেখানে সংযুক্ত আরব আমিরশাহী ভারতকে ৫০০ কোটি মার্কিন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দেয়। প্রধানমন্ত্রী হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও অবাধ জাহাজ চলাচলের প্রতি ভারতের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছেন। জাহেদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকের পর তিনি সংযুক্ত আরব আমিরশাহীর ওপর সাম্প্রতিক হামলারও তীব্র নিন্দা করেন।
1: अंतर्राष्ट्रीय कानूनों का पालन आवश्यक है। ब्रदर, भारत हर परिस्थिति में यूएई के साथ कंधे से कंधा मिलाकर खड़ा है और आगे भी खड़ा रहेगा।
0: হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেবে না বলে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে আমেরিকার গৃহীত পদক্ষেপ যে সঠিক তার পক্ষে যুক্তি দিয়ে মার্কিন রাষ্ট্রপতি ইরানের সমালোচনা করেন। তেহরানের সঙ্গে চুক্তিগুলি ধারাবাহিকভাবে মানা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। ওয়াশিংটনে আরও এক দফা বৈঠক শেষে ইসরায়েল ও লেবানন চলতি সংঘর্ষ বিরতির মেয়াদ ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র টমি পিগার জানিয়েছেন, দু দফার আলোচনার পরেই সিদ্ধান্ত। আগামী ২রা ও ৩রা জুন ফের আলোচনায় বসা হবে। সরকার পেট্রোল রপ্তানির ওপর লিটার পিছু 3 টাকা হারে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক আরোপ করেছে। এক গেজেট বিজ্ঞপ্তিতে অর্থমন্ত্রক জানিয়েছে, ডিজেল রপ্তানিতে এই বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক 23 টাকা থেকে কমিয়ে 16.50 টাকা করা হয়েছে। একই সঙ্গে বিমানের জ্বালানির ক্ষেত্রে এই হার লিটার পিছু 33 টাকা থেকে কমিয়ে করা হয়েছে 16 টাকা।

0: আগামী এক পক্ষকার এই হার কার্যকর হবে, আজ থেকেই তা চালু হয়েছে। দিল্লিতে আগামী মাসের 30 তারিখ থেকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এসআইআর চালু হতে চলেছে। আগামী 29 জুলাই পর্যন্ত প্রক্রিয়া চলবে বলে নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে। উল্লেখ, 20 থেকে 29 জুন প্রশিক্ষণ সহ দরকারি নথি ছাপানোর কাজ এবং 30 জুন থেকে 29 জুলাই পর্যন্ত বুথ লেভেল আধিকারিকদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে এই যাচাই অভিযান চালানো হবে। এই প্রক্রিয়ায় 13,000-এরও বেশি বিএলও মোতায়েন করা হচ্ছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রচার চলাকালীন একাধিকবার উস্কানিমূলক এবং হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রাজীব সরকার নামে এক জনৈক ব্যক্তি তার অভিযোগে জানিয়েছেন, গত 27 এপ্রিল মহেশতলার রোড শোয়ে অভিষেক সম্প্রতি নষ্ট হতে পারে এমন মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগপত্রে জানানো হয়েছে। অভিষেকের বক্তব্যের ভিডিও তার অফিসিয়াল ফেসবুক চ্যানেল এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও পোর্টালে বারবার সম্প্রচারিত হয়েছে। এর প্রেক্ষিতেই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় গত 5ই মে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য দায়ের হয়েছে এফআইআর। এর মধ্যে বেশ কয়েকটি ধারা জামিন অযোগ্য বলে জানা গেছে। এদিকে আরজিকর কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকার 3 আইপিএস আধিকারিককে সাসপেন্ড করেছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবানে জানান, তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগে তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হল। মুখ্য সচিবের তত্ত্বাবধানে এবং স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট এবং জোর করে দেহ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল বলে তরুণী চিকিৎসকের মা রত্না দেবনাথ অভিযোগ করেছেন। আরজিকর ফাইল নতুন করে খোলার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই মামলায় বহু ব্যক্তি সন্দেহের তালিকায়, নতুন করে তদন্ত শুরু হয়, মেয়ের বিচারের পথ প্রশস্ত হল বলেও তিনি আশা প্রকাশ করেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মহিলাদের ক্ষমতায়নে একটি কমিটি গঠন করেছেন। লোকসভায় বিজেপি সাংসদ ডক্টর পুরন্দেশ্বরীকে কমিটির চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে। প্যানেলে লোকসভার 18 এবং রাজ্যসভার 10 জন সদস্য থাকছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে সহজে ব্যবসা ও জীবনযাত্রা আরও সুগম করার ক্ষেত্রে সরকারের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বিদেশ যাত্রার ওপর সেস কর বা অতিরিক্ত মাশুল আরোপের বিষয়ে সংবাদ মাধ্যমের একটি রিপোর্ট খারিজ করে দেন। আইপিএল ক্রিকেটে ইডেনে আজ কলকাতা নাইট রাইডার্স খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। খেলা শুরু সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 5 দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসে পৌঁছেছেন। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী বেশ কয়েকটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় আমি স্পন্দন দাস।

আমার দুই বাংলার শ্রোতা বন্ধুদের অসংখ্য শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের সকালের আড্ডা। সকলে নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো আছেন, ভালো থাকতেই হবে। আসলে ভালো থাকা না থাকা সবটাই আমাদের ওপর ডিপেন্ড করে। কেন বলছি একথা, আজকে সকালেই একটা সংবাদে চোখ আটকে গেল। সংবাদটা পড়ে মনটা বেশ ভারাক্রান্ত হয়ে গেল, কিন্তু তার সঙ্গে সেই সংবাদটা পড়ার পর আমি শিহরিত হলাম, চমকে উঠলাম। এই যে বললাম, আসলে ভালো থাকা না থাকা সবটাই আমাদের ওপর নির্ভর করে। কেন বলছি, আপনারা এতক্ষণে নিশ্চয়ই সকলে জেনে গেছেন আমি যার কথা বলতে চলেছি তার কথা, কিন্তু তার জীবনের লড়াইয়ের কথাটা আজ আপনাদের সামনে আমি তুলে ধরব। ষষ্ঠ শ্রেণীর গণ্ডি পেরোনোর আগেই বাচ্চা মেয়েটির শরীরে বাসা বেঁধেছিল মারণ রোগ, টি সেল লিম্ফোমা ক্যান্সার। তারপর টানা চার বছর ধরে চলে তার চিকিৎসা, একের পর এক কেমোথেরাপি চলে তার সেই ছোট্ট ফুলের মতো শরীরে। আর সেই কেমোথেরাপির সংখ্যাটা 1, 2, 3, 4 বা 5, 6, 7, 8, 9, 82টি, 82। হ্যাঁ, ওই ছোট্ট ফুলের মতো মেয়েটির শরীরে 82টি কেমোথেরাপি চলে টানা 4 বছর ধরে। আর সে এক ভীষণ যন্ত্রণাদায়ক পর্ব, এক কঠিন জীবন সংগ্রাম। আর সেই কঠিন জীবন সংগ্রামকে জয় করেই এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় 10ম স্থান অর্জন করেছেন অদ্রিজা। উত্তর চব্বিশ পরগনার নিমতার বাসিন্দা অদ্রিজা, অদ্রিজাগণের জীবনের গল্প যেন হার না মানা লড়াইয়ের নাম। রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের ছাত্রী অদ্রিজা এবার উচ্চ মাধ্যমিকে 487 নম্বর পেয়েছে। মেধা তালিকায় 10ম স্থানে তার সঙ্গে রয়েছেন আরও 12 জন। কলা বিভাগ নিয়ে

পড়াশোনা করা অদ্রিজার পছন্দের বিষয় ছিল ভূগোল, অর্থনীতি, কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং মনোবিদ্যা। অদ্রিজার এই সাফল্যে খুশির হাওয়া পরিবার থেকে স্কুল সর্বত্র। তবে নম্বরের থেকে বড় হয়ে উঠেছে তাঁর লড়াইয়ের গল্প। জীবনের সবচেয়ে কঠিন সময়ে পরিবারের পাশাপাশি তার পাশ থেকেছে তার স্কুলও, স্কুলের শিক্ষিকা কিংবা মাতাজিদের সাহচর্য। নিয়মিত থেরাপি এবং প্রবল মানসিক জোরের কারণেই ধীরে ধীরে অদ্রিজা সুস্থ হয়ে ওঠে। 2021 সালে চিকিৎসকেরা তাকে সম্পূর্ণ রোগমুক্ত বলে ঘোষণা করেন, যদিও এখনও প্রতি বছর মুম্বাইয়ে গিয়ে নিয়মিত চেক আপ করাতে হয় তাকে। অদ্রিজা নিজে পড়াশুনো করতে চান ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে। তার ইচ্ছে বেথুন কলেজ থেকে স্নাতক পড়ার, তবে ভবিষ্যতে প্রয়োজনে বিদেশে পাড়ি দিতে হতে পারে, এ কথা জানান সেই কৃতি ছাত্রী। মানুষের আচরণের বৈচিত্র্য তার আগ্রহের বিষয়। তিনি নিজে যে বাধা বিপত্তি পেরিয়ে আজকে এই জায়গায় এসেছেন, যেখানে যে রোগ হলে, যে মারণ রোগ হলে মানুষ ভাবেন তার জীবনটা বোধহয় শেষ হয়ে গেল, তার বোধহয় জীবনে আর বেঁচে থাকার মতো কোনো কিছু অবশিষ্ট নেই। যে কোনো সাধারণ মানুষ এই মারণ রোগ বা কোনো কঠিন ব্যাধি তার শরীরে বাসা বাঁধলে মনে করেন যে আমার জীবনটা বোধহয় এখানেই থেমে যাবে, শেষ হয়ে যাবে, কি নিয়ে বাঁচব, সব আশাই তো শেষ হয়ে গেল। কিন্তু ঠিক সেই জায়গা থেকে অদ্রিজা শুরু করল তার এক নতুন জীবন, শুরু করল তার এক নতুন লড়াই, যে লড়াই তাকে পথ দেখালো, তাকে এগিয়ে নিয়ে গেল, তাকে দশের মধ্যে একজন করে তুলল। অদ্রিজা, অনেক অনেক শুভেচ্ছা রইলো।

গানটি শুনলেন ইন্দ্রাণী সেনের কণ্ঠে। ছেলেটি ভীষণ দরিদ্র পরিবারের। ছেলেটির মা গুজরাটের একটি হাসপাতালের সাফাই কর্মী আর বাবা এক হোটেলের সহকর্মী। ভীষণ দরিদ্র পরিবার। ছেলেটি কিন্তু বাড়িতে একা থাকে, নিজেই রান্না করে, নিজেই দুটো ফুটিয়ে খায় আর স্কুলে যায়। উচ্চ মাধ্যমিক দিয়েছিল ছেলেটি। উচ্চ মাধ্যমিক দেওয়ার পর সেও নাম লেখালো হার না মানা লড়াইয়ে, কারণ অসম্ভব দারিদ্রতার মধ্যে তাকে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হয়। কিন্তু ছেলেটি থেমে থাকার পাত্র নয়। সে চায় উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে, কিন্তু তার জন্য প্রচুর টাকার প্রয়োজন পড়াশুনো করার জন্য। আর তাই ছেলেটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েই সোজা চলে গেল গুজরাটে কাজের খোঁজে, পরিযায়ী শ্রমিক হিসেবে। পেটের টানে পৌঁছে গেল গুজরাট। লক্ষ্য, এই কয়েকদিনে বা কয়েক মাসে যেটুকু টাকা সে রোজগার করবে, সেই টাকাটা দিয়েই তার পড়াশোনার খরচ চলে যাবে বেশ কিছুদিন। আর গুজরাটে গিয়েই খবর পেল সাগর, উচ্চ মাধ্যমিকে এ রাজ্যে নবম স্থান অধিকার করেছে। আর সেই খবর শুনে সেই শ্রমিক, সেই ছোট্ট ছেলেটি কান্নায় ভেঙে পড়লেন। মা গুজরাটের হাসপাতালের সাফাই কর্মী, বাবা হোটেলের সহকর্মী। দরিদ্র পরিবার, একা বাড়িতে থেকে রান্না করে স্কুলে যাওয়া, আর তারপর পরীক্ষার পরে কাজের খোঁজে গুজরাটে পাড়ি। আর এত কিছুর মাঝেও পড়াশুনো ছাড়েনি সে। এই পড়াশুনোর জন্যই তার গুজরাটে যাওয়া। আজ সেই সাগরী রাজ্যের প্রথম দশে স্থান করে নিয়েছে। স্বপ্ন এআইএস অফিসার হওয়ার। তার কথায়, যতদিন না সফলতা আসছে ততদিন লড়াই চালিয়ে যাব। 488 নম্বর পেয়ে নবম হয়েছে সাগর। বাড়িতে একাই থাকে, নিজেই রান্না করে। বাবা মা দুজনেই যে অন্যের খোঁজে ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক। এই গল্পগুলো শুনলে মাঝে মধ্যে মনে হয় যে আমরা যারা প্রতি মুহূর্তে ভাবি, প্রতি মুহূর্তে বলি, এত সমস্যা আমাদের জীবনের, এত সমস্যা, জীবনে চলার পথটা সহজ নয়, প্রতি মুহূর্তেই এত ধাক্কা, এত বাধা বিপত্তি, ভালো লাগে না। এই ভালো লাগে না শব্দটা আজ আমাদের প্রায় সকলের মুখে মুখেই একেবারে স্থান করে নিয়েছে। এই খবরগুলো পড়ার পর মনে হয় আমরা অন্য অনেকের চেয়ে অনেক ভালো আছি। আসলে আমরা কখনো যা পেয়েছি তা নিয়ে ভাবিনি, যা পাইনি তাই নিয়ে আমাদের আফসোসটা রয়ে গেল চিরকাল। কিন্তু এই সাগরের মতো ছেলেরা সমস্ত মুশকিলকে দূরে সরিয়ে রেখে নিজেরাই নিজেদের জীবনের মুশকিল আসান হয়ে উঠেছে। আর এটাই তো

লড়াইয়ে জেতার জন্য। অনেক অনেক শুভেচ্ছা জানাই সাগরকে, নিশ্চয়ই তার স্বপ্ন একদিন সফল হবে।

0: এসু আমার।
1: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন। বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
2: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব, বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-এর মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে।

0: আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001 পশ্চিমবঙ্গ ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mairkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
2: সকালের আড্ডায় এখন সময় দৃষ্টিকোণের। দৃষ্টিকোণে আজ শুনবেন কথায় ও গানে মন।

যখন তখন এই মন কেমন করাটা মনের বড় বাজে স্বভাব। মন যে বেশ গোলমেলে একটা ব্যাপার, সেটা মন আছে এমন যে কেউ অন্তত মনে মনে মানেন। ভয়ানক এক ইন্টারভিউতে বকরূপী ধর্মের একের পর এক মারাত্মক জিজ্ঞাসার জবাবে যুধিষ্ঠির নাকি বলেছিলেন, এই বিশ্বপ্রপঞ্চের সবচেয়ে দ্রুতগামী বিষয় হল মন। আচ্ছা, ব্রহ্মাণ্ডের সবকিছুই বস্তু অথবা শক্তি, এই যদি ধরা যায় তবে মন নিশ্চয়ই এক ধরনের শক্তি। মারাত্মক দ্রুতি সম্পন্ন এই শক্তি মানুষকে গড়তে আর ভাঙতেও পারে। মনের বেয়াদপি সামলাতে না পেরে কত মানুষ তলিয়ে যান সীমাহীন তমিশ্রায়, চিকিৎসার দরকার পড়ে কতজনের। কিন্তু এসবই মন আছে বলেই না, এনা তাড়াতাড়ি নিজেকে ফিরে পান এই প্রার্থনা করি। আবার অনেকের মনের বেয়াদপি বলে হয়তো কিছুই নেই, তাই বিপদও নেই, ওসব মনের ডানা নেই বলেই বোধ হয়। কিন্তু সেটাকে কি মন বলে জানি না। যাকে আমরা এমন মন খুঁজি যার ডানা আছে, যেমন উড়তে পারে, বহু সময় বিপদেও ফেলে, কিন্তু ভয়াবহ খেচর হয়ে ওঠে না, মিষ্টি রঙিন পাখি হয়েই থাকে, মানে দুষ্টু মন আর কি। এইসব দুষ্টু মনের পাল্লায় পড়ে যারা জ্বলে পুড়ে মরেন, আপাতত তাদের নিয়েই আমাদের কারবার। মনের বেগতিকে নাকাল হওয়াদের মধ্যে অগ্রগণ্য শ্রী কমলাকান্ত চক্রবর্তী, পৃষ্ঠপোষক ও আশ্রয়দাতা শ্রী ভীষ্মদেব খোষণ বিশ, সাবেক ঠিকানা বঙ্গদর্শন, বর্তমান ঠিকানা বঙ্কিম রচনাবলী। কমলাকান্ত চক্রবর্তী বলছেন, আমার মন কোথায় গেল, কে লইল, কই, যেখানে আমার মন ছিল সেখানে তো নাই, যেখানে রাখিয়াছিলাম সেখানে নাই, কে চুরি করিল, কই, সাত পৃথিবী খুঁজিয়া তো আমার মনোচর কাহাকে পাইলাম না, তবে কে চুরি করিল,

তোমরা এত কল করিতেছ, মনুষ্যে মনুষ্যে প্রণয় বৃদ্ধির জন্য কি একটা কিছু কল হয় না? একটু বুদ্ধি খাটাইয়া দেখো, নহিলে সকল বেকার।

জড়তা ক্ষণিক আত্মবিস্মৃত হয়তো করে আমাদের, তবু মনে মনে শুনি অতল জলের আহ্বান। সকল ভাবনা ডুবানো ধারায় স্নান করে পরিশ্রুত হতে হলে মনই যে একমাত্র অবলম্বন।

গানটি শুনলেন আশা ভোঁসলের কণ্ঠে, শুনছেন সকালের আড্ডা। বেশ গরম পড়েছে, আর এই গরম পড়লেই আমাদের মধ্যে ক্লান্তি অনেক বেড়ে যায়। দেখবেন এই গ্রীষ্মে আপনি অফিসে যান, স্কুলে যান বা যেখানেই যান, একটা কেমন আলস্য ঘিরে ধরে, ঘুম ঘুম ভাব আসে। আর যদি আপনি অফিসে থাকেন, ঘুম পায়, তাহলে তো আর কথাই নেই। আপনি কি করতে পারেন? বর্জর উঠে গিয়ে চোখে মুখে জল দিয়ে আসতে পারেন, কিংবা একটু পায়চারি করতে পারেন। কিন্তু ভাবুন, আপনি অফিসে বসে আছেন, দুপুরে খাওয়ার পর আপনার বেজায় ঘুম পেয়েছে, আর তখনই আপনার অফিসের বড়বাবু এসে আপনাকে বললেন, ও আপনার ঘুম পেয়েছে, যান পাশে রুম রয়েছে, একটু রেস্ট নিয়ে আসুন, একটুখানি ঘুমিয়ে নিন। যদি এমনটা হতো তাহলে কেমন হতো বলুন তো? না না মশাই, আমি সাত সকালে আপনাদের সঙ্গে মশকরা করছি না, এটা হচ্ছে। হ্যাঁ, বর্তমান ব্যস্ত জীবনে কাজের চাপ, উদ্বেগ আর অনিয়মিত জীবনযাত্রার কারণে মানুষের ঘুমের সময় ক্রমশ কমছে, আর এর প্রভাব পড়ছে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর। এই পরিস্থিতিতে জাপানের একটি বিশেষ অভ্যাস বর্তমানে বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছে, আর তার নাম হল ইনেমুরি। জাপানি শব্দ ইনেমুরির অর্থ হল জেগে থাকতে থাকতে ঘুমিয়ে পড়া। সহজভাবে বলতে গেলে, দিনের বেলায় কাজের ফাঁকে বা যাতায়াতের সময় অল্প সময়ের জন্য ঘুমিয়ে নেওয়ার অভ্যেসকেই বলা হয় ইনেমুরি। জাপানে ট্রেন, বাস, অফিস বা বিশ্রামাগারে মানুষকে মাঝে মধ্যেই কয়েক মিনিটের জন্য ঘুমিয়ে নিতে দেখা যায়, এবং এটিকে অলসতা হিসেবে কিন্তু দেখা হয় না সেখানে, বরং শরীর ও মনের যত্নের একটি স্বাস্থ্যকর উপায় হিসেবে বিবেচনা করা হয়। বিশেষজ্ঞদের মতে, 15-20 মিনিটের এই ছোট্ট দিবানিদ্রা আপনার ক্লান্তি কমাতে অনেকটাই সাহায্য করে এবং আপনার মস্তিষ্ককে সতেজ রাখে, আর এর ফলে কাজের প্রতি মনোযোগ এবং একাগ্রতা বৃদ্ধি পায়। ব্যস্ত কর্মজীবনে এই অভ্যেস অনেকের কর্মক্ষমতা বাড়াতেও সাহায্য করে বলে দাবি করা হয়। বর্তমানে জাপানে আলাদা করে ইনেমুরি সেন্টারও তৈরি হয়েছে, বেশ কিছু ইনেমুরি সেন্টার রয়েছে অফিসের সঙ্গে, যেখানে মানুষ নির্দিষ্ট সময়ের জন্য বিশ্রাম নিতে পারেন। বিশেষজ্ঞদের মতে, দুপুর বা বেলার দিকে ইনেমুরি করা সবচেয়ে ভালো, তবে সন্ধ্যের পরে এই ঘুম কিন্তু শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তাই ইনেমুরি বা ঘুমের সময়ও নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ জাপানের ইনেমুরি শুধুমাত্র একটি ঘুমের অভ্যেস নয়, বরং ব্যস্ত জীবনে শরীর ও মনকে সতেজ রাখার এক অভিনব জীবনধারা। সঠিক নিয়ম মেনে এই অভ্যেস করলে ক্লান্তি কমার

পাশাপাশি মানসিক স্বাস্থ্যেরও উন্নতি হতে পারে। তাই যদি কখনো এরকম পরিস্থিতিতে আপনি পড়েন, খুব ঘুমঘুম পাচ্ছে এবং আপনার অপশন রয়েছে ঘুমানোর, তাহলে অন্তত 10 মিনিটের জন্য একটা ছোট্ট ঘুম দিয়ে নেবেন। তাতে আপনার শরীর এবং মানসিক স্বাস্থ্য উভয়ই ভালো থাকবে।

0: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
1: শুনছেন সকালের আড্ডা, আর সকালের আড্ডায় এখন সময় জানা অজানার।
2: জানা অজানা

0: জানা অজানায় শুনছেন ডিজিটাল সংযোগ পথের সুরক্ষা ধারাবাহিক, আজ দ্বিতীয় তথা শেষ পর্ব, বলছেন পার্থ সরকার।
1: এখনকার দিনে আমরা খুব সহজেই একটা ইমেল ভারতবর্ষ থেকে নিউ ইয়র্কে পাঠাতে পারি, অথবা খুব সহজেই পৃথিবীর অন্য কোনো প্রান্তে থাকা কারো সঙ্গে ভিডিও চ্যাটে কথা বলতে পারি। আমাদের অনেকেরই ধারণা এই যে এই সমস্ত কাজের জন্যে মহাকাশে থাকা কমিউনিকেশন স্যাটেলাইটগুলো যথেষ্ট, কিন্তু তা একেবারেই নয়। বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ডেটা সেন্টার এবং সমুদ্রের তলায় বসানো কেবল একান্ত জরুরি এই ব্যাপারে। প্রায় 9 লক্ষ মাইলেরও বেশি বিস্তৃত ফাইবার অপটিক কেবলগুলো বিশ্বের 95% বেশি ইন্টারনেট ট্রাফিককে বহন করে। তাই রেড সি, পারস্য উপসাগর, হরমুজ প্রণালী ও সুয়েজ খালের মতো জলপথ এবং আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের নিচে থাকা ফাইবার অপটিক কেবলগুলোর সুরক্ষা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা নিয়ে সংশয় নেই বিন্দুমাত্র। আর্থিক লেনদেন, ক্লাউড ডেটা, ইমেল থেকে শুরু করে স্ট্রিমিং পরিষেবা, এমনকি এআই পরিষেবা, সব কিছুই এই সমুদ্রে নিচে থাকা কেবলগুলোর ওপর নির্ভরশীল। এতে কোনো বিঘ্ন ঘটলে পেমেন্ট ব্যবস্থা থেকে ই কমার্স সব ক্ষেত্রেই বড় প্রভাব পড়তে বাধ্য। রেড সির নিচে দিয়ে যাওয়া কেবলগুলো ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্যে ইন্টারনেট সংযোগের মূল ভরসা। অন্যদিকে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ কেবলগুলো ভারতের আন্তর্জাতিক ডেটা সংযোগের বড় অংশকে বহন করে। তাই বলাই যায় হরমুজ এবং রেড সি, এই দুই গুরুত্বপূর্ণ জলপথই আসলে বিশ্বের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার মূল ধমনী। বিশ্বের বড় বড় প্রযুক্তি সংস্থা যেমন আমাজন, মাইক্রোসফট ও গুগল ইত্যাদি সংযুক্ত আরব আমিরশাহী ও সৌদি আরবের মতো দেশে বিপুল অর্থ বিনিয়োগ করে ডেটা সেন্টার গড়ে তুলেছে। তাদের লক্ষ্য ছিল উপসাগরীয় অঞ্চলকে এআই এর অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলা। এই ডেটা সেন্টারগুলিকে এশিয়া ও আফ্রিকার সঙ্গে যুক্ত রাখে সমুদ্রতলের এই কেবল নেটওয়ার্ক। প্রতি বছর মাছ ধরার সরঞ্জাম বা জাহাজের নোঙরের আঘাতে আনুমানিক 100 থেকে 150টি কেবল কেটে যায়। এটা অনিচ্ছাকৃত, নেহাতি দুর্ঘটনা, তবে বর্তমানে নাশকতার সম্ভাবনা, বিশেষ করে যুদ্ধ লাগলে এই কেবলগুলোর সুরক্ষায় এক প্রশ্নচিহ্ন উঠে যায়। 2024 সালের 14 মার্চ পশ্চিম আফ্রিকার উপকূলে একাধিক কেবেলে অজানা ত্রুটির কারণে যোগাযোগের দুর্বলতা সামনে আসে, যার ফলে অন্তত 10টি দেশে ইন্টারনেট পরিষেবা মারাত্মকভাবে বিঘ্নিত হয়। 2024 সালেই গাজায় যুদ্ধের সময় এক হামলায় রেড সির একাধিক কেবল ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার ফলে এশিয়া ও আফ্রিকার বহু অঞ্চলে ইন্টারনেটের গতি ব্যাপকভাবে কমে যায়। সম্পূর্ণ মেরামত করতে মাসের পর মাস লেগে যায়, কারণ মেরামতির জাহাজ নিরাপত্তার কারণে সেখানে যেতেও পারেনি। হরমুজ প্রণালীর সবচেয়ে সরু অংশে জলের গভীরতা মাত্র প্রায় 200 ফুটের মতো, ফলে কেবলগুলো সমুদ্রের তুলনামূলক অগভীর অংশেই থাকে, যা তাদের আরও ঝুঁকির মুখে ফেলে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের যুদ্ধে জ্বালানি সংকটের পাশাপাশি গোটা বিশ্বের ইন্টারনেট পরিষেবাও ছিল বিপদের মুখে, কারণ এই হরমুজ প্রণালী দিয়েই গেছে বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবমেরিন ইন্টারনেট কেবল, যাকে নিশানা করতে পারত যে কোনো পক্ষই। এই সময় আরও একটি সামুদ্রিক পথ বাবেল মানদেব প্রণালী বন্ধ করে দেবারও হুঁশিয়ারি দিয়েছিল কেউ কেউ। ইন্টারনেট বিশেষজ্ঞ ডগ ম্যাডুরির সতর্কবার্তা ছিল, যদি একই সঙ্গে হরমুজ এবং বাবেল মানদেব এই দুটো পথই বন্ধ হয়ে যায়, তবে সারা বিশ্বজুড়ে দূরযোগাযোগে নেমে আসবে এক বড় ধরনের বিপর্যয়। প্রতিকূল সামুদ্রিক পরিস্থিতি এবং আকস্মিক আঘাত সহ্য করার জন্যে কেবলগুলোকে স্টিলের বর্মে মোড়া থাকে, কিন্তু বিশেষজ্ঞরা এটুকু যথেষ্ট বলে মনে করছেন না। কেবলের কাছাকাছি উচ্চ ঝুঁকিপূর্ণ কার্যকলাপ সীমিত করার জন্যে কেবল সুরক্ষা অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাবও করেছেন তারা। বিদেশি নাশকতা প্রতিরোধ করার জন্যে কেবল সংক্রান্ত আন্তর্জাতিক আইন সংশোধন করতে বলেছেনও কেউ কেউ। এই ধরনের হস্তক্ষেপকে অবৈধ ঘোষণা করে এমন চুক্তি প্রণয়নের পরামর্শও দিয়েছেন অনেকে। সাম্প্রতিক যুদ্ধ দেখিয়েছে যে এই সংযোগ সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান হয়তো নিচ থেকে নয়, বরং ওপর থেকেই আসতে পারে। কেবলগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর স্যাটেলাইট অপারেটররা তাদের নেটওয়ার্ক ব্যবহার করে ইন্টারনেট ট্রাফিককে অন্য পথে চালিত করেছে। অদূর ভবিষ্যতে বিশ্বের ইন্টারনেট ট্রাফিকের সিংহভাগই সম্ভবত সমুদ্রের তলদেশের কেবলের মাধ্যমেই পরিবাহিত হবে, কিন্তু উন্নত করতে হবে বিকল্প ব্যবস্থা। সমুদ্রের তলদেশের কেবল এবং স্যাটেলাইট উভয় সম্মিলিত ব্যবহারই আমাদের ডিজিটাল সংযোগপথের সুরক্ষা দিতে পারবে।
0: জানা অজানা

0: আলোচনায় শুনলেন ডিজিটাল সংযোগ পথের সুরক্ষা ধারাবাহিক। আজ শুনলেন দ্বিতীয় তথা শেষ পর্ব। বললেন পার্থ সরকার।
1: শুনছেন সকালের আড্ডা। আচ্ছা, হাল আমলের ফ্যাশন হল পুরুষদের দাড়ি রাখা, কিন্তু আপনি কি জানেন একটা সময় ছিল যখন দাড়ি রাখার জন্য ট্যাক্স দিতে হতো, মানে কর দিতে হতো। একেবারেই তাই, ইতিহাসের অদ্ভুত এক নিয়ম, কেউ দাড়ি রাখলেই দিতে হবে বিশেষ কর। আর সেই কর চাপায় রাশিয়ার শক্তিশালী শাসক পিটার দ্য গ্রেট। মানুষের চেহারা, সংস্কৃতি আর পরিচয়ের সঙ্গে দাড়ির সম্পর্ক বহু প্রাচীন। একসময় দাড়ি ছিল পৌরুষ, ধর্মীয় বিশ্বাস এবং সামাজিক মর্যাদার প্রতীক। কিন্তু ইতিহাসে এমন এক সময়ও এসেছে যখন দাড়ি রাখা শুধু ব্যক্তিগত পছন্দ ছিল না, বরং হয়ে উঠেছিল করযোগ্য একটি বিষয়। মানে আমার ইচ্ছে হলো আমি দাড়ি রাখলাম, সেটি একেবারেই হচ্ছে না, তার জন্য আপনাকে কর দিতে হবে। 1698 সালে রাশিয়ার শক্তিশালী শাসক পিটার দ্য গ্রেট একটি বিস্ময়কর আইন জারি করেন। তার লক্ষ্য ছিল রাশিয়াকে আধুনিক ইউরোপীয় মানদণ্ডে গড়ে তোলা। তখন পশ্চিম ইউরোপে দাড়ি রাখার প্রচলন কমে এসেছিল, আর পরিচ্ছন্ন, সেভ করা মুখকেই আধুনিকতার প্রতীক হিসেবে ধরা হতো। কিন্তু রাশিয়ায় তখনও পুরুষদের মধ্যে লম্বা দাড়ি রাখার প্রবল প্রচলন ছিল, যা অনেকের কাছে ধর্মীয় এবং সাংস্কৃতিক পরিচয়ের অংশ। পিটার এই পুরনো রীতিকে ভাঙতে চাইলেন, আর তাই তিনি ঘোষণা করলেন যে কেউ দাড়ি রাখতে চাইলে রাখতেই পারেন, কিন্তু তাকে তার জন্য দিতে হবে বিশেষ এক কর। অর্থাৎ দাড়ি রাখা শুধু আর ব্যক্তিগত পছন্দ রইল না, বরং এটি একটি অর্থনৈতিক সিদ্ধান্ত হয়ে দাঁড়াল। আর এই কর আদায়ের পদ্ধতিটিও ছিল বেশ অভিনব। যারা কর দিতেন তাদের একটি তামার টোকেন দেওয়া হতো, সেই টোকেন সবসময় সঙ্গে রাখতে হতো। মানে আপনার যদি দাড়ি থাকে তাহলে আপনাকে সেই টোকেন সবসময় সঙ্গে নিয়ে ঘুরতে হবে, যেন প্রমাণ করা যায় যে এই দাড়ির জন্য নির্দিষ্ট কর আপনি পরিশোধ করেছেন। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হল এই টোকেনে খোদাই করা থাকত একটি বার্তা, আর সেই বার্তাটি হল দাড়ি রাখা একটি অপ্রয়োজনীয় বোঝা। ভাবুন তো, নিজের পরিচয়ের একটি অংশ রাখার জন্য আপনাকে কর দিতে হচ্ছে, আর তার প্রমাণ হিসেবে এমন একটি অপমানজনক বাক্য আপনাকে বহন করতে হচ্ছে সারা জীবন ধরে। কি অদ্ভুত নিয়ম! অনেক রাশিয়ানি এই নিয়মে ক্ষুব্ধ হয়েছিলেন, কারণ তাদের কাছে দাড়ি শুধু ফ্যাশন নয়, বরং বিশ্বাস এবং ঐতিহ্যের প্রতীক ছিল। তবুও পিটার দ্য গ্রেট তাঁর সিদ্ধান্তে অটল ছিলেন। তিনি মনে করতেন দেশের উন্নতি ও আধুনিকীকরণের জন্য পুরনো এই প্রথাগুলো ভেঙে ফেলা জরুরি, আর তাই তাঁর এই পদক্ষেপ, যা ধীরে ধীরে ইউরোপীয় সংস্কৃতির দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে রাশিয়াকে, যদিও সাধারণ মানুষের জন্য তা একেবারেই সহজ ছিল না। আসলে এই যে চাপিয়ে দেওয়া, আমরা চাই আমাদের মতাদর্শ, আমাদের কোনো কিছু, আমাদের ভাবনা অন্যের ওপর চাপিয়ে দিতে, আর সেখান থেকেই যত বিপত্তি, তা সে যে সম্পর্কই হোক, তাই নিজের মতো করে বাঁচতে হয়, নিজের মতো করে বাঁচতে দিতে হয়। চাপিয়ে দেওয়া নইব নইব চ, দুজনের জন্যই ভালো, উভয়ের জন্যই ভালো। সময় প্রায় শেষের পথে, এবার বিদায় নিতে হবে। ভালো থাকবেন সকলে। যেতে যেতে শ্যামল মিত্রের কণ্ঠে এই গানটি রইল আপনাদের জন্য।

0: শুনলেন সকালের আড্ডা। উপস্থাপনায় ছিলাম আমি স্পন্দন দাস, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান পথ চলতে।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন পথ চলতে, আলাপচারিতায় গৌতম চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্না। কথা দিয়েছিলাম তোমাকে গৌতমবাবুর কাছে যে গ্রামাফোনের সংগ্রহ রয়েছে সেগুলো নিয়ে তোমার সঙ্গে পরের পর্বে গল্প করব। আর বন্ধু, কথা দিলে কথা রাখতে হয়, তাই আজকে আবার পথ চলতে আসরে তোমার সঙ্গে রয়েছি আমি অর্পণ, আর আমার সঙ্গে রয়েছেন নকুবাবুর সংগ্রহশালার বর্তমান উত্তরাধিকারী গৌতম চট্টোপাধ্যায়। এই পর্বে প্রথমেই আপনার কাছে জানতে চাইব গ্রামাফোনের আবিষ্কারের গল্প।
2: গ্রামোফোন তো আবিষ্কার করেছিলেন বলা হয় টমাস আলভা এডিসন। তো উনি যেটা করেছিলেন, ফোনোগ্রাফ। ফোনোগ্রাফ হচ্ছে তখন সিলিন্ড্রিক্যাল রেকর্ড হতো, গোল গোল সিলিন্ড্রিক্যাল রেকর্ড হতো, সেই সিলিন্ড্রিক্যাল রেকর্ডের ফোনোগ্রাফ। তার 10-11 বছর পরে ওই আমেরিকাতেই থাকতেন খুব সম্ভব এলিন বার্লিনার, উনি করেন ওই ডিক্স যে গ্রামোফোনগুলো, হ্যাঁ, যেগুলো ওল্ড রেকর্ড আছে সেগুলো করেন। সেটা প্রায় এটা 1877 বোধহয় এডিশন হবে, আর এটা খুব সম্ভব 2-1 বছর এদিক ওদিক হবে হয়তো, আর এটা হবে তারও 10-11 বছর পর। এবং সেটা সেইটাই চলছে, কিন্তু এডিশনের যেটা সেটা ফোনোগ্রাফ, নট গ্রামোফোন। গ্রামোফোন হচ্ছে পরে যেটা ওই করেছেন বার্লিনার করেছেন তিনি, এবং তারপরে প্যাথেও তৈরি করেছে, প্যাথের গ্রামোফোনও হতো, এবং প্যাথের রেকর্ডটা উল্টো দিক দিয়ে চলতো, মানে এটা বসানো হতো নিরলটা মাথায়, শেষ হতো।
1: গ্রামোফোনের বিবর্তনের গল্প যদি আমাদের বলেন,
2: প্রথমে তো চাবি দেওয়া গ্রামোফোন যেটা হয় হ্যান্ড ওয়াইন্ড, তারপরে হলো চেঞ্জার 78ও হলো, এবং 3 রকম স্পিডেরই হলো। চেঞ্জারে কি হতো, একসাথে 6-8টা রেকর্ড দিয়ে দেওয়া যেত এবং চেঞ্জ হয়ে যাবে বাসত। তারপরে হলো হচ্ছে রেকর্ড প্লেয়ার হচ্ছে হালকা, আর ওজনেও হালকা, হালকা মোটর দিয়ে তৈরি এইসব। তারপরে সেগুলোকে নিয়ে এবার চর্চা করতে করতে হলো যে কত সফিস্টিকেটেড আওয়াজ বার করা যায়, মানে একটা পিনের যে চেরা আওয়াজ সেটাকেও বার করবো। সেই সমস্তর জন্যে তখন তৈরি হলো সমস্ত নানান ধরনের টার্ন টেবিলের মধ্যে বেল ড্রাইভ হলো, ডাইরেক্ট ড্রাইভ হলো, এবং সেগুলোর মধ্যে এবার কার্টিজও নানান রকম বেরোতে আরম্ভ করলো, এবং সব থেকে ভালো কার্টিজ নানান কোম্পানি করতো, তার মধ্যে আমেরিকান কোম্পানিও আছে, হ্যাঁ, জাপানি তো করেছেই। তো ডায়মন্ড স্টাইলাস, যার পিনের ক্ষয় নেই, এবং যত লাইট ওয়েট হবে আর্ম তত রিপ্রোটেকশন ভালো হবে, এইভাবে তৈরি হলো। এবং এগুলো মেনলি করা হয়েছে যে আগেকার দিনে তো খুব বেশি হলে 3-5টা ইনস্ট্রুমেন্ট নিয়ে গান হতো প্রথম দিকে, মানে ওই 5-6টা ইনস্ট্রুমেন্টকে 5-6টা মাইক্রোফোনও দেওয়া হতো না, একটা কি দুটো মাইক্রোফোন লাগানো হতো টোটালটাই এ করার জন্যে। আর তখন আওয়াজের মধ্যে একটা ছিল মেলোডি, মানে গলার আওয়াজটাই মূলত লোকে শুনতো। এখন হয়ে গেছে কি, আমি ইনস্ট্রুমেন্ট তার আওয়াজ শুনবো, হ্যাঁ, ইনস্ট্রুমেন্টের একদম সূক্ষ্মতর আওয়াজটা শুনবো, একদম ডেপথটাও শুনবো, এর জন্য ডিজিটাল।
1: আজকে গ্রামোফোনের কি অবস্থা হয়েছে বলে আপনি মনে করেন?
2: মুষ্টিমেয় কিছু লোক যারা ভালোবাসে তাদের কাছেই আছে, এবং বর্তমান প্রজন্মের লোক, ছেলেমেয়েরা বা বাচ্চারা, তাই এরা তো কোনো ধারণাই নেই এই সম্বন্ধে যে কীভাবে। তবে একটা জিনিস যে মানে মেকানিক্যালভাবে যে আওয়াজ একটা ইলেকট্রনিক সিস্টেমের মতো পাওয়া যায়, এই ধারণাটা অনেকেরই নেই। আমি কোনো মানে ইলেকট্রিক্যাল এনার্জি ক্ষয় না করে শুধু মেকানিক্যাল এনার্জির মাধ্যমে যে আওয়াজ পাচ্ছি, মানে যেমন মেলোডি তেমনি গোটা ঘর গমগম করছে, এটা আমার মনে হয় যে এখন বাচ্চাদের অনেক ইন্টারেস্ট হয়েছে যে কি পুরনো গ্রামোফোন কি, কেননা আমার এখানে দেখতেও আসে অনেকে অবাক হয়ে দেখে, এবং চললে আমি দেখেছি আমার কাছে যেটা কমন ছোটোবেলা থেকে দেখেছি যে গ্রামোফোন চলছে, কোনো কিছু মনেই হয় না, মানে কেউ না কেউ এলে, এবং কিছু বয়স্ক লোকজনও আছেন, ও চলালেই সঙ্গে সঙ্গে ভিডিও করতে, মানে যেন একটা আজব কিছু জিনিস দেখলাম বা এরকম ব্যাপার।
1: সাধারণভাবে আমরা দু রকমের গ্রামাফোন দেখতে পাই, একটি হচ্ছে বক্স গ্রামাফোন এবং আরেকটি হচ্ছে হর্ন গ্রামাফোন। এই দুটি গ্রামাফোনের গল্প যদি আমাদের একটু বলেন।
2: আচ্ছা, বক্স গ্রামাফোন দু রকম, একটা বড় বক্স হয়, আবার কিছু কিছু হয় আলমারি গ্রামাফোন, মানে আলমারির মতো বড় হয়, সেটা ঘরের মধ্যে থাকে, তাকে সরানো যায় না। বক্স গ্রামোফোনও কিছু আছে যেগুলো ঘরের মধ্যে থাকে, সরানো যায় না। আর বক্স গ্রামোফোনের মধ্যে কিছু আছে যেগুলোকে সুটকেস গ্রামোফোন বলা হয়, ওগুলো পোর্টেবল টাইপ। আগেকার দিনে বিনোদনের জন্য কি করতো, লোকজন পিকনিকে যাবে বা কোনো জায়গায় ঘুরতে যাবে, ওই সুটকেস গ্রামোফোন নিয়ে যেত, আর তার উপর দিকে ওই গ্রামোফোনের ঢাকনির মধ্যে রেকর্ড রাখার জায়গা থাকতো, ওই রেকর্ড সমেত ওইটাকে হাতে করে সুটকেসের মতো নিয়ে চলে যেত, সেইটা হচ্ছে সুটকেস গ্রামোফোন। আর বক্স গ্রামোফোন তো কিছু হয় সামনে পাল্লা খোলা, এবং আলমারির মতো যেগুলো হয় সেগুলোও পাল্লা খোলা, তার আওয়াজ খুবই ভালো এই সমস্তগুলো। আর হর্ন গ্রামোফোন হচ্ছে আরও আগের দিকে হতো, হর্ন গ্রামোফোনকেই তো কম্প্রেসড করে ওই বক্স গ্রামোফোন করা, হর্ন সবেতেই আছে, সুটকেস গ্রামোফোনেও আছে বক্স গ্রামোফোনেও আছে, হর্নটাকে ঘুরিয়ে ভিতর দিকে লাগানো। আর আগে কী হতো, হর্নটা বাইরে লাগানো থাকতো, তারপরে ওটা সিস্টেম হলো যে ওই ভিতর দিকে লাগানো হবে। তো হর্ন গ্রামোফোনের আওয়াজ একটু কর্কশ হয়, বক্স গ্রামোফোনের আওয়াজ একটু মিষ্টি হয়।
1: এখন দেখা যাচ্ছে গ্রামোফোনের রেকর্ড রিক্রিয়েশন করা হচ্ছে, সেক্ষেত্রে আগেকার রেকর্ড আর এখনকার রেকর্ড, এই দুটি রেকর্ডের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়?
2: দুটোর মধ্যে পার্থক্য বলতে, এখন যেগুলো হচ্ছে এগুলো ডিজিটালি রেকর্ডেড, ডিজিটালি রেকর্ডেড যেগুলো, এগুলো হচ্ছে এখনকার মডার্ন আর্ম, মডার্ন কার্টিজ, এছাড়া বাজবে না। আর আগেকারগুলো হচ্ছে গ্রোভগুলো বেশি

0: একটু মানে ইনস্ট্রুমেন্ট মিক্সিং করে দেয়া, ভালো লাগে না। পুরনো পুরনোই হয়, পুরনো জিনিসের ফ্লেভার একরকম হবে, আর পুরনোকে নতুন করে করলে তার ফ্লেভার এক ধরনের হবে। এবং যারা সত্যিকারে বোদ্ধা হবে তারা ওই পুরনো ফ্লেভারটাই ভালো লাগবে। এখনকার মানে রিমেক যে ফ্লেভার, মানে পুরনো গানকেই আবার গান আর্টিস্ট একই রইল, সেক্ষেত্রে রিমেক বলা যায় না, কিন্তু রিকনস্ট্রাকশন করা যেগুলো বা রিপ্রোডাকশন করা যেগুলো, এগুলো আমার তো অন্তত ভালো লাগে না।
1: গ্রামোফোনের দরদাম আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে?
0: তখন তো গ্রামোফোন 300 টাকায় পাওয়া যেত, এখন দরদাম করে একটা ভালো নিতে গেলে 50,000 টাকাও চাস, 55-60,000 টাকাও চায়, আবার বক্স গ্রামোফোন ভালো নিতে গেলে 25-30,000 টাকা চায়। কিছুই না যে অ্যাভেলেবেল নয় বলে, আর কিছুই না, আর চাহিদা বেশি, লোকে বিক্রি করে কম। 300 টাকার সময়টা আমি দেখিনি, তবে আমি যখন দেখেছি তখন মোটামুটি 600-700 টাকায় ভালো গ্রামোফোন পাওয়া যেত।
1: গ্রামোফোনের ক্ষেত্রে অনেক ধরনের রেকর্ড রয়েছে, যেমন ধরুন এলপি রেকর্ড, ইপি রেকর্ড, এই রেকর্ডগুলির বিভাজন ঠিক কিভাবে হয়?
0: আরপিএম মানে হচ্ছে রেভলিউশন পার মিনিট, মানে প্রতি মিনিটে কতবার পাক খাবে। আগে যে গালার রেকর্ডগুলো হতো, তারও আগে হতো প্যাথের রেকর্ড, প্যাথের রেকর্ডেতে একটু স্পিড বেশি হতো, 90-100 আরপিএম এরকম হতো। তারপরে একটা স্ট্যান্ডার্ড করা হলো 78 আরপিএম, এবং 78 আরপিএম ওই সেলাক রেকর্ডগুলো হতো, এবং এই সেলাক রেকর্ডগুলো এমনি 10 ইঞ্চি হতো, তার উপরে একটা বড় রেকর্ডও হতো 12 ইঞ্চি এলপির মতো, সেটাও গালার রেকর্ড, আর হতো 8 ইঞ্চি রেকর্ডও হতো ছোট, এবং কিছু কিছু কোম্পানির ওই 8 ইঞ্চি রেকর্ড হতো তার প্লে টাইমটা কিন্তু ওই 10 ইঞ্চির মতনই হতো, যদিও রেকর্ড ছোট, এবং ইংরেজি গান হতো বেশিরভাগই এবং অর্কেস্ট্রা এসবই হতো। তারপরে হলো ইপি রেকর্ড, এক্সটেন্ডেড প্লে, সেটা 45 আরপিএম, মানে 45 বার পাক দেবে। তারপরে হলো আস্তে আস্তে পাক দেওয়া শুরু করলে গানটা বেশি হবে, লং প্লে রেকর্ড, ওটা 33 আর তার থেকে 1/3 বেশি, এরকম 33 বলা যায়, তো 33 আরপিএম, তো পরের দিকে 33 এবং ইপিটাই বেশি চলতো, 78টা তো বন্ধ হয়ে গিয়েছিল তৈরি হওয়া।
1: কোন কোন রেডিও আপনার সংগ্রহে রয়েছে?
0: প্রথম দিকে তো ক্রিস্টাল রেডিও, তো তখন ফিক্সড ক্রিস্টাল ছিল না, ক্রিস্টাল পাথরেতে নানান জায়গায় ছুঁয়ে ছুঁয়ে এ দিয়ে গেন বা স্টেশন এ করতে হতো, বাড়ানো কমানো, পরে ওটা ফিক্সড ক্রিস্টাল হয়ে গেল এবং ডায়োড নাম দিয়ে এলো, এবং তখন এক ধরনের বেশিরভাগ ভয়েস মাস্টারে VT3 বলে একটা কয়েল হতো 3টে পিনে, সেইটা দিয়ে আর তখন অ্যাডজাস্ট স্টেশন ধরার জন্য ইউজ করা হতো JB, ওই গ্যাংয়ের মতোই 3333 বা 3555, 3555 মানে 5টা তার ফিন্স রয়েছে, 3333-তে 3টে, এবং ওইটা দিয়ে অ্যান্টেনা দিতে হতো ছাদের ওপরে, এবং গঙ্গাজল কল বা মাটির নিচে আর্থিং দিতে হতো, তাই দিয়েই হেডফোন দিয়ে শোনা যেত, এটা প্রথম। সেগুলো আমি নিজেও তৈরি করেছি এবং আছেও আমার। তারপরে এলো টিউব রেডিও, টিউব এলো, টিউব নানান ধরনের, তখন মোটা ভেলভেট সমস্ত, তখন হতো DC রেডিও, যেগুলোকে AC-DC রেডিও বলা হয়, সেগুলো মূলত অক্টাল ভেলভেট হয়, তখন ওই ভ্যালভ পাওয়ার ভ্যালভ হিসেবে 25L6, 50L6 ইত্যাদি এই জাতীয় ভ্যালভ দিয়ে এইভাবে তৈরি হতো। তারপরে হলো AC রেডিও, পিওর এসি রেডিওতে তখন ভ্যালভ বড়ো ভ্যালভের হতো, এবং ছোটো ভ্যালভেও যেগুলো হতো তখন EL সিরিজের হতো, এবং DC রেডিওগুলো UL সিরিজের হতো, এইভাবে। তারপরে রিম, বিদেশ থেকে যেগুলো আসতো ওগুলো মিনিয়েচার ভ্যালভের হতো, রিমলক, তারও আগে হতো 90 ভোল্ট ব্যাটারিতে চলতো ছোটো ছোটো টিউব দিয়ে রেডিও, পরবর্তীকালে ধারা বলতে, তারপরে তো এখন যেটা, তারপরে তো জার্মেনিয়াম ট্রানজিস্টার দিয়ে রেডিও তৈরি হলো, ট্রানজিস্টার রেডিও এলো, তারপর সিলিকন ট্রানজিস্টার দিয়ে হলো, সিলিকন ট্রানজিস্টার দেওয়ার পর এখন IC দিয়ে হলো, এখন IC-র পর রেডিও হচ্ছে IC দিয়ে, আর এখন তো নানান ধরনের চিপ হয়ে গেছে, ওই মাইক্রো চিপ হয়ে গেছে, তার মধ্যে FM-ও শোনা যায়, পেনড্রাইভ দিয়ে গানও শোনা যায়, ব্লুটুথ কানেক্ট করা যায়, এখন অনেক ইজিয়ার হয়ে গেছে, তবে আনন্দ নেই, আগের যে আনন্দ সে আনন্দ আর নেই।
1: রেকর্ড, গ্রামোফোন এবং সেই সঙ্গে রেডিও, এগুলো যত্ন নেন কিভাবে?
0: গ্রামোফোন তো আমি পোঁচাপুচি তো করি, এবং মাঝে মধ্যে তেল টেল দেয়া করা, এগুলো সমস্ত করি, মেনটেন করা যাকে বলে, এগুলো করি। আর রেকর্ড আমার পরিষ্কার করে রাখা থাকে, পুরনো রেকর্ড পেলে আমি শ্যাম্পু দিয়ে ধুয়ে পরিষ্কার

0: করেনি, নিয়ে খুব বেশি বেশি যদি হয় হালকা করে একদম ফাইন তেল যেগুলো হয় একটুখানি লাগিয়ে দিয়ে আমার মুছে দিই।
1: আমরা বলি পুরনো জিনিস মানেই তার প্রযুক্তিগত দিক খুব ভালো হয়, মানে অনেকটা টেকসই হয়। এটা কি শুধুই কথার কথা নাকি এর পরিচয় পেয়েছেন?
0: আমি একটা ছোট কথায় উত্তর দিই। আগেকার দিনে লোকজন কাজ ভালোবাসত, টাকা ভালোবাসত না, আর এখন লোকজন কাজের থেকে বেশি টাকাকে ভালোবাসে। আগেকার দিনে চিন্তা করা যায় যে একটা জিনিস কি পরিমাণ খাটত, এবং বেশিরভাগ ক্ষেত্রে এগুলো সমস্ত গিয়ার টিয়ার ইত্যাদি হাতে তৈরি করতে হতো ফাইল দিয়ে ঘষে মেজে, এবং কতটা ভালোবাসা থাকলে তবে এই ধরনের জিনিস করা যায় এবং তার লংজিভিটি এরকম হয়। এবং আগেকার দিনে লোকেদের যে কোনো জিনিসই আজ থেকে 100 বছর আগের গ্রামোফোন তাহলে কি করে চলছে, তাকে যদি সেইভাবে তৈরি করা না হয় সেই পরিমাণ, প্রথমত হচ্ছে মেটেরিয়াল, দ্বিতীয়ত হচ্ছে স্কিল, তৃতীয়ত হচ্ছে ভালোবাসা। সবার আগে দরকার ভালোবাসা, সেই জিনিসের প্রতি যদি ভালোবাসা থাকে তবে সেই জিনিস অমরক্ষয় হয়ে তৈরি হবে।
1: আমরা এখন খুব সহজেই আমাদের জীবনে রিপ্লেসমেন্ট পেয়ে যাই, আর তাই আমরা সেটা নিয়েই ব্যস্ত হয়ে যাই। পুরনো স্মৃতি, পুরনো অধ্যায় বা সেই অধ্যায়তে বাস করা কোনো পুরনো জিনিস, কোনোটারই খোঁজ আমরা ঠিক রাখতে চাই না। পুরনো কোনো জিনিস খারাপ হলে আমরা সারাই না, আমরা নতুন কিনতে ব্যস্ত হয়ে পড়ি। তবে গৌতম বাবুর মতো মানুষেরা অনবরত আমাদের বুঝিয়ে চলেছেন রিপ্লেসমেন্ট নয় বরং রিপেয়ারিংটা দরকার। গৌতম বাবুর কথায় বারবার উঠে এসেছে শিকড়ের কথা, শুরুর কথা। আমরা অনেক সময় এই ব্যস্ত জীবনযাত্রায় শিকড়ের টানকে ভুলে যাই, অজান্তেই অস্বীকার করে ফেলি শিকড়ের টানকে। তবে সবকিছু কি অস্বীকার করা যায়? যায় না। আর এতক্ষণ পথ চলতে আসরে তোমার সঙ্গে গল্প করছিলাম আমি অর্পণ, আর আমি কথা বলছিলাম নকুবাবুর সংগ্রহশালার বর্তমান উত্তরাধিকারী গৌতম চট্টোপাধ্যায়ের সঙ্গে। আবারও অন্য কোনো দিন কোনো এক আসরে তোমার সঙ্গে গল্প হবে, কথা হবে। ততক্ষণের জন্য তোমাকে বলবো খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কানে রেখো রেডিও। এতক্ষণ শুনছিলেন পথ চলতে, আলাপচারিতায় গৌতম চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্পণ চেন্না, আকাশবাণী মৈত্রী। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কীর্তন, শিল্পী মোনালিসা ভট্টাচার্য।

এতক্ষণ শুনলেন কীর্তন মোনালিসা ভট্টাচার্যের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ছোটদের আসর।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ছোটদের আসর। উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত।

দুই বাংলার ছোট বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। শুরু করি আজকে ছোটদের আসর, নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আজকে আজকে কত তারিখ? ১৬ তারিখ। আগামী সপ্তাহে একটা এমন দিন, যে দিনটার সঙ্গে আমাদের ঐতিহ্য, পরম্পরা সব কিছু জড়িয়ে আছে, এমন একটি দিন, এমন একটি তারিখ, এমন একটি দিবসের উদযাপন, কি বলো দেখি? এই দিনটা হলো আন্তর্জাতিক জাদুঘর দিবস, ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে। প্রতি বছর ১৮ মে বিশ্বের নানা দেশে এই দিনটি পালন করা হয়। উদ্দেশ্য বুঝতেই পারছ, জাদুঘরের গুরুত্ব, জাদুঘরের অবদান সবার সামনে তুলে ধরা, এটাই হলো এই দিনটা পালনের লক্ষ্য। তাহলে ওই যে বলছিলাম, সামনের সপ্তাহেই তো এই দিনটি আমরা উদযাপন করব সবাই মিলে। জাদুঘর ব্যাপারটা সম্পর্কে তোমরা এতদিনে সবাই ওয়াকিবহাল হয়ে গেছ। এটি প্রাচীন নিদর্শন, ভাস্কর্য, নানান রকম শিল্পকর্ম, সাংস্কৃতিক এবং ঐতিহ্যপূর্ণ মূল্যবান সমস্ত জিনিসকে সংরক্ষণ করে। এটি একটি অমূল্য সম্পদের ভাণ্ডার, যেটা আমাদের অতীত সম্পর্কে অনেক কিছু জানতে সাহায্য করে। প্রতি বছর ১৮ মে এই দিবসটি পালন করা হয়, তবে প্রতি বছরই এর থিম বা প্রতিপাদ্য বিষয়টি পরিবর্তিত হয়ে যায়। ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এই আন্তর্জাতিক জাদুঘর দিবসের আয়োজন করা হচ্ছে। ওই সালে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম এই দিনটা প্রবর্তন করেছিল। জাদুঘরে যে জ্ঞান ভাণ্ডার রয়েছে, সেখান থেকে দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রচার করার লক্ষ্যে

এই দিবসের উদযাপন। আন্তর্জাতিকভাবে জাদুঘরগুলি অনেক সময় অনেক রকম সমস্যার মুখোমুখি হয়, সেই সমস্যা যাতে নিরসন করা যায় সেই ব্যাপারগুলিও এই প্রতিপাদ্য যে বিষয় বা থিম, ওয়ার্ল্ড মিউজিয়াম ডের যে থিম, সেই থিমের মধ্যে উঠে আসে। এই উপলক্ষে নানা রকম সভা সেমিনারের আয়োজন হয়। জাদুঘরের সঙ্গে যারা জড়িত সেই সব ব্যক্তিদের সঙ্গে জনসাধারণের দেখা করার সুযোগ করে দেওয়া হয়। আর ওই যে বলছিলাম জাদুঘরগুলো যে সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হয় সেই সম্পর্কে জনসাধারণকে অবহিত করা হয়। তাহলে এখন থেকে নিশ্চয়ই তোমাদের মাথায় থাকবে যে প্রতি বছর 18ই মে বিশ্বজুড়ে উদযাপিত হয় ওয়ার্ল্ড মিউজিয়াম ডে বা ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে, বিশ্ব জাদুঘর দিবস। আচ্ছা, এটা তো একটা নিশ্চয় মনে রাখার মতো কথা। তবে তারই পাশাপাশি বিশ্ব সাহিত্যের মধ্যে নানান রকম কাহিনী উপকাহিনীর মধ্যে যে ঐতিহ্য বা পরম্পরা জড়িয়ে থাকে সেগুলো কিন্তু আমরা আমাদের ছোট্ট বন্ধুদের কাছে কথায় কথায় গল্পে গল্পে পৌঁছে দিই। সেরকমই একটা গল্প হবে নাকি এখন? বেশ তো, তাহলে ঝুলির থেকে একটা বিদেশি গল্প বের করি, শুনবে তো? একটা গল্পের কথা মনে এলো, এই গল্পটা জর্জিয়ার গল্প। গল্পটার নামটাও বেশ শিকারী রাজপুত্র আর শেয়াল। এক ছিল রাজা আর রাজার ছিল এক ছেলে। রাজপুত্র একদিন বড় হল আর তার বিয়ের বয়সও হল। রাজামশাই বললেন, এবার কিন্তু তোমার বিয়ে দেব। ছেলে বলল, খুব ভালো কথা, কিন্তু বাবা আমি পূব দেশের রাজার মেয়েকে বিয়ে করতে চাই, যদি তার সঙ্গে আমার বিয়ে দাও তাহলেই আমি বিয়ে করব, অন্য কোনো মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। রাজা বললেন, তা তো হবে না, পূবের রাজা খুব গরিব, তার মেয়েকে তুমি বিয়ে করতে চাইছো কেন? আমি বিশাল ধনী এক রাজার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিতে চাই। ছেলে বলল, না না না, আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করব না বাবা, আমি ওকেই বিয়ে করব। ভীষণ রেগে গেলেন রাজা, তুমি আমার ছেলে, আমি যা বলবো তোমায় তাই শুনতে হবে। না না, আমি অন্য কথা শুনতে চাই না, ছেলে কথা বলে রাজার সামনে থেকে চলে গেল। সে মনে মনে ভাবল, বাড়ি ছেড়ে চলে যাব অন্য কোথাও। তীর ধনুক পোশাক আশাক নিয়ে ঘোড়ায় চেপে রাজপুত্র সেই রাতেই বাড়ি থেকে পালিয়ে গেল। দূর বনে পাহাড়ের নিচে সে এলো, সেখানে দেখতে পেল সুন্দর একটা গুহা রয়েছে, ঘোড়াও তার মধ্যে বেশ থাকতে পারবে। পাশ দিয়ে বয়ে চলেছে মিষ্টি জলের সরু পাহাড়ি নদী, সেখানেই থাকতে লাগলো রাজপুত্র। প্রতিদিন সে একটা করে হরিণ মারে, হরিণের কাছ থেকে কিছুটা মাংস কেটে নিয়ে বাকিটা সে কি করে গুহার বাইরে ফেলে দেয়, একার জন্য সামান্য মাংসই তার লাগে। শেয়াল যাচ্ছিল সন্ধ্যের অন্ধকারে, মাংসের গন্ধ পেয়ে সে থমকে দাঁড়াল, দেখল বিরাট হরিণ পড়ে রয়েছে। টাটকা মাংস পেয়ে সে মনের সুখে খেল, আচমকা মাংস পেয়ে সে খুব খুশি। পরের দিনও শেয়াল প্রায় আস্ত একটা হরিণ পেল। মাংসের গন্ধে উঁচু পাহাড় থেকে নেমে এলো এক ঈগল, এলো একটা বেড়াল, তার পরে এলো একটা খরগোশ, তারা বন্ধু হয়ে গেল আর সবাই মিলে হরিণের মাংস খেল। খাওয়ার পরে শেয়াল বলল, আমরা নেকড়ে আর ভালুককেও ডেকে আনি, বুঝলে, ওদের বোধহয় খুব খিদে পেয়েছে, তারাও এসে মাংস খেয়ে পেট ভরাক, অনেক অনেক মাংস রয়েছে। নেকড়ে এলো, ভালুকও এলো, পেট পুরে মাংস খেলো, হাড়চি বলো, সবাই খুশি। এদিকে শেয়ালের মাথায় একটা বুদ্ধি এলো, সে ভাবল আমাদের মধ্যে থেকে একজনকে সর্দার করা হোক, নইলে একদিন ঠিক ঝগড়া বেঁধে যাবে আর তারপরে রাগের মাথায় একজন অন্যজনকে ছেড়ে ফেলবে, টুকরো টুকরো হয়ে আমাদের দেহ পড়ে থাকবে, এমনটাই তো হয়ে থাকে। সে বন্ধুদের ডেকে বলল, আমাদের মধ্যে থেকে একজনকে সর্দার করা হোক, বুঝলে, আমাদের গোষ্ঠীপতি, সে আমাদের নেতা, সর্দার আমাদের যেভাবে মাংস ভাগ করে দেবে আমরা তাই নেব।

সে মাংস যদি এক টুকরোও হয়, তবু তাতেই আমাদের খুশি থাকতে হবে। কেউ তাকে অমান্য করবে না, নইলে একদিন হয়তো আমরা নিজেরা নিজেদের মধ্যে লড়াই করেই শেষ হয়ে যাব। কি তোমরা কি বলো, আমার কথা ঠিক কি না বলো? সবাই একসঙ্গে বলল, খুব ভালো বুদ্ধি বের করেছো বন্ধু, এতে আমাদের সবার উপকার হবে। শেয়ালের খুব ইচ্ছে সেই হবে দলের সর্দার, কিন্তু নিজের নাম সে নিজে বলবে কেমন করে? তাই শেয়াল বলল, নেকড়ে তুমিই হও সর্দার। নেকড়ে সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, না না না না না, আমি সর্দারের উপযুক্ত নই, আমি হব না। মাংস ভাগ করতে গিয়ে হয়তো লোভের বশে আমি বেশিই নিয়ে ফেলব, আর সবাই যাবে রেগে, আমায় তাড়িয়ে দেবে। দেখো না, ওই সবের মধ্যে আমাকে রেখো না, আমি ওই সবের মধ্যে নেই। শেয়াল বেশ খুশি হয়ে বলল, তাহলে ভালুক তুমি হও আমাদের সর্দার, সেই ভালো। ভালুক মোটা দেহ দুলিয়ে বলল, না না বন্ধু, না আমি না। তখন সবাই একসঙ্গে বলে উঠল, বেশ বেশ, তাহলে শেয়াল তুমিই হও আমাদের সর্দার, আর কেউ নয়। শেয়াল আর কথা না বাড়িয়ে বলল, বেশ, তোমরা যখন সবাই বলছো তখন আমার আপত্তি নেই, কিন্তু মনে রাখবে আমার কথা মতো চলতে হবে, না বলা চলবে না। সবাই তোমাকে মানবো, সবাই মেনে চলবো, পশুরা বলল। শেয়াল তখন বলল, বেশ তাহলে মন দিয়ে শোনো। আচ্ছা, তোমরা কি ভেবে দেখেছ, এই যে প্রচুর মাংস আমরা প্রতিদিন পাচ্ছি, এ কি এমনি এমনি আসছে? না, তা মোটেই নয়। ওই যে গুহায় সাহসী শিকারী থাকে, ওই আমাদের মাংস দেয়। তাই আমাদেরও প্রমাণ করতে হবে যে শিকারীর প্রতি আমরাও কৃতজ্ঞ, আমরা কিছুতেই অকৃতজ্ঞ হব না। আমাদের তাহলে কি করতে হবে? বলছি শোনো, পূব দেশের মেয়েকে এখানে নিয়ে আসতে হবে, সে হবে শিকারীর বউ। তা কেমন করে রাজকন্যাকে এখানে নিয়ে আসব? শেয়াল বলল, বলছি বলছি, ভালুক নেকড়ে আর ইগল, তোমরা তিনজনে পূব দেশের রাজার প্রাসাদে যাবে। ভালুক আর নেকড়ে রাজার জমি চাষ করবে, খুব খেটে খুটে মন দিয়ে চাষ করবে। রাজা খুব খুশি হবেন, আর বিস্মিত হয়ে ভাববেন, দেখেছ পশুরা পর্যন্ত আমায় ভয় পায় আর আমার সেবা করে। রাজা রানী ও রাজকন্যাকে ডেকে এই দৃশ্য দেখিয়ে বলবেন, দেখো দেখো, বুনো পশুও আমার হয়ে কাজ করছে। রাজকন্যা তাই দেখতে প্রাসাদের বাইরে বারান্দায় এসে দাঁড়াবে, আর ইগল তুমি ঠিক সেই সময়ে আকাশ থেকে তীরের বেগে বারান্দায় নেমে আসবে, ছো মেরে তাকে তুলে নিয়ে আকাশে আবার উড়বে, আর তারপরে রাজকন্যাকে আমাদের বন্ধুর গুহায় নিয়ে আসবে। সর্দার শেয়ালের আদেশ পালন করতেই হবে। ইগল উড়ে গিয়ে পূব দেশের রাজার প্রাসাদের উপরে পাক খেতে লাগল। ভালুক আর নেকড়ে রাজার জমি চাষ করতে শুরু করল। রাজা বাইরে বেরিয়ে এলেন, বাইরে এলেন রানী আর রাজকন্যা। পাথর যেমন করে গড়িয়ে পড়ে, ইগল তেমনি ভাবে নেমে এলো, আর রাজকন্যাকে ছো মেরে আকাশে উড়ে গেল। সব পশু মিলে রাজকন্যাকে শিকারীর গুহার সামনে রেখে এলো। গুহার বাইরে এসে রাজকন্যাকে দেখে শিকারী অবাক, সে শিকার করে সবে ফিরেছে। তাকে দেখে বলল, তুমি কে? আমি পূব দেশের রাজার মেয়ে। অবাক হয়ে শিকারী বলল, কি সৌভাগ্য আমার, তোমার জন্যই বাড়ি ছেড়ে সব সুখ ছেড়ে এই গুহায় রয়েছি, তোমার পথ চেয়ে বসে আছি, কিন্তু এখানে তোমাকে কে নিয়ে এলো? সুন্দরী রাজকন্যা সব কথা খুলে বলল, যা যা ঘটেছে সব বলল। এবার তো আরও অবাক হল রাজপুত্র, বলল, তুমি বলছ এ পশুরা তোমাকে এখানে নিয়ে এসছে, আশ্চর্য তো। সেদিন থেকে শিকারী পশুদের আরও বেশি করে মাংস দিতে লাগল। শেয়াল আবার পশুদের ডেকে বলল, রাজপুত্র রাজকন্যা হল মানুষ, তারা কি খালি মাটির উপরে শুয়ে থাকতে পারে? আমরা তাহলে কি করব? পশুরা জিজ্ঞেস করল। শেয়াল বলল, বলছি শোনো, অল্প দূরেই রয়েছে এক গঞ্জ এলাকা, বাজার আছে সেখানে, নেকড়ে তুমি বাজারের মধ্যে ঢুকে পড়বে, লোকজন দোকান ছেড়ে তোমার পেছনে ধাওয়া করবে,
ভালুক তুমি সেই ফাঁকে দোকানে ঢুকে পড়বে, আর একটা ভালো সুন্দর তোষক তুলে নিয়ে এখানে চলে আসবে। নেকড়ে বলল, ওরে বাবা, ওরা আমায় ঠিক ধরে ফেলবে, কুকুর দেখলে আমার প্রাণ উবে যায়। শেয়াল চিৎকার করে বলল, এ কথা বলতে তোমার লজ্জা করছে না? কুকুরকে ভয় পাও? আরে তুমি ভুলে গেলে তুমি কত জোরে ছুটতে পারো, যখন খিদে পায় তোমার গতি তো আরো কত বেড়ে যায়। ছি ছি ছি ছি, সামান্য কুকুরকে ভয়, তুমি এ কথা বললে কি করে? নেকড়ে তখন লজ্জা পেয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, আমি যাব। না না, এই কাজটা তো আমাদের করতেই হবে। নেকড়ে আর ভালুক গঞ্জের দিকে রওনা দিল। বাজারে ঢুকেই নেকড়ে প্রাণপণে দৌড় দিল, লোকজন দোকান থেকে বেরিয়ে তাকে তাড়া করল। একটা সাজানো দোকান দেখে ভালুক তাতে ঢুকে পড়ল আর পিঠে তুলে নিল নকশা কাটা মস্ত বড় একটা তোষক। দৌড় দিল বনের পথে। লোকজন ভালুকটাকেও দেখতে পেল, কেউ কেউ নেকড়েকে ছেড়ে তার দিকেও ধাওয়া করল, কিন্তু তারা দুজনের একজন কেউ ধরতে পারল না। পশুরা গুহায় গিয়ে সুন্দর করে সেই তোষক মাটিতে বিছিয়ে দিল, ওরা ভালোভাবে থাকুক। এদিকে হয়েছে কি, পূব দেশের রাজা ঘোষণা করেছেন, যে আমার মেয়েকে ফিরিয়ে আনতে পারবে আমি তার দেহের ওজনের সমান সোনা দেব। এক ছিল ডাইনি বুড়ি, লাঠিতে ভর দিয়ে সে গেল পূব দেশের রাজার প্রাসাদে, বলল, আমি তোমার মেয়েকে খুঁজে পেতে এনে তোমার কাছে ফিরিয়ে দেব। রাজা বললেন, বেশ, খুব ভালো কথা, এই রইল সোনা, এখন আমি তোমাকে অর্ধেক সোনা দিচ্ছি, মেয়ে নিয়ে আসার পরে বাকি অর্ধেকটা দেব। ডাইনি বলল, বেশ বেশ, খুব খুশি হলুম, এখন আমাকে একটা পিপে দাও, আর কিছু চাই না। রাজার লোকেরা তখন তাকে একটা পিপে এনে দিল, পিপের মধ্যে উঠে চলে গেল ডাইনি। পিপে হাওয়ার বেগে চলল, গুহা থেকে অল্প দূরে পিপে থামিয়ে ছড়ি হাতে ডাইনি হেঁটে হেঁটে চলতে লাগল। রাজপুত্র চলেছে শিকারে, বুড়িকে কুঁজো হয়ে কষ্ট করে হাঁটতে দেখে তার খুব দয়া হল। ও বুড়িমা, তুমি কে, কোথায় চলেছ একা একা? বুড়ি বলল, তোমার ভালো হোক ছেলে, আমি গায়ের লোকের সঙ্গে নদীতে নাইতে এসেছিলাম, ওরা এগিয়ে গেছে, আমি বুড়ি তাই পিছিয়ে পড়েছি, পথ চিনি না, কেমন করে যে গায়ে ফিরব, বড় ক্লান্ত আমি। ও কিছু ভেব না বুড়িমা, আমি সঙ্গে করে নিয়ে গিয়ে গায়ে তোমায় পৌঁছে দেব। কিন্তু ছেলে, তুমি থাকো কোথায়? আমি থাকি ওই পাহাড়ি গুহায়, এখান থেকে খুবই কাছে। বুড়ির চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল, খুশিতে ডগমগ হয়ে বলল, সুখে থাকো বাবা, বুড়ি মানুষকে দয়া দেখিয়েছ, চিরকাল বেঁচে থাকো। রাজপুত্র বুড়িকে ঘোড়ায় তুলে নিল, কিন্তু ঘোড়া নড়েও না চড়েও না, ঘোড়া আসলে শত্রুর গন্ধ পেয়েছে। রাজপুত্র চাবুক মারতে লাগল, ঘোড়ার চামড়া ফেটে রক্ত ঝরছে, তবু ঘোড়া নড়ে না। শেষকালে ঘোড়া আস্তে আস্তে গুহার দিকে চলল। বুড়িকে নিয়ে গুহার সামনে আসতেই রাজকন্যা তো রাগে ফেটে পড়ল, এই খুনখুনে বুড়িকে কেন তুমি ঘরে নিয়ে এলে? রাজপুত্র বলল, রাগ করো না বউ, আজ রাতের মতো ওকে ঠাঁই দাও, কালকে যা হোক ব্যবস্থা করব। সেই রাতে বুড়ি গুহায় থাকল। পরের দিন সকালে বুড়ি গরম জল করে আদর করে রাজকন্যাকে চান করিয়ে দিল, টুকিটাকি কাজে তাকে সাহায্য করল। রাজকন্যা তো খুব খুশি, বলল, ওগো, বুড়িকে আমাদের কাছেই রেখে দাও, বড় ভালো, মায়ের মতো। শিকারি হেসে বলল, কেমন, কাল তাকে দেখে রেগে গিয়েছিলে, আর আজ তাকে পেয়ে কত খুশি তুমি। বুড়িটা রয়ে গেল গুহায়, অনেক কাজ করে সে আর আদর যত্ন করে রাজকন্যার। একদিন শিকারি গভীর বনে শিকার করতে গেছে, অনেক দূরের পথ, ইগল ভালুক নেকড়ে বেড়াল খরগোশ বনের এধারে ওধারে ঘুরে বেড়াচ্ছে। নিশ্চিন্ত তারা, কোনো ভয় ডর নেই, গুহায় রয়েছে বুড়ি আর রাজকন্যা। বুড়ি বলল, চল একটু বেরিয়ে আসি, সারাদিন গুহায় থাকতে কি আর ভালো লাগে। হাঁটতে হাঁটতে তারা সেই পিপের কাছে এলো।

তা দেখে বউ বলল, বুড়িমা এখানে পিঁপে পড়ে আছে কেন? ও মেয়ে, তা আমি জানবো কেমন করে? চল সামনে গিয়ে দেখি কি আছে ওর মধ্যে। পিঁপের মধ্যে উঁকি দিয়ে বউ দেখল কি যেন রয়েছে ওর মধ্যে, ভালোভাবে দেখা যাচ্ছে না। বুড়ি বলল, মেয়ে আমার কোমরে বড্ড ব্যথা, নিচু হতে পারি না, তুমি ভালো করে দেখো তো কি আছে ওর মধ্যে। বউ উবু হয়ে মাথা ঢুকিয়ে দেখতে গেল, এক হাত পিঁপের পাশে ধরে রেখে মাথা গলিয়ে দিল বউ। ঠিক তখনই মেয়ের কোমরে ধাক্কা দিয়ে বুড়ি তাকে পিঁপের মধ্যে ফেলে দিল, আর তারপর পিঁপের ওপরে বসে কি বলল আর পিঁপে উড়ে চলল আকাশে। অল্পক্ষণ পরেই পিঁপে এসে পৌঁছল পুবের রাজার প্রাসাদে। রাজকন্যা তো বাবাকে সব খুলে বলল, সে কোথায় ছিল, কার সঙ্গে তার বিয়ে হয়েছে, গুহায় কেমন করে দিন রাত কাটিয়েছে, কিভাবে পিঁপেতে করে আবার ফিরে এসেছে বাবা মায়ের কাছে। আর এদিকে গুহায় ফিরেছে পশুরা। শেয়াল বলল, আমাদের রাজকন্যা কোথায়? সে তো গুহায় নেই। বেড়াল বলল, তাই তো দেখছি, কোথায় গেল আমাদের আদরের রাজকন্যা? অনেকক্ষণ চিন্তা টিন্তা করে শেয়াল বলল, আমার মনে হচ্ছে ওই বুড়ি আমাদের রাজকন্যাকে ভুলিয়ে নিয়ে গেছে ওর বাবার কাছে, বুড়িও নেই, রাজকন্যা তাহলে যাবে কোথায়? শেয়াল ভীষণ রেগে গেল, ভালুক নেকড়ে আর ইগলকে বকাবকি করতে লাগলো, তারা সবাই মিলে কেন বনে বেড়াতে গেল, রাজকন্যাকে একা ফেলে এভাবে কখনো যেতে আছে? বুদ্ধি শুদ্ধি কি সব লোপ পেয়ে গেছে? এখন কি হবে, শিকারি ফিরলে কি জবাব দেব? অনেক ভেবে ভেবে শেয়াল বেড়ালকে বলল, বন্ধু তুমি পূব দেশের রাজার প্রাসাদে যাবে, রাজকন্যার খোঁজ করে তার ঘরে ঢুকবে, রাজকন্যা তোমায় দেখে বলবে, পুষি তুমি কেমন করে আমার কাছে এলে, তোমার প্রভু শিকারি রাজপুত্র কেমন আছে, তারপরে তুমি চলে আসবে এই বনে, আমাদের খবর দেবে। মনে রাখবে, তুমি লক্ষ্য রাখবে, রাজকন্যা তোমায় দেখে খুব খুশি হয়েছে না হয়নি, এটা জেনেই তুমি চলে আসবে। বেড়াল তো লেজ তুলে দৌড় দিল। অল্পক্ষণ পরেই বেড়াল পৌঁছে গেল পূবের দেশের রাজার প্রাসাদে। বেড়ালকে দেখতে পেয়ে রাজকন্যা তাকে চিনতে পারল, আরে আমাদের সেই বেড়াল, আদরের পুষি। ও পুষি, তুমি পথ চিনে এলে কেমন করে? হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, তোমায় আগে কিছু খেতে দি, মাংস খাবে তো? মেয়ে গেল মাংস আনতে। বেড়াল বেজায় খুশি হল, রাজকন্যা তাকে চিনতে পেরেছে দেখে খুশি হয়েছে, সে আর অপেক্ষা করল না, দৌড় দিল বনের পথে। বনে এসে যা যা ঘটেছিল সব বলল শেয়ালকে। শেয়াল ইগলকে এবার ডেকে বলল, এবারের কাজ ভাই তোমায় করতে হবে, তুমি উড়ে যাবে প্রাসাদের উপর, ঘুরতে থাকবে, নজর রাখবে কখন রাজকন্যা প্রাসাদের বাইরের বারান্দায় আসে, সে তোমাকে চিনতে পারবে, বিশ্বাসও করবে, তাকে পিঠে বসিয়ে উড়ে আসবে এখানে। ইগল প্রাসাদের উপর উড়তে লাগল। বাইরের বারান্দায় এসে রাজকন্যা তাকে দেখতে পেয়েই চিনতে পারল। ইগল নিচে নেমে এলো, পিঠে তুলে নিল রাজকন্যাকে, উড়ে এসে পাহাড়ি গুহার সামনে নামিয়ে দিল রাজকন্যাকে। রাজপুত্র তো বউকে দেখে খুব খুশি, আবার সে রাজকন্যাকে ফিরে পেয়েছে। কিন্তু শেয়াল বলল, শোনো বন্ধুরা, এতে সন্তুষ্ট থাকলে চলবে না, আমাদের সব সময় নজর রাখতে হবে, অঘটন ঘটে যেতে পারে, নেকড়ে তুমি বনের ওই পাশে থাকবে, আর ভালুক তুমি এই দিকটায় থাকবে, খরগোশ তুমি ফাঁকা মাঠে ঘুরবে, আর ইগল তুমি আকাশে চক্কর দেবে, দেখবে দূর থেকে শত্রুরা আসে কি না, ওরা আমাদের সহজে ছেড়ে দেবে না। শেয়ালের কথাই ঠিক হল, পূব দেশের রাজা এবারে তার সৈন্য সামন্ত নিয়ে জামাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করতে চললেন। মেয়ের মুখে রাজা শুনেছিলেন তারা কোথায় থাকে। গুহা থেকে বেশ কিছুটা দূরে এসে রাজা তাঁবু ফেললেন, রাজার জন্য একটা কালো তাঁবু খাটানো হল। এদের দেখতে পেয়ে নেকড়ে প্রাণপণে ছুটে এসে ভালুককে খবর দিল, ভালুক পূব দেশের রাজা মেয়েকে নিয়ে যেতে এসেছে, তুমি তাড়াতাড়ি শেয়ালকে খবর দাও। ভালুক ঘোঁত ঘোঁত করতে করতে ছুটল শেয়ালের কাছে, এসে বলল, পূব দেশের রাজা সৈন্য সামন্ত নিয়ে

0: চলে এসেছে। তখন নেকড়ে, ভালুক, ইগল, খরগোশ, বেড়াল আর শেয়াল একসঙ্গে বসে পরামর্শ করল। সন্ধে নেমে এলো একটু পরেই। এই পশু পাখিরা ছিল তাদের নিজের নিজের গোষ্ঠীর দলপতি, তারা সবাই রাজা। শেয়াল বলল, ভালুক, তোমার কাছ থেকে আমি 100,000 ভালুক চাই। নেকড়ে, ইগল, খরগোশ, বিড়াল, তোমাদের প্রত্যেকের কাছ থেকে আমি 100,000 করে পশু পাখি চাই। মাঝরাতের মধ্যে সব খবরাখবর আমায় দেবে। পশু পাখি জোগাড় করো তাড়াতাড়ি, সময় বেশি নেই। নেকড়ে বনের গভীরে ছুটে গেল, ডাকল তার জাত ভাইদের। সে দ্বিগুণ নেকড়ে জোগাড় করে আনল। এমনি ভাবে সবাই অনেক বেশি বেশি পশু পাখি সঙ্গে নিয়ে গুহার সামনে চলে এলো। মাঝরাত হতে তখনও দেরি। একটা মোটা গাছের গুঁড়িতে বসে শেয়াল বলল, তোমরা যারা এখানে এসেছ সবাই একসঙ্গে লড়াই করবে, কিন্তু কেউ ভুলেও মানুষের মাংস খাবে না। লড়াইতে যেসব ঘোড়া মারা পড়বে শুধু তাদের মাংস খাবে। আর মনে রাখবে, আমি যে তাঁবুটার সামনে পাহারা দেব সেটা আক্রমণ করবে না। সারে সারে পশু আর মাথার উপর দিয়ে ইগলরা চলল, ঝাঁপিয়ে পড়ল রাজার সৈন্যদের উপর। সকাল হওয়ার আগেই রাজার সব সৈন্য মরে গেল। তাদের সামনে ওরা দাঁড়াতেই পারল না, পশুরা শুধু ঘোড়ার মাংস খেল। আর শেয়াল রাজার কালো তাঁবু পাহারা দিতে লাগল। শেয়াল সকালবেলা রাজাকে বলল, সব শেষ, আপনিও কি যুদ্ধ করতে চান? আর কেউ নেই কিন্তু। রাজা সব বুঝলেন, বললেন, আমি একবার শুধু আমার জামাইকে দেখতে চাই, তারপর তোমার ইচ্ছে হলে আমাকে মেরে ফেলতে পারো। শেয়াল রাজাকে গুহায় নিয়ে এলো। রাজা জামাইকে বললেন, আমার ভুল হয়ে গেছে, আর নয়, এবার তোমরা প্রাসাদে চলো। আমার মেয়ে জামাই হয়ে তোমরা কেন বনের মধ্যে পাহাড়ি গুহায় জীবন কাটাবে? রাজপুত্র বলল, আগে আমাদের নেতা শেয়ালকে জিজ্ঞেস করি, তারপরে বলবো। শেয়াল মত দিল, হ্যাঁ, এখন তারা প্রাসাদে যেতে পারে। রাজা, জামাই, মেয়ে আগে আগে চলেছে, পেছনে শেয়াল, নেকড়ে, ভালুক, ইগল, খরগোশ আর বিড়াল, সবাই প্রাসাদে থাকতে লাগল। প্রত্যেক দিন শেয়ালকে খেতে দেওয়া হতো একটা মুরগি, নেকড়েকে একটা ভেড়া, ভালুককে একটা ষাঁড়, ইগলকে একটা হাঁস, খরগোশকে এক ঝুড়ি কচি ঘাস আর বিড়ালকে এক বাটি দুধ। প্রাসাদে মহা আনন্দে এমনি করে 2 সপ্তাহ কেটে গেল। রাজা কিন্তু ফন্দি এঁটেছেন, সুযোগ পেলেই জামাইকে মেরে ফেলবেন। শেয়াল কেমন করে যেন আঁচ পেল। একদিন ঘুমের ভান করে অনেকক্ষণ পড়ে রইল, তারপর জেগে উঠে বলল, আমি স্বপ্নে দেখলাম আমার দাদু ঠাকুমা আমার সামনে এসে বলছে তারা খুব রাগ করেছে, কেননা স্বর্গে গিয়ে আমি তাদের সঙ্গে দেখা করিনি। আমি স্বর্গে যাব, সেখানে গিয়ে দেখে আসবো তারা কেমন আছে। রাজা আর অন্যান্য মন্ত্রীরা জিজ্ঞেস করল, তুমি বেঁচে থেকে স্বর্গে যাবে কেমন করে? শেয়াল গম্ভীর হয়ে বলল, বলছি বলছি, তোমরা 2 গরুর গাড়ি বোঝাই শুকনো কাঠ আনবে, ওই জমির ওপরে তাই দিয়ে চিতা সাজাবে। আমি চিতার মধ্যে নেমে পড়ব আর তোমরা চিতায় আগুন ধরিয়ে দেবে। আগুনের শিখা ওপরে উঠবে, ধোঁয়া আকাশের পথে উঠবে আর আমিও ধোঁয়ার সঙ্গে স্বর্গে পৌঁছে যাব। শেয়ালের কথা মতো তারা মস্ত চিতা সাজিয়ে দিল। শেয়াল কাঠ বেয়ে ওপরে উঠে মাঝখানের ফাঁকা জায়গা দিয়ে নিচে নেমে গেল। আর কেউ শেয়ালকে দেখতে পেল না। রাজার লোকেরা যখন আগুন জ্বালাতে ব্যস্ত, শেয়াল সেই ফাঁকে মাটিতে গর্ত খুঁড়ে তার মধ্যে ঢুকে পড়ল, নাকটা বের করে দেহের ওপরে মাটি ঢেকে দিল। আগুন তো দাউ দাউ করে জ্বলে উঠল আর ধোঁয়া আকাশের দিকে উঠতে লাগল। রাজা আর তার লোকজন ধোঁয়ার দিকে তাকিয়ে রইল, তারা দেখতে চায় শেয়াল কেমন করে স্বর্গে যায়, কিন্তু কিছুই দেখতে পেল না। এত ঘন ধোঁয়ার মধ্যে কি কিছু দেখা যায়? অনেকক্ষণ কেটে গেল, আগুন নিভে এলো। শেয়াল ছাই গাদা থেকে বেরিয়ে গা ঝেড়ে রাজার সামনে গিয়ে প্রণাম করে বলল, রাজা, আপনার দাদু ঠাকুমাও ভীষণ রেগে আছেন, আপনি তাদের সঙ্গে একবারটিও দেখা করেননি, খুব অন্যায় করেছেন, তারা আমাকে বললেন এই কথা। রাজা মন্ত্রীদের বললেন, ঠিক কথা, শেয়াল যদি তার দাদু ঠাকুমাকে দেখে স্বর্গ থেকে ফিরে আসতে পারে তাহলে আমারও তো যাওয়া দরকার, বুড়ো বুড়ি কেমন আছে একবার দেখে আসি, ওরাও তো একা একাই আছে। আবার গরুর গাড়ি বোঝাই করে শুকনো কাঠ আনা হলো। মাটির ওপরে চিতাও সাজানো হল। রাজা চিতার মাঝখানে নামলেন। অন্য মন্ত্রীরাও রাজার সঙ্গে সঙ্গে সেখানে ঢুকল। তারাও স্বর্গে গিয়ে দাদু ঠাকুমাদের দেখে আসতে চায়। রাজা যখন যাচ্ছেন তখন আর ভয়ের কি আছে। আগুন জ্বলে উঠল, দাউ দাউ আগুন। সেই বিশাল কাঠের বোঝার নিচে রাজা আর অন্যরা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। মুচকি হেসে শেয়াল বলল, শিকারি রাজপুত্র, তুমি পূব দেশের রাজসিংহাসনে বসো। এখন থেকে তুমি পূব দেশের রাজা। খুব মন দিয়ে রাজ্য শাসন করো, নিষ্ঠুর হবে না, সবাইকে ভালোবাসবে, তুমি হবে দয়ালু রাজা। শিকারি রাজপুত্র সিংহাসনে বসল, পাশে তার বউ। আর সেদিন থেকে সুখের রাজ্য গড়ে উঠল, পূব দেশে আনন্দ বয়ে গেল। আর রাজার কাছেই রয়ে গেল শেয়াল, নেকড়ে, ভালু, কিগল, খরগোশ আর বেড়াল। কোনো অভাব আর রইল না তাদের। শুনলে তো জর্জিয়ার গল্প, শিকারি রাজপুত্র আর শেয়ালের গল্প। বেশ সুন্দর গল্প কিন্তু। শুনছিলে বিদেশি গল্প, রূপকথার গল্প, কেমন লাগলো? আজকে কিন্তু খুব বেশি সময় আর হাতে নেই, সবশেষে একটা গান হয়ে যাক, সবাই মিলে গাইব, চলো। গান গাইতে গাইতে আজকে ছোটদের আসর থেকে আমরা বিদায় নেব। সকলে খুব ভালো থেকো, লক্ষ্মী হয়ে থেকো। আবার আগামী শনিবার অনেক গল্প হবে, সুস্থ থাকবে সকলে। আজকে টাটা, আবারও অনেক অনেক আদর সবার জন্য।
1: ছোটদের আসর শুনলেন, উপস্থাপনায় ছিলেন সুচিস্মিতা গুপ্ত, আকাশবাণী মৈত্রী।
2: এতক্ষণ শুনছিলেন ছোটদের আসর, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে মনের মতো গান।

শ্রোতা বন্ধুদের স্বাগত জানালাম গানে গানে। সঙ্গে রয়েছি আমি আম্রপালি ঘোষ মিত্র। প্রতি সেকেন্ডে 186,000 মাইল যেতে পারে সে, অর্থাৎ মাত্র এক সেকেন্ডে সে অনায়াসে পুরো পৃথিবীকে 7 বারেরও বেশি ঘুরে আসতে পারে। তাহলেই বুঝুন তার গতি। কিন্তু সে কে, সেটা কি বুঝতে পারছেন? অনেকেই পারছেন বই কি, বলছি আলোর কথা। আজ 16ই মে, প্রতি বছর এই দিনে বিশ্ব জুড়ে উদযাপিত হয় আন্তর্জাতিক আলোক দিবস। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের মনের মতো গান অনুষ্ঠানে তাই আজ গানে গানে আলোকে বরণ করে নেব আমরা। রবি ঠাকুরের গানে প্রথমেই সফল আমাদের সেই প্রয়াস। নন্দিনী চৌধুরীর কণ্ঠে আজকের এই প্রথম গানের পরে আলো আমার আলো ছবি থেকে মান্না দের কণ্ঠে রইল দ্বিতীয় নিবেদন।

আন্তর্জাতিক আলোক দিবস পালনের মূল উদ্দেশ্য হল বিজ্ঞান, সংস্কৃতি, শিক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে আলোর অসাম

আলো মানে আশা, আলো মানে জেগে ওঠা, আলো মানে এগোনোর নতুন দিশা, আলো মানে স্বপ্ন, পজিটিভিটি। পরের গানে সেই স্বপ্নের হাতছানি, প্রথম কদম ফুল ছবি থেকে গান আশা ভোঁসলের কণ্ঠে।

দিনের আলো, ঘরের কৃত্রিম আলো, সবই আমাদের আচরণ, আমাদের অবস্থার উপর অনেকখানি প্রভাব ফেলে। আলোর হেরফেরে বদলে যেতে পারে মন মেজাজ, বদলে যেতে পারে কর্মক্ষমতা। সবচেয়ে উপযুক্ত হল স্বাভাবিক দিনের আলো। ফ্রাউনহোফার ইনস্টিটিউটের আলো গবেষকরা তাই অফিসের মধ্যেই আকাশ নিয়ে এসেছেন। গোটা ঘর জুড়েই যেন আকাশ ছেয়ে রয়েছে, ঠিক যেন মনে হবে ঘরে নয় বাইরে বসে রয়েছে। প্রায় 35,000 এলইডি লাইট দিয়ে কৃত্রিম এই ডাইনামিক আকাশ তারা তৈরি করেছেন। তারা মনে করছেন এই আলো মানুষকে আরো সজাগ রাখে, মনকে তরতাজা করে তোলে। বিশেষ করে সৃজনশীল কাজের ক্ষেত্রে মানুষ এই ডাইনামিক লাইটের দ্বারা বেশি করে প্রভাবিত হচ্ছেন বলে এই গবেষণায় মনে করা হচ্ছে। এমনই নানা কথা আজ আমরা জানতে থাকব আলো বিষয়ে। তবে গান ছাড়া মনের মতো গান পথ চলবে কিভাবে? তাই এবার গান শোভন গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে।

তবে এই কৃত্রিম আলো নিয়ে যতই গবেষণা চলুক, প্রাকৃতিক আলোর বিকল্প আর কি বা হতে পারে? ভোরের আলোয় যখন জেগে ওঠে সমস্ত প্রকৃতি, তখন মনের মধ্যে সেই স্নিগ্ধ আলো যেন বাঁধ ভাঙা খুশি নিয়ে আসে। এখন সেই আলোর জোয়ারে বরং ভেসে যাওয়া যাক অজানা শপথ ছবির গানে হেমন্ত মুখোপাধ্যায়।

যদিও এখন প্রখর গ্রীষ্ম, তবু একবার শরতের ভোরের আকাশকে মনে মনে কল্পনা করুন তো। সোনা ঝরা আলোয়, হিমেল হাওয়ায়, শিউলির গন্ধ মাখা স্নিগ্ধতা মনকে যে কি অপূর্ব আবেশে ভরে তোলে, তা বোঝা যায় গীতা দত্তের কণ্ঠে এই গানটি শুনলে।

শরতের আকাশ, সোনাঝরা আলো আর স্নিগ্ধ শিউলির ঘ্রাণ, এ যেন মনের মধ্যে একটাই ছবি ফুটিয়ে তোলে, বাঙালির প্রিয় শারদীয়া দুর্গোৎসবের ছবি। সেই সোনার আলোর ঢেউয়ে এবার আগমনী বার্তা ধ্বনিত হোক কাজী নজরুল ইসলামের গানে, রইল মৌসুমী গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে।

আগমনী গানে মা দুর্গাকে আমরা বরণ করে নিই। মা দুর্গা অর্থাৎ শক্তির প্রকাশ, যে শক্তি ভরসা যোগায়, আশ্বস্ত করে, ঘুরে দাঁড়াতে শেখায়। গাঢ় অন্ধকারের পরে যেমন ভোরের আলো ফুটবেই, তেমন করেই সব ব্যর্থতাকে মুছে দিয়ে জেগে উঠবে নতুন শক্তি, নতুন স্বপ্ন, নতুন স্পর্ধা। পরের গানে সেই নতুন ভোরের আলোয় নারী শক্তির জাগরণের বার্তা। উমা ছবির গান রইল রূপঙ্কর বাগচির কণ্ঠে।

এবার আলো নিয়ে বিজ্ঞানীদের একটা নতুন খেলার কথা বলি। খেলা মানে তো খেলা নয়, গবেষণা। আমরা তো জানি আলোর গতি সর্বোচ্চ, কিন্তু যদি বলা হয় অন্ধকার আলোকে ছাড়িয়ে যেতে পারে, তাহলে তো সব হিসেব এলোমেলো হয়ে যাবে। একটা সহজ উদাহরণ ভাবুন, একটা শক্তিশালী লেজার লাইট চাঁদের দিকে তাক করে যদি তার সামনে দ্রুত আঙুল নাড়তে থাকেন, তাহলে কি দেখবেন? দেখবেন চাঁদের বুকে তৈরি হওয়া সেই আঙুলের ছায়া অবিশ্বাস্য দ্রুততায় চাঁদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সরে যাবে, যার গতি আলোর গতিবেগকে ছাড়িয়ে যেতে পারে। তাহলে এখানেই কার্যকর আইনস্টাইনের স্পেশাল রিলেটিভিটি থিওরি। কি সেটা? কোনো তথ্য বা ভর সম্পন্ন বস্তু আলোর চেয়ে দ্রুতগামী হতে পারে না। ছায়ার যেহেতু কোনো ভর নেই, তাই এটি যতই দ্রুত চলুক না কেন মহাবিশ্বের নিয়মকে ভাঙতে পারে না। অন্ধকারের এই অতি দ্রুত গতি আসলে একটি দৃষ্টিভঙ্গির খেলা। আলো মহাবিশ্বের গতির সীমা নির্ধারণ করে, আর তার অনুপস্থিতি অর্থাৎ ছায়া গতির সব শিকল ছিঁড়ে ফেলতে পারে। মহাবিশ্বে লুকিয়ে রয়েছে এমন অনেক জটিল রোমাঞ্চকর সমীকরণ।

এগানের শেষেই আছে ভোরের আকাশ। ব্যান্ড পরশপাথর তাদের এই গানে এই আশার আলো খুঁজে পেয়েছে। ঠিক এখানেই মনে পড়ে যাচ্ছে সলিল চৌধুরীর সেই বিখ্যাত আলোর গান। রইল সবিতা চৌধুরী, মন্টু ঘোষ ও সমবেত শিল্পীদের কণ্ঠে।

1960 সালের আজকের দিনটিতেই মার্কিন প্রকৌশলী ও পদার্থবিজ্ঞানী থিওডোর মাইম্যান প্রথম সফলভাবে লেজার নিক্ষেপ করেছিলেন। সেই সফল লেজার অপারেশনের দিনটিকে স্মরণ করেই আজকের দিনটি আন্তর্জাতিক আলোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আজ মনের মতো গান অনুষ্ঠানে বিজ্ঞান ও আবেগানুভূতির সহাবস্থানে আমরা গানে গানে আলোকে বরণ করে নেবার চেষ্টায় ছিলাম। কতটা সফল হলো এই প্রয়াস তা জানাবেন আপনারা। মৈত্রী বন্ধু 23@gmail.com, maitrweebandhu23@gmail.com ঠিকানায় মেইল করুন, অথবা আমাদের একমাত্র ফেসবুক পেজ আকাশ বাণী মৈত্রী akashbanimaitrwe মাঝে বিনয় রয়েছে বি, আমাদের একমাত্র ফেসবুক পেজ এটি, এর নির্দিষ্ট পোস্টে কমেন্ট করে জানান আপনার মতামত। আজ মনের মতো গান নিয়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি আম্রপালি ঘোষ মিত্র। যেতে যেতে রেখে যাব এক অপার শান্তির আলো। খাদ ছবি থেকে আজকের শেষ গান রইল অরিজিৎ সিং এর কণ্ঠে। ভালো থাকুন, শান্তিতে থাকুন সকলে।

শুনছিলেন মনের মতো গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে কবি গান। পরিবেশন করছেন নির্মল মণ্ডল ও সহশিল্পী বৃন্দ।

0: ধর্মানন্দের প্রেমের সবাই মিলে বলুন হরি হরি,
1: জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ, হরি হরি বল, হরি বল, হরি বল,
2: গুরু কৃপাহী কে বলম।

ওইটা কি পড়ে আছে, এক এক করে আটজন কবি বলল শুষ্কন কাষ্টং তিস্তটি অগ্রে। সবাই যাওয়ার পরে কালিদাসকে জিজ্ঞাসা করল, কালিদাস বলো তো কি পড়ে আছে। কালিদাস বলে, নীরস তরুবর পুর অত ভাগে। বলে, আজ থেকে তুমি শ্রেষ্ঠ কবি। বলে, সেদিনই থেকে

ছেলে ভালো ছেলে কোলে আসে নাই, এই যে নাম যার নন্দ যার যশোমতি ছিল, বাবা সন্তানের কর্ম তারা কিছু না করিল, আর দৈব কি আর বসুদেব

এতক্ষণ শুনলেন কবি গান, পরিবেশন করলেন নির্মল মণ্ডল ও সহশিল্পী বৃন্দ, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। এখন শুনবেন লোকগান, উজান পরিবেশনায় রইল প্রথম গান।

0: শুনছিলেন লোকগান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন শিল্প প্রাঙ্গণ।
1: এখন শুনবেন সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান শিল্প প্রাঙ্গণ।

0: শিল্প প্রাঙ্গণ অনুষ্ঠানে আজকের বিষয় পিংলার পটচিত্র। আপনাদের সঙ্গে রয়েছি আমি উৎসব সিনহা। 2018 সালে জিআই ট্যাগ পাওয়া বাংলার এই বিশেষ লোকশিল্পের শিকড় এতটাই গভীরে যে খ্রিস্টের জন্মের আগের বৌদ্ধ সাহিত্যেও এর উল্লেখ পাওয়া যায়। এই শিল্পের অন্যতম পথিকৃৎ শিল্পী ইয়াকুব চিত্রকর, তাঁর কাছ থেকে শুনব তাঁর জীবনের গল্প, তাঁর শিল্পের লড়াইয়ের কাহিনী। কিশোর বয়স থেকে শুরু হয়েছে যে যাত্রা, শিল্পের জন্য তার লড়াই আজ দেখেছে এক নতুন সূর্যোদয়। এই গল্প শুধু ইয়াকুব চিত্রকরের নয়, এই গল্প প্রতি পটশিল্পীর জীবনের গল্প। পটচিত্র বানাতে ব্যবহার করা হয় নানা রকমের রং, এবং সেই রঙগুলো মূলত প্রকৃতি থেকেই নেওয়া। তো সেই রঙগুলো কিভাবে তৈরি করা হয় আমরা জেনে নেব।
1: এই সমস্ত পটচিত্রে যে রঙগুলো আমরা ব্যবহার করে থাকি মূলত, ওগুলো আমাদের প্রকৃতির রং, এবং আমরা নিজেরাই রং বানাই ওই রঙগুলোকে। যেমন কাঁচা হলুদ, সিম পাতার রস, হিঞ্চে পাতার রস, নিম পাতার রং রসটা হচ্ছে যে একদিকে সবুজেরও কাজ করছে, অন্যদিকে পোকাতে নষ্ট করতে পারে না, এত তেতো। আর ফুল, জবা ফুল, রজনীগন্ধা, নীলদোপাট্রা, আর লটকন বলে একটা ফল পাওয়া যায়। লটকন ফলটা হচ্ছে গিয়া লাল রং হয় লটকন ফল থেকে, যে ওই ভেতরে ছোটো ছোটো ছোটো ছোটো বীজগুলো হয়, ওগুলো খাওয়া যায়, পাখি পাখি খায়, আমরাও খাই। আর ভেতরে যখন পেকে যায় ভেতর অংশটা পুরো লাল হয়ে যায়, ছোটো ছোটো ছোটো ছোটো বীজগুলো ওগুলো চুষে চুষে খাই, পাখি পুকে খায়, ভীষণ মিষ্টি লাগে। আর ওই ওর থেকেও লাল বের হয়, মেহেন্দি পাতা থেকেও লাল বের হয়, চুন সুপারি পান আমার দিস্তায় থেতো করলে যেমন একটা রং বের হয়। আর পুঁই থেকে, যে পুঁই বিচিটা পেকে যাচ্ছে, কাঁচা অবস্থা হয় না, পেকে গেলে সে একটা বেগুনের কালার বের হয় দেখবেন। তো এই সমস্ত রঙের যে আমরা সব নিম পাতার রসটা মিশাতে দিই, সব রঙে পোকাতে নষ্ট করতে পারবে না। আর বেলের আঠাটা সব রঙে ব্যবহার করি, আঠার কাজ করে, শুধু জল হলে তো রঙটা খসে পড়ে যায়, ওটা বেলের আঠাটা ধরে রাখার কাজ করে কাগজের মধ্যে আঠাটা। যেমন মিউজিয়ামে 150-200 বছরের পট রয়েছে, এখনও রং অটুট আছে। এইভাবে ভেজিটেবল কালারের একটা ঐতিহ্য রয়েছে, লংজিভিটিও রয়েছে। তো যেগুলো কেনা রং হচ্ছে ফেব্রিক রং, তেল রং, যেগুলো আমাদের এই সমস্ত জামা কাপড়ে যেগুলো ব্যবহার হচ্ছে, ওগুলো তার ভেজিটেবল দিলে ব্যবহার করা হচ্ছে, ইউজ করা হচ্ছে, যার ফলে তাড়াতাড়ি উঠে যাওয়ার হবে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে আমরা জামা কাপড়ের মধ্যে ফেব্রিকটাই ব্যবহার করি। আর পটচিত্র যত কাগজের উপর করি বা ক্যানভাস সেগুলো করি, এগুলো তো আমাদের সমস্ত কিছু ভেজিটেবল কালারেই করে থাকি।

0: কিভাবে তৈরি হতো সাদা রং, কিভাবেই বা তৈরি হতো কালো রং, কিংবা একদম প্রথম দিকের পটচিত্র শিল্পী যারা ছিলেন তাঁদের তুলি কেমন ছিল?
1: তখন ব্রাশ পেত না, তখন হাতের আঙুলটাই ওদের ব্রাশ শুরুতেই করেছিল, হাতের আঙুল ওইটাই ব্রাশ। ওই রস বের করে একটা কোনো পাত্রে রাখতো, আঙুল ডুবাতো, ডুবিয়ে নিয়ে রং তুলে নিয়ে ওইটাই ব্রাশ হিসাবে ব্যবহার হতো আঙুল। তারপরে বল ঠিক আছে আঙুলটা না ব্রাশ হিসাবে মাখিয়ে নিলাম হলো, কিন্তু এই সরু আঙুল চোখ এগুলো তো হবে না, এগুলো তো করতে হবে কালো দিয়ে। হ্যাঁ, কালোটা কী হবে না, কালো আমরা ভুষো কালি মানে ল্যাম্প কেরোসিনের ল্যাম্প জ্বলতো, আমরা এই ভুষো কালি এইভাবে ল্যাম্প জ্বালিয়ে কালো পড়বে, ওইটাকে বেলে আঠা টাঠা দিয়ে ওইটাকে কালো বানাবো। এবং চাল থেকে ওনারা দুটা রং বের করতেন, একটা ওই আমরা লক্ষ্মী পুজোর সময় দুর্গা পুজোর সময় যেটা আলপনা দিই আতপ চাল যেটাকে বলা হয়, ভিজিয়ে শিবের নড়ায় বেটে আর ওই চালকে পুড়িয়ে, মানে আমরা ওই অনেক সময় দেখি না মুড়ির মধ্যে একটা একটা এক দুটো মুড়ি কালো হয়ে গেছে ওগুলো পুড়ে গেছে, ওইভাবে সবগুলোকে পোড়ানো হতো বালির মধ্যে বা আগুনে, সব চালকে দিয়ে আগুনে পোড়ানো হতো কালো হয়ে যেত, সেগুলো শিলের নড়া বেটে শিলের নড়া বেটে তারপরে ওই বেলের আঠা আর যেমন নিম পাতার ওইগুলোকে দিয়ে রং বানালেন, কালো আর সাদাটা হয়ে গেল ওতে। তার ফুল ফল থেকে বিভিন্ন রং বের করছে, কয়েকটা রং বের করলেই তো রঙের সঙ্গে রং বিস্ট করে অনেক রকম বেড়ে যাচ্ছে। আরেকটা জিনিস কী হচ্ছে না, তুলি সরু তুলি, এটা আঙুলটা ব্রাশে মোটার বিষয়, ওনারা কী করলেন ছাগলের ঘাড়ের লোম লোম কেটে নিয়েছে ব্রাশ বানালে শুরু করলেন তুলি। এইবার পরক্ষণে মোটাও তুলি বানালেন, সরু তুলি যেমন যেমন দরকার হবে ওনারা পরে পরে পরে পরে বানালেন। ওনারা পরে পরে ওনারা কী করলেন, এত তো আর্ট পেপার ছিল না, ওই সরু সরু পেপার হস্তাক্ষর কাগজ টাগজ বা ছেঁড়া কাপড় টাপড় ওনারাই শুরু করেছেন। বাকলের পর হচ্ছে পিস পিস করতে হবে, আমরা যে কাপড়ের উপর করছি অনেকটা লম্বা যদি হয় গুটি গুটি গুটি স্ক্রোল প্যান্টিং যেটা হবে এখন বলছি আমরা, এটাও ওনারাও সৃষ্টি করেছিলেন। ছেঁড়া কাপড়েও আঁকতেন আর বাকলেরও আঁকতেন, এখনও আমরা হাতে বানিয়ে তুলির কাজ করি, এক্সচেঞ্জ কেনা তুলেও পাওয়া যাচ্ছে, কেউ কেউ কেনেও ব্যবহার করছে সেটা নিয়ে কথা না, আমরাও হাতে বানানো তুলিয়ে ব্যবহার করি, কিছু কিছু হয়তো চেঞ্জ হয়েছে।
0: পৌরাণিক নানা বিষয়ের উপর যেমন পটের নানা ছবি হয় তার নানা গান হয়, মনসা মঙ্গলের গান, রামায়ণের গান, পীরের গান, পট কিন্তু শুধু পৌরাণিক সময়ই আটকে নেই, জীবনযাত্রা যুগের সময় সব কিছু বদলানোর সাথে সাথে আধুনিক যুগের নানা বিষয়ের ওপরেও কিন্তু পটের নানা বিষয় তৈরি হচ্ছে এবং সেটা ছবি আকারেও হচ্ছে এবং তারও নানা রকম গান রয়েছে। তো আধুনিক এক বিষয়ের তার উপর গান, একটা পটের গান শুনবো ইয়াকুব বাবুর কাছ থেকে। কি নিয়ে গান?
1: নেশা মুক্তি উপর একটা গান করছি। ও নেশা করলে জ্বালা ছাড়লে জ্বালা, ও নেশা করলে জ্বালা ছাড়লে জ্বালা, ও নেশা কতই ক্ষতি করেছে বাবু গো নেশা করবেন না, ও নেশা করলে জ্বালা ছাড়লে জ্বালা, ও নেশা করলে জ্বালা ছাড়লে জ্বালা, ও নেশা কতই ক্ষতি করেছে বাবু গো নেশা করবেন না। শুনুন শুনুন সর্বজন শুনুন দিয়া মন, নেশার কথায় আমি কিছু করিব বর্ণন, মদ নেশা জুয়া সাতটা চলছে দিবা রাতি, ভবিষ্যৎ ভাবনা ভাবছে না এরা এদের হবে কি যে গতি, এক যে ছিল জমিদার গো রায়পুরে ঘর, নেশায় সর্বস্ব খুইয়ে নিজেই যা যাবর, স্বামী স্ত্রী একটি ছেলে নিয়ে দিন কাটাই তো সুখী,

0: বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে নেশাই গেল মিশে, নেশা করতে দুই বন্ধু গেল রামের বাড়ি, একটু নেশা হওয়ার পরে জল মেশাচ্ছে কাড়ি কাড়ি, হিসেবেতে 10 টাকা হয়, জল মিশিয়ে হলো 20 টাকা। এইভাবে জমিদারের জমি বিক্রি করে সব হয়ে গেল ফাঁকা, বলে নেশা করছে দুই বন্ধু বাংলোর পাশেতে বসিয়া, নেশার ঘরে ভাবছে এরা বাংলোটাকে নিয়ে যাব ঠেলিয়া ঠেলিয়া। নেশা খাওয়ার আগে মানুষ একই রকম থাকে, একটু পেটে পড়ে গেলে আনন্দেতে নাচে। নেশা করছে দুই বন্ধু জামা কাপড় খুলে রাখিল মাটিতে, নেশায় বিভোর আর এক বন্ধু আসছে হেঁটে হেঁটে, দেখলো এদের রণমূর্তি এরা বাংলোটাকে ঠেলে, এদের জামা কাপড় নিয়ে বন্ধু দিল চম্পর তুলে। নেশা কাটতে এক বন্ধু ফিরে গেল ঘর, বর ঘ্যান ঘনানি শোনার পরে মারল এক চড়, এক চড়ে দেখুন ওই যে বউ যে মারা গেল, মাথায় হাত দিয়ে মন্টু কাঁদিতে লাগিল। এইভাবে মরছে যত বাঁচছে যত, হিসেব হবে কার, নিজের দোষে নিজে মরে কে করে বিচার। নমস্কার। এইভাবে আমাদের পটের গান, নেশা না করলে ভালো, এইভাবে সব গান টানগুলো হচ্ছে আর কি।
1: আচ্ছা, তার মানে এর মাধ্যমে একটা সুন্দর সামাজিক বার্তাও কিন্তু যাচ্ছে।
0: হ্যাঁ, এটা তো সুন্দর মানুষেরকে সচেতন করা, যে সত্যি কথা বলতে মানুষের এই যে নেশা এত পরিমাণ বেড়ে গেছে, যার ফলে মানুষের কত রকম রোগ ব্যাধি হচ্ছে, যার ফলে মানুষকে সমাজ সচেতনার গান শুনে কে নেবে না নেবে তার চিন্তা ভাবনা, কিন্তু আমাদের কর্তব্য আমরা চালিয়ে যাবো। আমাদের বলবো নেশা থেকে বিরত থাকুন, নেশা করবেন না, এই আমাদের বক্তব্য।
1: বেশ, তো এই গানগুলো কিভাবে, মানে এগুলো কি আপনারাই লেখেন বা আপনারাই বাঁধেন?
0: এই গানগুলো আমরাই বাঁধি, আমি যেমন এই নেশার গানটা আমি বাঁধিয়েছি, আরও অন্য চিত্রকর সে নেশার গান করেছে একটু আলাদাভাবে বানিয়েছে, আর একজন আলাদাভাবে, যাই বানাই না কেন শুধু লক্ষ্য কি, সমাজ সচেতন করার।
1: আর এই যে রামায়ণের গান বা পীরের গান যেগুলো, এই গানগুলো কিভাবে এসেছে, এইগুলো লিখেছেন কারা বা এগুলোর ইতিহাস কি?
0: না, যেগুলো রামায়ণ মহাভারত তো রামায়ণ কীর্তিবাস ওই সমস্ত বাল্মীকি মুনি এই সমস্ত সমস্ত থেকে এসছে, ওনার তো পৌরাণিক দাদা বাবা ওনারাই সেইখান থেকে বের করে ওনারাই গানগুলো করেছে, এগুলো আমরা বের করিনি। পৌরাণিক গানগুলো পরম্পরা হয়েছে, ওনারাই বের করেছিলেন, সমসাময়িক যত গান হচ্ছে সেগুলো আমরা বানাচ্ছি।
1: পুরনো দিনের যে গানগুলো সেগুলো বংশ পরম্পরায় চলে আসছে, আর এখনকার যে গানগুলো সেগুলো আপনারা এখন বাঁধছেন, এগুলো যতদিন প্রাসঙ্গিক থাকবে সেগুলো নিশ্চয়ই আপনাদের পরবর্তী প্রজন্ম যারা আছেন তারাও এগুলোকে এগিয়ে নিয়ে যাবেন।
0: ধরুন এখন এই ঘটনাগুলো নিয়ে আমরা করছি, আবার কোনো সময় কোনো ঘটনা এলো, ঘূর্ণিঝড় এলো, আকাশ থেকে আছড়ে পড়লো, আকাশে উঠে গেল, কথার কথা বলছে, তো এইভাবে যখন হবে টবে তো তখন তারা ওইভাবে বানাবে গান, আমরা এখন এইভাবে চালিয়ে যাচ্ছি।
1: পটচিত্রের বিষয়ে নানা রকমের গান পটচিত্রের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত একটি বিষয়, গান ছাড়া পটচিত্র সম্পূর্ণ নয়, পটুয়াদের কাজই এটা যে ছবি দেখিয়ে সেই ছবিটার তাৎপর্য বা গুরুত্ব যাই বলি না কেন সেটা বোঝানো, এবং সেটা গানের মাধ্যমে বোঝানো এমনভাবে যাতে একটা লোকজনের কাছে তার একটা গুরুত্ব তৈরি হয়, সেটা একটি লোকশিল্পের মতোই লোকশিক্ষার মাধ্যম বলা চলে, সেরকম আরও কিছু গান।
0: হ্যাঁ, একটা গান করছি, স্বাধীনতা যে হয়েছিল 1947 সালে, যেটা স্বাধীনের পরে 2-4 লাইন গান করে শোনাচ্ছি। 1947 সালে সবাই মিলে পেলাম স্বাধীনতা, ভেবেছিলাম সুখে দিন কাটবে মোদের ঘুচবে মনে।

0: কিন্তু ভাই বলতে কথা, কিন্তু ভাই বলতে কথা, প্রাণটা কেঁদে ওঠে। স্বাধীনতা আসার পরে কন্ট্রোল এলো ছুটে, দাও এক সের চাল একখানা ধুতি, নাতি পুতি অনেক আছে ঘরে, ভাত না পেয়ে কাঁদছে তারা তিন দিন ধরে। বৌমা উলঙ্গ বেশে আছে বসে পাঠশালেরই ঘরে, তাই তো তোমার পায়ে পড়ি ভাত কাপড়ের তরে। এইভাবে আমাদের পটের গানগুলো আর কি। আর একটু দু চার লাইন করে শোনাচ্ছি একটা কলিকালের, কলিযুগের যে পটেছে তো ঘটনাগুলো। কলিকালের কথা শুন এখন বলে যাই, ঘোর কলির নীলা খেলা সবারে শুনাই, ঘোর কলিতে এবার হতে সিনেমা যে এলো, ওই সাউড়ি বৌমা দুইজন ঝগড়া বেঁধে গেল, বধু গেল ঘাটে গো চাল ধুইবারে, ধোয়া চাল বিক্রি করছে বৌমা সিনেমা দেখবার তরে, ঘরে ছিল কত্তায় যে দেখিবারে পেল, বলে হার কিনে যে নিতার বাপ ধিতাং ধিতাং নাচতে নেগে গেল, বলে পুকুর থেকে ডাকছে বুড়ি পাড়া পড়শিকে, বলে আজকে বুঝি বুড়া ওলা উঠার নতুন ডিস্কো অসুখ হয়েছে, ঘরে ছিল বৌমা ওই যে ছুটে ওই যে এলো, বলে তা দেখিয়ে নিতার বাপের চৈতন বাগড়ি ধরে গেল, বাপ বেটাতে পৃথগণ্য পৃথক হাঁড়ি ওরে, মা বাপের কি সেবা করবে বাপকে ধরে মারে, বাপ বেটাতে দুইজনে ঝগড়া বেঁধে গেল, ওই মনের দুঃখে বুড়া সেদিন গলায় দড়ি নিল। এইভাবে আমাদের পটচিত্রের গানগুলো পরম্পরা পরম্পরা হয়ে আসছে।
1: প্রত্যেকটা গানই যদি শুনি তার মধ্যে ভেতরের একটা খুব লুকানো এবং খুব গভীর অর্থ কিন্তু রয়েছে। প্রত্যেকটা সময়কে যখন গানের মাধ্যমে তুলে আনা হচ্ছে, সেটা স্বাধীনতার সময় হোক বা আধুনিক যুগ হোক বা কোনো বিশেষ বার্তা হোক, প্রত্যেকটাই কিন্তু খুব গভীরভাবে অর্থবহ। এই ধরনের গান মানে এগুলো মুখস্থ রাখেন, শেখেন, মানে এর যে জিনিসগুলো আসছে এটা পরম্পরা ধরে চলছে কিভাবে?
0: এই যে পরম্পরা, এখন যে এই জেনারেশন যে ছেলে মেয়েরা এখন তো এই গানগুলোকে শিখছে না, তুলে ধরছে না, একদিন হয়তো এই গানগুলো হারিয়ে যাবে। সত্যি বলছি। কেন বলছি যে এখন ছেলে মেয়েরা ভীষণ ভালো ছবি আঁকছে, পটচিত্র আঁকছে, বিক্রি হচ্ছে, পয়সা কড়ি পাচ্ছে, ঠিকই আছে, কিন্তু এর সঙ্গে যে পটের গান, গানের যে একটা বিষয়বস্তু, তো সেই জিনিসটা হয়তো একদিন হয়তো হারিয়ে যেতে পারে। এখন চলছে ওই বয়স্ক মানুষেরা যারা আছেন ওনারা এই গানগুলো করে যাচ্ছে, ছেলে মেয়েদেরকে যখন গান শেখার কথা বলছি ওরা পাশ দিয়ে এড়িয়ে যাচ্ছে, গান শিখে কী করবো, আমরা তো আঁকছি, ভালোই আছি, চলছে আমাদের, আমাদের কোনো সমস্যা হয়নি। তাদের বলি তোমরা একদিন সমস্যায় পড়বে, এই যেগুলো আমরা তোমরা করছো না, শিখছো না, এই যেমন ফরেনাররা আসছে আমাদের কাছে রেকর্ডিং করে নিয়ে যাচ্ছে, ওরাই তোমাদের এসে শেখাবে। তখন বলি তো এই আমাদের কাছ থেকে যেগুলো রেকর্ডিং করে নিয়ে যাচ্ছে আমাদের কথা আমাদেরকে ফিরিয়ে পাঠাবে ওরা, আমাদের ছেলে, তোমরা জানো না তোমার বাবা দাদু পরম্পরা এগুলো করেছিল, তোমরা এগুলো করো না, সেখানে তোমাদের এইটা ফেরত পাঠাবে তোমাদের কাছে, তখন তোমরা বুঝবে যে কেমন আমরা ধাক্কা পেলাম, ওরাই ফেরত পাঠাবে আমাদের ছেলে মেয়েদের, তোমরা শেখো, জানো আমরা রেকর্ডিং করে রেখেছি, ওখান থেকে শেখো, হবে একদিন, একটা দুঃসময় আসবে। কথা ভীষণ জরুরি, আমাদের গ্রাম বাংলার কথা মাতৃভাষা একটা, সেই ভাষায় গান, সেই ভাষায় কথা বলা, এই ভাষার মধ্যে একটা এ আছে, বোঝার মতো আছে, তো সেই ভাষায় গানগুলো, কথা, গল্প আমাদের করা হয়।
1: পটশিল্পীদের, পটশিল্পী থেকে চিত্রকর হয়ে ওঠার যে সংগ্রামটা, চলতি কথায় পটুয়া, পটির গান যারা করে সেই সামাজিক নাম কখনো কখনো সমাজ বেঁধে দিয়েছে, তো সেই পটির গান গাওয়া লোক থেকে আজ চিত্রকর হয়ে ওঠার যে সংগ্রামটা, সেই পথটা কেমন ছিল?
0: হ্যাঁ, যেমন পটের গান, পটির গান এখন গ্রাম

বাংলায় আমরা যখন ওই গ্রামে বাড়ি বাড়ি গিয়ে যখন পটের গান শোনাতাম, তখন গ্রাম্য ভাষায় বলতো, চলে রে পটির গান শুনবো, চলে পটিদার আছে, পটির গান শুনবো, পটিদার। তো পটুয়াকে পটিদার বলা হতো, পটির গান শুনবো। তো এইবার এটাকে বলা হতো পটির গান, তাহলে পাট থেকে পট, পট থেকে পটি, এইখানে এই ব্যাপারটা এসে গেছে। তো যাই হোক, তো এই পটের গানগুলো গ্রামের মানুষেরা শুনতেন, বুঝতেন, মনোযোগ সহকারে শুনতেন গানগুলো। তো যেমন একটু আগে বলে গেলাম, দেবদেবী আছে, সময়সাময়িক আছে, সমস্ত কিছু পটের গান ওনারা বসে শুনতেন। শোনার পরে ওনারা সাধ্য মতো চাল পয়সা, গ্রামের মানুষেরা তো চাল সবজি পয়সাটা খুব কম, মুড়ি এই সমস্ত দিয়ে আমাদের চিত্রকরদের দিয়ে সহযোগিতা করতেন। আর একটা কি না, এই যে আমরা বাবু তোমার নাম কি, আমি বলতাম আমার নাম ইয়াকুব চিত্রকর। ও তাহলে তুমি মুসলিম? বাবা আমি জানতাম তুমি মুসলিম নয়, এত সুন্দর রামায়ণ মনসামঙ্গল চণ্ডীমঙ্গল জানলে কী করে, কোথা থেকে শিখেছ? তো বলতাম না, এগুলো বাবা আমাদের পরম্পরা, দাদুর কাছ থেকে বাবা শিখেছেন, বাবার কাছ থেকে আমি শিখেছি, পরম্পরা হয়ে আসছে। আচ্ছা বাবা, তাহলে সেদিন একজন এসেছিল বাবু প্রদীপ চিত্রকর, তোমার যদি সব যদি মুসলিম হয় সে প্রদীপ চিত্রকর হবে কীরকম? আমি দেখে আপনাকে একটা কথা বলবো, প্রদীপ চিত্রকর কেন বলছি বলেন তো, এবার যদি ও যদি আর একটা মুসলিম, আমার নাম মুসলিম বললাম, আমি আমার বাড়িতে যদি মুড়ি বা ভাত খাওয়ার কথা বলি, খাওয়ার পরে আপনি খেতে দেবেন আমাকে, তুমি বলবেন আমার বাবু থালাটের ধুয়ে দিলে ভালো হয়। প্রদীপ চিত্রকর বললো, আমাদের বাঙালি ছেলে, ঠিক আছে বাবু খেয়েছে উঠে, যার ফলে প্রদীপ ও নিজের নামটা নিয়েছে, বাবা মা প্রদীপ নামটা রাখেনি, বাবা মা একটা মুসলিম নাম রেখেছে। তো কেন এই নামটা নিজে রেখেছে, ও নিজে প্রদীপ নামটা কেন ব্যবহার করলো? ও ব্যবহার করলো ওই এই উদ্দেশ্যে যে তাহলে গানও শুনবে আর অন্যরকম আর ভাববে না, যার ফলে ভালো ভালো গাইতে বলে ভালো জিনিসও দেবে, যার ফলে এই জন্য এই সমস্ত নামগুলো এ করে নিজের থেকে দুটো করে নাম রেখেছে। তো যার ফলে এই পটটা পটুয়ার প্রচারটা, পটের পটুয়ার পটের প্রচারটা এইভাবে গ্রামেও আগে অন্যরকম একটু হয়তো ছিল, কেউ কেউ ভেবেছে সবাই নয়, কিন্তু সহযোগিতা করেছেন বলে আর গ্রামের মানুষ, সত্যি কথা বলতে গ্রামের মানুষরা সেদিনের অনেক আগের কথা বলছি, সেদিনের মানুষেরা সহযোগিতা করেছিলেন বলে, সাহায্য করেছিলেন বলে চাল পয়সা দিয়ে পট এবং শিল্প এবং শিল্পী বেঁচেছে। আর সত্যি কথা বল, যদি ওই সহযোগিতাগুলো সেই সময় না পেত, পটুয়ারা এই রাস্তা মানে অন্য রাস্তায় যেত, তাহলে আর পটুয়া হতো না, তাহলে এই এই এই যে বিখ্যাত পটচিত্র হতো না, ওনাদের একটা খুব এ রয়েছে। প্রতিমা করতেন, পটুয়ারা প্রতিমা করতেন এবং ছোটো ছোটো মাটির পুতুলও বানাতেন মেলাতে বিক্রি করার জন্য, সেগুলো হতো। আর ওই মাটির প্রতিমা যদি আমি মুসলিম বলি, তাহলে প্রতিমা আমাকে করতে দেবে না, ইয়াকুব চিত্রকর মুসলিম লোক, তো মুসলিমকে দুক্কা ঠাকুর বানাবে না, হিন্দু লোক ধর। এই এইগুলোর জন্য জীবিকা বাঁচানোর জন্য, জীবিকা বাঁচানোর জন্য নামগুলো নিজে নিজেরাই বদলিয়েছে, মা বাবা বদলায়, মা বাবা একটাই নাম রেখেছিল জীবিকা বাঁচানোর জন্য, নিজেকে বাঁচার জন্য, সমাজে চলার জন্য এই নামগুলো নিজেরাই একটা ইয়ে করেছিল। এখন ওই যে একটু আগে বলি না, এখনের দিন আর তখনের দিনে ওই তো একটাই বললাম যে তখন, হ্যাঁ যখন ওই পটচিত্র, তখন আমার বয়স তো খুব 17-18 বছর বয়স, যখন পটচিত্র নিয়ে বাড়ি বাড়ি গান করতে যেতাম, তো কিছু কিছু মানুষ, সবাই নয়, কিছু কিছু এনারা বোঝেন না, আমি বলবো বুঝলে এই ভাষায় কথা বলতো না, যে ভাই তোমার তো বেশ যুবক, বেশ গতর আছে, তো তুমি কেন ভিক্ষে করছো পটি নিয়ে, পটি পটকে বল তো পটি, পটি নিয়ে তুমি ভিক্ষে করছো, তুমি খাটতে পারো না বা অন্য ব্যবসা বাণিজ্য করতে পারছো না? আরে ভাই, তখন তাদের বলছি যে ভাই আমার পয়সা থাকলে সত্যি ব্যবসা করতাম, আরে পটি দেখাতাম না। হ্যাঁ, এই ভাষা আবার কেউ কেউ বলছে, আরে ভাই তুমি তো এই পটির গান করছো, তুমি হিন্দি ভাষায় পটির গান করো না, বুঝলেন? তো এইভাবেও কথা আমাদের হজম করতে হয়েছে সে সময়, কি করবো তখন।

0: ভাই তোমরা যা বলবে না, পটির গান শুনবে শুনবে না শুনবে শুনবে, এইরকম করে আমাদের সে সময় এই সমস্ত কথা হজম করতে হয়েছে। হ্যাঁ, যার ফলে পট পটুয়া আজকে একটা জায়গায় এসে এক কথায় পট পটুয়াকে চিনতে পেরেছেন। আজকের দিনে সেই চিত্রকর বলে সেই পটুয়াদের সেই সম্মানটাও করে, গ্রামগঞ্জেও সম্মান পায়। এখনও বলে আপনারা চলুন, এখন আর ওই ভাষায় আর কথা বলে না। এখন আপনারা চলুন আমাদের বাড়িতে আসুন, পায়ে ধুলো দিন না, একটু ঘুরে আসবেন, দেখে আসবেন, আমরা একটু গল্প গুজব করবো, খাওয়া দাওয়া করবো, এখন এই ভাষায় কথা বলেন। এখন পটুয়া অন্য ওনারা এখন সম্মান পাচ্ছেন বিভিন্ন জায়গায়।
1: কখনো শিল্প, কখনো সামাজিক শিক্ষা, আবার কখনো সচেতনতা, পটশিল্পের নানা রূপ। বাংলার এক এমন শিল্প সম্পর্কে আমরা জানলাম যার ইতিহাস শুরু হয় অজন্তার গুহাচিত্র থেকে। কয়েক হাজার বছরের পুরনো বহমান স্রোতের এই ইতিহাস আজও আমাদের বাংলার আনাচে কানাচে স্বমহিমায় বিদ্যমান। পিংলার নয়া গ্রামকে বলা যেতে পারে এর রাজধানী। ভৌগোলিক স্বীকৃতি পাওয়া এই শিল্প আমাদের অত্যন্ত গর্বের। আগামী দিনে পটশিল্পীদের পরবর্তী প্রজন্ম এগিয়ে নিয়ে যাবে আরও বড় কোনো ইতিহাস রচনার পথে। নয়া গ্রামের শিল্পী ইয়াকুব চিত্রকরের সাথে ছিলাম আমি উৎসব সিনহা।
2: আজ শিল্প প্রাঙ্গণ এই পর্যন্ত।

0: এতক্ষণ শুনলেন সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান শিল্প প্রাঙ্গণ, প্রযোজনা দুর্বা দে।
1: শুনলেন শিল্প প্রাঙ্গণ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব, বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গের দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mitrikatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
0: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45। বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
3: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি mitribondhu23@gmail.com।

EBANDHU মৈত্রীবন্ধু 23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, মৈত্রীবন্ধু 23@gmail.com, MAITREBANDHU মৈত্রীবন্ধু 23@gmail.com।

রম্যগীতি অনুষ্ঠানে আজ প্রথমেই শুনবেন অরুণ ইন্দুর কথায় ও অঞ্জন চক্রবর্তীর সুরে সুধীন সরকারের কণ্ঠে এই গানটি।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রম্যগীতি। পরের গানে কথা, সুর ও গানের শিল্পী দীপঙ্কর চট্টোপাধ্যায়।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রম্যগীতি, আর দেখতে দেখতে পৌঁছে গেলাম অনুষ্ঠানের একেবারে শেষ বেলায়। আজকের শেষ গানটি রইল গায়ত্রী বসুর কণ্ঠে।

শুনলেন রোমমুগীতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় সুভাষ বিশ্বাস।

আচ্ছা, অন্ধকার আমাদের কাদের ভাল লাগে? মানে যদি বেশ অন্ধকার হয়ে থাকে সেই সময়টা আমাদের কার ভাল লাগে না? মানে ওই বৃষ্টির দিনে ঘরে আলো নিভিয়ে বেশ একটা বিছানায় শুয়ে শুয়ে আকাশ কুসুম কল্পনা করছি, আমি কিন্তু সেই অন্ধকারের কথা একদম বলছি না। আমি যে অন্ধকারের কথা বলছি সেই অন্ধকারটা একটু অন্য। আবার ধরো ওই একদম বৃষ্টি স্নাত সন্ধ্যায় আবারও ঘরের আলো নিভিয়ে সকলে মিলিয়ে, মানে সকলে মিলে বসে একসাথে একটা ভূতের গল্প জুড়ে বসলাম অন্ধকার করে, সেই অন্ধকারের কথাও কিন্তু আমি বলছি না। কিন্তু যদি এমন হতো যে সূর্য ডোবার পর থেকে কোনো আলো নেই, তাহলে ব্যাপারটা কেমন হতো? মানে যদি এমন হতো যে আমাদের যে জীবন, মানে আমাদের যে গতানুগতিক জীবনযাত্রা চলছে, সেখানে কোনো মানে সন্ধে হয়ে যাওয়ার পর থেকে কোনো বিদ্যুৎ আলো বা বাল্ব এই জিনিসটাই আমাদের মধ্যে নেই, তাহলে কেমন হতো? না, এটা মনে হতে পারে যে বৈদ্যুতিক আলো নেই তো কী হয়েছে, আগুন আছে, আগুন দিয়ে আমরা আলো জ্বালাবো, সেই আলো হবে, মানে সেই আলো থেকে আমরা দেখব সমস্ত কিছু। কিন্তু আমি কিন্তু সেটার কথাও বলছি না, মানে আমাদের বর্তমান যে অবস্থা সেই ধারণা থেকে বলছি। এই শহর কলকাতা ছেড়ে যদি একটু প্রত্যন্ত গ্রামের দিকে যাওয়া যায়, তাহলে দেখতে পাওয়া যায় তো যে সন্ধে হলো রাস্তার মোড়ে মোড়ে সেই সেই জাঁকজমকপূর্ণ আলো নেই, বা রাস্তায় দোকান পাঠে সেই সব আলো নেই, তো তখন কেমন লাগে? পুরোটাই কেমন যেন অন্ধকার হয়ে গেছে, মনে হয় ইস একটু আলো নেই কেন, এটা তো মনে হয়, স্বাভাবিকভাবে সকলেরই মনে হয়। আমি সেই রকম অন্ধকারের কথা বলছি। একবার চোখ বন্ধ করে যদি কল্পনা করি যে কলকাতা শহর বা আমাদের মতো কোনো বড় শহর বা ছোট শহর, সেটা গোটাটাই যদি অন্ধকার, তাহলে কেমন হতো? সবচেয়ে বড় যে অসুবিধাটা হতো সেটা হলো যে থেমে যেত মানুষের সর্বোপরি স্বাভাবিক জীবনযাত্রা। সন্ধে হওয়ার আগেই, সূর্য অস্ত যাওয়ার আগেই হয়তো আমরা পাখিদের মতো ঘরে ফিরতাম। তার ফলে অবশ্যই যেটা হতো সবচেয়ে বড় কথা, অগ্রগতির যে ইতিহাস সেটা কিন্তু বন্ধ হয়ে থাকত। কিন্তু তাহলে এই আলো এলো কোথা থেকে, বা হঠাৎ করে আমি কেন এই তোমাদের সাথে কথা বলতে শুরু করলাম অন্ধকার বা আলো নিয়ে, সেটা নিয়ে আজকের একটু আড্ডার সেশনটা চালাই। তো প্রথম যেটা আমি শুরু করেছিলাম আজকে কথা বলতে, সেটা হচ্ছে কি যে আলো আর অন্ধকার নিয়ে। তো এই অন্ধকারটা এলো কোথা থেকে, আলোটা এলো কোথা থেকে? আচ্ছা, আমরা তো মোটামুটি প্রায় পড়েইছি সকলে যে আলো কোথা থেকে এলো বা অন্ধকার কোথা থেকে এলো, আলো কোথা থেকে এলো বা বাল্ব কোথা থেকে এলো। 1802 সাল

হামফ্রি ডেভি প্রথম বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন, এটা আমরা সবাই জানি। কিন্তু তিনি ওই বিদ্যুৎ নিয়ে পরীক্ষা নিরীক্ষা যখন করছিলেন, তখন একটি বৈদ্যুতিক ব্যাটারি তৈরি করেন এবং তার সাথে কার্বনযুক্ত একটি, মানে কার্বন একটি তারের সাথে যুক্ত করেন এবং দেখেন যে সেই কার্বনটি জ্বলে উঠছে। কিন্তু তার এই বৈদ্যুতিক যে বাতি, যেটা আর্ক ল্যাম্প নামে পরিচিত ছিল, সেটা বেশিক্ষণ ক্ষণস্থায়ী হলো না, মানে আলোটা বেশিক্ষণ ক্ষণস্থায়ী হলো না। তার ফলে যেটা হলো গিয়ে যে সেইটাকে আমরা বাল্ব বলতে পারলাম না। কিন্তু আর একটা যেটা অসুবিধা ছিল যে সেটা হচ্ছে যে বাল্ব, মানে এই যে আলোটা হামফ্রি ডেভি আবিষ্কার করলেন, সেখানে যে আলো, সেই আলোটা অনেকটা বেশি উজ্জ্বল হলো, ফলে সেটা ব্যবহার করা গেল না। এরপরে আরও অনেক বৈজ্ঞানিক তাদের নিজস্ব গবেষণায় আলো তৈরি করবার চেষ্টা করেছেন, কিন্তু একেবারে 1802 এর পর 1850 সাল নাগাদ বা 1860-এর দিকে লাইট বাল্ব যেটা তৈরি করেন স্যার জোসেফ উইলসন সোয়ান, তিনি যেই স্ট্রাকচারটি তৈরি করেছিলেন সেটা অনেকটা গ্রহণযোগ্য হয়। মানে তিনি একটি বায়ুশূন্য কাচের মধ্যে কার্বোনাইজড কাগজের ফিলামেন্ট আবদ্ধ করে একটি লাইট বাল্ব তৈরি করেন এবং 1860 সালের মধ্যে তিনি একটি কার্যকরী প্রোটোটাইপ তৈরি করে ফেলেছিলেন। কিন্তু ভালো ভ্যাকিউম এবং পর্যাপ্ত বিদ্যুৎ যেহেতু ছিল না সেখানে, তাই এই যে বাল্বটা, সেই বাল্বটারও কিন্তু মানে আয়ুষ্কাল, অর্থাৎ এই আলো দেবার যে আয়ুষ্কাল, সেটা এতটাই কম ছিল যে সেখান থেকেও আমরা কিন্তু আলো পেতে পারলাম না। তো এইভাবে আরও অনেক বিজ্ঞানী আমাদের সাথে, মানে তাদের গবেষণায় আলো তৈরি করবার চেষ্টা করেছিলেন। কিন্তু 1879 সালের নভেম্বরে এডিসন কার্বন ফিলামেন্ট, তুলা, লিনেন এবং কাঠসহ বিভিন্ন উপকরণ দিয়ে তার বৈদ্যুতিক বাতির জন্য একটি পেটেন্ট দাখিল করেন। এডিসন তার এই লাইট বাল্বের জন্য নিখুঁত ফিলামেন্ট খুঁজে বের করতে পরের বছরটাও কিন্তু এই পেটেন্টের জন্য তিনি ব্যয় করেন এবং এই প্রক্রিয়ায় উপাদানটি সবচেয়ে বেশি সময় জ্বলতে যাতে পারে তার জন্য 6000টি গাছপালা নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা করেছিলেন এবং অবশেষে এডিসন এবং তার টিম আবিষ্কার করেন যে কার্বোনাইজড বাঁশের ফিলামেন্ট 1200 ঘন্টারও বেশি সময় ধরে জ্বলতে সক্ষম। তাই 1880-এর দশক এবং 1900-এর সাল শুরুতে একটি টেকসই উপকরণ দ্বারা প্রতিস্থাপিত না হওয়া পর্যন্ত এডিসনের লাইট বাল্বের এই ফিলামেন্ট নির্বাচিত হয়েছিল বাল্বের প্রথম ফিলামেন্ট হিসাবে, মানে এখান থেকে প্রথম বাল্ব তৈরি হয়। এখন এর আগে আরও অনেক বিজ্ঞানী ছিলেন যারা বিভিন্ন ধরনের পেটেন্ট, মানে পেটেন্ট তৈরি করেছিলেন এই বাল্বের জন্য। যেমন 1874 সালের 24 জুলাই টরেন্টোর একজন বিজ্ঞানী হেনরি উডওয়ার্ড, তিনি যেমন তৈরি করেছিলেন একটি পেটেন্ট, তেমনি আরও অনেক সোয়ান 1878 সালে আরও একটি সুতির সুতো ব্যবহার করে একটি বাল্ব তৈরি করবার চেষ্টা করেছিলেন। কিন্তু সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হল 1879 সালের স্যার এডিসনের কার্বন এই ফিলামেন্ট। তো এটা হলো মোটামুটি বাল্বের একটা ইতিহাস, মানে কিভাবে বাল্ব আসে। কিন্তু বিবর্তনটা শুরু হয় এরও আরও অনেক পরে। কীরকমভাবে না, এরও কয়েক দশক পর তৈরি হয় আলো থেকে লেজার। এবার লেজার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের কাছে। লেজার কথাটার মধ্যেই দেখো একটা খুব সুন্দর একটা ব্যাখ্যা আছে কি, লেজার মানে এল ইকুয়ালস টু লাইট, এস ইকুয়ালস টু অ্যাম্প্লিফিকেশন, এস ইকুয়ালস টু স্টিমুলেটেড, ইজ ইকুয়ালস টু ইমিশন এবং আর ইকুয়ালস টু রেডিয়েশন। তাহলে লেজার এর পুরো কথাটা কি হলো, মানে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন।

1917 সালে পদার্থবিজ্ঞানী স্যার অ্যালবার্ট আইনস্টাইন কিন্তু এর লেজারের যে মূল নীতি সেটা বর্ণনা করেছিলেন। তিনি এই স্টিমুলেটেড এমিশন বা ফোটন কণা কিভাবে আলোর তীব্রতা বাড়াতে পারে তার একটা বৈজ্ঞানিক তত্ত্ব তিনি স্থাপন করেন, এবং সেই তত্ত্বের উপর ভিত্তি করে বাংলায় যাকে বলা হয় বিকিরণের উত্তেজিত নিঃসরণ, সেখান থেকে ভিত্তি করে আলোর বিবর্ধন কি করে হচ্ছে এবং সেখান থেকে লেজার কি করে তৈরি হচ্ছে সেটা কিন্তু তৈরি হয়। চার্লস হার্ট টাউন্স এবং আর্থার লিওনার্ডো শ্যালোয়ের যে তাত্ত্বিক গবেষণা তার ভিত্তিতে 1960 সালে থিওডোর হ্যারল্ড মাইম্যান হিউজেস রিসার্চ ল্যাবরেটরিতে প্রথম তৈরি হয় লেজার, এবং দিনটা ছিল 1960 সালের 16 মে। আমি প্রথমে শুরু করেছিলাম আজকে অন্ধকার দিয়ে, আর তারপরে এলাম আলোতে, বাল্বে। বাল্ব থেকে তৈরি মানে কথাটা শুরু করলাম যে বাল্বের যে সামান্য যে সাদা আলো, সেই সাদা আলোকে আলো আরও বেশি করে যদি আমরা তার বিবর্ধনটা বাড়াতে পারি তাহলে সেখান থেকে কি করে লেজার তৈরি হয়। আজ সেই 16 মে, অর্থাৎ 1960 সালের 16 মে যেখানে প্রথম লেজার তৈরি হয়েছিল সেই দিনটিকে স্মরণে রেখে, মাথায় রেখে আজ ইন্টারন্যাশনাল ডে অফ লাইট উদযাপিত হয়ে আসছে। 2018 সালের 16 মে প্রথম ইউনেস্কোর উদ্যোগে আন্তর্জাতিক আলো দিবস উদযাপিত হয়। উদ্দেশ্য ছিল আলোক বিজ্ঞান, এটাকে আরও বেশি করে জানা, আলোর ভিত্তিক প্রযুক্তি যা আমাদের জীবনে ভীষণভাবে রূপান্তর ঘটিয়েছে, যেখান থেকে এসছে অনেক কিছু, মাইক্রোস্কোপ, এক্সরে, টেলিস্কোপ, ক্যামেরা, বৈদ্যুতিক বিভিন্ন বাতি, বা আমাদের এই যে টেলিভিশন, টেলিভিশনের বিভিন্ন পর্দা, চিকিৎসা বিজ্ঞানে যেখানে আমরা এক্সিমার লেজার প্রযুক্তিতে মানুষ যেখানে চশমা ছাড়া চোখের দৃষ্টি পাচ্ছেন, এই সমস্ত বিষয়কে আরও ভালো করে পড়া জানা এবং গবেষণার গতি আরও ভালো করে বাড়িয়ে দেওয়া বৈজ্ঞানিক মহলে। তো এই যে দিন 16 মে 1960 সাল, সেই 16 মেকে মাথায় রেখে 2018 সালে প্রথম ইউনেস্কোর উদ্যোগে আন্তর্জাতিক আলো দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ লাইট প্রথম পালন করা হয়। তো আন্তর্জাতিক আলোক দিবসের মূল উদ্দেশ্য আলোর বিজ্ঞান মানে আলোক বিজ্ঞান এর সহযোগিতা আরও প্রচার করা এবং বিজ্ঞানের কাজকে আরও সহজ করা, এবং লেজার বা আলো তার বিভিন্ন ব্যবহারিক প্রয়োগে আমাদের সাধারণ জীবনে তার বিভিন্ন ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে সচেতনতা এবং সেই প্রয়োগকে আরও কী করে বাড়িয়ে আরও আমাদের যে সহজ কাজ মানে কাজকে আরও সহজ করা যেতে পারে এবং আলোক বিজ্ঞানে কী করে আরও বিবর্তন মানে বিবর্তন হতে পারে সেই বিষয়টাকে তুলে ধরার ছিল এই ইন্টারন্যাশনাল ডে অফ লাইটের প্রথম দিনের মানে প্রথম যেদিন উদযাপিত হয় তার মূল উদ্দেশ্য। তো আজ সেই 16 মে, আজ ইন্টারন্যাশনাল ডে অফ লাইট। এমন অনেক দিন হয় যে দিনগুলো আমরা হয়তো জানি না, কিন্তু আমাদের কোথাও না কোথাও সেই দিনগুলোর একটা ছোঁয়া থেকে যায়। তো সেই নিয়েই কথা বলছিলাম, কথা বলবো আর একটু ইন্টারন্যাশনাল ডে অফ লাইট নিয়ে। লাইট এবং ইন্টারন্যাশনাল ডে অফ লাইট কী করে শুরু হয়েছিল, কীভাবে শুরু হয়েছিল, কিন্তু তার আগে একটা ছোট্ট গানের পর ফিরে আসছি আবার তোমাদের সাথে সেই আড্ডা নিয়ে ইন্টারন্যাশনাল ডে অফ লাইট নিয়ে। শুনতে থাকো, আমি তোমাদের সাথে রয়েছি তোমাদের যৌবনের বন্ধু সুভাষ। ফিরে আসছি একটা ছোট্ট গানের পর শ্রেয়া ঘোষালের কণ্ঠে আলো নিয়ে একটি সুন্দর গান।

তো কথা বলছিলাম আলো নিয়ে। সেই আলোর একটা অনেক বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং সেখান থেকে শুরু করে ফোটোনিক্স আমাদের কাছে কিন্তু একটা বেশ অভূতপূর্ণ একটা বেশ বিষয়, মানে বিজ্ঞানের ধারণা এবং প্রযুক্তির উন্নয়নের কেন্দ্রবিন্দু তো আলো। তো শত শত বছর ধরে আলো তার বৈশিষ্ট্য সমূহ বিজ্ঞানের জগতে তোলপাড় তুলে এসেছে। গামা রশ্মি থেকে শুরু করে রেডিও তরঙ্গ, আলোক বর্ণালী, আমাদের সামনে গোটা বিশ্বের যে সৃষ্টির রহস্য, তা থেকে বদলে যাওয়া প্রযুক্তি, সমস্ত কিছুই তুলে ধরেছে। তো এই ন্যানোফোটোনিক্স কিংবা কোয়ান্টাম অপটিক্সের উচ্চতর যে গবেষণা, সেখান থেকে আরও নতুন নতুন আবিষ্কারের সুযোগ বিজ্ঞানে কিন্তু উঠে এসেছে। আলোকভিত্তিক প্রযুক্তি আর এই ফোটোনিক্স সরাসরি মানব জাতির কাজে লাগছে। তথ্য ভাণ্ডার যে মানব জাতির, সেখানে অবাধ প্রবেশাধিকার হচ্ছে এবং আরও বেশি উচ্চতর উন্নয়ন, উচ্চতর টেকসই গবেষণা, তার যে ভিত্তি তা কিন্তু এই কোয়ান্টাম মেকানিক্স বা ফোটোনিক্সের দ্বারা বেশ ভালোভাবে সম্ভব। তো ফোটোনিক্সের ভিত্তিক শিল্পগুলো, মানে ফোটোনিক্সের জন্য যেই শিল্পগুলো সবচেয়ে বেশি আমাদের উপকৃত হয়েছে, সেগুলোর মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে উন্নততর ওষুধ এবং কার্যকর যে যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন ধরনের শক্তি উৎপাদন, সেখানে ফোটোনিক্সের ব্যবহার একটা ইতিবাচক পরিবর্তন কিন্তু এনেছে। আমাদের হাতের যে স্মার্টফোন বা মহাকাশ পর্যবেক্ষণ, এইখানে বা ইন্টারনেটের যে বিপ্লব, ইন্টারনেটের একটা অসাধারণ ব্যবহার এবং আমাদের দৈনন্দিন জীবনে আরও যে এক্সরে বা বিভিন্ন ধরনের ছোট ছোট বা বিভিন্ন ধরনের গবেষণামূলক এবং চিকিৎসা ক্ষেত্রের কাজ, সেখানে কিন্তু এই ফোটোনিক্সের সর্বোপরি ব্যবহার আমরা সবচেয়ে বেশি দেখতে পাই। আলো বিজ্ঞান বা প্রযুক্তিগত প্রয়োগ সমাজের উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখে তো ঠিকই, কিন্তু এই ক্রমবর্ধমান সামাজিক যোগাযোগ রক্ষার্থে এর প্রয়োজনীয়তা কিন্তু অসীম। বিশ্বের শক্তি উৎপাদন, টেকসই উন্নয়ন এবং জনস্বাস্থ্য সংরক্ষণে ফোটোনিক্সের ব্যবহারিক এবং সাশ্রয়ী সমাধান বিশেষভাবে প্রতিশ্রুতি দেয় যে আরও ভালো করে, যাতে আমরা আরও ভালো উপজ পাই। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা তথা দারিদ্র দূরীকরণ, অসাম্য এবং অবিচারের বিরুদ্ধে যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, এর প্রভাবের ফলে আমাদের কিন্তু এই ফোটোনিক্স আমরা কিন্তু অনেকভাবে ব্যবহার করতে পারি। ফোটোনিক্স বিশ্বের নাগরিকদের ইন্টারনেট এবং অন্যান্য যোগাযোগের মাধ্যমকে যুক্ত রেখেছে। ব্যবসা, শিক্ষার এক অপরিহার্য অংশ হয়ে পড়েছে এখন এই ফোটোনিক্স। এই নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে আমরা কিন্তু রোগ নির্ণয় থেকে শুরু করে উন্নততর রোগ কী করে, তার প্রক্রিয়া এবং তার গবেষণা কী করে হচ্ছে, তার যে একেবারে মূল থেকে শুরু করে একেবারে সেই রোগের ঠিক উৎসটা কোথায়, কোথা থেকে শুরু হলো এবং কোথায় যেতে পারে, এই পুরোটাই কিন্তু আমরা ফোটোনিক্সের মাধ্যমে অনেকটা ভালো মতোভাবে ব্যবহার করতে পারি। তো যাই হোক, 2026 সালের আন্তর্জাতিক আলো দিবস, এই আলো দিবসের মূল থিম হলো লাইট ফর সাস্টেনেবল ফিউচার, মানে টেকসই ভবিষ্যতের জন্য আলো। এই থিমটির মূল লক্ষ্য হলো যে দৈনন্দিন জীবনে আলোকভিত্তিক প্রযুক্তির যে অপরিহার্য ভূমিকা, সেই ভূমিকা সম্পর্কে মানুষকে আরও বেশি সচেতন করা। টেকসই উন্নয়ন, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প এবং সংস্কৃতিতে আলোর গুরুত্ব তুলে ধরা। আমাদের যে আলো, সেই আলোর যে উদ্দেশ্য, মানে আলোর যে ব্যবহার, সেই ব্যবহার কী করে আমাদের দৈনন্দিন জীবনে আরও ভালো হতে পারে, বা আমরা কোনো মতোভাবে আলোক দূষণ করছি কি করছি না, তারও কিন্তু একটা মাত্রা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো সেই জন্য বৈজ্ঞানিক চিন্তাভাবনার দিক থেকে বৈজ্ঞানিকরা অনেকগুলো পয়েন্ট আমাদেরকে তুলে ধরেছেন। এই ইন্টারন্যাশনাল ডে অফ লাইটের একটি মূল উদ্দেশ্য সেইটাকেও মাথায় রাখা, আলোক এবং আলোক
আলোক প্রযুক্তি কীভাবে আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে, বিশ্বের সমাজের ভবিষ্যৎ উন্নয়নে আলোর ভূমিকা কেন গুরুত্বপূর্ণ, সে সম্পর্কে বিশ্বব্যাপী একটা জনসচেতনতা বৃদ্ধি করা, তরুণ প্রজন্মের মধ্যে বিশেষত উন্নয়নশীল এবং উদীয়মান অর্থনীতির যে দেশ সেখানে বিজ্ঞান শিক্ষা এবং কার্যক্রম শিক্ষার সুযোগ বাড়ানো, শিল্প ও সংস্কৃতি সেখানে আলোর নিবিড় সম্পর্ককে তুলে ধরা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আলোর প্রযুক্তির ভূমিকাকে আরও শক্তিশালী করা, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, এনজিও গবেষণাগুলোর মধ্যে আলোক সংযুক্তি সংক্রান্ত যে কার্যক্রম সেটাকে আরও বেশি করে এগিয়ে নিয়ে যাওয়া এবং আলোক প্রযুক্তির মাধ্যমে বৈজ্ঞানিক গবেষণার আরও গুরুত্ব, নতুন প্রযুক্তি উদ্ভাবন, আরও বিভিন্ন যে বৈজ্ঞানিক প্রকৌশল আছে সেই কৌশলকে আরও কী করে বাড়ানো।

যায় সেই দিকে আমাদেরকে মনোযোগ দিতে হবে। উন্নয়নশীল বিশ্বে জীবনযাত্রার মান উন্নয়নে আলো এবং জ্বালানি অবকাঠামোর সুযোগ বৃদ্ধি করা এবং টেকসই উন্নয়নে আলোর প্রযুক্তিকে আরও গুরুত্ব দেওয়া, এবং সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে আলোর অপচয় রোধে শক্তি সাশ্রয়ী যে প্রযুক্তি পরিকল্পনা এবং দক্ষ আলোক নকশা তথা পরিকল্পিত এবং বুদ্ধিদীপ্ত উপায়ে আলোর যে ব্যবহার সেই সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে। বিশেষ করে রাতের আকাশে অন্ধকার সংরক্ষণের জন্য আলোর দূষণ কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোর অপচয় রোধ করে সঠিক ব্যবহার নিশ্চিত করা, যাতে রাতের আকাশের স্বাভাবিক অন্ধকার অক্ষুণ্ণ থাকে এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকে। প্রথমেই শুরু করেছিলাম অন্ধকার দিয়ে, শুরু করেছিলাম অন্ধকার কাদের ভাল লাগে, কিন্তু সেখানে আমরা সবাই জানি যে অন্ধকারের চেয়ে আলো আমাদের কাছে অনেক বেশি প্রিয়। কিন্তু অন্ধকারেরও দরকার আছে, মানে লাইট জ্বেলে ঘুম যেমন সম্ভব নয়, তেমনই রাত্রের আকাশে অন্ধকারকে না দেখে যদি সেই আকাশও আলোই পরিপূর্ণ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের সামাজিক যে বৈষম্য বা ভারসাম্য সেটা কিন্তু বিঘ্নিত হবে। তাই অন্ধকারেরও দরকার আছে, আলোর অপচয়ে সেটা যেন একেবারেই না হয়, আলোক দূষণও যেন সেটা একেবারে না হয়, সেই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। তাই এতগুলো পয়েন্ট কিন্তু বৈজ্ঞানিক মহলে আমাদেরকে তুলে ধরা হয়েছে, অনেকগুলো সচেতনতা বৃদ্ধি এবং আলো দিয়ে কী করে আমরা আরও চিকিৎসাক্ষেত্র, শিল্প, শিক্ষা এবং আমাদের দৈনন্দিন জীবন কী করে আরও বেশি সচেতন হতে পারে এবং আরও বেশি উন্নত হতে পারে সেই দিকে চিন্তা রেখে, সেই দিকে মাথা রেখেই কিন্তু এই ইন্টারন্যাশনাল ডে অফ লাইট 2018 সাল থেকে আমরা পালন করে আসছি। তো এইবারেও আজকে হ্যাপি ইন্টারন্যাশনাল ডে অফ লাইট, ভালো করে ভালোভাবে আশা করি কিছু জিনিস তোমাদের মাথার মধ্যে আমি দিতে পেরেছি। সেই হিসাবে আলোকে ব্যবহার করো, অবশ্যই যে আমাদের এখন সবচেয়ে প্রয়োজনীয় জিনিস যেটা ফোন, সেই ফোনে আলো ব্যবহার করা হয়, সেই আলো থেকে আমরা কী করে ফোন কম্পিউটার থেকে যে আলো আসছে সেই আলোকে আমরা কী করে নিজেদের থেকে সেই যাতে আমাদের সেখান থেকে কোনো ক্ষতি না হয় সেই দিকে কী করে আমরা নজর রাখতে পারি সেইটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এবং অবশ্যই ভালো কাজে আলোকে ব্যবহার করতে হবে। বিদ্যুৎ যেমন আমাদেরকে বাঁচাতে হবে, তেমনি আলোক দূষণ যাতে না হয় সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। যাই হোক, বেশ কিছুক্ষণ কথা হল, কিন্তু সময় বেশ সব সময় তো আর এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, সময় চলতেই থাকে এবং সময় চলতে চলতে ইতিমধ্যে ঘড়ির কাঁটা অনেকটাই চলে এসেছে। আজকের যে আড্ডা সেশন ছিল তার মধ্যে অনেকটা বিজ্ঞানের কথা হলো, অনেকটা নিজেদের কথা হলো, সেই নিজেদের কথার মধ্যে সেই চলতে চলতে আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি, শেষের দিকে নয় একেবারে শেষেই চলে এসেছি। আজকের মতো এখানেই রাখছি, মানে এই আড্ডাটা এখানেই শেষ করছি, আবার পরবর্তীতে তোমাদের সাথে কথা হবে। ততদিন ভালো থেকো, সুখে থেকো, শুনতে থেকো যুবাণী। আর যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছে একটা খুব সুন্দর গান শুভমিতাদের কণ্ঠে।

0: শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন সুভাষ বিশ্বাস। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বেতার নাটক শুক্রে শনি।
1: আজকের নাটক শুক্রে শনি, কাহিনী দিব্যেন্দু পালিত, বেতার নাট্যরূপ বাসবী চক্রবর্তী, প্রযোজনা রুবি বাগচি, নাট্যানুষ্ঠান শুক্রে শনি।

0: আজ কেমন লাগছে বাবা?
1: আর কেমন লাগবে, ছিলাম কাজ পাগল, জীবনে বিশ্রাম কিংবা অসুখ কি জিনিস তা তো জানতাম না। সারাদিন শুধু ব্যবসা আর ব্যবসার উন্নতি, এছাড়া দ্বিতীয় কোনো চিন্তাই বোধহয় করিনি। সেই আমার আজ এই অবস্থা।
0: কি করবে বলো বাবা, অসুখটা তো হালকা নয়, ম্যাসিভ হার্ট অ্যাটাক, কিন্তু বিপদটা তো কেটে গেছে। ডাক্তাররা বলছেন এখনো তোমার বেশ কিছুদিন কমপ্লিট বিশ্রামে থাকতে হবে, তারপর আস্তে আস্তে ঠিক ভালো হয়ে যাবে।
1: ভালো আর আমি হব না খোকা, এই বয়সে হার্ট অ্যাটাক আর আগের জীবনে ফিরে যাওয়া অসম্ভব। পুরনো দিনগুলোর কথা শুয়ে শুয়ে ভাবি আর কি জানিস কষ্ট পাই। সারাক্ষণ ছোটাছুটি করতাম, দেখে তোমার মা কি বলতেন জানো?
0: কি বলতেন বাবা?
1: বলতেন, হ্যাঁ গো তোমার পায়ে কি ঘোড়া বাঁধা আছে, ক্লান্তি লাগে না তোমার? হ্যাঁ সত্যি খোকা, এই কেটারিং ব্যবসা দাঁড় করাতে তো কম পরিশ্রম আমি করিনি, এখন তোমার হাতে পড়েছে, দেখো তোমার ভাগ্যে ব্যবসার আর কতটা কি করতে পারো।
0: বাবা সত্যি কথা বলতে কি, পড়া ছেড়ে ব্যবসায় ঢোকার ইচ্ছা আমার একদমই ছিল না, আর ব্যবসা সম্পর্কে আমার ইন্টারেস্ট তো তেমন ছিল নাই, কিন্তু ওই তোমার অসুখ আর অরবিন্দ কাকার পরামর্শ, তোমার অসুখের পর 3-4 মাস কেটে গেল, বলতে নেই ব্যবসায় আমি এখন বেশ উৎসাহ পাচ্ছি। আর তোমার আর মার আশীর্বাদে অনুরাধা কেটারিং আগের তুলনায় আরো অনেক ভালো করছে। এই তো এখন তো বিয়ের সিজন চলছে, তো অর্ডার আসছে একটার পর একটা।
1: বাহ খোকা, খুব খুশি হলাম তোমার কথা শুনে, সত্যি দুশ্চিন্তায় ছিলাম, ওই ব্যবসায়ী আমাদের ভরসা, আশীর্বাদ করি বাবা তোমার হাতে পড়ে ব্যবসা ফুলে ফেঁপে উঠুক। আর তোমার ছকও তো সেই কথাই বলে। ওই
0: আমি দেখছি,
1: ওই তোমার মা বোধ হয় মন্দির থেকে ফিরলেন, দেখো তো।
2: কইয়ে কি খবর?
0: আরে অরবিন্দ কাকা যে, আসুন আসুন আসুন বাবা। বাবা অরবিন্দ কাকা এসছে।
1: ও এসো এসো অরবিন্দ এসো, অনেক দিন মাঝবে, তোমার কথাই হচ্ছিল খোকার সঙ্গে।
2: তাই নাকি, বেশ বেশ, এখন কেমন আছেন বলুন, দেখে তো বেশ ফ্রেশ মনে হচ্ছে।
1: এই আছি ভাই কোন রকম, ওষুধপত্র আর মনের জোর এই সমস্ত ভরসাতেই আছি, যা বিপদ গেল।
2: বিপদ বলে বিপদ, আপনি যখন ইন্টেনসিভ কেয়ার ইউনিটে, ডাক্তাররা বললো 72 ঘন্টা না গেলে কিছু বলা যাবে না, আপনার অবস্থা দেখে দিবার মুখ তো শুকিয়ে এতটুকু। আমি বললাম ভয় পেও না বাবা, ভয় পেও না, তোমার বাবার ছক আমার মুখস্থ, মৃত্যুযোগ নেই, হাসপাতাল থেকে বাবাকে ফিরিয়ে আনতে পারবেই। তবে মঙ্গল আর শনি উভয়ই বক্রি, তাই একটু এই ভোগাবে। দেখুন প্রভাকর বাবু, ঠিক বলেছিলাম কিনা?
1: তোমার ছক গণনা নির্ভুল হবে না। আরে বাবা তোমার ওপর 100% বিশ্বাস আমার।
2: বড় দিবা, তোমার ব্যবসা কেমন চলছে?
0: আগে একটু আগেই বাবাকে বলছিলাম যে হঠাৎ ওর অসুখ আর আপনার পরামর্শই পড়াশোনার জীবন থেকে ব্যবসার দিকে টেনে আনলো আমায়।
2: আরে বাবা এগুলো তো ভবিতব্য, ভবিতব্য হতোই, মনে নেই বলেছিলাম শুক্রের জাতক, শুক্রের দশা তোমার, শুধু ভোগ অর্থাবম ধনলাভ, লক্ষ্মী তোমার কাছে বাঁধা থাকবে হে ছোকরা, আর ব্যবসা সূত্রে তোমার যশও হবে। গো হেড গো হেড।
0: কাকাবাবু আপনার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই, আমি তো কুষ্ঠি ঠিকুজি সব মানে ছক কিছুই বিশ্বাস করতাম না একদমই, কিন্তু আমার মতো সিনসিয়ার ছেলে কি করে স্কুল ফাইনাল ফেল করলো, মানে ভাবতেই এখন মাথাটা কিরকম ঝিমঝিম করে জানেন। মানে সত্যি কথা বলতে কি, তখন আমার যা মনের অবস্থা হয়েছিল, মানে আপনার সঙ্গে দেখা না হলে কি যে হতো আমার জীবনে।
1: গেলে কোথায়? শুনছ, সন্ধে হয়ে গেছে, সারা বাড়ি অন্ধকার, আরে কি ব্যাপারটা কি? অনু, ও অনু, দিবা দিবা,
3: কি হয়েছে, চেঁচিয়ে বাড়ি মাথায় করছো কেন?
1: চেঁচাচ্ছি বাড়ির পরিবেশ দেখে, বলি হয়েছেটা কি? হ্যাঁ দুপুর থেকে কতবার ফোন করতে চেষ্টা করলাম, লাইনই পেলাম না, রেজাল্ট বেরিয়েছে দিবার, স্কুল থেকে মার্কশিট দিয়ে ফিরবে, চিন্তা হবে না, কোথায় সে? আরে কেমন হয়েছে, ফল কেমন হয়েছে, খাদ্য কেন? হ্যাঁ আরে হয়েছেটা কি বলবে তো?
3: ওগো আমাদের কপাল পুড়েছে, তোমার ছেলে ফেল করেছে।
1: ফেল করেছে দিবা?
4: হ্যাঁ অসম্ভব, হতেই পারে না।
3: সত্যি গো, ছেলে মুখ কালো করে স্কুল থেকে ফিরলো, কোনো কথাই বলে না, ঘুম মেরে বসে রইল। ভাত দিলাম, খেলো না। ওই দেখো যেমনকার ভাত তেমনি পড়ে আছে। কত জিজ্ঞেস করি, বল বাবা কি হয়েছে? জোরজার করলাম তো এই খাবার টেবিলের উপর মার্কশিট কেন ফেলে রেখে সেই দুপুর থেকে গিয়ে ঘরে খিল দিয়েছে।
4: কি সর্বনাশ! দেখ দেখ মার্কশিটটা দেখি।
3: এই না, কি আর দেখবে?
4: না না না না না না, এই হতে পারে না অনু, অসম্ভব। ইংরেজিতে ফের এমনকি অঙ্ক অঙ্ক অঙ্ক, হ্যাঁ যাতে আমার দিবার যথেষ্ট মাথা আছে বলে মাস্টারমশাই বলতেন তাতেও ফের, অসম্ভব, আমি বিশ্বাস করতে পারছি না। আরে অন্য বিষয়ে সব নম্বরগুলো তো ভালো না, হ্যাঁ এগুলি কিনা ফেল। হা কপাল!
3: তাহলে কি হবে গো? আমি তো আর ভাবতে পারছি না যে দিবা ফেল করেছে। দুপুর থেকে ছেলেটা সারা শব্দ নেই, কিছু খায়ও নি, আমারও খাওয়া হয়নি।
4: তুমিও খাওনি? ও
3: ছেলে যদি না খেয়ে থাকে কোনো মা কি খেতে পারে?
4: 8:30 বেজে গেছে এখন, দিবাকে ডাকি একবার। দিবা, এই দিবা, দিবা, আরে কি করবি বাবা, আরে যা হবা তা তো হয়ে গেছে, দরজা খোল। শোন, তোর মাও কিছু খায়নি রে, কথা শোন বাবা। আহা, দরজা খোল, খোকা, বাবা মার খোকা খোল। আরে কষ্ট তো আমাদের হচ্ছে, কি করবি বল?
3: কোনো সাড়া শব্দ নেই, ঘরে আলোও জ্বলছে না, জানলাগুলোও এঁটে বন্ধ করা।
4: তাই তো দেখছি একে। আচ্ছা পেছনে গিয়ে দেখ, বাগানের দিকে জানলাগুলো যদি খোলা থাকে। আমি আসছি, দাঁড়া।
3: খোকা, ও খোকা, এত করে বলছি বাবা, দরজা খোল, বাইরে আয়। এ কি হলো, হে ভগবান!
4: না না, নো হোপ, না, বাগানের দিকে জানলাগুলো এঁটে বন্ধ করা, এখন কি করা যায় এটা কি?
3: হ্যাঁ গো, ছেলেটা খারাপ কিছু করে বসেনি তো?
4: আরে কি বলছো, ওটা কি পাগলের মতো খারাপ কিছু? হ্যাঁ
3: মানে ওই সুইসাইড টুইসাইড, আজকালকার ছেলেদের কিছু বিশ্বাস আছে। কেন মনে নেই তোমার, গত বছরই ও পাড়ার রতিনবাবুর ছেলেটা কি কাণ্ডটাই না করলে, ফেল করেছে বলে বাবা বকলো, গিয়ে রেল লাইনে গলা দিল। তাও তো দেখো, খোকার সঙ্গে আমি কোনো খারাপ ব্যবহার বকাবকি কিচ্ছু করিনি, তবু ছেলেটা দরজা এঁটে বসে রইল। হ্যাঁ গো, এক কাজ করলে হয় না?
4: কি?
3: পুলিশে খবর দেবে?
4: পুলিশে খবর দিয়ে কি লাভ? হ্যাঁ সরো সরো, তাই দেখি নেই, শেষ চেষ্টা করে দেখি। খোকা খোকা, আমি শেষবারের মতো বলছি, বাইরে আয়। দেখ দরজা না খুললে আমি কিন্তু ঘরের দরজা ভেঙে ফেলবো, পা লোকজন ডাকবো, সেটা ভালো হবে? খোকা, আমি চাই না আজ আমার বাড়ির ব্যাপার পাঁচ দশজন জানুক, কি তুমি যদি দরজা না খোলো আমি তাই করবো কিন্তু।
3: খোকা,

0: কি করি বলো তো, ছেলেটাকে নিয়ে তো আর পারা যায় না, বাড়ি থেকে এক পা বেরুচ্ছে না, খেতে দিলে ফেলে ছড়িয়ে খাচ্ছে।
1: এরকম করলে তো অসুখে পড়ে যাবে, কথা বললে তবে কথার জবাব দেয়, সারাক্ষণ চুপচাপ, অমন হাসি খুশি প্রাণ চঞ্চল ছেলে আমার কোথা থেকে কি যে সব হয়ে গেল।
0: এই পাঁচটা দিনে চেহারা যেন অর্ধেক হয়ে গেছে, চোখের কোণে এক হাত করে কালি পড়েছে। ওগো আমার খুব ভয় করছে।
1: কেন ভয় কিসের আবার? আরে ফেল করবে ভাবতেই তো পারিনি, তাই শখ পেয়েছে খুব, ওসব কেটে যাবে আস্তে আস্তে।
0: তোমার মেয়ে বলছিল এরকম বলে কথাবার্তা না বলে ঘরে বসে থাকলে ওর মানসিক অসুখ হয়ে যেতে পারে।
1: ঠিকই তো, দীপ অসম্ভব কিছু বলেনি। আরে মানসিক রোগ তো এমন করেই ধরে মানুষের, মেন্টাল ডিপ্রেশন। হ্যাঁ, এক একটা ইস্যু নিয়ে ক্রমাগত ভাবতে ভাবতে অসুখে পড়ে যায়। অনু, আমি আমি ভাবছি যে দিবার কুষ্ঠিটা বিচার করালে কেমন হয়।
0: তাই করো, অরবিন্দবাবু তো তোমার এত চেনা, উনি তো দারুণ শখ বিচার করেন।
1: আমার ব্যাপারে তো সে যা বলেছিলেন সেটা আর অক্ষর অক্ষরে মিলে গেল। আরে ওর পরামর্শই তো আমাদের বিয়ের পর এই কেটারিং ব্যবসা ধরলাম। মনে আছে? বলেছিল যে স্ত্রী ভাগ্যে আমার উন্নতি, কেটারিং এর নাম রাখলাম তোমার নামে, অনুরাধা কেটারার্স। বলতে নেই যে এই 20 বছরে এই কারবার থেকেই আমার পসা রাজ যশ, বাড়ি করলাম, গাড়িও হলো, একমাত্র মেয়ের ভালো ঘরে বিয়ে দিলাম, বাকি ছিল একটাই কাজ, দিবাকরকে জীবনে দাঁড়া করানো। কিন্তু সব কি হয়, মনে হয় যেন কোন গ্রহ ওর বকরি, তাই ছেলেটার এই দুর্গতি।
0: না না আর একদম দেরি করো না, কালই ফোন করো ভদ্রলোক।
1: ফোন নয় ফোন নয়, কাল কাজে বেরুবার আগেই সোজা যাবো অরবিন্দর বাড়ি, নিজে গিয়ে দিবার অবস্থার কথা বলে ওকে অনুরোধ করব রবিবার আমাদের বাড়ি আসতে।
0: হ্যাঁ হ্যাঁ কালই যাও।
1: দেখি এই ব্যাপার,
0: আপনি এখন আমাদের ভরসা, খোকার চকটা দেখুন তো কেন এমন হলো, কোন গ্রহের দশা যাচ্ছে।
2: চিন্তা করছেন কেন বৌঠান, এসে যখন পড়েছি একটা উপায় আমি করবই। মনে আছে বলেছিল 18 বছর বয়সে মেয়ের বিয়ের যোগ আছে, পত্র হবে সুচাকুরে। কে সব মিলে গেল ঠিক কিনা?
0: আপনার কথা আমরা সব সময় বলি, আপনার উপকারে কথা আমরা ভুলতে পারবো।
2: আরে বাবা, মেয়ের বিয়েতে অমন এলাহি খাইয়েছিলেন আমি এই 6 মাসে ভুলতে পারিনি। ছেলে কই? ছেলে
0: এই তো, এই যে দিবা,
1: এই যে এই যে এই আমার ছেলে, এই ও 6 হলো, এই নাও অরবিন্দ।
2: বাহ, চেহারা দেখে তো মনে হচ্ছে শুক্রের জাতক। বাবা তোমার নামটি কি?
3: দিবাকর সোম।
2: দিবাকর, সূর্য মানে রবির প্রভাব বর্তমান।
1: হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? আরে কাকাবাবুকে প্রণাম কর, আমি লোক। ভাগ্য বলে দেন জানিস।
2: থাক থাক থাক থাক থাক, বসো বসো বসো বসো, দেখ ছকটা দিন তো।
1: হ্যাঁ এই যে এই।
2: আচ্ছা দিবাকর, বছর 4 আগে কোন দুর্ঘটনা ঘটেছিল, মানে ওই ইয়ে কি বলে গিয়ে আঘাত টাঘাত?
1: দুর্ঘটনা আঘাত কই, তেমন তো কিছু মনে পড়ছে না।
3: আমার মনে পড়ছে বাবা, সে খেলার মাঠে হাত ভেঙেছিল আমার, ফুটবল খেলতে গিয়ে স্কুলের ম্যাচ ছিল।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও মনে পড়ছে এখন। হ্যাঁ খোকা তখনও তাই, তুই ক্লাস 8 পড়তিস তাই না?
3: হ্যাঁ ক্লাস 8, ঠিক বলেছো তুমি, ক্লাস 8 ওই হাফ ইয়ারলি পরীক্ষার কয়েকদিন আগেই তো হাত ভাঙলো।
2: ভেঙেছিল ভেঙেছিল তো, ভাঙতেই হবে, কন্যা লগ্ন, শনির প্রবেশ, টেকে আছে টেকে আছে। শেষ ধাক্কাটা দিয়ে গেল আর কি।
1: শেষ ধাক্কা আর কি বলছেন?
2: ঠিকই ঠিকই ঠিকই বলছি, ছক অনুযায়ী সময় খারাপ ছিল। তবে তবে একটা কথা বলি, শোনো দিবাকর, ভালো সময় এসে যাচ্ছে তোমার, শুক্রের দশা পড়েছে, চলবে টানা 20 বছর। মন খারাপ করো না, ভালো করে পড়াশোনা করে যাও, সামনের বছরই পাশ করবে, কলেজেও যাবে, তারপর বাবার ব্যবসা। শুক্রের দশা, শুক্রের জাতক, শুধু ভোগ ভোগ। তবে
1: তবে মানে খারাপ কিছু আছে?
2: না না না না না না।

0: খারাপ নয়, খারাপ নয়, মানে ওই কে বলে গিয়ে বিবাহ কিঞ্চিত বিলম্বে, শুক্রের দশার অন্তিমে, বউয়ের রং একটু চাপা হবে, কিন্তু সুন্দর মুখশ্রী, ভালো মেয়ে।
1: কি যে বলেন, এই তো সবাই ষোলো কমপ্লিট করলো, বিয়ে নিয়ে ভাবি না, আগে মানুষ হোক, জীবনে দাঁড়াক নিজের পায়ে, ভালো চাকরি বাকরি পাক, তারপর তো বিয়ের কথা।
0: না না না, চাকরি নয়, চাকরি নয়, চাকরি আপনার ছেলের হাতে নেই বৌঠান।
2: সে কি?
0: ব্যবসায় শ্রীবৃদ্ধি।
2: ও তাই,
0: ব্যবসায় ওকে টানবে, দেখবেন দেখবেন, ব্যবসা ওকে টানবে।
2: জানিস প্রবীর, মানে সেই ঘটনার পর থেকে আমি আমার ছকটাকে আমি আমি আমি প্রায় পুজো করি প্রত্যেক দিন।
3: পুজো করিস মানে?
2: মানে আমি ছকের নির্দেশ অনুসারে, মানে ছকের নির্দেশ কি বলো, তোকে অক্ষরে অক্ষরে মেনে চলি, অক্ষরে অক্ষরে।
3: অরবিন্দ কাকা যা বলেছিলেন তাই তো আমার জীবনে সত্যি হয়েছে বল।
2: হ্যাঁ, স্কুল ফাইনাল ফেল করে যে মানসিক অবসাদে ভুগছিলাম না, ওহ, ওর কথা মতো মানে সেসব মন থেকে ছেড়ে ফেলে দিয়ে আবার নতুন করে পড়া শুরু করলাম। পরের বছর সেকেন্ড ডিভিশনে মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক পাস করলাম, কলেজেও ভর্তি হলাম, বিশ্বাস আরো বাড়লো। সত্যি কথা বলতে কি, বিকমটাও পাশ করে যেতাম এক চান্সে, কিন্তু ওই
3: কিন্তু আবার ছক কি নির্দেশ দিল বল শুনি।
2: না মানে তখন মানে বিকমের সেকেন্ড ইয়ার, কোথাও কিছু নেই, দুম করে কলেজে মায়ের টেলিফোন, বাবা অসুস্থ, স্নান করতে গিয়ে বাথরুমে পড়ে গেছিলেন বাবা, সেন্সলেস, ছুটলাম হাসপাতালে, বাবার ম্যাসিভ হার্ট অ্যাটাক, ডাক্তারও তেমন আসার কথা কিছু শোনাতে পারলেন না, তবে বাবার ছকেও তো মৃত্যুযোগ ছিল না, ন্যাচুরালি বেঁচে উঠলেন। হ্যাঁ, ব্যবসাপত্র বন্ধ, বাবা শয্যা নিলেন।
3: ছক অনুযায়ী তারপর পড়াশোনায় ইতি টেনে তুই কেটারিং দেখতে শুরু করলি, তাই তো? দিবা, এই গল্পটা মোটামুটি আমাদের জানা, পারিবারিক ব্যবসা, তুই একমাত্র ছেলে, তুই ছাড়া আর কে দেখবে, কিন্তু বিকমটা পাশ করে তারপর এই লাইনে এলে কি ভালো হতো না?
2: দেখ মানে বাবার ব্যবসার ব্যাপারে আমার তেমন কোনো ইন্টারেস্ট কোনো কালে ছিল না, বরং পড়াশোনায় আমাকে টানত বেশি। হঠাৎ করে বাবার অসুখে কোথা থেকে যে কি হয়ে গেল, প্রথম দিকে মানে কলেজ করে বিকেলের দিকে অফিস যেতাম, থাকতাম রাত পর্যন্ত, কিন্তু আস্তে আস্তে অনিয়মিত হয়ে যেতে লাগলো কলেজ যাওয়া, তারপর বন্ধ হয়ে গেল, একটার পর একটা অর্ডার আসতে লাগলো, হিমশিম খেতে লাগলাম জানিস, মানে একটা অর্ডার ধর বালিগঞ্জ থেকে, আর একটা অর্ডার নিউ আলিপুর থেকে, মানে এইরকম রমরম অবস্থা কিন্তু বাবার সময় ছিল না।
3: বল বলে যা, রীতিমতো ইন্টারেস্টিং লাগছে, ফিল্মের মতো বেশ নাটকীয় মোড় বল।
2: জানিস আস্তে আস্তে আমিও মানে ফিল করলাম যে বইয়ের পাতার থেকে টাকার সুগন্ধ অনেক বেশি। হ্যাঁ, সকাল আটটা থেকে রাত্রির আটটা নটা পর্যন্ত কাটতে লাগলো অফিসে, ব্যবসা দেখাশোনা করার চার বছরের মধ্যে একতলা বাড়িটাকে তিনতলা বানালাম, আজ আমি জীবনে সুপ্রতিষ্ঠিত প্রবীর, আমি একথা তোকে জোর গলায় বলতে পারি।
3: ভেরি গুড,
2: হতোই এটা, কেন ছকেই আছে।
3: তো ছকের দোহাই না দিয়ে যদি বলতিস যে নিজের সিনসিয়ারিটি, পরিশ্রম দিয়ে জীবনের উন্নতি করেছিস, সেটাই ভালো শোনাতো। উদ্যোগী পুরুষ যে লক্ষ্মী লাভ করতে সক্ষম, এ তো আর নতুন কথা কিছু নয় দিবা। দেখ দিবা, তো সব ভালো শুধু এই ছকে বিশ্বাস ছাড়া। আরে কয়েক বছর পর এই শতাব্দী শেষ হয়ে যাবে, কেউ ছক কুষ্টি এসব নিয়ে মাথায় নয়।
2: দেখো ভাই, বিশ্বাস অবিশ্বাস, উচিত অনুচিত, এসব তর্কের জালে জড়িয়ে পড়ার ইচ্ছে আমার নেই, ওসব তোমাদের জন্য ভাই। তবে ওই হলদে রঙা তুলোট কাগজটার যে কি মহিমা, আমি বুঝেছি আমার জীবন দিয়ে। জানিস প্রবীর, মনে হয় আমার চারপাশে কেউ যেন লাল কালি দিয়ে অদৃশ্য ঘর কেটে দিয়েছে, যার মধ্যে ঘোরাফেরা করছে আমার বর্তমান দিনগুলো আর অজানা ভবিষ্যৎ জীবন। এর থেকে আমি বাইরে আসতে পারবো না রে, কিছুতেই না।
3: থাক তাহলে, ওই অদৃশ্য লাইনগুলোর মধ্যেই তুই ঘোরাফেরা কর, আর বাইরের পৃথিবীটা তার নিজস্ব নিয়মই পাল্টাক। অন্ধবিশ্বাস, গোড়া বিশ্বাসকে কোনো যুক্তিতর্কই বোঝা যায় না। দেখে দিবা, তোর ভাষা এখন তো তুই জীবনে সুপ্রতিষ্ঠিত, তাহলে দেরি কেন?
2: হ্যাঁ, দেরি মানে কিসের দেরি, পরিষ্কার করে বল, আমি বুঝতে পারছি না।
3: বুঝতে পারছিস না?
2: না,
3: আমি বলতে চাইছি যে তোর বয়সী একটি ছেলে জীবনে অর্থনৈতিকভাবে সুপ্রতিষ্ঠিত হলে তারপর কি হওয়া উচিত?
2: কি?
3: বিয়ে।
2: হ্যাঁ,
3: তারপর তুই বাবা আবার একমাত্র ছেলে।
2: হ্যাঁ তা ঠিক, তবে মানে
3: তাই শুভ কাজে আর দেরি কেন, ইয়ে করছিস কেন, শুভ দিন দেখে বিয়েতে বসে যা না।

0: আমরা কবজি ডুবিয়ে অনুরাধা কেটারসের বিখ্যাত চিংড়ির মালাইকারি চিলি চিকেন খাই।
1: হ্যাঁ, মানে কিন্তু সে সম্ভাবনাও খুব কাছে নয়, মানে একটু অপেক্ষা করতে হবে আর কি।
2: কেন অপেক্ষা, কেন বাধা কিসের? নাকি অসুবিধাটা তার দিক থেকে?
1: তার কে, মানে তার বলতে কি বলছিস তুই?
0: প্রিটেন্ড করতেও পারিস, মানে তো সেই মনোনীতা
1: মন, আমার মন মানে পছন্দ করা কেউ নেই।
0: আশ্চর্যের ব্যাপার, এমন চমৎকার চেহারা তোর সিনেমায় নামতে পারতিস অনায়াসে, একটা প্রেম ফেম দূর জীবনে তাহলে কি করলি তুই রে দিবা? শোন শোন দিবা, আমার অফিসের একটি মেয়ে তোর ব্যাপারে খুবই ইন্টারেস্টেড, আলাপ করবি নাকি? তুইও তাকে চিনিস, রাখি সেনগুপ্ত। আরে আমার পাশের টেবিলেই যে বসে।
1: হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, কিন্তু আলাপ করে কোনো লাভ নেই, ও তো ফর্সা।
0: ফর্সা?
1: হ্যাঁ, মানে ফর্সা মেয়ের সঙ্গে তো আমার বিয়ে হতে পারে না তো। ফর্সা?
0: হ্যাঁ
1: ফর্সা।
0: ফর্সা মেয়ে তোর বউ হতে পারে না?
1: না, ফর্সা হবে না।
0: কে বলেছে? আরে আলবাত হতে পারে, চল ব্যাপারটা তা আমি নিজে ইনিশিয়েটিভ নিচ্ছি।
1: আরে ইনিশিয়েটিভ নিয়েও কিচ্ছু হবে না, আমার স্ত্রী তো ফর্সা হবে না প্রবীর। হ্যাঁ, আমার স্ত্রী হবে চাপা রঙের।
0: চাপা রঙ?
1: চাপা, হ্যাঁ, সুন্দর মুখশ্রী কিন্তু চাপা। আর বিবাহ হবে আরো 5-6 বছর পর।
0: 5-6?
1: হ্যাঁ, ছক তাই বলছে ব্রাদার।
0: উফ, আবার তো সেই ছক
1: ছক,
0: সত্যি আর পারা যায় না। হেল উইথ ইওর হরোস্কোপ। আরে মনে দরজা জানলা গুলো খুলে দে দিবা, চুটিয়ে প্রেম কর, তা নয় আরো 5-6 বছর। বলছিস কি তুই?
1: ঠিকই বলছি প্রবীর, আমি আমি একদম ঠিক বলছি। তা না হলে কারোর সঙ্গে অ্যাফেয়ার গড়ে তোলা তো আমার পক্ষে কঠিন কাজ কিছু ছিল না। জানিস তো বিজনেসের ব্যাপারে, মানে কত লোক কত পরিবারের সঙ্গে মেলামেশা করতে হয়। আরে আমিও তো মানুষ, আমারও তো মন মাঝে মাঝে, কিন্তু আমি স্বাধীন ইচ্ছের পথে হাঁটিনি। আমার বিশ্বাস শুক্রের দশার অন্তেই
0: অন্তেই
1: হ্যাঁ অন্তেই একদিন বিয়েটা লেগে যাবে। হ্যাঁ, যে আসবে তার শ্যামলা রং, সুন্দর মুখ, ছকটা জানার পর বলতে পারিস আমার সুবিধেই হয়েছে।
0: হ্যাঁ,
1: তাই এই যাবৎকাল মানে ফর্সা মেয়ে দেখলেই আমি অ্যাভয়েড করে চলি আর কি।
0: না, তোর সঙ্গে আর কথা বলে সত্যিই লাভ নেই, আমি যাই। শোন না, ভালো কথা, সামনে শনিবার একটা সিনেমা দেখবো ভাবছি, যাবি? দারুণ ভালো ছবি, ইভিনিং শো যাবো, যাবি?
1: দাঁড়া আমি আগে ডায়েরিটা দেখি। না, শনিবার বললি না? হুম, না রে হবে না।
0: কেন?
1: না, সেদিনে নিউ আলিপুরে মিস্টার শেহানা বিশ্বের মেয়ের বিয়ের কেটারিং অর্ডার আছে।
0: আরে সারাদিন ম্যানেজ করে সন্ধ্যেটা কাটিয়ে দে না।
1: না না, হবে না ব্রাদার, হবে না। নাম জাদা লোক, বড় কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। হ্যাঁ হ্যাঁ, তার মেয়ের বিয়ে, আমাকে যে যেতেই হবে ব্রাদার।
3: আপনি দিবাকর, মানে দিবাকর সন্ত, অনুরাধা কেটারিং এর?
1: আগে হ্যাঁ ঠিকই ধরেছেন, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না।
3: আমি সুশান্ত শেহানবিশ, মিস্টার শেহানবিশের এল্ডার সন।
1: আহা,
3: আমারই বোনের বিয়ে।
1: আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, গ্ল্যাড টু মিট ইউ।
3: থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনাদের কেটারিং এর সার্ভ করা ফুড কোয়ালিটি সত্যি প্রশংসা করার মতো।
1: থ্যাংক ইউ।
3: হ্যাঁ, মানে আমাদের খুবই ভালো লেগেছে, ছেলের বাড়ির লোকজনও খুব প্লিজ, প্রতিটি ডিশই চমৎকার। তবে চিংড়ির মালাইকারিটা অপূর্ব।
1: এটা অনেকেই বলেন অবশ্যই, চিংড়ির মালাইকারি আমাদের স্পেশালিটি। মানে যখন আমার বাবা বিজনেস দেখতেন তখন ওটা খুব সুনাম ছিল, আর আমিও চেষ্টা করছি সেই সুনাম আরো মানে বাড়িয়ে তোলা যায় কি করে।
3: আর আপনাদের ওই মেনু কার্ডের ছড়া, লেখা, স্টাইল, সব বেশ সুরুচির পরিচয় দেয়। কি যেন ওই যে বেটা, খাই খাই করো যেন।
1: হ্যাঁ, খাই খাই করো কেন, এসো বসো আহারে।
3: খাই খাই করো কেন, এসো বসো আহারে, কাকে বলে ভালো খানা, চেখে যাও তাহারে।
1: ওয়েল, রাত অনেক হলো, এবার আমাকে যেতে হবে, গুড নাইট।
3: আচ্ছা, গুড নাইট, হ্যাভ এ নাইস টাইম।
1: থ্যাংক ইউ।
3: এই দিবাকর,
1: ইয়েস,
3: আপনি কোন দিকে যাবেন?
1: আমি তো যাব ঢাকুরিয়া।
3: ইশু, ডোন্ট মাইন্ড, একটি মেয়েকে লিভ দেবেন?
1: ওয়েল, নো প্রবলেম।
3: এই যে কমলিকা, কুইক কুইক, তুমি গোলপার্ক যাবে তো?
4: হ্যাঁ হ্যাঁ সুশান্ত দা,
3: যাও তো, তুমি এর সঙ্গে চলে যাও, ইনি ঢাকুরিয়া যাচ্ছেন, তোমাকে নামিয়ে দেবেন।
4: ও আচ্ছা,
3: আপনাকে একটু কষ্ট দিলাম।
1: না না ঠিক আছে।
3: এ হলো কমলিকা, আমার বোন তনুর ক্লাসমেট, রাত হয়েছে, ওকে একটু বাড়ির সামনে নামিয়ে দেবেন।
1: অলরাইট অলরাইট,
4: চলি চলি সুশান্ত দা, গুড নাইট
3: গুড নাইট।

0: গোল পার্কে কোথায় যাবেন আপনি?
1: রামকৃষ্ণ মিশনের কাছে।
0: ও আচ্ছা, আমাকে জায়গাটা কাইন্ডলি বলে দেবেন, আমি যাবো। ঠিক,
1: আপনি কি অসুবিধা ফেললাম না তো?
0: নট এট অল, আমাকে তো এই পথ দিয়ে যেতেই হতো, অসুবিধা কিসের?
1: বিয়েবাড়িতে অনেকবার আপনাকে দেখেছি, আপনি কি তনুদের আত্মীয়?
0: নট এট অল, তবে চেনা শুনি অনেক দিনের। আমার নাম দিবাকর, দিবাকর সোম। আপনার বন্ধু তনুশ্রীর বিয়েতে কেটারিং এর ভার আমাদের ছিল।
1: ও মা, তাই নাকি? তার মানে অনুরাধা কেটারার্স আপনাদের? কি ভালো খাবার আপনাদের কেটারিং এর! চিংড়ির মালাইকারিটা সত্যি ডেলিশিয়াস, আমি তো আরেকবার চেয়ে খেলাম।
0: থ্যাংক ইউ। আপনার জায়গাটা বোধহয় এসে গেল।
1: ও মা, তাই তো এত তাড়াতাড়ি পৌঁছে গেলাম।
0: গোল পার্ক কি এমন দূর? তাছাড়া রাত্রিবেলা রাস্তাঘাটে জ্যামজট নেই, এখানে তো।
1: হ্যাঁ, আর একটু কি জান, ব্যাস ব্যাস ব্যাস, এইটা আমাদের বাড়ি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর দ্য লিফট।
0: চলি, গুড নাইট।
1: গুড নাইট, সি ইউ।

0: সুন্দর হাইট, বুকের উপর ঝুলছে লম্বা বিনুনি, শ্যামলা রং, টিকলো নাক, বড় বড় চোখ, চমৎকার মুখশ্রী, মিলে যাচ্ছে একেবারে একেবারে মিলে যাচ্ছে ছকের বর্ণনার সঙ্গে। তাহলে কি সত্যি ছক টানছে আমাকে? কমলিকা, কমলিকা, তুমি কি তাহলে আমার চাঁপা ফুলের মতো বেনারসি, বিনুনিতে রজনীগন্ধা, নাকে একরত্তি হেরে, কি চমৎকার মানিয়েছিল তোমাকে! আজই অনুভব করলাম রজনীগন্ধা আর মেয়েদের প্রসাধনের গন্ধ কেমন করে যেন নেশা ধরিয়ে দেয়। সেই নেশায় ঝিমঝিম করছে আমার মাথা, ঘুম আসছে না। আচ্ছা, যদি তুমি আমারই হও কমলিকা, কি নামে ডাকবো তোমায়? কমলি? না না, কমলি কিরম সস্তা শোনায়। কমলি না, কমলি না, কমল, কমল বলা যেতে পারে। কমল কেম শেখেলে নামটা, তার থেকে বরং একটু আরেকটু ছোট করে দিই, কুমু। কুমু, কুমু, ভালো কুমু, আমার কুমু। এখনো কানে ভাসছে তোমার কণ্ঠস্বর।
1: ও মা, তার মানে অনুরাধা ক্যাটারার্স আপনাদের? চিংড়ির মালাইকারিটা না সত্যি ডেলিশিয়াস।
0: ও কুমু, কুমু, তুমি যদি আমার হও না, তো দেখবে সারা জীবন ধরে তোমাকে আমি চিংড়ির মালাইকারি খাওয়াবো, তুমি দেখো।

0: ও দিবা, আর কত ঘুমবি বাবা, বেলা হয়ে গেল কত, আজ কি বেরোতে হবে না? তোর বাবা কোন ভোর থেকে উঠে আমাকে তাড়া দিচ্ছে।
1: চারদিকে যে রোদে ভরে গেছে, কটা বাজে? ওরে বাপ, প্রায় 9:30। সর্বনাশ করেছে, গাদা গাদা বিয়ের অর্ডার এসছে, এখন মুশকিল হয়ে যাবে। আগে ডাকতে হতো আগে।
0: কখন থেকে তো ডাকছি বাবা, তোর সারা শব্দ নেই। 9:30 বাজে, তাড়াতাড়ি চান করে নে, আমি খেতে দিচ্ছি।
1: না না, খেতে দেওয়ার দরকার নেই, আমি চান করে বেরিয়ে যাচ্ছি, বাইরে কোথাও খেয়ে নেবো।

আবার সে গোল পার্ক। কাল রাতে এখানে কমলিকাকে নামিয়ে দিয়েছিলাম, কিন্তু বাস স্টপে কে দাঁড়িয়ে?

0: কমলিকা না? হ্যাঁ কমলিকাই, কোনো ফুল নেই। তাহলে দিবাকর কি করবে এখন? গাড়ি থামাবে? ঘড়ি বলছে কিন্তু প্রায় 10:30, অফিস যেতে এমনিতে লেট, বিয়ের সিজন। কিন্তু কমলিকা ছক ঝামার দিকে ছুঁড়ে দিয়েছে তোমায়, থামাতেই হবে গাড়ি, কোনো উপায় নেই। আরে আপনি বলছেন যে কোন দিকে যাবেন?
1: আপনি? আমি ইউনিভার্সিটি যাব।
0: ওকে, দারুণ যোগাযোগ, দেখুন আমিও তো ওইদিকে যাব। আসুন, উঠে আসুন।
1: না না, আমি বাস পেয়ে যাব, শুধু শুধু আপনি কেন কষ্ট করবেন বলুন তো।
0: না না না, আরে অন্যদিকে গেলে কি আর আপনাকে বলতাম? আসুন, চলে আসুন, আর প্লিজ হেজিটেট করবেন না।
1: ঠিক আছে, চলুন। আপনার জন্য তবু একটা দিন বাসের উপদ্রব থেকে বাঁচা গেল। ও রোজ রোজ যা ভিড় আর ঠেলাঠেলি, বাপরে দম বন্ধ হয়ে যায়।
0: আপনি বুঝি রোজ এই সময় যান?
1: বেশিরভাগ দিনই এই সময়, শুধু বুধ আর শনিবার একটু পরে যাই, ওই দুদিন ক্লাস একটু দেরিতে থাকে।
0: বুধ সর্বনাশ করেছে আমাকে, অফিস বেরোতে হয় 8:30 আর কুমু বেরে 10:30। তোমার আমার মধ্যে সময়ের ফারাক 2 ঘন্টা। এই 2 ঘন্টা সময় আমি মেক আপ করবো কি করে? রোজ রোজ লেট করলে তো ব্যবসা লাটে উঠবে।
1: কি হলো, কথা বলছেন না যে? আচ্ছা, কি এত ভাবছেন বলুন তো।
0: না না, কিছু না ভাববো আর কি। আসলে গাড়ি চালাতে গেলে আমি মানে কনসেন্ট্রেশনটা ওইদিকেই দিই কিনা, তারপরে কলকাতার রাস্তা বুঝতে পারছেন।
1: তা যা বলেছেন, আজকাল অ্যাক্সিডেন্ট তো রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
0: হ্যাঁ।
1: আচ্ছা, আপনাকে বিজনেসের ব্যাপারে খুব পরিশ্রম করতে হয় না?
0: হ্যাঁ, তা একটু হয় বই কি, অলমোস্ট 14 আওয়ার্স ডেইলি।
1: ইস, এতক্ষণ ধরে?
0: হ্যাঁ। এমএ কোন ইয়ার আপনার?
1: সেকেন্ড ইয়ার।
0: ও, তার মানে তো সামনের বছরই ফাইনাল। কোন সাবজেক্ট?
1: ইংলিশ।
0: ইংলিশ এঁকেছে? এরপর যদি হ্যামলেট, ম্যাকবেথ এইসব নিয়ে আলোচনা শুরু করে দেয় তাহলে তো আমার দফা গয়া। তোতলাতে জীবন বেরিয়ে যাবে। ইংলিশ বললে না? ইংলিশ, ইংলিশ তো ফাইন ইংলিশ। এমএ পাশ করে কি করবেন, কিছু ঠিক করলেন?
1: না, এখনো তেমন কিছু ভাবিনি।
0: ও
1: আচ্ছা, আপনার কোন সাবজেক্ট ছিল?
0: আমার তো সাবজেক্ট এ ছিল, আমার ওই ওইদিকে কমার্স, আমার কমার্স, অ্যাকাউন্টেন্সিতে অনার্স ছিল। ওই যে এসে গেছি আপনার ইউনিভার্সিটি।
1: বাহ, ঠিক সময় পৌঁছে।
0: হ্যাঁ হ্যাঁ, ঠিক।
1: বাসে চেঞ্জ করতে হলে ফার্স্ট পিরিয়ডটা মিস করতে হতো। থ্যাংক ইউ।
0: হ্যাঁ, তাহলে আসি তাহলে।
1: হ্যাঁ।
0: ও হ্যাঁ, শুনুন, বলছিলাম যে আমার এই কার্ডটা রাখুন, যদি কখনো কোনো দরকার পড়ে। কি আপত্তি আছে?
1: আপত্তি? না না, আপত্তি কেন হবে, দিন কার্ডটা। ল্যান্সডাউন রোড, ফোন নাম্বার আছে। ধন্যবাদ, আবার দেখা হবে।
0: হ্যাঁ ম্যাম, নিশ্চয়ই।

0: কিরে এই দিবা
1: রে, এত বড় ফুলের তোড়া কাকে পাঠাচ্ছিস? তোর কুমুকে?
0: কুমুকে বাড়িতে কি ফুল পাঠানো যায় নাকি? পাঠাতে পারলে অবশ্য মন হতো না। এসব পার্ট অফ মাই বিজনেস, বুঝেছ? গল্ফ গ্রিন থেকে একটা বড় অর্ডার পেয়েছি কেটারিং এর, ধনী ব্যবসায়ীর মেয়ে। ব্যাস অমনি বুদ্ধি করে নিউ মার্কেট থেকে এই এইটে নিয়ে পাঠাচ্ছি বরপক্ষের বাড়িতে। অর্থাৎ ভবিষ্যতে ছেলের বাড়িতে কোনো অকেশন হলে অর্ডারটা যাতে আমার পেতে সুবিধা হয় সেই রাস্তা করে রাখা আর কি।
1: বুঝলাম, হ্যাটস অফ টু ইউ, ধন্য তোর ব্যবসার বুদ্ধি। আর এই ক্যালেন্ডারটা?
0: ক্যালেন্ডার? হ্যাঁ, এটাও অনুরাধা কেটারার্স এর স্পেশালিটি। এই দেখ, বিভিন্ন মাস অনুযায়ী ইংরেজি বাংলায় রাশিচক্রের বিভিন্ন গ্রহের ছবি আর লেখা রয়েছে। কেমন হয়েছে বলতো?
1: মার্ভেলাস। এটাও নিশ্চয়ই তোর বুদ্ধি?
0: অবশ্যই, আমার বুদ্ধি আর পরামর্শদাতা দি গ্রেট অরবিন্দ কাকা।
1: ও আবার তো সেই তো ছক
0: ছক
1: কুষ্ঠি লাল দাগ এসব নেবার।

0: হসপিটালে শুরু করবি। তার চেয়ে তো লাভ স্টোরির গল্প শোনা। তোর ওই কমলিনী না কি জানো নাম,
1: সে এপিসোড দারুণ জমে উঠেছে।
0: সে কি রে বলছিস, কি লিপ পর্বের পর তো মাসখানেক হলো মোটে, এর মধ্যে জমে উঠেছে? এ যেন সেই গাছে না উঠতে একখানি গপ্প।
1: আমার ভূমিকা নগণ্যই, ছকের চাল ভাই, ছকের চাল,
0: ছক।
1: হ্যাঁ, প্রথম দিন বিয়ে বাড়িতে ও মেয়েকে দেখে আমি বুঝতে পেরেছিলাম, মানে আমার কেমন বুকে ছ্যাঁকা লেগেছিল জানিস। হ্যাঁ, ছকের বর্ণনার সঙ্গে হুবহু এক, হুবহু। মন বলেছিল এ আমার,
0: বাহ
1: এ আমার। সেই অনুযায়ী মানে লিফট, দ্বিতীয় দিন লিফট,
0: বাহ
1: তৃতীয় দিন লিফট না, লিফট না, মানে 10:30 বাজতেই গোল পার্কের বাস স্টপেজের কাছে ঘুরতে থাকে,
0: বাহ
1: আবার দেখা, আবার লিফট। তারপর বাড়িতে ফেলে যাওয়া সোনালি পার্কার পেন, সেটা ফেরত পাওয়ার জন্য কমলিকার আমার অফিসে টেলিফোন, পার্ক স্ট্রিটের সামনে অ্যাপয়েন্টমেন্ট, বিকেলে দেখা, গল্প, কদিন পর আবার দেখা। এভাবেই কোনোদিন আউটরাম ঘাট, কোনোদিন ভিক্টোরিয়ার মাঠ, কোনোদিন আবার ম্যাটিনিস হয়ে ফিল্ম দেখতে যাওয়া, এভাবেই প্রসিড করছিলাম। মানে আপনি থেকে তুমি, কমলিকা থেকে
0: কুমু।
1: হ্যাঁ কুমু, এখন একদিন দেখা না হলে বুকের মধ্যে বিরহ ব্যথা, এবং কোন টেলিফোন আজ বিকেলে আসবে,
0: চমৎকার। ফিল্মের গল্প হার মেনে যায়। তা কবে আলাপ করে দিচ্ছিস?
1: এনি ডে ব্রাদার, এনি ডে। আমার অফিসে চলে আয়, বিকেলে তিনজনে কোথাও বসে চা খাবো। তবে জানিস প্রবীর, ভয় একটা ব্যাপারে ছিল, মানে বিদুষী মেয়ে, পড়ে ইংলিশ লিটারেচার, যদি ইংরেজি সাহিত্যের কিছু জিজ্ঞেস টিজ্ঞেস করে বসে তাহলেই তো গেছি। আমার 12 ক্লাস পর্যন্ত ইংরেজি পড়ার দৌড়, দুই একটা ইংরেজি কবিতার লাইন অবশ্যই এখনো মনে আছে, সেই কি জানো, আই হ্যাড মেনি মাইলস টু গো
0: বিফোর আই স্লিপ স্লিপ স্লিপ। প্রেমের ক্ষেত্রে ওটাই যথেষ্ট।
1: না না, তাও লাগেনি জানিস প্রবীর, তাও লাগেনি। কুমু মানে কথাবার্তার মধ্যে পড়াশুনোর দ্বার দিয়েও যায় না, সে ব্যাপারে আমার ভয় এখন কেটে গেছে।

0: তুমি আগে কখনো এসছো ডায়মন্ড হারবারে?
1: একবার মা বাপির সঙ্গে, দুদিন ছিলাম টুরিস্ট লজে।
0: ও, তাহলে তো এই জায়গাটা তোমার কাছে নতুন নয় বলো? তবে আমি প্রথম এলাম কলকাতার এত কাছে, অথচ কখনো আসাই হয়নি। চমৎকার লাগছে পরিবেশটা, যতদূর চোখ যায় শুধু জল জল আর জল।
1: খুব সুন্দর, এটা ঠিকই জায়গাটা নতুন নয় আমার কাছে, তবে তখন আসা আর এখনকার আসার সঙ্গে অনেক তফাৎ। আজ পাশে আছো তুমি, তাই এই জায়গাটা, এই পরিবেশ, এই কুল ছাপানো জল, সব সব কিছু ভীষণ ভালো লাগছে, অন্য রকমের ভালো।
0: এই তোমার বাড়িতে মা বাপি ভাবছেন এখন তুমি বিশ্ববিদ্যালয়ে বসে গালে হাত দিয়ে প্রফেসরের লেকচার শুনছো, অথচ যদি তারা জানতেন যে ক্লাসটা অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে আর মাস্টার মশাইটি কে।
1: সে তো তোমার মাও ভাবছেন যে তার ছেলে এখন লেন্স টাউনের অফিসে বসে ফোন তুলে বিয়ের কেটারিং এর অর্ডার বুক করছে, অথচ তিনি যদি জানতেন যে ছেলে এখন কোথায়।
0: সত্যি কুমুর, মাস দুয়েক আগে তোমাকে আমি চিনতামই না, আর এখন এখন তোমাকে না দেখলে একটা দিন মনে হয় যেন একটা মাস।
1: সত্যি তাই, কোথা থেকে তুমি এসে আমার জীবনটাকে একেবারে হলুদ পালট করে দিল। এখানে নিউ আলিপুরে তনুশ্রীদের বিয়ের দিন তোমাকে দেখে আমি কি ভেবেছিলাম?
0: কি ভেবেছিলে?
1: ভেবেছিলাম তুমি কোনো বড় কোম্পানির সেলস এক্সিকিউটিভ, এরকম হাইট, স্মার্ট চেহারা, পোশাকটাও পরেছিলে দারুণ। সত্যি তোমার চেহারে ফিল্মে নামা উচিত ছিল।
0: হ্যাঁ, আমার বন্ধু প্রবীরও তাই বলে, তবে ফিল্মের হিরো হলে তোমার সঙ্গে কি আর দেখা হতো কুমু?
1: না, অবশ্য ঠিক ভাবছিস, ফিল্মে নামুনি, তাহলে আমাদের জীবন দুটো আলাদা।

0: Hello, Anuradha Caterers. Divakar Shom speaking. কে তুমি? হ্যাঁ বলো, কি ব্যাপার? সেদিন বাড়ি ফিরতে দেরি হয়েছিল বলে মা কিছু বলেছেন নাকি? তবে ভীষণ দরকার, এক্ষুনি। কি মুশকিল, মানে এই মুহূর্তে বেরোনো, মানে আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ না না, আমি না না না না, আমি তা বলি না, আমি বলছি আমি যেভাবেই হোক আমি ম্যানেজ করে আমি যাচ্ছি। তুমি এক কাজ করো, তুমি এশিয়াটিক সোসাইটির সামনে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার হঠাৎ এমন জরুরি তলব?
1: বলছি
0: কুমু, তোমার কি শরীর খারাপ নাকি? এমন গম্ভীর, সাজগোজ করনি, এলোমেলো চুল, কি হয়েছে? কি মুশকিল! আচ্ছা আচ্ছা বলো আগে কি খাবে, চিংড়ির কাটলেট বলি?
1: তুমি খাও, আমার মুড নেই, কফিতেই চলবে।
0: ওয়েটার, দু কাপ কফি। হ্যাঁ বলো, কি এমন দরকার যার জন্য এই ভর দুপুরে রাজ্যের কাজ ফেলে ছুটে আসতো আমাকে?
1: তুমি তুমি কবে বিয়ে করতে পারবে আমাকে?
0: হ্যাঁ বিয়ে, সে কি কথা নেই বার্তা নেই, হঠাৎ বিয়ে? আগে তুমি এমএ পরীক্ষাটা দাও।
1: চলে যাক পরীক্ষা, তুমি পারবে কিনা বলো।
0: কি আশ্চর্য, হঠাৎ কি এমন হলো সেটা বলবে তো?
1: বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করে ফেলেছে।
0: হ্যাঁ সে কি সর্বনাশ!
1: অনেকদিন ধরে কথা বলছিল কিন্তু বলতে পারিনি তোমাকে আমি, কিন্তু ব্যাপারটা ভিতরে ভিতরে যে এতটাই কি যাবে আমি ভাবতে পারি।
0: আচ্ছা তোমার সঙ্গে আমার এই ইয়ের ব্যাপারটা তোমার বাড়িতে জানেন?
1: পাগল নাকি? তাহলে আমাকে খেয়ে ফেলবে না?
0: পাত্রটা কে?
1: যোধপুর পার্কে বাড়ি, বাবা বিখ্যাত লোক, ব্যারিস্টার মিস্টার মিত্র, ছেলে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পাশ করা, ওখানেই পড়ায়। চার পাঁচ মাস আগে আমাকে দেখে গিয়েছিল কিন্তু তখন কিছু জানায়নি। কাল পাত্রের বাবা এসেছিলেন, ছেলে নাকি এক মাসের ছুটি নিয়ে দেশে এসেছে, তাই খুব তাড়াতাড়ি করে বিয়ে দিতে চায়, ওয়েট করতে রাজি না। আমি কি করবো
0: না, লক্ষ্মী ঠিক কেন
1: জানো, কাল শোনার পর থেকে আমাদের কি অবস্থা, কাল সারা রাত আমি ঘুম হয়নি, খেতেও পারছি না, ভাবছি কখন তোমার সঙ্গে দেখা করে সব কথা বলবো, কিছু একটা করো।

0: ঠক
1: গোষ্ঠী
2: একটা তো আছে, কিন্তু ছকের কি দরকার এখানে?
1: আরে বাবা, ছকে আছে মানে আমার ছকে আছে যে তোমার সঙ্গে আমার বিয়ে হবে। এখন তোমার ছকটা পেলে দেখি না।
2: হে, তুমি অ্যাস্ট্রোলজি জানো? কই বলনি তো আমাকে?
1: হ্যাঁ, না না না, আমি জানি না। আমার বাবার এক বন্ধু আছেন অরবিন্দ কাকা, দারুণ বিচার করেন, তাকে দেখাবো।
2: মায়ের তেরা যা আছে আমার কুষ্টি, চলো আমি আজই দেখতে চাই।
1: না না না, অত ব্যস্ত হওয়ার কিছু নেই, কালকে আমি দিও, কালকে কালকেই সন্ধ্যাবেলায় যাবো দুটো ছক নিয়ে। কোন ব্যাপারে শিওর?
2: তোমার ছকে আছে যে তোমার সঙ্গে আমার বিয়ে হবে,
1: এই ব্যাপার? আরে শিওর রে বাবা, শিওর, 100% শিওর, তুমি হবে আমার ধর্মপত্নী।

0: কাকু, মানে আজকে একটা বিশেষ দরকারে আপনার কাছে এলাম।
1: বলো বলো, কেমন আছো দিবাকর? তারপর তোমার শুক্রের দশা কতদিন হলো জানো?
0: আগে প্রায় ষোলো বছর। তবে আজ শুধু আমার ব্যাপারে নয়,
1: তবে তবে তবে মানে
0: কি করে বলি, মানে আপনাকে লুকিয়ে লাভ নেই।
1: না লুকোবে কেন,
0: লুকোচ্ছি না, আমি খুলেই বলছি আপনাকে, একটি মেয়েকে আমি ভালোবাসি। আগে হ্যাঁ, এদিকে তার বাড়ি থেকে অন্য জায়গায় তার বিয়ের ব্যবস্থা করেছে। আপনি একটু দেখুন না কাকাবু।
1: দেখবো দেখবো, তাও
0: আমাদের বিয়ে কি হবে না কাকাবু?
1: দেখবো দেখবো, নিশ্চয়ই দেখবো। তা মেয়েটি ছকে না ছক?
0: হ্যাঁ ছক, ছক, এই ছক।
1: ও দাও দাও দেখি দেখে। করেছ কি এ ছোকরা?
0: কি করলাম?
1: আরে জাতিকা লগ্নে তো বৃহস্পতি।
0: কেন, ওখানে বৃহস্পতি থাকলে কিছু খারাপ?
1: আরে বাবা, এ তো বিদুষী মেয়ে।
0: হ্যাঁ তা বিদুষী,
1: কিন্তু না, কস্মিন কালে ওর প্রেম ঘটিত বিবাহ হবে না।
0: আপনি কি বলছেন কাকাবু?
1: বলছি বলছি, আমি কি বলবো হে, মেয়ের ছক বলছে, ছক বলছে, এ মেয়ের সঙ্গে যার বিয়ে হবে সে হবে জাতিকার থেকে বিদ্যায় বুদ্ধিতে অনেক বড়।
0: হ্যাঁ
1: অনেক বড়।
0: কি সর্বনাশ?
1: কিসের সর্বনাশ?
0: যে পাত্রের সঙ্গে সম্বন্ধ এসছে সে তো বিদ্বান, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পাশ করা, ওখানেই পড়ায়।
1: তাই নাকি? আমি নিশ্চিত মেয়েটির স্বামী হবে ওই ছেলেটি। তোমার সঙ্গে হবে না দিবাকর, নো হোপ নো হোপ না
0: কাকু। আমার ছোট আরেকবার দেখুন না কাকু, কোন উপায় কি করা যায় না কাকু?
1: মনে তো হয় না দিবাকর, তবু যখন বলছো তখন দেখি দেখি, দাও দেখি দাও,
0: একটু দেখুন না,
1: দেখি
0: একটু দেখুন।
1: অষ্টম নবম সর্বনাশ।
0: কি হলো?
1: আরে শুক্রে যে শনি বসে আছে।
0: শুক্রে শনি কেন?
1: আরে শুক্র, তুমি বুঝবে না, চুপ করে রে চুপ।
0: আচ্ছা,
1: জ্যৈষ্ঠ মাসের আগে বিবাহের ধারে কাছে যেও না দিবাকর।
0: শুধু অনেকদিন?
1: আরে চুপ করো, শোনো আমার কথা, এখন এখন তোমার ব্যবসার সময় খুব ভালো, বুঝলে? অন্যদিকে মন না দিয়ে ব্যবসার দিকে ঝোঁকটা দাও। হ্যাঁ, ধন লাভের সম্ভাবনা প্রবল। বলছি বলছি দিবাকর বলছি, মাথা ঠান্ডা রেখে কাজ করে যাও, আবেগ নয় আবেগ নয়, বাস্তব। দেখবে দেখবে লক্ষ্মী আবার হেঁটে হেঁটে আসবেন তোমার ঘরে, মিলিয়ে নিও।
0: জানেন কাকু, আপনি তো জানেন কাকু, কোনদিন আপনার কথার অবাধ্য হইনি আমি।
1: জানি তো,
0: এই ষোলোটা বছর ছকের বাইরে আমি একদিনও যাইনি।
1: আরে চাপে কেন,
0: এক পাও হাঁটিনি কাকু।
1: বেশ করেছো,
0: ছকের মধ্যে সব সময়।
1: হ্যাঁ
0: কিন্তু কমলিকা,
1: হ্যাঁ
0: কমলিকা, ওকে যে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, ও অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে এ ভাবলে আমি যন্ত্রণায় কাটাবো, একদম ফালাফালা হয়ে যাচ্ছে ওর মুখের ভেতরটা।
1: ওরে বাবারে,
0: তবু তবু আমার ছক
1: ছক ছক,
0: আমার ছক আমার ছক। আর আপনি যখন বলছেন তখন
1: অপ্রান্ত মনে রেখো দিবাকর, আখেরে তোমারই উন্নতি আটকায় কে, বলে দিলুম দেখো। হ্যাঁ
2: অন্তত পক্ষে মিনিট করে ধরে তোমার জন্য অপেক্ষা করছি, কি হলো তাড়াতাড়ি বলো।
0: হ্যাঁ তো তারা কিসের, শান্ত হয়ে বসো, কিছু খাও। বলছি বলো কি খাবে।
2: কিছু না, আমার খিদে টেদে নেই। আমি জানতে চাই জ্যোতিষী কি বললো।
0: ওয়েটার

0: দুটো ফ্রেশ লাইম, আই নো তোমার কুষ্ঠিটা
1: আশ্চর্য, তো কেউ না বলবি তো, গ্রাহ্যই করছো না যেন আমার কথা।
0: না বলছি বলছি, তোমার যেন তর্স হয়েছে না, না এই কুষ্ঠিটা ব্যাগে ভরে রাখো, বুলে ফেলতে যাবে আবার। এই যে এসে গেছে লাইম, লাইমটা খেয়ে নাও। আস্তে আস্তে
1: না, এবার হলো তো, আর তো তোমার কোনো ফরমাস নেই।
0: রাগ করছো কেন, মানে কিভাবে বলবো সেটা তো বুঝতে পারছি না।
1: মানে কি, হেই তুমি আমার পাশ থেকে উঠে উল্টো দিকে চেয়ারটা গিয়ে বসলে কেন?
0: যা বলবো শুনে কুমু যদি খিমচে টিমচে দেয় কিংবা গ্লাস টিলাস ছুঁড়ে মারে, রাগলে কি করবে কে জানে, তার চেয়ে দূরত্ব থাকাই ভালো।
1: আরে বাবা কি হলো বলো না।
0: না না মানে এ কি হলো, মানে মুখোমুখি বসলে কথা বলতে সুবিধা হয় তাই আমি এদিকে চলে এলাম। তাছাড়া কুমু কুমু, আজ তোমাকে দু চোখ ভরে দেখতে চাই কুমু, আর যদি কখনো দেখা না হয় আমাদের।
1: তার মানে না দেখা হয় আমাদের দু চোখ ভরে দেখে নিতে চাও, এসব কথা মানে কি, কি হেয়ালি করছো বলো তো, সোজা সোজা বলো তো তুমি কি বলতে চাও, আমি আর ধৈর্য রাখতে পারছি না।
0: কুমু মানে মানে কিভাবে যে শুরু করবো আমি ভেবে পাচ্ছি না ঠিক।
1: এটা তো ভাবার কি আছে, দেখো ভূমিকা টুমিকা রাখো, আর সময় নেই, বাড়িতে রীতিমতো বিয়ের তোড়জো শুরু হয়ে গেছে, কালী মা বাপি গয়নার ডিজাইন বেনারসি রং এসব নিয়ে কথা বলছিল। আচ্ছা দিবাকর, মনে আছে তোমার, তুমি বলেছিলে আমাকে বিয়ে করতে তোমার দিক থেকে কোনো বাধা নেই, তোমার পছন্দই, তোমার বাবা মার পছন্দ।
0: হ্যাঁ আমি তো তা বলেছিলাম, সেদিকে তো কোনো বাধা নেই তো।
1: তাহলে তাহলে এখন বাধা আসছে কোথার থেকে, তুমি তো বেকার নাও, আর্থিক ভাবে স্বনির্ভর। আচ্ছা আমি যদি বাড়ি থেকে বেরিয়ে আসি তুমি আমায় গ্রহণ করবে তো?
0: না না তা কি করে সম্ভব, হ্যাঁ তোমার সঙ্গে আমার হবে না, যে
1: কি হবে না,
0: ওই বিয়ে হবে না, না না বিশ্বাস করো মানে তোমার লগ্নে বৃহস্পতি তো, তাই ওই লন্ডন স্কুল অফ ইকোনমিক্স না কি জানো, ওর সঙ্গে তোমার এ হবে। হ্যাঁ আমার আমার কথা নয়, অরবিন্দ কাকা বলেছেন, তোমার ছকে রয়েছে সেটা তো।
1: অরবিন্দ কাকা বলেছেন
0: ছক?
1: আমার ছকে তাই আছে না? তুমি এখন ঠক দেখাচ্ছ, এসব আমি বিশ্বাস করি না, কিছুতেই করি না। তোমার যদি এই মনে ছিল তাহলে এতদিন আমার সঙ্গে মিশেছিলে কেন, ঘুরেছিলে কেন?
0: হ্যাঁ এ তুমি কি বলছো কুমু, আমি তো আমি তো এখনো তোমায় ভালোবাসি, কিন্তু কিন্তু শোক
1: ভালোবাসো তাহলে কেন, কেন এই বিয়েতে আপত্তি করছো কেন?
0: না না না এ তো আমার মনের কথা না, মনের তো সাড়া আছে তো, কিন্তু পারবো না ওই ছকের জন্য, আমাদের বিয়ে যে হবার নয় কুমু।
1: সদ্দান বদমাইশ, ছি ছি ছি, তোমার মনে এই ছিল
0: কি?
1: ও ভাবতে পারছি না, ইম্পোস্টার।
0: কুমু কুমু শান্ত হয়ে ব্যাপারটা বোঝবার চেষ্টা করো, প্লিজ চেঁচিও না, মানে লোকে আমাদের দিকে তাকাচ্ছে, কি মনে করছে বলো তো?
1: কে কি মনে করছে আমি কিচ্ছু ভাবছি না, কে কি ভাবলো আমার তাতে কিচ্ছু এসে যায় না, আমার মতো সমস্যায় পড়লে। আচ্ছা দিবাকর দিবাকর, তুমি আমাকে এমন ভাবে বিট্রে করতে পারলে,
0: আমাকে বিশ্বাস করো আমি নিরুপায়, তোমার ছকে আছে অ্যারেঞ্জ ম্যারেজ, হ্যাঁ খুব বিদ্বান লোকের সঙ্গে, হ্যাঁ আমি তো আমি তো বিকমের গন্ডি ইটিং হইনি, তাছাড়া ছক অনুযায়ী ছক অনুযায়ী আমার এখন শুক্রে শনি, শুক্রে শনি বিবাহ যোগ নেই তো,
1: শুক্রে শনি যাচ্ছে না লয়ার লোফার পতাকার, তোমার সঙ্গে প্রেম করার সময় কুষ্ঠির কথাটা তোমার মনে ছিল না?
0: ছক যে এভাবে আমাদের দুজনকে দূরে ঠেলে দেবে আমি কল্পনাই করতে পারিনি কুমু, কুমু তুমি আমাকে ক্ষমা করো।
1: না না ভুল আমারই হয়েছিল, ইলিটারেট, ভালোবাসার চেয়ে ঝকি তোমার কাছে বড় হলো, তোমার কাছে তোমার কাছ থেকে যে বেশি কিছু আশা করা যায় না। শোনো তোমার জন্য আমার বিয়ে আটকাবে না, বিয়ে আমি করব ওই পাত্রকেই এবং ওই দিনে, আজ আমি বাড়ি গিয়ে ফাইনাল কথা জানিয়ে দিচ্ছি। ছি লাম্পিশ পিগ, আই আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ।
0: যা সত্যি সত্যি চলে গেল, আমার সততার কোনো দামই দিল না কুমু, মাঝখান থেকে ইংরেজিতে কতগুলো গালাগাল দিয়ে চলে গেল, লোফার ইলিটারেট

0: ইম্পোস্টার? আর যাওয়ার সময় কি একটা পিগ না কি বললো? মনে পড়েছে, লা লা লাম্পিশ পিগ। পিগ মানে তো শুয়োর, লাম্পিশ মানে কি কে জানে। অল্প বিদ্যাতে এই হচ্ছে মুশকিল। যা একটু স্পোকেন ইংলিশ শিখেছিলাম ব্যবসার কারণে, তা দিয়ে কি এত সব জেগে বাড়ি গিয়ে ডিকশনারি দেখতে হবে। কিন্তু কুমু, কুমু আমার কমল, তুমি তো মিস্টার মিটারের ওই লন্ডনে থাকা ছেলেকে বিয়ে করবে আর সুইমিং করে উড়ে চলে যাবে লন্ডনে। আমি আমি কেমন করে কাটাবো আমার দিনগুলো একা একা? কুমু,
1: কখন থেকে তোকে ডাকছি কলকাতার এমন একটা ব্যস্ত রাস্তায় অন্য মনস্ক হয়ে দাঁড়িয়ে?
0: কি ব্যাপারে? উদ্ভ্রান্তের মতো দেখতে লাগছে তোকে।
1: এই তাকা আমার দিকে, কি হয়েছে বলতো?
0: আর কি হবে ভাই, সর্বনাশ।
1: সর্বনাশ?
0: তার মানে তোর বিজনেস এর ব্যাপারে কিছু? না না না, বিজনেস কেন হবে, বিজনেস তো ভালো চলছে বিজনেস। তবে আমি কমলিকাকে আমি পেলাম না শেষ পর্যন্ত।
1: মানে কমলিকা তোকে বিট্রে করে অন্য কাউকে বিয়ে করেছে? আরে ভাই কিছু মনে করিস না, ওই ইংরেজি সাহিত্য নিয়ে পড়া আদুরে মেয়ে প্রথম থেকে আমি আঁচ পেয়েছিলাম।
0: না না প্রবীণ, না তোর ওই আঁচ টাচ কিছু না, সব বাজে অনুমান, ভুল
1: ভুল।
0: কুমু? হ্যাঁ না, কুমু বিট্রে করেনি আমাকে। কুমু কেন আমাকে বিট্রে
1: করবে? না
0: বিয়ে করার প্রপোজাল তো ও দিয়েছিল, এমনকি ও বাড়ি থেকে চলে আসতে পর্যন্ত চেয়েছিল।
1: তাহলে
0: আমি আমি ওকে রিফিউজ করলাম।
1: তুই?
0: হ্যাঁ আমি।
1: তুই ওকে রিফিউজ করলি? কিন্তু কেন? তুই তো পাগল ছিলি ওর ভালোবাসায়।
0: এখনো আছি?
1: এখনো
0: এখনো তবু না বলতে হলো রে।
1: কেন?
0: অরবিন্দ কাকা ওর আর আমার ছক দেখে আমাকে বারণ করলে, আমার চোখে আছে কিছুতেই ওর সঙ্গে বিয়ে হবে না। আমার ওর স্বামী হবে দারুণ বিদ্বান, ওর চোখ তাই বলছে।
1: সেই ছক, আবার সেই ছক। আমি ভাবতেই পারছি না দেবা, তোর কি মাথা খারাপ? একটা মেয়েকে তুই এত ভালোবাসিস, সেও তোকে ভালোবাসে, তোর জন্য বাড়ি ছেড়ে চলে আসতো সে রাজি, ছোকের জন্য তুই তাকে দূরে তাড়িয়ে দিচ্ছিস? না দিবা, এটা হয় না, ইম্পসিবল। সময়ের সঙ্গে এগোচ্ছিস না পিছিয়ে যাচ্ছিস তুই? আরে ছকের নির্দেশ জীবনে তোকে পথ দেখাবে না রে বোকা। তুই পুরুষ মানুষ, যেমন ভাবে গড়তে চাইবি জীবনকে, জীবন সেই পথেই মন নেবে।
0: হ্যাঁ কিন্তু জীবন,
1: কিন্তু চল আমার সঙ্গে, চল আজই তোকে কমলিকার সঙ্গে দেখা করে এই ব্যাপারটার একটা একটা সলভ, একটা সমাধান করতেই হবে।
0: না না অসম্ভব, অসম্ভব, আমি তো কোনোদিন বাড়িতে যাইনি। না না,
1: তুই ওর বাড়িতে যাসনি? তাহলে এক কাজ কর, চল ওকে ফোন করবি আর বল যে আজ দুপুরে যা বলেছি সব উইথড্র করে নিলাম।
0: বলছিস কি প্রবীর? কিন্তু মানে শেষ পর্যন্ত খারাপ কিছু যদি হয়? ছক
1: কিচ্ছু হবে না, আবার সেই ছক। নে নে, আর সময় নেই, ওই ওই তো ওই তো সামনের দোকানটা ফোন রয়েছে, চল চল চল, তুই তাড়াতাড়ি চল।
0: হ্যালো, আমি একটু কমলিকার সেনের সঙ্গে কথা বলছো? কুমু
1: পেয়েছিস?
0: আমি, হ্যাঁ আমি আমি দিবা বলছি। দিবা, দিবাকর তো তোমার দিবা খবর? হ্যাঁ প্লিজ প্লিজ লাইনটা কেটে দিও না, শোনো। হ্যালো হ্যালো, লাইনটা কেটে দিও না। কি বলছো, আমার সঙ্গে কথা বলতে চাও না? ঠিক আছে, আজ আজ অন্তত শেষ সুযোগ একটা আমাকে দিয়ে দেখো। কুমু কুমু ভাই তোমার শোনো, আমি আমি ভেবে দেখলাম যে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না কুমু, সত্যি সত্যি সত্যি, ছক কুষ্টি এসবের জন্য তোমাকে আমি হারাতে পারবো না কুমু। হ্যালো হ্যালো কুমু, এসবের জন্য তোমাকে আমি হারাতে পারবো না, শুনতে পাচ্ছ কুমু? আমি সিরিয়াসলি বলছি কুমু, তোমার প্রস্তাবে আমি রাজি কুমু, কিন্তু আর একদম দেরি নয় কুমু, শোনো শুনতে পাচ্ছ? হ্যালো কুমু, কাল দুপুরে চলে এসো, আমরা দুজনে যাব প্রজাপতি অফিসে বিয়ের নোটিশ দিতে, কেমন? কি খুশি তো কুমু? আরেকটা কথা শোনো কুমু, তোমার এই লাম্পিশ পিগ কথাটা না উইথড্র করছো তো, ওই কথাটা না আর

0: শুক্রে শনি নাটকটি এখানেই শেষ হল। কাহিনী দিব্যেন্দু পালিত, বেতার নাট্যরূপ বাসবী চক্রবর্তী, অভিনয়ে কমলিকা রণিতা দাস, প্রবীর অঞ্জন বিশ্বাস, দিবাকরের বাবা দেবতোষ ঘোষ, অরবিন্দ কাকা অমিত রায়, দিবাকরের মা শর্মিষ্ঠা ঘোষ, মিস্টার শেহানবিশ চুনিলাল গঙ্গোপাধ্যায় ও দিবাকরের ভূমিকায় স্বরাজ বসু, সম্পাদনা শুভ্রপ্রকাশ দে, নাটকটি প্রযোজনা করেছেন রুবি বাগচি।
1: এতক্ষণ শুনলেন বেতার নাটক আকাশবাণী মৈত্রী। একটু পরেই শুনবেন বাংলা।

0: আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে যে ভাষণ দেবেন তা নিয়ে প্রবাসীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা দিয়েছে। পাকিস্তানকে অবশ্যই সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে অভিযান চালানো বন্ধ করতে হবে বলে দেশের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী স্পষ্ট জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উত্তরপ্রদেশ সহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক প্রবল ঝড় বৃষ্টিতে একাধিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে উস্কানিমূলক ভাষণের অভিযোগে বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের করা হয়েছে। সাম্প্রতিক চীন সফরে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কলকাতার ইডেন গার্ডেন্সে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধে 7:30। বিস্তারিত খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। তিনি রাজা উইলেম আলেকজান্ডার ও রানী ম্যাক্সিমার সঙ্গেও সাক্ষাৎ করবেন। এই সফরটি দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরেও তাৎপর্যপূর্ণ এবং সম্প্রতি সমাপ্ত ভারত ইউরোপ মুক্ত বাণিজ্য চুক্তির প্রেক্ষিতে এটি বৃহত্তর ভারত ইইউ সম্পর্ককে রূপ দেবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সরকারি সফরের অংশ হিসেবে আজ বিকেলে নেদারল্যান্ডসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে প্রবাসী ভারতীয়রা অত্যন্ত উৎসাহিত। আয়োজকরা এই ভাষণকে একটি ঐতিহাসিক ভাষণ বলে অভিহিত করছেন এবং আশা করা হচ্ছে যে ভারতীয় সম্প্রদায়ের হাজার হাজার মানুষ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি প্রধানমন্ত্রীর দেশ সফরের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠবে। গতকাল গভীর রাতে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসে পৌঁছলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। নেদারল্যান্ডসের বিদেশমন্ত্রী তাকে স্বাগত জানান। বিভিন্ন বয়স, অঞ্চল এবং ধর্মের ভারতীয় সম্প্রদায়ের মানুষ ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে তাকে স্বাগত জানাতে সমবেত হন। তার আগমনের সঙ্গে সঙ্গে অনুষ্ঠানস্থল মোদী মোদী এবং বন্দে মাতরম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমের এক পোস্টে অনুষ্ঠানের কিছু অংশ শেয়ার করে এই অভ্যর্থনাকে অসাধারণ বলে উল্লেখ করেন। একটি প্রতিবেদন,
1: The Prime Minister will hold bilateral talks with Dutch Prime Minister Rob Jetten and will call on their majesties the King and the Queen. This visit carries significance beyond bilateral ties and is expected to shape broader India-EU relations following the recently concluded India-Europe Free Trade Agreement. On Saturday, Prime Minister Modi will address the Indian communities and meet CEOs of leading Dutch companies. Several important agreements are expected to be signed, particularly in the field of semiconductor chips and AI, where Netherlands stands as a global leader. From the trade perspective, Netherlands is India's key economic partner, one of the largest export destination as well as investor in India. Both the countries have robust partnership and cooperation in the fields of water management, renewable energy, green hydrogen economy, agriculture technologies and health. This is Shushru Sharma for Akashvani from The Hague, Netherlands.
0: নেদারল্যান্ডস সফর শেষে প্রধানমন্ত্রী আগামীকাল সুইডেনের কোটেনবার্গে যাবেন। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টিয়ানসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন। এর মধ্যে রয়েছে কৃত্রিম

বুদ্ধিমত্তা উদ্ভাবনী প্রযুক্তি স্টার্টআপ সরবরাহ শৃঙ্খল প্রতিরক্ষা মহাকাশ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা দুই প্রধানমন্ত্রী শিল্প সংক্রান্ত ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকে ভাষণ দেবেন। এই অগ্রণী প্যান ইউরোপিয়ান বাণিজ্য ফোরামের বৈঠকে ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লিয়েনও উপস্থিত থাকবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী সোমবার পৌঁছবেন নরওয়ে। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী জোনাস গরস্টোরের সঙ্গেও। ভারত নরওয়ের বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শিখর সম্মেলনেও নরওয়ে প্রধানমন্ত্রী যৌথভাবে যোগ দেবেন। মঙ্গলবার তিনি তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে, সেখানে রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে বৈঠক করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফর ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে সহজে ব্যবসা ও জীবনযাত্রারও সুগম করার ক্ষেত্রে সরকারের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বিদেশযাত্রার উপর সেস কর বা অতিরিক্ত মাশুল আরোপের বিষয়ে সংবাদ মাধ্যমের এক রিপোর্ট খারিজ করে দেন। তিনি বলেন, এই ধরনের খবর সম্পূর্ণ ভুয়ো এবং এর কোনো সত্যতা নেই। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ বলেছেন, পাকিস্তানকে অবশ্যই সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে অভিযান চালানো বন্ধ করতে হবে। নতুন দিল্লিতে সেনা সংবাদ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট জানান, পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে এই কার্যকলাপ চালিয়ে যায় তবে তাদের সিদ্ধান্ত নিতে হবে পাকিস্তান ভূগোলের অংশ হতে চায় নাকি ইতিহাসের। সরকার পেট্রোল রপ্তানির উপর লিটার পিছু ৩ টাকা করে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক আরোপ করেছে। এক গেজেট বিজ্ঞপ্তিতে অর্থমন্ত্রক জানিয়েছে, ডিজেল রপ্তানিতে এই বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক ২৩ টাকা থেকে কমিয়ে ১৬.৫০ টাকা করা হয়েছে। একই সঙ্গে বিমানের জ্বালানি ক্ষেত্রে এই হার লিটার পিছু ৩৩ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ১৬ টাকা। আগামী এক পক্ষকালের জন্য এই হার কার্যকর করা হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গত কয়েকদিন ধরে উত্তরপ্রদেশ সহ নানা জায়গায় প্রবল ঝড় বৃষ্টিতে একাধিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে তিনি শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। শ্রী সিং বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে কেন্দ্রীয় সরকার সব ধরনের সাহায্য করবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ তার প্রথম সিকিম সফরে যাচ্ছেন। এই সফরে উপরাষ্ট্রপতি গ্যাংটকে সিকিমের রাজ্য প্রতিষ্ঠা দিবস উদযাপনে যোগ দেবেন। এদিকে সিকিম আজ তার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিকিমবাসীকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমুখ। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে প্রচার চলাকালীন একাধিকবার উস্কানিমূলক মন্তব্য এবং হুমকি দেওয়ার দায়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে। রাজীব সরকার নামে জনৈক এক ব্যক্তি তাঁর অভিযোগে জানিয়েছেন, গত ২৭ এপ্রিল মহেশতলা রোড শোয়ে অভিষেক সম্প্রীতি নষ্ট হতে পারে এমন মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগপত্রে জানানো হয়েছে। অভিষেকের বক্তব্যের ভিডিও তার অফিসিয়াল ফেসবুক চ্যানেল এবং বিভিন্ন সংবাদমাধ্যম ও পোর্টালে বারবার সম্প্রচারিত হয়েছে। প্রেক্ষিতেই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য গত ৫ই মে দায়ের হয়েছে এফআইআর। এর মধ্যে বেশ কয়েকটি ধারা জামিন অযোগ্য বলে জানা গেছে। সাম্প্রতিক চীন সফরে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, চীন ২০০টি বোয়িং বিমান কিনতে সম্মত হয়েছে। পাশাপাশি প্রেসিডেন্ট শি জিনপিং সঙ্গে আলোচনার পর সেই অর্ডার আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আমেরিকার গৃহীত পদক্ষেপ যে সঠিকই তার পক্ষে যুক্তি দিয়ে মার্কিন রাষ্ট্রপতি ইরানের সমালোচনা করেন। তেহরানের সঙ্গে করা চুক্তিগুলি ধারাবাহিকভাবে মানা হচ্ছে না বলে অভিযোগ জানান ট্রাম্প। ওয়াশিংটনে আরও এক দফা বৈঠক শেষে ইসরায়েল ও লেবানন চলতি সংঘর্ষ বিরতির মেয়াদ ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, দুদফায় আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২রা ও ৩রা জুন ফের আলোচনায় বসা হবে। উল্লেখ্য, ইসরায়েল ও হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে চলতি সংঘর্ষ বিরতির মেয়াদ আগামীকাল শেষ হওয়ার কথা ছিল। সামাজিক মাধ্যমের পোস্টে পিগট জানান, দুদেশের মধ্যে সার্বভৌমত্ব বজায়, অখণ্ডতা রাখা এবং শান্তি প্রতিষ্ঠায় এই আলোচনা কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক আলোক দিবস পালিত হচ্ছে। ১৯৬০ সালে
পদার্থবিজ্ঞানী ও প্রকৌশলী থিওডোর মাইম্যানের লেজারের প্রথম সফল প্রয়োগের স্মরণে প্রতিবছর 16ই মে এই দিনটি পালন করা হয়। উল্লেখ্য, চলতি বছরের থিম হল সুস্থায়ী ভবিষ্যতের জন্য।

আলোকবর্তিকা, যেখানে শক্তি সাশ্রয়ী আলো, পরিবেশ বান্ধব উৎপাদন এবং উন্নত কৃষি পদ্ধতির মাধ্যমে আলোকভিত্তিক প্রযুক্তি কীভাবে সুস্থায়ী উন্নয়নে অবদান রাখে তার উপর আলোকপাত করা হয়েছে। নানা সচেতনতামূলক প্রচার অনুষ্ঠানের মাধ্যমে আজ জাতীয় ডেঙ্গু দিবস পালিত হচ্ছে। দিনটি পালনের মূল লক্ষ্য মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা তৈরি করা, পাশাপাশি প্রাক বর্ষাকালীন সময়ে পরিকল্পনা মাফিক মশার প্রজনন রোধের মধ্য দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা। ইডেনে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। 12 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে গুজরাট পয়েন্ট তালিকায় দ্বিতীয়, 11 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে কলকাতা অষ্টম স্থানে রয়েছে। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসে ভারতের শীর্ষ জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি আজ সেমিফাইনালে মালয়েশিয়ার শাটলার নূর ইজুদ্দিন ও গো সেফেইয়ের মুখোমুখি হবেন। গতকাল কোয়ার্টার ফাইনালে তারা জাপানের তাকুমু নামুরা ও ইউ ইচি শিমোগামী জুটিকে 21-12, 21-13 ব্যবধানে পরাজিত করেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে যে ভাষণ দেবেন তা নিয়ে প্রবাসীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা দিয়েছে। পাকিস্তানকে অবশ্যই সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে অভিযান চালানো বন্ধ করতে হবে বলে দেশের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী স্পষ্ট জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উত্তরপ্রদেশ সহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক প্রবল ঝড় বৃষ্টিতে একাধিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

ভালোবাসার আমেজ নিয়ে এতক্ষণ ব্যান্ডের গান দিয়ে আপনাদের মন ভরিয়ে রেখেছিল বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দু। সময় এখন একদম শেষ, তাই বাংলা ব্যান্ডের আসর থেকে আজকের মতো, এই বেলার মতো আমরা আপনাদের বিদায় জানাচ্ছি। সঙ্গে ছিলাম আমি আম্রপালি ঘোষ মিত্র। সকলে ভালো থাকুন।

সময় বিকেল 3:30 হয়ে 12 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:55। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবার সম্ভাবনা, সন্ধ্যার দিকে ঝড়ের সম্ভাবনাও রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35.7 ডিগ্রি সেলসিয়াস এবং 23.8 ডিগ্রি সেলসিয়াস। মৎস্যজীবীদের উদ্দেশ্যে আগাম কোন সতর্কবার্তা নেই। আবহাওয়ার খবর এই পর্যন্তই।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের আজকের অনুষ্ঠান পরিচিতি। 3:45 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, বিষয় নিরুপমা। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন লাকি বণিক, উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়। বিকেল 4:35 আরোগ্য নিকেতন, পুড়ে যাওয়া থেকে সতর্কতা, এ বিষয়ে বলেছেন ডাক্তার রূপনারায়ণ ভট্টাচার্য, সাক্ষাৎকার গ্রহণে সোমা সরকার। চারটে পঞ্চাশে ঢাকার চিঠি, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় মাধবীলতা সাহা, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন অর্ঘ্য সর্দার, 6:20 ক্ষেত খামারের কথা শুনবেন ছাদ কৃষি এক নতুন সবুজায়ন, ডক্টর শুভ্রজ্যোতি রায়ের সঙ্গে আলাপচারিতায় সমীরণ বন্দ্যোপাধ্যায়, 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় হার্ট অ্যাটাকের ধরন, বলবেন ডাক্তার স্বয়ম্ভূ মুখোপাধ্যায়, 7:00 কবিগান, পরিবেশনায় নির্মল মণ্ডল ও সহশিল্পীবৃন্দ, রাত 7:45 নস্টালজিয়া। এই অনুষ্ঠানে বিখ্যাত অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার শুনবেন, সাক্ষাৎকার গ্রহণে সুদীপ্ত মিত্র, প্রযোজনায় দূরপাদে শুনবেন প্রথম পর্ব। 8:15 শ্রবণী, বিষয় উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, আলোচনায় প্রসাদ রঞ্জন রায় ও দীপান্বিতা রায়, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় পৌডমী ভট্টাচার্য, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 আলোর সন্ধানে সিবিএসই 2026 দশম শ্রেণীর পরীক্ষায় প্রথম বিশেষভাবে সক্ষম দেবস্মিতা ঘোষের সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে মালকোষ রাগে খেয়াল পরিবেশন করবেন সুমন্ত সরকার, তাকে তবলায় সহযোগিতা করবেন আবির মুখোপাধ্যায়, হারমোনিয়ামে হিরণময় মিত্র, 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য, রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, এপার বাংলা আর ওপার বাংলার এই দুই বাংলার প্রাণের গান, মনের গান শোনানো হয় যে অনুষ্ঠানে, আকাশবাণী মৈত্রীর সেই প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর নিয়ে আমি হাজির, আমি মাধবীলতা সাহা। আমাদের পাঁচ দিন ব্যাপী যে গানের অনুরোধ পাঠানোর সময়সীমা থাকে, তার আজ প্রথম দিন। সুতরাং প্রচুর গান গানের ঝুলিতে অপেক্ষায়, তাই দেরি না করে শোনাব আজ আসরের প্রথম গান। শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে গানটি শোনানোর জন্য অনুরোধ করেছেন শ্রোতাবন্ধু সাধন মুখোপাধ্যায় বাঁকুড়া থেকে।

পরবর্তী গান শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন। গানের অনুরোধে শ্রোতাবন্ধু দেবাশিস ধারা, সুনীল রায়, সুধীর রায়, সুব্রত রায়, সুজিত রায়, অরুণ দে, অলোক সেন, পরেশ সামন্ত, মহাদেব লাহা এবং জয়দেব সরকার, রায়না, পূর্ব বর্ধমান থেকে।

পরবর্তী গানের জন্য অনুরোধ এসেছে গড়দরজা বিষ্ণুপুরের শ্রোতাবন্ধু চিরশ্রী পাল এবং মঙ্গলা গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে। তারা শুনতে চান শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে তাঁদের পছন্দের গান।

শ্রী বিকাশচন্দ্র ঝা, শ্রী প্রিয়ম চক্রবর্তী, প্রতাপ চক্রবর্তী, সোহেল রানা, দীপক চক্রবর্তী, শ্রী বিথিরানী চক্রবর্তী, হাজরাডাঙ্গা সুন্দর দীঘি, পঞ্চগড়, বাংলাদেশ থেকে তারা শুনতে চান শিল্পী আশা ভোসলের কণ্ঠে তাদের পছন্দের গান।

পরবর্তী গানটিও শোনাব বাংলাদেশের শ্রোতা বন্ধু এস এম ছবেদ আলীর অনুরোধে। তারা শুনতে চান শিল্পী কিশোর কুমারের কণ্ঠে তার পছন্দের গান।

আকাশবাণী মৈত্রীতে শুনছেন অনুরোধের আসর। আজ আসরের ষষ্ঠ গানটি শিল্পী আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। গানটি শোনানোর জন্য অনুরোধ করেছেন কুষ্টিয়া বাংলাদেশের শ্রোতাবন্ধু প্রবীর কুমার এবং রাজবাড়ী বাংলাদেশ থেকে মিলন কুমার মণ্ডল, অনুরাগ কুমার, উন্নতি বিশ্বাস, গোপীনাথ পাল ও নূপুর মণ্ডল।

পরবর্তী গান শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। গানটি শোনানোর জন্য অনুরোধ করেছেন দক্ষিণ চব্বিশ পরগনা বাওয়ালির শ্রোতাবন্ধু সুব্রত কুমার করণ।

গান শুনতে শুনতে একদম অনুষ্ঠানের শেষে পৌঁছে গেছি। আজ আসরের শেষ গানটি শোনাব শিল্পী পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে। এই গানটি শোনানোর জন্য অনুরোধ পাঠিয়েছেন কুড়িগ্রাম।

শিল্পী পিন্টু ভট্টাচার্যের এই গানটির সাথে আজকের মতো অনুরোধের আসরের এখানেই সমাপ্তি। শ্রোতাবন্ধুদের কাছে আমাদের একটাই অনুরোধ যে আপনাদের ভালোবাসার, আপনাদের পছন্দের গানের জোয়ারে ভরে উঠুক আমাদের এই অনুরোধের আসর। সাথে থাকবেন বন্ধুরা, ভালো থাকবেন। সঙ্গে ছিলাম মাধবীলতা সাহা।

0: দুই বাংলা শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর। এই সময়টা অর্থাৎ মহিলা মহল এবং মহিলাদের আসর, এই দুটোই আমাদের খুব নিজস্ব সময়। আমাদের যদি এভাবে ভাবি যে মহিলাদের নানান কথা, নানান ভাবনা এবং এমন কিছু মানুষদের কথা আমরা শোনাতে চাই যারা জীবনের কোনো না কোনো দিকে একটা আলো ছড়িয়ে দিচ্ছেন বা একটা দৃষ্টান্ত রেখেছেন। আমাদের প্রত্যেকেরই তো জীবনের চলার পথে নিজের নিজের মতো করে লড়াই থাকে, সেই লড়াই থেকে যারা সেই লড়াইটা জয় করতে পারেন, আমরা সবসময় চেষ্টা করি সেই জয়ীদের কথা শোনাতে, যাতে আমার আপনার প্রতিদিনের যে নিত্য জীবনের যে ওঠা পড়া, সাফল্য ব্যর্থতা, আমরা এদের মধ্যে থেকেই খুঁজে পেয়ে যাই জীবনের বাঁচার বা আবার ওই পড়ে গিয়েও উঠে দাঁড়ানোর রসদটুকু, সেই চেষ্টাই করা প্রতি মুহূর্তে। নিরুপমা তেমনই এক অনুষ্ঠান। নিরুপমা এই শব্দটা যখন আমরা যদি ব্যাখ্যা করি বা ধরুন একেবারে যদি শব্দার্থ করি, তাহলে তো সেই অনন্যা নারী যার উপমা বা তুলনাই নেই। তেমনই নারীদের কথা আমরা শোনাতে চাই যারা নিজেদের মতো করে নানান বাধা বিপত্তি পেরিয়ে তাদের লক্ষ্যে অবিচল থেকেছেন। আমার আপনার মতোই সাধারণ, কিন্তু লড়াইটা জিতে তারা কোথাও অসাধারণ হয়ে উঠেছেন। আর সেখানেই দেখবেন আমি আপনি ঠিক খুঁজে পেয়ে যাব হয়তো আমার আপনার ঘরের কাউকে, বা কোনো কোনো সময় নিজের সঙ্গেই মিল পেয়ে যাবেন যে সত্যিই তো আমারও তো এরকম হয়েছিল, কিন্তু কই আমি তো এরকম মনের জোরটা সম্বল করতে পারিনি। যদি কখনো খুব ভেঙে পড়েন, তখন যদি এরকম একটা অনুষ্ঠান আপনার কানে পৌঁছয়, হয়তো মনে হবে ওমা আমিও তো জীবনের ঠিক এই স্তরেই দাঁড়িয়ে আছি, এখান থেকে এভাবেও ফিরে আসা যায় বুঝি। সেই ছোঁয়াটুকু আপনাকে দেওয়ার জন্য, প্রতিদিনের লড়াইয়ের সাহসটুকু দেওয়ার জন্য এরকম একটা অনুষ্ঠানের ভাবনা। তো আজকের নিরুপমা হলেন ডক্টর মুকুলিকা জানা চট্টোপাধ্যায়। তার জীবনেও নানান ভাবনা আছে, পথ চলা আছে নিজের মতো করে, জীবনের আঁকে বাঁকে নানান ঘটনা আছে, সেই ঘটনার কথা আজকে শোনাব। আমাদের বন্ধু লাকি, লাকি বণিক তার সঙ্গে কথা বলেছিলেন। তার নেশা পাহাড় চেনা, পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ানো, ট্রেকিং করা। সেই সঙ্গে সঙ্গে তিনি লেখেন, তার মনের যে কথা সেগুলো তিনি কলমের মাধ্যমে ছড়িয়ে দেন। গবেষণা আছে তার সঙ্গে, আছে সাংবাদিকতার পাঠ, সব মিলিয়েই তিনি আজকের নিরুপমা। চলুন তাহলে লাকি যে কথা বলেছে সেই কথা আমিও শুনব, আপনাদেরকেও শোনাব আজকের নিরুপমা অনুষ্ঠানে। অতিথি ডক্টর মুকুলিকা জানা চট্টোপাধ্যায়, গবেষক, লেখিকা, সাংবাদিক, তার সঙ্গে কথা বলেছে আমাদের বন্ধু লাকি বণিক। আসুন আগে সেই কথাটা শুনে নি, তারপর যদি বেঁচে থাকে সময় তখন না হয় বাকিটা কথা আমি বলবো আপনাদের সঙ্গে। মহিলাদের আসরে আপনাকে স্বাগত দিদি।
1: নমস্কার।
0: আপনারা তো দু ভাই বোন, আর আপনার বাবা সরকারি চাকরি করতেন সেটাই আপনি বলেছিলেন, তার মানে নিশ্চয়ই আপনাদের আর্থিক অবস্থা ভালোই ছিল সেটা বলা যায়, তাই না? তাহলে কি বলতে পারি যে আপনার ছোটবেলাটা বেশ সুন্দরভাবেই কেটেছিল?
1: হ্যাঁ, সুন্দরভাবে তো কেটেছিল একদম প্রথমে, তবে ঝড়ঝঞ্ঝা শুরু হলো যখন মোটামুটি আমি ক্লাস সিক্স সেভেনে পড়ি, তখন থেকে। ব্যাপারটা হচ্ছে কি যে আমি মোটামুটি ক্লাসে ফার্স্ট হতাম, আমার ভাইও বেশ ভালোই পড়াশোনায় ছিল। এইবার আমি যখন ক্লাস সিক্সে পড়তাম তখন বাবা ট্রান্সফার হয়ে নাগাল্যান্ডে চলে গেল, আমি আর আমার ভাইকে মা তো একাই দেখতেন। এইবার সেভেনে তো পরীক্ষা দিয়ে এইটে উঠবো, তার আগে তো ছুটি থাকে, তো তখন আমি মা ভাই তিনজনে মিলে বাবার কাছে বেড়াতে গিয়েছিলাম। এবার মায়ের মানসিক অবস্থার খুব অবনতি হয়েছিল, সেটা আমরা প্রথমে বুঝতে পারিনি, আমরা তো তখন ছোট ছিলাম। যাই হোক, বাবার কাছে যখন বেড়াতে গেলাম, এক মাস পেরিয়ে ফিরে আসার কথা, তখন মা হঠাৎ করে বললেন যে উনি ওখানেই থাকবেন। তো তখন ঠিক হলো যে তাহলে ভাইও ওখানেই থাকবে, আর আমি যেহেতু ক্লাস এইটে উঠে গেছি, তো তখন ঠিক হলো যে বাবা আমাকে নিয়ে এসে এখানেই, আমাদের তো জনাইতে বাড়ি
0: কোথায়,
1: এটা হচ্ছে হাওড়া বর্ধমান কর লাইনে ডানকুনি বলে একটা স্টেশন আছে, ওটার কাছাকাছি জনাই রোড বলে আর একটা।
0: আচ্ছা আচ্ছা।
1: তো এবার ভাই যে স্কুলে পড়তো সেই স্কুলে বড় দিদিমণির বাড়িতে

0: বাবা আমাকে পেয়িং গেস্ট হিসেবে রেখে গেলেন। তো আমি পুরো একটা বছর ওনার কাছে থাকতাম, নতুন পরিবেশ, ওই আর কি যা হয় যে একটা পরিবেশ থেকে অন্য পরিবেশে গেলে কি হয় যে একটা অন্যরকম ব্যাপার স্যাপার হয়ে যায়। তো তো আমার পড়াশোনার কিন্তু যথেষ্ট অবনতি হয়েছিল, মানে ক্লাস 8 থেকে 9-এ উঠতে আমি তখন যা রেজাল্ট করেছিলাম তাতে আমার রোল নাম্বার হয়ে গেছিল 1 থেকে 27। তো ঠিক আছে, ইতিমধ্যে তো ক্লাস 9-এ যখন উঠলাম তখন আমার বাবা মা সবাই ফেরত এসেছে, তো আমাদের বাড়িতে আমি চলে গেলাম। তো তখন তো মায়ের মানসিক অবস্থা খুবই খারাপ, তার মধ্যেই পড়াশোনা চলছে, বাবার আবার অন্য জায়গায় ট্রান্সফার হলো। তো এবার ক্লাস 9 থেকে 10-এ ওঠার সময় আমি কিন্তু একটু ভালো করে পড়াশোনা করে তখন কিন্তু আমার রোল নাম্বার হলো 3। ঠিক
1: আচ্ছা,
0: আছে, তো ভালো, তারই মধ্যে এবার মাকে দেখাশোনা করা, মা মায়ের আসলে পরবর্তীকালে জানা গিয়েছিল যে মায়ের স্কিজোফ্রেনিয়া হয়েছিল। তাই হোক, মাঝে এমনও হলো যে বাবা তখন ওই মাইথনে ট্রান্সফার হয়েছিল, তো মা একবার বাবার কাছে চলে গেলেন, তখন আমি আর ভাই আছি বাড়িতে, রান্না করছি, ঘরদোরের কাজ করছি, আবার পড়াশোনা করছি, ওই 3-4 দিন আমরা একাই কাটাচ্ছি। এবার ক্লাস 10-এ যখন পরীক্ষা দিলাম, মাধ্যমিক পরীক্ষা, তাতে আমি কিন্তু আমাদের স্কুল থেকে ফার্স্ট হয়েছিলাম এবং মাধ্যমিকে অঙ্কে কিন্তু 100-এ 100 পেয়েছিলাম। এত কিছুর মধ্যে সকলের কাছেই খুব আনন্দের। তারপরে তো 11-12 এখানে স্কুলেই পড়েছি, তো সেই স্কুলে উচ্চ মাধ্যমিকে কিন্তু আমি 4th হয়েছিলাম। তারপরে তো কলেজে ফিজিক্স অনার্স নিয়ে ভর্তি হলাম। তো তখনও তো মায়ের অবস্থা খুব খারাপ, ওইসব চলছে, কোনো কোনো দিন আমাকে মা বাড়িতে আটকে রেখে দিত। তো তারই মধ্যে আমি বেরিয়ে যাওয়ার চেষ্টা করতাম কলেজে, একদিন তো ছাদে গেলাম, ছাদ থেকে কলেজের ব্যাগটা উপর থেকে ফেললাম, তারপর পাশেই একটা সুপারি গাছ ছিল, সুপারি গাছ বেশ নিচে নেমে ব্যাগ নিয়ে দৌড়। প্রতিদিন কিছু না কিছু হতো আমার কলেজে যাওয়ার সময়, সব করে পড়াশোনা করতাম, ভাইও করতো। পড়াশোনা করতে করতে আমি কিন্তু এনসিসিও করেছি, কারণ আমার অনেক বছরের ইচ্ছা ছিল যে আমি এনসিসি করব। তো এনসিসি করলাম, এনসিসি এয়ার স্কোয়াড্রনে আমি পড়তাম। তো ওখান থেকে আবার একটা ফ্লাইং কম্পিটিশনে ব্যাঙ্গালোরে গিয়েছিলাম। হ্যাঁ, বায়ুসৈনিক বলে একটা ক্যাম্প হয়, ন্যাশনাল ক্যাম্প, তাতে আমি ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম ডিরেক্টর কে রিপ্রেজেন্ট করেছিলাম আমাদের এয়ার স্কোয়াড্রনের ফ্লাইং ব্রাঞ্চ থেকে, যে ওখানে একটা গ্লাইডার কম্পিটিশন হয়েছিল সেখানে আমি রিপ্রেজেন্ট করেছিলাম। আমি যদিও 6th হয়েছিলাম কিন্তু আমি রিপ্রেজেন্ট করেছিলাম। তো এসব করতে করতে আর আমি পার্ট 1-এ ড্রপ দিয়েছিলাম, কারণ হচ্ছে পড়াশোনা তো করছি, দেখতে পাচ্ছি যে ফিজিক্স অনার্স মেনটেন করে একটা প্রপার নাম্বার মেনটেন করতে গেলে আমাকে আরো ভালো করে পড়াশোনা করতে হবে, আর বাড়িতে এই অবস্থা, তাই আমি ড্রপ দিলাম। দিয়ে তারপরে আমি যখন 3 বছরের বদলে 4 বছর পরে পাশ করে বেরোলাম, তখন কিন্তু আমার যে পরের ব্যাচ তাদের সাথে পাশ করে বেরিয়েছি, তখনও কিন্তু আমি আবার ফার্স্ট হয়েছি কলেজে।
1: আচ্ছা,
0: তার আগে বলে নি একটা স্বপ্নভঙ্গ, সেটা হচ্ছে যে আমি তো এয়ার স্কোয়াড্রনে এনসিসি কমপ্লিট করে এনসিসি সি সার্টিফিকেট পেলাম, তাতে এ গ্রেড পেয়েছিলাম। এবার এ গ্রেড পেলে কি ইন্ডিয়ান এয়ার ফোর্সে কিন্তু ডাইরেক্ট পাইলট হওয়ার জন্য ইন্টারভিউতে যাওয়া যায়, তো সেটা আমি দেব ভেবেছিলাম, কিন্তু আমার বাবা কোনো মতেই যেতে দিলেন না। তো কি আর করা যাবে, আমি আর কিছু করে উঠতে পারলাম না, ডেসপারলি যে চলে যাবো ইন্টারভিউ দিতে, অত সাহসও হয়নি, দিল্লিতে হয় মোটামুটি ইন্টারভিউ। তো যাই হোক, হলো না। তো আমি মাস্টার্স করার জন্য প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলাম। মাস্টার্স এও আমার যেহেতু ওরকম আপস অ্যান্ড ডাউনস চলতো, তাই আমি ওখানেও কিন্তু পার্ট 2-তে ড্রপ দিয়েছিলাম, ভালো রেজাল্ট করতে হবে নাহলে কিন্তু ভবিষ্যতে আর পড়াশোনা করা যাবে না, আর আমার পড়াশোনা করতে বরাবরই ভালো লাগতো, তাই আমি আবার ড্রপ দিয়েছি। দিয়ে
1: ড্রপ
0: রেজাল্ট করলাম,
1: এই যে যখন ড্রপ দিচ্ছেন সেগুলো সম্পূর্ণ আপনার ইচ্ছে, তাই না?
0: হ্যাঁ, আমার ইচ্ছা, আমি কিন্তু কারোর সঙ্গে পরামর্শ করে ড্রপ দিতাম না। ওই মাস্টার্স করতে মোটামুটি 2 বছর লাগে, তো আমার 3 বছর লাগলো ড্রপ দেওয়ার কারণ 2006 আমি বেরোলাম, তখন কিন্তু আমি নিজে পড়াশোনা করে গ্রাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট অফ ইঞ্জিনিয়ারিং, যেটাকে গেট পরীক্ষা বলে আর কি, সেটাতে ফিজিক্সে কিন্তু নিজে 1 মাস ভালো করে পড়াশোনা করে আমি 37 র্যাঙ্ক করেছিলাম অল ইন্ডিয়াতে।
1: আচ্ছা,
0: মানে তারপরে জেস্ট বলেও একটা পরীক্ষা হয়, তাতেও 125 র্যাঙ্ক করেছিলাম, ওটাও জয়েন্ট এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট বলো। তো এত কিছু করে আলটিমেটলি কিছুই হলো না, কারণ বাবা আবার কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে যেতে বারণ করে দিলেন, কলকাতার বাইরে কোথাও যাওয়া যাবে না। আসলে মা ওরকম অসুস্থ বলেই হয়তো উনি বারণ করেছিলেন, যাই হোক যা হয়েছে, আমি লেটার পেয়েছিলাম, কল লেটার, যে হ্যাঁ আমি ইন্টারভিউতে অ্যাপিয়ার করতে পারি ওইসব ইনস্টিটিউশনে, কিন্তু যেতে পারলাম। তখন আমি প্রেসিডেন্সি কলেজে একটা প্রজেক্টে জয়েন করলাম, ওটা অ্যাস্ট্রোফিজিক্স রিলেটেড প্রজেক্টে জয়েন করে সেখানে রিসার্চ করে শুরু করলাম।
1: আচ্ছা,
0: সেই সূত্রে পুনেতে একটা খুব ভালো ইনস্টিটিউশন আছে, ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স, যাকে শর্টে বলে আয়ুকা, সেখানেও আমি পিএইচডি কোর্স একটা করতে যাওয়ার সুযোগ পেয়েছিলাম অ্যাজ এ ভিজিটিং স্কলার। তো যাই হোক, 2 বছর আমি কাজ করেছি অ্যাস্ট্রোফিজিক্স রিলেটেড ফিল্ডে, সেই সূত্রে আমি বিভিন্ন ইনস্টিটিউশনে গিয়েছি, 2 বছর কাজ করে ছেড়ে দিয়েছি, আমার তাই পিএইচডি কমপ্লিট হয়নি।

0: এইবার 2009 আমার বিয়ে হলো, বিয়ে হলো সেই ছেলেটির সাথে, যে ছেলেটি সেই আমার বড় দিদিমণির ছেলে, যার সঙ্গে আমি 11-12 পড়েছি। সে
1: মানে
0: যদিও
1: আপনি
0: আমাকে,
1: ক্লাস 8-এ যেখানে থাকতেন?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম
1: আচ্ছা,
0: একদম, যখন আমি কলেজে পড়ি সে আমাকে প্রপোজ করেছিল। সেই বিয়ে হলো 2009 জানুয়ারিতে। তো তারপরে তো ও চাকরি সূত্রে পুনেতে গিয়েছিল, আমি ওখানে আবার গিয়েছিলাম, ঘর সংসারে ব্যস্ত ছিলাম। হ্যাঁ, অত
1: হুম,
0: পড়াশোনা টড়াশোনা আর ভাবতাম না খুব,
1: মানে
0: মানে
1: এত পড়াশোনা করেও আপনি
0: হ্যাঁ
1: বিয়ের পরে
0: হ্যাঁ
1: ছাড়লেন?
0: একদম একদম, 1 বছর পুরো তো আমি একদম সংসারী মানুষ হয়ে গিয়েছিলাম। সবসময় শাড়ি পরে থাকতাম, শাঁকা সিঁদুর পরে থাকতাম, রান্না বান্নার দিকেই আমার সব মন ছিল। হ্যাঁ,
1: হুম হুম,
0: আর পড়াশোনাটার দিকে অত ভাবতাম না, যদি ওরা বলতো একটু কর, কিন্তু আমি অত করতাম না, বেশ একটু একটু করতাম। তবে আমি সুদুকু বলে একটা ম্যাথামেটিক্যাল পাজেল আছে, সেটা সলভ করতে খুব ভালোবাসতাম। আমি প্রতিদিন খবরের কাগজ থেকে ওই সুদুকু পাজেল সলভ করতাম, সেটার প্রতি আমি
1: আচ্ছা,
0: অ্যাডিক্টেড ছিলাম।
1: অঙ্কে 100-তে 100
0: ও হ্যাঁ,
1: পেয়েছিলেন?
0: আমি যখন নৈনিতালে কনফারেন্সে গিয়েছিলাম 2007, তখন
1: হুম,
0: কনফারেন্স চলাকালীনই ওর মধ্যেই ব্রেকে কিন্তু আমি চায়না পিক বলে একটা পাহাড়ে গিয়েছিলাম ওই লোকাল মানুষদের সাথে, এবং কনফারেন্সে যারা এসেছিলেন তাদের মধ্যে দুজন টিচার তারা সঙ্গে ছিলেন, আমি কিন্তু চায়না পিকে উঠেছিলাম।
1: মানে ট্রেক
0: ট্রেক করার
1: করেছিলেন?
0: অভিজ্ঞতা, হ্যাঁ হ্যাঁ,
1: আচ্ছা,
0: প্রথম একটা হঠাৎ করেই হয়ে গেল ট্রেক করার
1: হুম হুম
0: অভিজ্ঞতা,
1: হুম,
0: আর কোন স্কলার কিন্তু যায়নি, কিন্তু আমি সেই গিয়েছিলাম আর কি। হ্যাঁ, খুব ভালো লেগেছিল। সেরকমই পুনেতে থাকাকালীন কলাভ্যান্তিন ফোর্ট বলে একটা ফোর্ট আছে ওখানে পুনে
1: হুম হুম,
0: এলাকায়, প্যানভেল বলে একটা জায়গা আছে সেখানে। তো
1: আচ্ছা,
0: একটু কঠিন জায়গাটা, কিন্তু আমরা একটা গ্রুপের সাথে গিয়েছিলাম, ট্রেক করেছিলাম। তারপরে আমরা ফিরে এলাম 1 বছর পরে। ফিরে এসে হঠাৎ কি মনে হলো, আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম ব্যাপারটা, আমি আমার শাশুড়ি মাকে বললাম যে মামনি দেখো এই রোজ রোজ কিন্তু শাঁকা সিঁদুর পরবো না। তখন বললো না, বিয়ে হওয়া মেয়েরা তো শাঁকা সিঁদুর নোয়া সব পরে, তুইও পর। বললাম না মামনি, দেখো স্বামীর কল্যাণে পড়ার জন্য তুমি বলছো, কিন্তু ব্যাপার হচ্ছে যে স্বামীর কল্যাণ নিজের মনের মধ্যে, ঠিক আছে? আমি সব
1: হুম
0: সময় তার কল্যাণ চাইবো, তাকে ভালোবাসবো, তার জন্য দেখিয়ে শাঁকা সিঁদুর পরার কি দরকার। তখন বললো হ্যাঁ ঠিকই তো বলেছিস, ঠিক আছে তোর যখন মনে হচ্ছে তখন তুই যখন ইচ্ছা করবি, তাতে কোনো অসুবিধা নেই। উনি কিন্তু সেটা মেনে নিলেন।
1: মানে এই যে ছোট ছোট কাজ,
0: হুম,
1: সেগুলো হয়তো আপনি একটা সামাজিক বার্তাও
0: আমার মনে হয়েছিল যে
1: দিতে চাইতেন?
0: হ্যাঁ
1: হুম
0: একদম। আরেকটি
1: হুম,
0: অন্ধবিশ্বাস আমরা দূর করার চেষ্টা করেছিলাম, আমি আর আমার বর, এটা হচ্ছে বিয়ের সময় আমরা বলে দিয়েছিলাম যে আমার শাশুড়ি মা এবং মানে আমার দিদি শাশুড়ি আর কি, মানে শাশুড়ি মায়ের মায়ের কথা বলছি,
1: হুম হুম হুম,
0: তারা দুজনেই আমাদের বিয়ের সময় তারা দুজনেই বিধবা ছিলেন। তো
1: হুম,
0: আমরা বলেছিলাম তোমরাই আমাকে বরণ করে ঘরে তুলবে, তারা সেটা
1: বেশ,
0: করেছিলেন। এরকম
1: আচ্ছা,
0: কাজ আমার তো ভীষণ ভালো লাগে, কারণ আমি নিজে যেটা মনে করি ঠিক সেটাই আমার করার চেষ্টা করি, এবং আমি নিজে করলে বাকিরাও হয়তো দেখে কেউ যদি বোঝে তখন তারাও সেটা
1: হুম,
0: করবে, তাই না?
1: একদমই। আর আপনার বোধহয় শ্বশুর বাড়ির যে পরিবার, আপনার
0: হুম হুম
1: শাশুড়ি মা বা আপনার স্বামীও, মানে আপনার মতামতকেও নিশ্চয়ই তারা
0: একদমই
1: সম্মান দেন বা দিতেন, তাই
0: একদমই
1: না?
0: একদমই।
1: হুম, বেশ,
0: তারপর তো আমার ছেলে হলো 2011-এ, ছেলেকে নিয়ে তো
1: হুম,
0: আমি খুব খুশি, সারাদিন পুতুল পুতুলের মতো খেলা করে যাচ্ছি, তাকে নিয়ে খুব মজা, সারাদিন বাড়িতে বসে আছি, এমন কেন,
1: পড়াশোনা বাদ,
0: হ্যাঁ
1: তাই তো?
0: পড়াশোনা সব বাদ। হ্যাঁ, এমনি যা পেপার পড়ছি, নিউজ পেপার পড়তে আমি খুব
1: হুম,
0: ভালোবাসি বরাবরই, সেসব তো পড়ছি, কিন্তু বই গল্পের বই পড়ি, কিন্তু সব পড়াশোনা PhD ওসবের থেকে শতহস্ত দূরে তখন। হ্যাঁ,
1: আচ্ছা,
0: এমন সময় আমার শাশুড়ি মা বলেন, এই ছেলে যখন ঘুমোয় দুপুরবেলা তখন তুইও কেন ঘুমোস রে, তুই যা,
1: হুম হুম,
0: তুই তুই আমাদের এখানে লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করবি, আবার শুরু কর, তুই PhD করতিস আগে, তারপরে আবার কমপ্লিট করলি না, আবার এখন শুরু কর। তো আমি আর কি করব, বাধ্য হয়ে দুপুরবেলা লাইব্রেরিতে গিয়ে বই নিয়ে দেখতাম, PhD কি সব পড়াশোনা, নেট টেট এসবের
1: হুম হুম,
0: পড়াশোনা দেখতাম। এসব করতে করতে একদিন কোথায় একটা অ্যাড দেখলাম যে, মানে আগে যেটা বি কলেজ ছিল, তারপর সেটা বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি হলো
1: হুম হুম
0: শিবপুরের
1: হুম
0: যেটা,
1: হুম
0: সেটাতে
1: হুম,
0: অ্যাড দিয়েছে যে PhD স্কলারদের জন্য। আমি সেটা অ্যাপ্লাই করেছিলাম, রিটার্ন দিলাম, ইন্টারভিউ দিলাম, পেয়েও গেলাম। তখন ছেলের 2.5 বছর বয়স, আমি তো জয়েন করলাম। এরকম করে চলতে চলতে ভালোই কাজকর্ম হচ্ছে আমার,
1: হুম হুম,
0: 2018 সাল এইভাবে শেষ হয়ে গেল, ফেলোশিপ শেষ হয়ে গেল কিন্তু কমপ্লিট হলো না। সুপারভাইজার ম্যাম বলেন যে তোমাকে আরো কাজ করতে হবে, আমি তো
1: হুম
0: পড়লাম বিপদে, ফেলোশিপ নেই আরো কাজ করতে হবে। যাই হোক, ভেবেচিন্তে একটা কাজ শুরু করলাম 2019-এর শেষের দিক করে। তো এসব
1: হুম,
0: করতে করতে করোনাকাল চলে এলো, 2020-21 ইনস্টিটিউট বন্ধ, কিছুই কাজ হচ্ছে না, এগোচ্ছে না, আমার PhD হচ্ছে না। তাই
1: হুম হুম,
0: তখন মানসিক ভাবে খুব বিপর্যস্ত হয়ে গেছিলাম। তবে এর মধ্যে কি হয়েছিল, 2019 সালে তখন আমি প্রথম রক ক্লাইম্বিং কোর্স করতে যাই। 2003
1: মানে
0: সালে,
1: এমনিতে ট্রেকিং তো আপনি করতেন মাঝে মাঝে
0: হ্যাঁ
1: বললেন,
0: মাঝে মাঝে
1: কিন্তু,
0: করতাম, 2003 সালে আমি প্রথম খবরটা পেয়েছিলাম রক ক্লাইম্বিং কোর্সের, কিন্তু করা
1: হুম,
0: হয়নি। 2019 সালে আবার যখন সুযোগ এলো তখন আমি করতে চলে গেলাম। তো সেটা আমার বিয়ের 10th অ্যানিভার্সারি ছিল। হুম, বাড়িতে সবার খুব রাগ হয়েছে, বিশেষ করে বরের রাগ হয়েছে আমি চলে যাচ্ছি।

0: ক্যাম্প করতে, রক ক্লাইম্বিং কোর্স করতে, কিন্তু আমি দেখলাম যে না, এই সুযোগটা এসেছে, এটা আমি করবই করবো এবার বলে
1: সেটা
0: করতে।
1: কত দিনের কোর্সটা?
0: ওই তো 4-5 দিনের কোর্স ছিল, বাঁকুড়ার যে শুশুনিয়া পাহাড় আছে না, ওখানে
1: ওখানে?
0: কোর্স হয়েছিল।
1: আচ্ছা
0: এই
1: আচ্ছা,
0: কোর্সে কিন্তু আমি, আমার তখন বয়স ছিল মোটামুটি 19 সাল, আমার 39 বয়স ছিল, তো তখন কিন্তু ওই কোর্সে আমি বেস্ট ক্যাম্পার অ্যাওয়ার্ড পেয়েছিলাম।
1: বাহ,
0: তো আমার সেটা খুব আনন্দ হয়েছিল, খুবই আমি আরো সাহস পেলাম, ভাবলাম যে আরো কিছু করব বলে। তখন থেকেই ভেবে রেখেছিলাম যে মাউন্টেনিয়ারিং কোর্স করব, তো সে তো করা
1: আচ্ছা,
0: হয়ে ওঠেনি। তারপরে এরকম করে করে 2021 সাল পেরিয়ে গেল। 2022 সালের প্রথমে মার্চের দিকে ম্যাম বললেন, এবার তুমি থেসিস জমা দাও। তো জমা দিলাম, জমা দিয়ে থেসিসের যে ভাইবা হয় সেটা আমার ডেট পড়েছিল 2nd ডিসেম্বর, আর ওই
1: আচ্ছা,
0: সময় করেই কিন্তু 2022-এর নভেম্বরে আমার ছেলের পা পুরো ভেঙে গেল, মানে
1: ও হো,
0: ফিমার বোন, বাঁ পায়ের ফিমার বোন দুটো করে মেটাল প্লেট বসলো। আমি তো তখন নার্সিং হোমে বসে বসে পিএইচডি ভাইবার প্রিপারেশন নিচ্ছি, তো ভাইবা তো খুব ভালো হলো। তারপরে ছেলের জন্য পুরো 1 বছর আমি একদম বাড়িতে থেকে ছেলেকে সুস্থ করে 2023 সালের সেপ্টেম্বরে আমি নিজে একটা ট্রেক অর্গানাইজ করেছিলাম শুশুনিয়া পাহাড়ে, সেখানে ছেলেকে
1: আচ্ছা,
0: নিয়ে গেলাম। ওই ভাঙা পা সেরে তারপরে সে আলটিমেটলি ট্রেক করে উঠলো শুশুনিয়া পাহাড়ের ওপরে। উঠে তো তার
1: আচ্ছা,
0: কি আনন্দ, মানে আমার,
1: মায়ের মতোই মনের
0: হ্যাঁ
1: জোর।
0: একদম একদম, হ্যাঁ। তো সেই 23-এর ডিসেম্বরে আমি ভদ্রেশ্বর পাথফাইন্ডার একটা ক্লাব আছে, সেই ক্লাবে ওরা অর্গানাইজ করেছিল রক ক্লাইম্বিং কোর্স পুরুলিয়ার বানসা পাহাড়ে, ওখানে আমি ছেলেকে নিয়ে গেছিলাম।
1: হুম হুম
0: ও অ্যাডভেঞ্চার কোর্স করেছিল, আমি বেসিক কোর্স আবার করেছিলাম রক ক্লাইম্বিং এর, সেখানেও আমি বেস্ট ট্রেনার অ্যাওয়ার্ড পেয়েছিলাম।
1: বাহ,
0: তো এরকম অ্যাওয়ার্ড পেয়ে তো ভালোই লাগে। তারপরে এলো 24 সাল ফেব্রুয়ারি মাসে, আমার শাশুড়ি মা হঠাৎ করেই মারা গেলেন। তো সে তো একটা পরিবারে বিপর্যয় নেমে এলো, সে কি বলবো আর। যাই হোক, ওই সময় খুব দুঃসময় গেছে আমাদের। তারপরে 2024 সালের সেপ্টেম্বর করে আমি না মেডিটেশন কোর্স করেছিলাম 10 দিনের
1: আচ্ছা,
0: ওখানে থেকে। সেই কোর্সটায় কিন্তু আমাকে অনেক কিছু শিখিয়েছে, কিভাবে শান্ত থাকতে হয়, কিভাবে ধৈর্য রাখতে হয়, কিভাবে সহ্য
1: হুম
0: শক্তি
1: হুম হুম
0: বাড়াতে হয়, আমি অনেক কিছু শিখেছি। যাই হোক, তো আমি বলেছিলাম না যে মাউন্টেনিয়ারিং কোর্স করব, তো ওই
1: হুম হুম
0: মাউন্টেনিয়ারিং কোর্সটা কিন্তু আমি করব বলে অ্যাপ্লাই করেছিলাম। ওটা 2024 সালের অক্টোবরে হওয়ার কথা ছিল, কিন্তু ওরা বললো 25 সালের মার্চে হবে। বেশ ভালো কথা,
1: আচ্ছা,
0: সিকিমে হবে 1 মাসের কোর্স, তো ঠিক আছে। তো 24 সালের ডিসেম্বরে যে আবার রক ক্লাইম্বিং কোর্স করেছিল সেটা শুশুনিয়া পাহাড়ে হয়েছিল, সেখানেও আমি আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম। তো তারপরে
1: ছেলের সাথী হয়ে গেল আপনার।
0: হ্যাঁ, ইন দা মিন টাইম 21 সালে কিন্তু আমি আরো দুটো বড় বড় ট্রেক করেছিলাম, সেটা হচ্ছে জুলাই মাসে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেক করেছিলাম উত্তরাখণ্ডে, আর নভেম্বরে করেছিলাম সান্দাকফু ফালুট ট্রেক। যখন
1: আচ্ছা,
0: জুলাই মাসে আমি ট্রেক করেছিলাম, তখন কিন্তু বাকি ট্রেকে ছিল আমি ছাড়া আরো 5 জন ছেলে, তাদের কাউকে কিন্তু আমি ভালো করে চিনি না, তাদের সঙ্গে কিন্তু আমি ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেকে চলে গিয়েছিলাম ট্রেক করতে।
1: আচ্ছা,
0: মানে এতই আমার ট্রেক করার ইচ্ছে, এতই আমার পৃথিবীকে ঘুরে দেখার ইচ্ছে আর কি। তো সেটাও একটা খুব ভালো লাগার বিষয়।
1: সেই সময় ধরুন মানে সবাই পুরুষ, আপনি একা মহিলা,
0: হুম হুম
1: বাড়ি থেকে কোনো মানে আপনার
0: না,
1: স্বামী,
0: বাড়ি থেকে তো প্রতিবাদ আসেই নি,
1: স্বামীর কোনো?
0: বরং না না বরং আমি বাড়িতে যখন বললাম তখন ও বলল, আমার বড় বলল, হ্যাঁ কেন যাবি না, তুই যেতে চেয়েছিস এত বছর ধরে, যাবি ভেবে রেখেছিস, যাওয়ার সব ঠিকঠাক, আরেকটি মেয়ে যাওয়ার কথা ছিল সে শেষ মুহূর্তে যায়নি, তো
1: হুম
0: সে
1: হুম
0: যায়নি বলে তুই কেন যাবি না, তুই যা ওদের সঙ্গে যা, কি আর আছে। আর আমি তো এনসিসি করেছি, আমি ছেলে মেয়ে সবার সাথে কাজ করতে শিখেই
1: হুম
0: গেছি,
1: হুম
0: জানি
1: হুম হুম
0: কেমন। তো আমি গেলাম, তো আমার তো কোনো অসুবিধা হয়নি, বেশ দিব্যি ভালো করে সবার সাথে মিলেমিশে আমরা ট্রেক করে ফিরে এলাম, খুবই ভালো হয়েছিল ট্রেক।
1: হুম
0: 2024 সালে তো আমার মাউন্টেনিয়ারিং কোর্স হলো না,
1: হুম
0: 2025-এর মার্চে মাউন্টেনিয়ারিং কোর্স করব। তার আগে ফেব্রুয়ারি মাসে আমি প্রথমবারের জন্য ম্যারাথনে পার্টিসিপেট করেছিলাম, সেটাও
1: আচ্ছা,
0: একটা বিশাল ভালো লাগা যে 1.5 ঘন্টায় 10 কিলোমিটার দৌড়তে হবে। আমি তো ভেবেছি করে করব, আমি তো দৌড়ই না, আমি তো হাঁটি, কিন্তু শেষমেশ কিন্তু আমি 1 ঘন্টা 25 মিনিটে শেষ করে দিলাম 10 কিলোমিটার। ম্যারাথনে পার্টিসিপেট করে ভীষণ ভালো লাগলো। তারপরে কোর্স করতে চলে গেলাম সিকিমে, মাউন্টেনিয়ারিং কোর্স 2025-এর মার্চে। তো ওখানে কিন্তু কোর্স চলাকালীন একটা দুর্ঘটনা ঘটেছিল, তখন আমাদের ইয়ামথাং ভ্যালিতে ট্রেনিং হচ্ছিল স্নোক্রাফট এর, তখন
1: হুম হুম
0: একটা অ্যাক্সিডেন্টে মাউন্টেনিয়ারিং রোপ জড়িয়ে আমার পায়ে জড়িয়ে গিয়ে পাটা এত খারাপ ভাবে মানে ইনজিওর্ড হয়ে গেল, কি বলবো, আমি তো ভেবেছি আমার পা ভেঙে গেছে। উঠে দাঁড়িয়ে যখন আবিষ্কার করলাম পা ভাঙেনি, কিন্তু পা খুব খারাপ ভাবে ইনজিওর্ড হয়েছে, তখন
1: আচ্ছা,
0: আমি ওদের বেশি কিছু আর বলিনি, কারণ বেশি বললে তো বাদ দিয়ে দেবে, তাহলে কোর্স করতে পারবো না, আমার বয়স প্রায় 45 হতে চললো
1: পা নিয়ে
0: বয়সে।
1: আপনি কোর্স কমপ্লিট
0: ওই
1: করলেন?
0: ওই পা নিয়ে দাঁতে দাঁত চেপে যন্ত্রণা সহ্য করে, তারপরেও ট্রেনিং যা ছিল সেটা হচ্ছে আরো হায়ার অল্টিটিউডে, ওই গ্লেসিয়ারে ট্রেনিং ছিল আইস ক্রাফটস এর, সেই সব ট্রেনিং কমপ্লিট করে আমি ফেরত এলাম। মানে করবো যখন ভেবেছি তখন করবই, করতেই হবে
1: সেটাই,
0: এরকম। ওরে তো ফেরত এলাম, ফেরত এসে ডাক্তার দেখালাম।

0: এমআরআই করে দেখা গেল বাঁ পায়ের হাঁটুর দুটো লিগামেন্ট অনেকটা করে ছিঁড়ে গেছে। ডাক্তার বললেন একদম বাড়িতে রেস্ট। 6 মাস তো লাগলো রেস্টে থেকে থেকে সারতে, কিন্তু 2026 আবার উঠে পড়ে লেগে গেছি। জানুয়ারিতে গিয়েছিলাম পুরুলিয়ার টিলাবনিতে একটা রক ক্লাইম্বিং কোর্স করাতে। আমার একজন মেন্টর আছে এই মাউন্টেনিং ফিল্ডের, উনি বলেছিলেন কোর্স করাবে এসো। তো কোর্স করাতে গিয়েছিলাম, সে এক অন্যরকম অভিজ্ঞতা কোর্স করানো, তো খুবই ভালো লেগেছে। ফেব্রুয়ারি মাসে কলকাতা পুলিশ অর্গানাইজ করেছিল তেজস্বিনী বলে একটা সেলফ ডিফেন্স ওয়ার্কশপ, ওটা প্রতি বছর ওনারা করেন কিন্তু আমি যেতে পারি না। এই বছর আমি গিয়েছিলাম কলকাতা ময়দানে হয়েছিল পুলিশ ক্লাবে, তো ওখানে ভীষণ ভালো অভিজ্ঞতা হলো। 4 দিনের কোর্স ছিল, আমরা অনেক কিছু শিখলাম সেলফ ডিফেন্সের, অনেকের সাথে আলাপ হলো। মার্চ মাসে একটা কায়াকিং ওয়ার্কশপ করলাম একদিনের, সেটাও খুব ভালো লাগলো, অনেক বছরের ইচ্ছে ছিল। তারপরে গেলাম কোস্টাল ট্রেকিং এ, ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন ইস্ট জোন অর্গানাইজ করেছিল উইমেন্স ডে উপলক্ষে প্রায় 19টা মতো অ্যাডভেঞ্চার স্পোর্টস এর ইভেন্ট। সেখানেও অ্যাপ্লিকেশন করে আমি সিলেক্টেড হয়েছিলাম কোস্টাল ট্রেকিং এ। ওটা যারা যারা সিলেক্টেড হবে তাদের জন্য স্পন্সর্ড ইভেন্ট ছিল ওটা। তো সেখানে কোস্টাল ট্রেকিং এ আমরা চাঁদিপুর টু দীঘা কোস্টাল ট্রেক করেছিলাম, প্রায় 3 দিনের একটা ট্রেক ছিল, খুবই ভালো হয়েছিল। নতুন অভিজ্ঞতা সমুদ্রের ধার দিয়ে দিয়ে, সমুদ্রের পাশ দিয়ে দিয়ে, বীচ দিয়ে, কখনো ঝাউবনের মাঝখান দিয়ে আমরা হেঁটে হেঁটে প্রায় 11 জন মহিলা আমরা সবাই মিলে গিয়েছিলাম। সঙ্গে আমার সাপোর্টিং আরো অনেক স্টাফ অফিসার ওনারা ছিলেন। তারপরে একটু থিতু হলাম, আমি ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশন কলকাতা রাজাবাজার সায়েন্স কলেজে ওনাদের অফিস, তো ওই ওটার পরিচালনায় একটা সায়েন্স জার্নালিজমের কোর্স হচ্ছিল, তো আমি ওটা কমপ্লিট করলাম। আগেও কিছু সায়েন্স জার্নালিজমের ওয়ার্কশপ করেছি, অনেকগুলো বিষয়েতেই আমার খুব ভালো লাগে, যেমন ফটোগ্রাফি, তারপরে এই সায়েন্স জার্নালিজম, এইসব নানা রকমের ভালো লাগার বিষয় আছে আমার আর কি। তো তার মধ্যে এটা করেছি, এই সূত্রে একটু লেখালেখি, আগেও লেখালেখি করেছি, কিছু গল্প প্রবন্ধ কবিতা প্রকাশিত হয়েছে, তারপরে আবার বিজ্ঞানমূলক লেখাও লিখলাম প্রকাশিত হয়েছে, সেটা ওদের একটা জার্নাল আছে সেটাতে প্রকাশিত হয়েছে। মানে বিজ্ঞান প্রচারের জন্য কিছু কাজ করতে শুরু করেছি, তার সঙ্গে সঙ্গে ভালো লাগা তো আছেই। পরিবেশ আমার খুব ভালো লাগে, প্রকৃতি পরিবেশ নিয়ে আমি ভাবতে ভালোবাসি, করতে ভালোবাসি। আমি চাই যে এই পরিবেশ আমাদের এই সুন্দর পৃথিবীটাকে আরো সুন্দর করে যদি রেখে যেতে পারি তাহলে কতটা ভালো হবে, সেই সংক্রান্ত কাজ করতে ভালোবাসি।
1: তো আপনার গবেষণার বিষয় কি ছিল?
0: আমার গবেষণার বিষয় ছিল, আমি তো ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছি, তারপরে যখন আমি PhD করলাম ওটা হচ্ছে ন্যানো টেকনোলজি বেসড কাজ আর কি। ন্যানো টেকনোলজিতে আমার কন্ডাক্টিং পলিমার এর সাথে কার্বন ন্যানোটিউব এবং আদার কম্পোজিটস এর থার্মো ইলেকট্রিক অ্যাপ্লিকেশন ছিল, এবং হার্মফুল ডাই ডিগ্রেডেশন অ্যাপ্লিকেশন আমার ছিল PhD টপিক আর কি। তো এই বিষয়ে তো অনেক কাজই করা যায় ভবিষ্যতে, করার ইচ্ছেও আছে। আমি তো রিসার্চ করতে ভালোবাসি, ভবিষ্যতেও চাইবো যে আরো রিসার্চ করবো। গবেষণার সাথে আমি সারা জীবনে,
1: সেই সঙ্গে সঙ্গে আপনি আপনার যে ভালো লাগার কাজগুলো সেগুলো নিয়েও থাকতে চান,
0: বাড়িতে রেস্টে থাকতে বলেছিলেন তখন আমি প্রচুর প্রচুর বই পড়েছি, বিশেষ করে ভ্রমণ কাহিনী, মানে কত যে বই পড়ে শেষ করেছি আর কত যে ডকুমেন্টারিজ দেখেছি ওই সংক্রান্ত, সে আর বলে শেষ করা যাবে না।
1: বুঝতে পারছি, মানে সেগুলো থেকে আপনি অনুপ্রেরণা নিবেন। আর আপনার থেকে আমার মনে হয় যে আজকের অনুষ্ঠান শুনে অনেক মহিলায় অনুপ্রাণিত হবেন, কারণ আপনি দেখুন ছোট থেকেই বিভিন্ন রকম বাধা এসছে আপনার, সমান্তরাল ভাবে জীবনটা গেছে সেটা যায়নি, কিন্তু তার মধ্যেও আপনার মনের জোর রেখে আপনার নিজের স্বপ্নগুলো ইচ্ছেগুলো পূরণ করেছেন।
0: একদম,
1: আর সেই জন্যই দিদি আপনি আমাদের এই নিরুপমা অনুষ্ঠানের অতিথি।
0: ধন্যবাদ,
1: খুব ভালো লাগলো দিদি, আশা করি আমাদের শ্রোতা বন্ধুদেরও খুব ভালো লেগেছে, অনেক ভালো,
0: অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, এবং আমি একটা কথাই বলতে চাইবো যে সবাই কিন্তু বিশেষ করে মহিলাদের বলতে চাইবো যে স্বনির্ভর হওয়ার চেষ্টা করবেন, কারণ স্বনির্ভর হওয়াটা কিন্তু খুব জরুরি, তবেই কিন্তু নিজের স্বপ্নগুলোকে আপনি আরো বেশি করে ছুঁতে পারবেন। ধন্যবাদ,
1: অনেক ধন্যবাদ দিদি।
2: সত্যি তো, নিজের স্বপ্নগুলোকে তো ছুঁতে পারতে হবে, আর ছুঁতে পারার জন্য এই যে অনুষ্ঠানটা আপনারা শুনছিলেন, আপনাদের সঙ্গে বসে বসে আমিও শুনছিলাম আর ভাবছিলাম যে মুকুলিকা জানা চট্টোপাধ্যায় কিরকম তরতর করে ঝরঝর করে তার কথা বলে যাচ্ছেন, আর একটার পর একটা কোর্স কি অনায়াসে তিনি করে যাচ্ছেন, যেন ঠিক প্রত্যেক দিনের ডাল ভাত রাধার মতো, তাই না? তার মধ্যেই লুকিয়ে ছিল ওই ইচ্ছে আর স্বপ্ন দেখার চাবিকাঠিটা। এরকম তো আমাদের মনের মধ্যে কত ইচ্ছেই থাকে, কিন্তু সবাই কি আমরা পারি যে সেই ইচ্ছেটাকে পূরণ করার জন্য যে কোনো কিছু করতে, সবটুকু বজায় রেখে লড়াই করতে? সেটাই তো করতে।

হবে, তাহলেই দেখবেন ইচ্ছেটা পূরণ হবে। আজকে নিরুপমা অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ডক্টর মুকুলিকা জানা চট্টোপাধ্যায়ের কথা, তার সঙ্গে কথা বলেছেন আমার বন্ধু লাকি বণিক। খুব ভালো লাগলো আমারও সাক্ষাৎকারটা শুনতে, আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লেগেছে। শুনতে শুনতে মনে হচ্ছিল এই তো প্রত্যেক দিন যদি যে কোনো অনুষ্ঠান থেকে আমরা এরকম একটা ইন্সপিরেশন পেয়ে যাই, তাহলে দেখবেন আপনার মনের মধ্যে দুঃখ কষ্ট ডিপ্রেশন এগুলো অনেকটা কাটিয়ে উঠতে পারবেন। এই জন্যেই তো বলি রেডিওটা আপনার সঙ্গী হোক। আর তার জন্য আজকে যিনি আমাদের নিরুপমা, তার জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আপনি আগামী দিনেও এভাবেই আমাদেরকে সাহস যোগান আপনার কাজের মধ্যে দিয়ে। আর আরও অনেক নিরুপমা আমাদের সমাজে তাদের পরিবারকে আলো দেখাক, নিজেও আলোর পথে চলুক। আজকে বরং এই যেহেতু পাহাড় প্রকৃতি নিজেদের কথা এইসব শুনতে শুনতে না আমার একটা গান শোনাতে ইচ্ছে করছে আপনাদের। আশা করি আমার পছন্দের এই গানটা আপনাদের খারাপ লাগবে না। শুনে দেখুন তো রূপঙ্কর বাগচির কণ্ঠে এই গানটা শুনতে শুনতে বিদায় নেব। দুই বাংলার মৈত্রীর বন্ধন দৃঢ় হোক, আমাদের এই যে এপার ওপারের বন্ধন, আমাদের নিজেদের সময় নিজেদের সময়টা নিজেদের থাকুক। মহিলা মহল মহিলাদের আসর শুনতে থাকুন, সেই সঙ্গে সঙ্গে শুধু মহিলাদের মহল মহিলাদের আসর নয়, রেডিওটাকে সঙ্গে রাখুন। খুব ভালো থাকবেন সব সময়। আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রোতা মমতা।

0: এতক্ষণ শুনছিলেন মহিলাদের আসর, উপস্থাপনায় ছিলেন শ্রীতমা মুখোপাধ্যায়। এখন আরোগ্য নিকেতন। পুড়ে যাওয়া থেকে সতর্কতা, এই বিষয়ে বলেছেন ডাক্তার রূপনারায়ণ ভট্টাচার্য, সাক্ষাৎকার গ্রহণে সোমা সরকার।
1: শুরু হচ্ছে আকাশবাণীর স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের সাপ্তাহিক অনুষ্ঠান আরোগ্য নিকেতন। গত 6-12 মে ছিল ন্যাশনাল বার্ন সেফটি অ্যাওয়ারনেস উইক, সে প্রসঙ্গেই

0: প্রতিনিধি সোমা সরকারের সঙ্গে কথা বলেছিলেন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্লাস্টিক সার্জারির বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার রূপ নারায়ণ ভট্টাচার্য।
1: ডক্টর ভট্টাচার্যের কাছে যেটা প্রথমে জানতে চাইবো যে এই যে বার্ন, মানে এই যে পুড়ে যাওয়া, কি কিভাবে হতে পারে?
2: প্রথমেই বলি যে বার্ন বা পুড়ে যাওয়া এটি বিভিন্ন রকমের হতে পারে এবং এর যে ক্লাসিফিকেশন বা শ্রেণীকরণ এটি বিভিন্নভাবে হতে পারে। একটি হচ্ছে অ্যাক্সিডেন্টাল বার্ন, একটি হচ্ছে হোমিসাইডাল বার্ন, একটি হচ্ছে সুইসাইডাল বার্ন। অ্যাক্সিডেন্টাল বার্ন আমরা সাধারণভাবে দেখি বয়স্ক লোকেদের, মানে ডোমেস্টিক লেভেলে দেখি বয়স্ক লোকেদের খুব কমন হচ্ছে। বয়স্ক যারা আছেন তারা পুজো করার সময় যখন উঠে দাঁড়ান নিচে প্রদীপ জ্বলে এবং সেই প্রদীপ থেকে কিন্তু আগুন লেগে যায় এবং এটি খুব কমন। আর অ্যাক্সিডেন্টাল বার্ন হয় ইন্ডাস্ট্রিয়াল বার্ন, ছেলেদের যে বার্ন হয় সেটি সাধারণত ইন্ডাস্ট্রিয়াল বার্ন, বিভিন্ন কল কারখানাতে অ্যাক্সিডেন্ট বা অসাবধানতাবশত যেভাবে পুড়ে যায় সেটি হচ্ছে অ্যাক্সিডেন্টাল ইন্ডাস্ট্রিয়াল বার্ন। সুইসাইডাল বার্ন আমরা জানি সাধারণত কোনো কারণে, প্রেম বা ভালোবাসাজনিত কোনো ব্যাপারে বা অন্যান্য কোনো ব্যাপারে, হতাশাজনিত ব্যাপারে কেউ কেউ নিজের গায়ে আগুন লাগান। হোমিসাইডাল বার্ন আমাদের দেশে খুবই হয়, এটি সাধারণত আমরা দেখি যে ডাউরি সিস্টেমের এটি কুফল, বিভিন্ন কারণে মতানৈক্য হলে, পারিবারিক মতানৈক্য অথবা কোনো সামাজিক মতানৈক্য হলে সেই হোমিসাইডাল বার্ন, অর্থাৎ কিনা কাউকে বলপূর্বক বশত তার গায়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এই যে বিভিন্ন রকমের বার্ন হয়, তাছাড়াও বার্নের আরেকটি ক্লাসিফিকেশন আছে থ্রু দ্য এজেন্টস অফ বার্ন, তার মানে যা দিয়ে পুড়ে যায়। এর আবার কয়েকটি ভাগ আছে, যেমন একটি হচ্ছে ফ্লেম বার্ন বা সাধারণ আগুন লেগে হয়, একটি হচ্ছে ইলেকট্রিক বার্ন, অর্থাৎ কিনা যদি ইলেকট্রিকের কোনো পয়েন্টের সংস্পর্শে মানুষের শরীর আসে সেখান থেকে ইলেকট্রিক বার্ন হয়। এই ইলেকট্রিক বার্ন আবার দুরকম, একটা হচ্ছে লো ভোল্টেজ বা ডোমেস্টিক যে বার্ন, আরেকটি হচ্ছে হাই ভোল্টেজ বার্ন, যেমন আকাশে বিদ্যুৎ যদি চমকায় সেটি যদি কোনো শরীরের সংস্পর্শে আসে সেই বার্ন হয়, অথবা হাই টেনশন লাইন যে যায় সেইখানে যারা কাজ করেন শ্রমিক যারা ভাই আমাদের, তাদের এই বার্ন হয়, সেটি হাই ভোল্টেজ ইলেকট্রিক বার্ন। আর একটি বার্ন হয় সেটি হচ্ছে কেমিক্যাল বার্ন। এই কেমিক্যালের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে যে অ্যাসিড ইঞ্জুরি, সাধারণত একে বলে যে হোমিসাইডাল যে অ্যাসিড ইঞ্জুরি, মানে যে অ্যাসিড কারো গায়ে বা শরীরের কোনো অংশের ওপর ছুড়ে দেওয়া হয় ফর দি পারপাস অফ মেকিং এ গ্রিভাস হার্ট। গ্রিভাস হার্ট মানে তার শরীরের কোনো পার্মানেন্ট ড্যামেজ করে দেওয়ার কারণে, সাধারণত ডোমেস্টিক অ্যাসিড বা এবং অথবা সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয়। এছাড়াও বিভিন্ন রকমের কেমিক্যাল বার্ন আছে, সেগুলি সাধারণভাবে হয় ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জুরি। তো এই হলো বিভিন্ন রকম বার্নের ক্লাসিফিকেশন বা ভাগ। এছাড়াও আরেকটি যে ক্লাসিফিকেশন আছে সেটি হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ডেপথ অফ ইঞ্জুরি, তার মানে শরীরের কত গভীর অবধি সেই ক্ষত বা ড্যামেজ হয়েছে, সেটি বিভিন্ন গ্রেড আছে বা ডিগ্রি আছে, যেমন ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি বার্ন। সাধারণভাবে ফার্স্ট ডিগ্রি বার্ন হচ্ছে খুবই সুপারফিশিয়াল, মানে শরীরের জাস্ট মানে ত্বকের ওপরের অংশটা শুধু নষ্ট হয়। সেকেন্ড ডিগ্রি বার্ন হচ্ছে যে ত্বকের বেশ গভীর অংশ অবধি সেটি নষ্ট হয়। থার্ড ডিগ্রি বার্ন হচ্ছে পুরো ত্বকের সম্পূর্ণ গভীরতা অবধি এবং তার নিচে যে মাংসপেশী আছে সেই মাংসপেশী অবধি ক্ষতি হয়, এবং ফোর্থ ডিগ্রি বার্ন হচ্ছে একেবারে হাড় অবধি পুড়ে যায়। থার্ড ডিগ্রি বার্ন সাধারণত ইলেকট্রিক এবং কেমিক্যাল বার্নে হয় এবং ফোর্থ ডিগ্রি বার্ন সাধারণভাবে হাই ভোল্টেজ ইলেকট্রিক কারেন্ট দ্বারা হয়।
1: ডক্টর ভট্টাচার্য, আপনি খুব ভালোভাবে বুঝিয়ে দিলেন মানে কি কিভাবে বার্ন হতে পারে এবং কতটা ক্ষতি হতে পারে সেটাও বললেন, কিন্তু এই যে বললেন আপনি নানানভাবে পুড়ে যাওয়ার ঘটনা, সেক্ষেত্রে সব থেকে ক্ষতিকর কোনটা হয়?
2: ক্ষতিকরের দিক থেকে দেখতে গেলে আমাদের দুটো দিকে দেখতে হবে। একটি হচ্ছে যে এক্সটেন্ট অফ বার্ন ইঞ্জুরি, সাধারণভাবে যে ফ্লেম বার্ন হয় সেটি যদি শরীরের 30% বা 40% বেশি হয় শরীরের, তাহলে কিন্তু তাকে বাঁচানো মুশকিল হয়। আর এরিয়া ওয়াইজ যদি ক্ষতিকর সবচেয়ে বলেন, তাহলে সেই অর্থে বলতে গেলে অ্যাসিড বার্নকে আমরা বলি বা কেমিক্যাল বার্নকে ক্ষতিকর বলা হয়। তার কারণ হচ্ছে যে ডেপথ অফ বার্ন কতটা সেটা কিন্তু প্রথম থেকে যতই ট্রিটমেন্ট করুক সেটা কন্ট্রোল করা খুব মুশকিল হয়, কারণ শরীরের গভীরে গিয়ে সেই বার্ন ইঞ্জুরি হয়। তাছাড়াও হাই ভোল্টেজ ইলেকট্রিক বার্ন যেটি হয় সেটিও ভয়ঙ্কর ক্ষতিকর হতে পারে, ইনফ্যাক্ট সেক্ষেত্রে ইনস্ট্যান্টেনিয়াস ডেথ, অর্থাৎ কিনা তাৎক্ষণিক মৃত্যু পর্যন্ত হতে পারে। কাজেই সমস্ত রকম বার্নই ক্ষতিকর, এটা ডিপেন্ড করে তার কতটা হয়েছে এবং কিভাবে হয়েছে এবং কোন জায়গায় হয়েছে তার উপর। সাধারণভাবে অল্প একটু অ্যাসিড যদি মুখের ওপরও ঢেলে দেওয়া হয়, যেটাকে ভিট্রিওলেজ বলা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে খুব কমন হয় যে সে পেশেন্ট দৃষ্টিশক্তি

0: হয়, তার চোখ পুড়ে যায় এবং চোখের সমস্ত অংশটা নষ্ট হয়ে গিয়ে অন্ধত্বের শিকার হয়। কাজেই এইভাবেই সবগুলিই খুব ক্ষতিকর, সেটা নির্ভর করছে যে কতটা অংশ পুড়েছে এবং কোন অংশটা পুড়েছে তার উপরে।
1: এই যে ধরুন পুড়ে গেল মানুষের, যে কোনো অসতর্কভাবে বা অন্য কোনো কারণে, সেখানে প্রাথমিকভাবে তারা কি করবে হাসপাতালে পৌঁছানোর আগে?
0: এক্ষেত্রে বলি, তখন দৌড়াদৌড়ি না করে তখন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শুয়ে পড়তে হয়, এবং যদি হাতের কাছে কোনো ভারী কিছু থাকে, ভারী কম্বল বা ভারী লেপ বা ওই জাতীয় ভারী কিছু, সেটা দিয়ে চাপা দিতে হয়। অর্থাৎ আগুনের অক্সিজেন সাপ্লাইটা যদি কেটে দেওয়া হয় তাহলে সেই আগুনটি নিভে যাবে। আর যদি ইলেকট্রিক বার্ন হয় তাহলে সঙ্গে সঙ্গে রুগীকে রেস্কিউ করে, অর্থাৎ কিনা মেইন লাইন, সেই লাইনটি অফ করে তারপরে রুগীকে রেস্কিউ করে তাকে শুয়ে দিতে হয় এবং সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকা বা হাসপাতালের সাথে যোগাযোগ করতে হয়। যদি কেমিক্যাল বার্ন হয় সেটা যেখানেই হোক, রুগীকে রেস্কিউ করার জন্য প্রথমেই তার যে অংশে সেই কেমিক্যালটি লেগেছে সেই জায়গাটিতে প্রচুর পরিমাণ রানিং ওয়াটার বা ফ্লোয়িং ওয়াটার দিয়ে সেই জায়গাটি, ক্ষতটি ধুয়ে দিতে হয়, এবং সেখানে যেন ভুলেও যে অ্যাসিড দিয়ে হয়েছে যেহেতু, সেই জন্য সেখানে কোনো অ্যালকালি দেওয়া সেইটি যেন না করা হয়। তাতে কিন্তু টিস্যুর ড্যামেজ অর্থাৎ কিনা ক্ষতি আরও অনেক বেশি হয়। এই প্রসঙ্গে বলে রাখি, আমরা খুব কমনলি দেখি যারা পুড়ে গেছেন তাদের সারা শরীরে অনেকেই টুথপেস্ট লাগান এবং নানা রকমের আরও অনেক কিছু লাগান, যেগুলি কিনা চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু অ্যাকসেপ্টেবল নয় এবং তাতে উপকারের থেকে ক্ষতি হয় বেশি। ঠান্ডা জল ঢালতে হয়, যে কোনো রকমের বার্ন যদি হয় সেই অংশে ক্ষতে, সেটা অ্যাসিড বার্নই হোক অথবা ফ্লেম বার্নই হোক অর্থাৎ কিনা আগুনই হোক, সেই অংশে প্রচুর পরিমাণে ঠান্ডা জল ঢালতে হয়, তাতে করে তাৎক্ষণিকভাবে ড্যামেজ কম হয়। তাছাড়াও অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডাক্তারের সাথে যোগাযোগ করা এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হয়।
1: আপনি কথা প্রসঙ্গে বলেছিলেন যে মুখে যদি অ্যাসিড লাগে, যেটা হয় মানুষ অন্ধ হয়ে যেতে পারেন, মানে সেটা তো বিরাট ক্ষতির দিক। আর তাছাড়াও আগুনে শরীরের কোন কোন অংশে মারাত্মক ক্ষতি হতে পারে, আর আপনি পোড়ার একটা পার্সেন্টেজের কথা বলেছিলেন, যদি একটু বুঝিয়ে দেন।
0: আমরা শরীরকে সাধারণভাবে 100% ধরি এবং এই 100% যে পার্সেন্টেজ অফ বার্ন হয় সেই অংশটির উপর ডিপেন্ড করে সেই বার্নের সিভিয়ারিটি কতটা। যেমন ধরুন শরীরকে যদি 100 ভাগ হয়, তার যদি 20% পুড়ে যায়, তার যদি 30% পুড়ে যায়, তার যদি 40% পুড়ে যায়, তো সেই অনুযায়ী তার সিভিয়ারিটি অফ বার্ন ডিপেন্ড করে। যদি দেখা গেছে বিভিন্ন রকম স্ট্যাটিস্টিক্যাল সার্ভে করে যে যদি 40% বার্নের বেশি হয় শরীরে, তাহলে কিন্তু তার সমূহ বিপদ, কারণ তার পোস্ট বার্ন কমপ্লিকেশন নানা রকম হয় এবং তা থেকে তাকে বাঁচানো খুবই মুশকিল হয়। এছাড়াও যদি বয়স্ক রোগী হন, বিশেষ করে তাদের বয়স যদি 60 বছরের ওপর হয়, তাহলে অনেক সময় দেখা যায় যে অল্প বার্ন হলেও, অল্প অংশ হলেও, ইভেন যদি 20% বার্নও হয়, তাহলেও কিন্তু তাদের পক্ষে খুবই বিপজ্জনক। এই প্রসঙ্গে বলে রাখি, কোমরবিডিটি কিন্তু এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। যেমন অনেকটা বার্ন হলেও তার যদি কোনো কোমরবিডিটি না থাকে এবং সুপারফিশিয়াল বার্ন হয়, তাহলে কিন্তু সেই পেশেন্ট সুস্থ হয়ে যান। উল্টো দিকে আবার যদি অল্প বার্ন হয়, অল্প পার্সেন্টেজ অফ বার্ন হয়, কিন্তু তার যদি ডায়াবেটিস থাকে, তার যদি কিডনির প্রবলেম থাকে, তার যদি লাংসের প্রবলেম থাকে, অর্থাৎ কিনা কো সিগনিফিক্যান্ট কোমরবিডিটি থাকে, তাহলে কিন্তু অল্প বার্ন হলেও তার পক্ষে সেটি বিপজ্জনক হতে পারে। আর ইলেকট্রিক বার্নের ক্ষেত্রে বলে রাখি, যদি স্পেশালি কার্ডিয়াক পেশেন্ট হন বা অন্য কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে অল্প পরিমাণ ইলেকট্রিক বার্ন হলেও কিন্তু তার পক্ষে সেটি বিপজ্জনক হতে পারে। কিছু কিছু এরিয়া, যেমন বিশেষ করে মুখমণ্ডলের বার্ন যদি হয়, তাহলে কিন্তু এটি খুবই বিপজ্জনক হতে পারে। এক্ষেত্রে বলি, ইনহেলেশন ইঞ্জুরি বলে একটা টার্মস আছে, যেমন আমরা যেগুলি সাধারণত সুইসাইডাল বার্ন দেখি, অর্থাৎ কিনা আত্মহত্যার উদ্দেশ্যে যে বার্ন করা, তারা করেন কি, তারা সাধারণত একটা ছোট জায়গায়, খুব কমনলি হয় বাথরুম বা রান্নাঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে সেইখানে তারপরে নিজের গায়ে আগুন দেন। এবার এক্ষেত্রে হয় কি, ওই অল্প ছোট পরিসরে যে ঘরে যে প্রচণ্ড ধোঁয়া উৎপন্ন হয়, সেই ধোঁয়া কিন্তু লাংসে যায়, অর্থাৎ কিনা নিঃশ্বাসের সাথে ফুসফুসে পৌঁছায়, এবং সেক্ষেত্রে আগুনে পুড়ে যাওয়ার সাথে সাথে তার সেই বিষাক্ত যে ধোঁয়া যে শরীরের ভেতর ঢুকছে বা ফুসফুসের ভেতর ঢুকছে, এই দুটো ক্ষেত্র দিয়েই কিন্তু তার শরীরে একটা ড্যামেজ হয়। এটাকে বলে ইনহেলেশন ইঞ্জুরি। এবার এছাড়াও যে অ্যাসিড ইঞ্জুরি যেগুলো হয়, অ্যাসিড বার্ন যাকে আমরা ভিট্রিওলেজ বলি, অর্থাৎ কিনা শরীরে কোনো পার্মানেন্ট ড্যামেজ করে দেওয়ার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে সেই রোগীর ওপরে বা সেই ব্যক্তির ওপরে যে অ্যাসিড ছোড়া হয় তাকে বলা হয় ভিট্রিওলেজ। এবার

0: ভিট্রিওলাইজ সাধারণত করে দেওয়া হয় কিন্তু মুখে, মানে ভিট্রিওলাইজের জন্য যে ড্যামেজ করা হয়, দ্য পারপাস অফ ভিট্রিওলাইজ ইজ টু মেক এ পার্মানেন্ট ডিফর্মিটি অফ ফেস, অর্থাৎ কিনা মুখমণ্ডলের বিকৃতি করে দেওয়ার জন্যই সেই ভিট্রিওলাইজ করা হয়। সেক্ষেত্রে আমরা খুব কমনলি দেখি যে চোখের যে ড্যামেজ হয় সেই ড্যামেজটি কিন্তু সবচেয়ে মারাত্মক হয়, অর্থাৎ কিনা বেশিরভাগ ক্ষেত্রে সেই চোখের দৃষ্টিশক্তি আর থাকে না। তো সেই জন্য বলছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বার্ন হয়। এছাড়াও আরেকটি আছে হ্যান্ড বার্ন। এবার হ্যান্ড বার্ন যদি হয় হাত, আমাদের যে মানুষ আমরা যে বাঁচি বিভিন্ন কাজকর্ম করি, যদি কর্মক্ষমতা ডিপেন্ড করে হাতের ফাংশনের ওপর, এবার সেই হাত যদি ডিপ সেকেন্ড ডিগ্রি বার্ন হয়, সেই বার্নের কিন্তু হাতে পার্মানেন্ট ডিফর্মিটি বা ডিসফিগারমেন্ট হয়, তাতে কর্মক্ষমতা কমে যায়।
1: ডক্টর ভট্টাচার্য, এই যে বার্নের কারণে চিকিৎসা, সেটা কতটা দীর্ঘমেয়াদী হয় আর মানুষ কতটা স্বাভাবিক হয়ে আসতে পারেন?
0: সেটি নির্ভর করে তার কতটা অংশ পুড়ে গেছে তার উপরে। এবার সাধারণভাবে বার্ন হলে প্রথম 3 সপ্তাহ বা 4 সপ্তাহ আমরা কিন্তু তাদের বিভিন্নভাবে ট্রিটমেন্ট করি, অর্থাৎ কিনা তাকে স্যালাইন দেওয়া হয়, তাকে ওষুধ দেওয়া হয়, দীর্ঘ সময় ড্রেসিং করা হয় এবং প্রাথমিকভাবে কিছু সার্জারিও করা হয়। এই সার্জারি বার্নের ক্ষেত্রে কিন্তু সার্জারির একটি ডেফিনিট রোল আছে। প্রাথমিক অবস্থায় আমাদের সার্জারির উদ্দেশ্য থাকে তার শরীরের যে পোড়া যে অংশগুলি, অর্থাৎ কিনা যে বার্ন টিস্যু থাকে সেইগুলিকে বাদ দিয়ে সেই অংশে যদি স্কিন গ্রাফটিং করে দেওয়া হয়, স্কিন গ্রাফটিং মানে তারই শরীরের অন্য অংশ থেকে চামড়া নিয়ে সেইখানে লাগানো হয়। কোনো কোনো ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রেই সেইটা করা যায় না, যদি অনেকটি অংশ পুড়ে যায়। সেই সব ক্ষেত্রে পেশেন্টকে অ্যান্টিবায়োটিক ফ্লুইড বা স্যালাইন এইসব দিয়ে রেগুলার ড্রেসিং করে, ফিজিওথেরাপি করে, যখন ঘায়ের কন্ডিশন একটু ইম্প্রুভ করে, স্কিন গ্রাফটিং করার মতো হয়, তখন তাকে স্কিন গ্রাফটিং করা হয়। একটি হচ্ছে আর্লি স্কিন গ্রাফটিং, আরেকটি হচ্ছে ইন্টারমিডিয়েট স্কিন গ্রাফটিং বা লেট স্কিন গ্রাফটিং। তাছাড়াও আমরা যখন যদি কোনো

0: ডিফর্মিটি মানে অঙ্গ বিকৃতি, সেই অঙ্গ বিকৃতি হতে পারে বিভিন্ন জায়গায়, চোখে হতে পারে, মুখে হতে পারে, ঘাড়ে গলায় হতে পারে, হাতে হতে পারে, পায়ে হতে পারে, বিভিন্ন জায়গায়, অর্থাৎ কিনা কারেকশন অফ ডিফর্মিটি। কাজে এই ক্ষেত্রে সার্জারি করা হচ্ছে ফর কারেকশন অফ পোস্ট বার্ন ডিফর্মিটি। এবার এক্ষেত্রে বিভিন্ন রকম সার্জারি করা হয়, সেই ডিফর্মিটি কারেকশন করে তার মধ্যে প্লাস্টিক সার্জারি করে যতটা পারা যায় তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এক্ষেত্রে দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে ফাংশনাল, অর্থাৎ কিনা তার কর্মক্ষমতা ফিরিয়ে দেওয়া যাতে সে নিজের কাজ নিজে করতে পারে, আরেকটি হচ্ছে কসমেটিক বা অ্যাস্থেটিক, অর্থাৎ কিনা তাকে মানে অন্তত দেখতে যাতে তাকে অ্যাকসেপ্টেবল হয়, যাতে সামাজিকভাবে সে গ্রহণীয় হয়। আর দীর্ঘমেয়াদি তো বটেই, এই চিকিৎসা দীর্ঘমেয়াদি এবং বারবার একাধিকবার বেশিরভাগ ক্ষেত্রে বেশ কয়েকবার অপারেশন করতে হয়। শুধু অপারেশনই না, অপারেশনের পরে ফিজিওথেরাপি এবং দাগ যাতে কম হয় সেই উদ্দেশ্যে আরও কিছু চিকিৎসা, বিশেষ চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা হয়। তবে সব রকম চিকিৎসা পদ্ধতি কিন্তু সরকারি হাসপাতালে বিনামূল্যে করা হয়, কাজেই এটি প্রাইভেট সেক্টরেও করা হয়, তবে সেটি খুব এক্সপেন্সিভ বা খরচ সাপেক্ষ, কিন্তু একই স্ট্যান্ডার্ডের ট্রিটমেন্ট আমরা কিন্তু করি সরকারি হাসপাতালে এবং সেখানে এর সাহায্য নেওয়া যায় সম্পূর্ণ বিনামূল্যে।
1: এতক্ষণ শুনলেন ন্যাশনাল বার্ন সেফটি অ্যাওয়ারনেস উইক নিয়ে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার রূপনারায়ণ ভট্টাচার্যের সাক্ষাৎকার। তার সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি সোমা সরকার। আর এই সঙ্গে শেষ হলো আজকের আরোগ্য নিকেতন। কথা হবে আগামী অনুষ্ঠানে।

0: শেষ হলো আরোগ্য নিকেতন, এখন শুনবেন ঢাকার চিঠি।
1: আকাশবাণী মৈত্রী ঢাকার চিঠি পাঠিয়েছেন প্রসার ভারতীর বিশেষ সংবাদদাতা নভল সাং পারমার। 2024 সালে আইনজীবী খুনের ঘটনায় অভিযুক্ত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের আবেদন বাংলাদেশের হাইকোর্ট গত রবিবার খারিজ করে দিয়েছে। 2024 সালে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে রক্তক্ষয়ী সংঘর্ষে আইনজীবী সৈফুল ইসলাম আলিফ খুন হয়েছিলেন, তবে তখন চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী পুলিশে হেফাজতে ছিলেন। প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী ঢাকার বিমানবন্দরে একটি দেশদ্রোহ সংক্রান্ত মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে জাতীয় পতাকাকে অবমাননা করার অভিযোগ আনা হয়। চিন্ময় কৃষ্ণের স্বাস্থ্য সমস্যার কারণ দেখিয়ে তার আইনজীবী জামিনের আবেদন করেছিলেন, কিন্তু সরকারি আইনজীবী অভিযোগের গুরুত্বের ভিত্তিতে তার বিরোধিতা করেন। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে একটি গাড়ির ভেতর থেকে বাংলাদেশের চট্টগ্রামের রাঙ্গুনিয়ার প্রবাসী চার ভাইয়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোররাতে ওমানের মুলাদ্দা এলাকা থেকে তাদের দেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের আব্দুল মজিদের চার ছেলে মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ সিরাজ এবং মোহাম্মদ শহীদ। ওমানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের তথ্য অনুসারে জানা গেছে, মুলাদ্দার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ওই চার ভাই বার্কা এলাকায় গিয়েছিলেন। রাত 8টার পর ওই চার ভাইয়ের একজন বার্কা এলাকায় থাকা তাঁদের এক স্বজনকে ভয়েস মেসেজ করে বলেন তারা খুবই অসুস্থ, গাড়ি থেকে বের হতে পারছেন না। তারা সেই সময় যেখানে ছিলেন সেই এলাকার লোকেশনও পাঠান। এর মধ্যেই রাতে মুলাদ্দা এলাকায় পার্ক করে রাখা গাড়িটির ভেতরে চারজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে জানান দুই প্রবাসী বাংলাদেশি নাগরিক। এরপর পুলিশ এসে দরজা খুলে স্থানীয় সময় রাত 2 নাগাদ তাদের মৃতদেহ উদ্ধার করে। মনে করা হচ্ছে অসুস্থ বোধ করায় চিকিৎসার জন্য ক্লিনিকটির সামনে গাড়ি নিয়ে গিয়েছিলেন চার ভাই। তাদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। ওমানের কর্তৃপক্ষ প্রাথমিক তদন্তে জানিয়েছে গাড়িটির ইঞ্জিন সম্ভবত দীর্ঘক্ষণ ধরে চালু ছিল, এর ফলে গাড়ির শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এসি থেকে বিষাক্ত গ্যাস বের হয়ে থাকতে পারে। তবে পুলিশ জানিয়েছে ময়নাতদন্ত এবং চিকিৎসার রিপোর্ট পাওয়ার পরই তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পারিবারিক সূত্রে জানা গেছে নিহত ভাইদের মধ্যে দুজন ছিলেন অবিবাহিত। দেশে ফেরার জন্য কেনাকাটা শেষে শুক্রবারই তাদের বাংলাদেশে ফিরে আসার কথা ছিল। তাদের মৃতদেহ বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হৃদযন্ত্রের একটি ধমনীতে ত্রুটি ধরা পড়ায় জরুরি ভিত্তিতে তার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় এবং স্টেন্ট বসানো হয়। বঙ্গভবনের প্রেস উইং জানিয়েছে

মঙ্গলবার রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার স্টিফেন হলির তত্ত্বাবধানে এই চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন আধিকারিকেরা। তিনি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এর আগে 2023 সালের অক্টোবর মাসে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ওপেন হার্ট সার্জারি হয়। এরপর থেকে হৃদরোগজনিত জটিলতার জন্য তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন। উল্লেখ্য, ফলো আপ চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য গত 9 মে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন লন্ডনের উদ্দেশ্যে রওনা হন। আগামী 18 মে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে। মধ্যপ্রাচ্যে অশান্তির পাশাপাশি সংস্কার প্রক্রিয়া স্লথ গতির প্রেক্ষিতে ক্রেডিট রেটিং সংস্থা ফিচের তালিকা বাংলাদেশের অবনমন ঘটেছে। আগামীতে ওই দেশের সম্ভাব্য অর্থনৈতিক পরিস্থিতির সম্পর্কে এখন নেতিবাচক পূর্বাভাস দিচ্ছে ফিচ। এর আগে বাংলাদেশের অর্থনৈতিক চালচিত্র বিচার করে ফিচ তাকে মোটামুটি সুস্থিত অর্থনীতির তালিকায় রেখেছিল। বুধবার হংকংয়ে প্রকাশিত ফিচের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে থাকা নাগরিকদের পাঠানো অর্থের উপর বাংলাদেশের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল। এর পাশাপাশি ওই দেশ জ্বালানির ক্ষেত্রে বিপুলভাবে আমদানি নির্ভর। এই আমদানির 15% হয়ে থাকে মধ্যপ্রাচ্য থেকে, যে অঞ্চলটি বর্তমানে সংঘাতদীর্ণ। বাংলাদেশে অর্থনৈতিক সংস্কার প্রক্রিয়া ধীর গতিতে চলাও উদ্বেগের বিষয় বলে ফিচ মনে করে। বাংলাদেশে হামের প্রাদুর্ভাব আরও ভয়াবহ রূপ নিয়েছে। সেদেশের স্বাস্থ্য দপ্তর DGHS-এর দেওয়া পরিসংখ্যান অনুসারে মঙ্গলবার এই রোগে আরও 9 জনের মৃত্যু হয়। এর ফলে হাম এবং হামের উপসর্গ নিয়ে মঙ্গলবার পর্যন্ত মৃত রোগীর মোট সংখ্যা দাঁড়ায় 424 জনে। সোমবার সকাল 8টা থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত নথিভুক্ত হওয়া মৃতদের মধ্যে 3 জন হামে আক্রান্ত ছিলেন এবং বাকি 6টি শিশু হামের মতো উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে 3টি মৃত্যুর ঘটনায় ঢাকা বিভাগের। একই সময় বাংলাদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ 87 জন নতুন করে নিশ্চিত হওয়া হামের রোগী এবং 1,105 জন সন্দেহভাজন রোগীকে শনাক্ত করেছে। গত 15 মার্চ থেকে এ পর্যন্ত বাংলাদেশ জুড়ে মোট 7,024 জন হামে আক্রান্ত হয়েছেন এবং 51,567 জনের মধ্যে সংক্রমণের সন্দেহ দেখা দিয়েছে। সরকারি পরিসংখ্যান অনুসারে মার্চের মাঝামাঝি থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে বাংলাদেশের 36,881 শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে 32,877 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। হামের এই প্রাদুর্ভাবের জেরে বাংলাদেশের টিকাদান কর্মসূচি নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট আধিকারিকরা এই সংকটের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময় নীতিগত ব্যর্থতা এবং টিকা ক্রয়ের ক্ষেত্রে বিলম্বকেই দায়ী করছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বর্তমান পরিস্থিতিকে বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন,

রহমানের সঙ্গে সরাসরি আলোচনা করেছেন এবং তদন্ত প্রক্রিয়াটি বিশ্বাসযোগ্য হবে বলে আশ্বস্ত করেছেন। এর আগে বাংলাদেশের স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরীও বলেছিলেন যে মৃত্যুর পেছনে কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, 2024 এবং 2025 সালের মধ্যে হাম এবং রুবেলার টিকার দীর্ঘস্থায়ী সংকট এবং টিকাদান কর্মসূচিতে বিঘ্ন ঘটায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO টিকার মজুদ ফুরিয়ে যাওয়া, নিয়মিত টিকাদান কর্মসূচির আওতা কমে যাওয়া এবং 2020 সালের পর দেশব্যাপী কোনো সম্পূরক টিকাদান প্রচারাভিযান না হওয়াকে এই প্রাদুর্ভাবের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে। চলতি বছরে পুরুষদের ICC T20 ক্রিকেট বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর বিতর্কিত সিদ্ধান্তের বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। সেদেশের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রকের প্রশাসনিক কাজকর্ম বিষয়ক অতিরিক্ত সচিব ডক্টর AKM ওয়ালিউল্লাহ এই কমিটির নেতৃত্ব দেবেন। বাকি 2 সদস্য হলেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক হাবিবুল বাশার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ক্রীড়া আয়োজক ফয়সাল দস্তাগীর। 15 দিনের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কমিটিকে। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে ভারত এবং শ্রীলঙ্কার যৌথ আয়োজনে সংগঠিত পুরুষদের ICC T20 ক্রিকেট বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে নির্ধারিত বাংলাদেশের ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরিয়ে দেওয়ার অনুরোধ ICC খারিজ করায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন সেদেশের ক্রিকেট বোর্ডের তদানীন্তন প্রধান আমিনুল ইসলাম। তাঁদের এই সিদ্ধান্তে বিশ্ব জুড়ে সমালোচনা ঝড় ধেয়ে আসে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 11 সদস্যের অ্যাডহক কমিটির বর্তমান প্রধান এবং প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল বাংলাদেশের এই সিদ্ধান্তকে একেবারেই অসঙ্গত বলে উল্লেখ করেছিলেন। ঢাকার চিঠি শেষ হল। এটি পাঠিয়েছেন প্রসার ভারতীর বিশেষ সংবাদদাতা নভেল সাং পারমার।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com।
2: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গের দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা maitrikatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে

0: সমস্যা হয়।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
0: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15, বাংলাদেশ সময় 7:45। বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

কাছের তুমি, ঘনিয়ে এসো প্রাণে, আমার মধ্যে তারে জাগাও, কেউ জানে না জানে। কেমন আছেন আমার দুই বাংলা শ্রোতা বন্ধুরা? স্বর্ণালী সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের সান্ধ্য আসর আজ সন্ধ্যায়। প্রতি সন্ধ্যার মতো আজও এই আসর জুড়ে থাকবে বেশ কিছু মন ভালো করে দেওয়া গান, সাথে কথা বিরতিতে থাকব আমি কিছু গল্প কিছু তথ্য নিয়ে। আমি মাধবীলতা সাহা, সঙ্গ নেব আপনার সন্ধে বেলার চা বা কফির, অথবা সঙ্গী হব কাজ ফেরতা ঘরমুখী আপনার এই ক্লান্ত সময়টার। আর সেই ক্লান্তিটাকে সরিয়ে দিতে, সময়টাকে সাজিয়ে দিতেই তো রেখেছি বাছাই করা বেশ কিছু গান আপনার জন্য। তাহলে কথা দিয়ে শুষ্কতা বাড়ানো নয়, নিয়ে আসি গানের আর্দ্রতা। মোহিনের ঘোড়াগুলি

আজ শনিবারের সন্ধেবেলা। না না, শনিবারের বারবেলার মতো ভয়ঙ্কর কিছু বোঝাতে চাইছি না, তবে বলতে পারেন এমন সন্ধ্যায় মনটা একটু রহস্যের সন্ধানে বেরিয়ে পড়তে চাইছে বইকি। তবে রজনী সেন স্ট্রিট বা হ্যারিসন রোডের দিকে আজ যাব না, সত্যের সন্ধানে আজ পাড়ি দেব ঊনবিংশ শতকে। ঊনবিংশ শতকের শেষ দিকের এই কাহিনী। বেঙ্গল পুলিশের দফতরে কাজে ডুবে আছেন দুই বাঙালি সাব ইন্সপেক্টর, কাজী আজিজুল হক ও হেমচন্দ্র বসু। দুজনেই গভীর পর্যবেক্ষণে নিমগ্ন অপরাধ বিজ্ঞানের একটি বিশেষ বিষয় নিয়ে। চারদিকে ছড়ানো আঙুলের ছাপের নমুনা, সেসব দিয়েই মূলত একটা নতুন সিস্টেম শুরু করার ভাবনায় ছিলেন তারা। কাজ যতই এগোচ্ছে ততই উত্তেজনা চেপে বসেছে তাদের ভেতরে। হঠাৎই এলো সেই মুহূর্ত, তৈরি করা হয়েছিল অপরাধী শনাক্তকরণের নতুন পদ্ধতি, যা গোটা বিশ্বের সামনে এলো ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন নামে। এদিকে তৎকালীন সময়ে ব্রিটিশ বেঙ্গল পুলিশের আইজি ছিলেন এডওয়ার্ড রিচার্ড হেনরি। তিনি ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গবেষণার জন্য নিয়োগ করেছিলেন এই দুই বাঙালি প্রতিভাকে, একজন গণিতবিদ কাজী আজিজুল হক এবং অন্যজন হেমচন্দ্র বসু। দুজনে মিলে 7,000 ফিঙ্গারপ্রিন্টের এক বিশাল সংগ্রহ গড়ে তোলেন আর অনেক পরিশ্রম করে একটা গাণিতিক সূত্র দাঁড় করালেন, যেটা দিয়ে ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের মাধ্যমে মানুষ শনাক্ত করা যায়। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে অনেকেই আগে কাজ করেছেন, কিন্তু এর প্র্যাকটিক্যাল ইউজ কিভাবে যাচাই করা যায়, এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিভাবে মানুষকে আলাদা করে শনাক্ত করা যায়, সেটা প্রথম আবিষ্কার করেছেন আমাদের কাজী আজিজুল হক। যদিও এই পদ্ধতির নাম হওয়ার কথা ছিল বস হক আইডেন্টিফিকেশন সিস্টেম, কিন্তু তার বদলে এর নাম হয়ে গেল হেনরি ক্লাসিফিকেশন সিস্টেম। মূলত হেনরি সাহেব নিজেই সবার কাছে প্রচার শুরু করলেন যে এই ফিঙ্গারপ্রিন্ট ডিটেকশন সিস্টেম আবিষ্কার করেছেন উনি নিজেই, এমনকি কাজী আজিজুল হককে কোন রকম স্বীকৃতি দিতেই অস্বীকার করলেন। এর মাঝে লুকিয়ে হেনরি সাহেব একটা পেপারও পাবলিশ করে ফেললেন নিজের নামে। আর এইভাবেই বাংলাদেশের আজিজুল হক আবিষ্কৃত সিস্টেমের নাম হয়ে গেল হেনরি ক্লাসিফিকেশন সিস্টেম। এ তো এক পরিষ্কার বঞ্চনা, অপরাধ। তবে এমন কত বঞ্চনার শিকার হয়েছেন আমাদের দেশের কত প্রতিভারা, ভাবুন তো একবার। তবে এই রহস্যের সমাধান কিন্তু ঘটেছিল, সত্য চাপা থাকেনি। কারেন্ট সায়েন্সে 2005 সালের 10ই জানুয়ারি এক সংখ্যায় জে এস সোধি ও জসজিৎ কৌর দ্য ফরগটন ইন্ডিয়ান পায়নিয়ার্স অফ ফিঙ্গারপ্রিন্ট সায়েন্স শীর্ষক যে দীর্ঘ নিবন্ধ লেখেন, তাতে তারা হাতের ছাপ বা ফিঙ্গারপ্রিন্টের শ্রেণীবিন্যাসকরণের ক্ষেত্রে খান বাহাদুর আজিজুল হকের অবদানের কথা অকপটে স্বীকার করে বলেছেন, এই শনাক্তকরণ পদ্ধতি আবিষ্কারের ক্ষেত্রে তার অবদানই ছিল সবচেয়ে বেশি। বর্তমানে এটি স্পষ্ট যে হেনরি সিস্টেম আর হেনরির নয়। এখন আজিজুল হকের ভক্ত ও অনুসারীরা ফিঙ্গারপ্রিন্টের এই পদ্ধতিকে হেনরি হক বোস সিস্টেম বলে অভিহিত করেছেন। ব্রিটেনের দ্য ফিঙ্গারপ্রিন্ট সোসাইটি বা ফ্যান্সির উদ্যোগে চালু করেছে দ্য ফিঙ্গারপ্রিন্ট সোসাইটি আজিজুল হক অ্যান্ড হেমচন্দ্র বসু প্রাইজ, যারা ফরেন্সিক ও সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ অবদান রাখবেন এই পুরস্কার মূলত তাদেরকেই দেওয়া হবে। তাহলে বন্ধুরা, এমন এক যোদ্ধার জীবন সংগ্রামের গল্প কি কোনো রহস্য উপন্যাস থেকে কম কি?

বন্ধুদের শোনাই আরেকটি গল্প, একজনের গল্প। আসলে এও এক সত্যি ঘটনা, রেচেল কার্সনের ঘটনা। রেচেল লুইস কার্সন ছিলেন এক মার্কিন সামুদ্রিক জীববিজ্ঞানী। তার বাড়ির পাশে ছিল একটা ঝাঁকড়া গাছ, সেখানে প্রতি বসন্তে নানান সব পাখি আসত আর তাদের কিচিরমিচির শব্দে বসন্তকালটা একদম ভরে উঠত। রেচেলরা পাখির আওয়াজে ঋতু পরিবর্তনের টের পেত। কিন্তু সময় গড়াল, ধীরে ধীরে যেন পাখিদের আনাগোনা কমতে শুরু করল। আগের মতো তারা যেন আর আসে না, তারা যেন আর গান গায় না। রেচেলের বাড়ির কাছের গাছটাতেও পাখিদের আর আনাগোনা নেই। এই অদ্ভুত পরিবর্তনটা রেচেলকে খুব ভাবালো। আর দেখতে দেখতে আগামী বসন্তগুলো নিস্তব্ধ হয়ে গেল, পাখিদের সেই চেনা পরিচিত প্রাণবন্ত আওয়াজ যেন কোথায় হারিয়ে গেল। এ তো মানা যায় না, তাই রেচেল সিদ্ধান্ত নিল যে এই ঘটনার তদন্ত চাই, এবং সে নিজেই নেমে পড়ল মাঠে, খুঁজতে থাকলো কারণ। অনেক গবেষণার পর কারণটা জানা গেল। জানা গেল যে ডিডিটি এবং বিষাক্ত কীটনাশকই ছিল এই বিভীষিকাময় পরিস্থিতির পেছনে। পার্শ্ববর্তী অঞ্চলে অতিরিক্ত মাত্রায় রাখি ডিডিটি এবং অন্যান্য কীটনাশক ব্যবহৃত হচ্ছিল, এবং যার ফলে পাখিকুল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল, বদলে ফেলছিল তাদের সহজাত স্বভাব, তাদের যে চিরচরিত প্রাকৃতিক নিয়ম সেটাও ভেঙে যাচ্ছিল। ফলত বসন্ত হয়ে পড়ছিল ক্রমশই শব্দহীন। এই কঠিন পরিস্থিতিকে জনগণের কাছে স্পষ্ট করার জন্য রেচেল একটা উদ্যোগ নিলেন। তিনি একটা বই লিখে ফেললেন, সাইলেন্ট স্প্রিং, যার নাম নিস্তব্ধ বসন্ত। আর বইটি সারা ফেরেলে দিয়েছিল সমগ্র দেশে, শুধুমাত্র দেশ নয়, ক্রমশ এই আন্দোলন, এই আলোড়ন, এই দুশ্চিন্তার কথা ছড়িয়ে পড়েছিল সমগ্র বিশ্বে। পরিবেশ সচেতন মানুষ এই বিষয়টির গুরুত্ব বুঝলেন এবং তারা নেড়ে চড়ে বসলেন, সাথে প্রশাসনও কিন্তু আন্দোলিত হল। 1962 সালে প্রকাশিত সাইলেন্ট স্প্রিং মানুষকে প্রকৃতির আশু বিপদ সম্পর্কে জানান দিয়েছিল। পরিবেশের স্বাভাবিকতা ফেরানোর জন্য ডিডিটি নিষিদ্ধ করা হয়েছিল দ্রুত। পরিবেশকে রক্ষা করার লক্ষ্যে গঠিত হয়েছিল ইপিএ, এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি। সাইলেন্ট স্প্রিং সে সময়ে যে সচেতনতা গড়ে তুলেছিল এবং যেভাবে পরিবেশকে রক্ষা করতে সক্ষম হয়েছিল, সেই ধারায় কিন্তু বর্তমান সময় আবার ছেদ পড়েছে। রেচেলের দুঃস্বপ্ন আরও ভয়ানক আকার নিয়েছে। আরও শক্তিশালী কীটনাশক এবং অন্যান্য রাসায়নিক ব্যবহার করা হচ্ছে সারা পৃথিবী জুড়ে, ক্ষমতা আর কেবলমাত্র ব্যবসার স্বার্থে। আরেকটা সাইলেন্ট স্প্রিংয়ের সম্মুখীন হতে চলেছি কিন্তু আমরা, কিন্তু সেই নিস্তব্ধ বসন্তের সম্মুখীন হওয়ার আগেই আমরা যেন সচেতন হই, যেন মনে রাখি সর্বাপেক্ষা উন্নত জীব হিসেবে আমাদেরই দায়িত্ব প্রাণীজগৎ এবং উদ্ভিদ।

জগৎকে সুস্থ স্বাভাবিক রাখা। এই বোধ আমরা প্রতিনিয়ত যেন নিজের মধ্যে যাপন করতে পারি এবং অন্যের মধ্যেও সঞ্চার করতে পারি, নয়তো বড় বিপদের দিন দেখব আমরা, যার জন্য আমরা কেউই কিন্তু প্রস্তুত নই। তবে আশঙ্কার কথা বলে এই স্বর্ণালী সন্ধ্যাকে ভারাক্রান্ত করে দেওয়া আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য নয়, শুধুমাত্র বন্ধুর মতো সচেতন করে দেওয়া, এটাই লক্ষ্য, যাতে আমরা সবাই মিলে ভালো থাকতে পারি। আসুন এই ভাবনার সাথে জুড়ে দিই পরবর্তী গানটি, পরবর্তী এই সুন্দর গানটি ইমন চক্রবর্তীর কণ্ঠে।

0: পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব। আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।
1: রোদে দাঁড় করিয়ে রাখা গাড়ির মধ্যে শিশুদের রাখবেন না, এতে তাদের শরীরে সমস্যা দেখা দিতে পারে। কিছু সময় অন্তর অন্তর শিশুদের জল পান করাতে ভুলবেন না।
2: বর্জ্য পদার্থ ইচ্ছে মতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ। নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর রাস্তাঘাট, থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা, অন্য সবকিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা। এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।
3: সাইক্লোনের সতর্ক বার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে।

0: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
1: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
2: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।
3: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে।
4: শখে নেশাদ্রব্য ব্যবহার থেকেই নেশার প্রতি আসক্তি তৈরি হয়, এ অতি স্বাভাবিক ঘটনা।
2: খেয়াল করে দেখুন আপনার পরিচিত বৃত্তে কোনো তরুণ নেশার জালে জড়িয়ে যাচ্ছে কিনা।
4: প্রয়োজনে নেশামুক্তির জন্য সুপরামর্শ দিন নেশায় আসক্তকে, তার পরিবারকে। যোগাযোগ করতে বলুন স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে।
2: সমাজকে নেশামুক্ত করতে নির্ণায়ক হতে পারে আপনার ভূমিকা।
5: ব্লুটুথের মাধ্যমে ফাইল বা তথ্য শেয়ার করার জন্য অচেনা কোনো ব্যবহারকারীর কাছ থেকে অনুরোধ এলে সে অনুরোধ গ্রহণ করবেন না। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
4: আমাদের দেশে বিয়ের জন্য ন্যূনতম বয়স মেয়েদের ক্ষেত্রে 18 এবং ছেলেদের ক্ষেত্রে 21।
2: এই বয়সের নিচে বিয়ে দেওয়া আইনসম্মত নয়।
4: বাল্যবিবাহ তথা শিশুদের উপর যে কোনো নিপীড়ন দেখলে ফোন করতে পারেন চাইল্ড লাইন নম্বর 1098।
2: যে সমাজ সতর্ক সেই সমাজই সুস্থ।
6: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
7: শ্রোতা বন্ধুরা, ভাবুন তো একটা বিশেষ অবস্থার কথা। ধরুন আপনি একটা গান শুনছেন, আর সেই গানের সঙ্গে সঙ্গে আপনার চোখের সামনে ভেসে উঠছে নীল, সবুজ কিংবা কমলা রঙের ঢেউ, অথবা কেউ আপনার নাম ধরে ডাকল, আর সেই শব্দটা আপনার কাছে মনে হলো যেন গাঢ় বেগুনি রঙের। শুনতে যেন বিজ্ঞান কল্পকাহিনীর মতো লাগে, তাই না? কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এমন অভিজ্ঞতা সত্যি কিছু মানুষের হয়, আর এই বিরল অনুভূতির নাম হচ্ছে সিনেস্থেশিয়া। সিনেস্থেশিয়া হলো মস্তিষ্কের এক অদ্ভুত কিন্তু বাস্তব অবস্থা, যেখানে একটি ইন্দ্রিয়ের অনুভূতি আরেকটি ইন্দ্রিয়কে জাগিয়ে তোলে। মানে কেউ শব্দ শুনে রং দেখতে পান, কেউ সংখ্যা দেখলে নির্দিষ্ট রং অনুভব করেন, আবার কারো কাছে কিছু শব্দের আলাদা স্বাদও থাকে। আমাদের উপমহাদেশেও এই অভিজ্ঞতার উদাহরণ আছে। জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ তার বইতে লিখেছিলেন যে তার ছোট ভাই কার্টুনিস্ট আহসান হাবিব নাকি শব্দের রং দেখতে পেতেন। কোনো শব্দ হলে তার চোখে কখনো নীল, কখনো লাল, কখনো এমন সব রং ভেসে উঠত যে রং বাস্তব পৃথিবীতেই নেই। ভাবুন তো, আমাদের চারপাশের শব্দ যদি সবাই আলাদা আলাদা রঙে ধরা দিত তাহলে পৃথিবীটা কত অন্যরকম লাগতো। অনেকদিন ধরে বিজ্ঞানীরা এই রহস্য বুঝতে চেষ্টা করেছেন। সম্প্রতি এক গবেষণায় বিজ্ঞানীরা এমআরআই স্ক্যান ব্যবহার করে দেখেছেন সিনেস্থেশিয়া কোনো কল্পনা নয়, এটি সত্যিকারের জৈবিক ঘটনা। গবেষণায় দেখা গেছে যাদের সিনেস্থেশিয়া আছে তাদের মস্তিষ্কের বিভিন্ন অংশ সাধারণ মানুষের তুলনায় একটু বেশি সংযুক্ত থাকে। মানে শব্দ শোনার অংশ আর রং দেখার অংশ দুটো যেন একে অপরের সঙ্গে বাড়তি যোগাযোগ করে। তাই কেউ যখন কোনো শব্দ শোনেন তখন শুধু কানই কাজ করে না, মস্তিষ্কের রং অনুভব করার অংশটাও কিন্তু সক্রিয় হয়ে ওঠে সাথে সাথে। আরও মজার ব্যাপার হলো এটি অনেক সময় পরিবারে প্রজন্ম থেকে প্রজন্মে দেখা যায়, তাই বিজ্ঞানীরা মনে করছেন এর পেছনে জিনগত সম্পর্কও থাকতে পারে। গবেষণায় বিজ্ঞানীরা কয়েকটি পরিবার নিয়ে কাজ করেন, সেখানে বহু প্রজন্ম ধরে সদস্যদের মধ্যে শব্দ শুনে রং দেখার অভিজ্ঞতা ছিল। ডিএনএ বিশ্লেষণ করে তারা কিছু সম্ভাব্য জিনের সন্ধানও পেয়েছেন, যেগুলো মস্তিষ্কের নিউরনের সংযোগ তৈরিতে জড়িত। অর্থাৎ আমাদের মস্তিষ্কের ভেতরের সংযোগ ব্যবস্থাই হয়তো এই অদ্ভুত অনুভূতির জন্ম দেয়। তবে এখনও অনেক প্রশ্নের উত্তর অজানা। কেন একজন মানুষ সি অক্ষরটাকে নীল দেখেন আর আরেকজন সেটাকেই লাল অনুভব করেন? কেন কারোর কাছে পিয়ানোর সুর সোনালি লাগে আর কারো কাছে বৃষ্টির শব্দ ধূসর? বিজ্ঞানীরা বলছেন, সিনেস্থেশিয়া নিয়ে গবেষণা শুধু এই রহস্যের উন্মোচনই করবে না, বরং মানুষের মস্তিষ্ক কিভাবে বাস্তবতাকে অনুভব করে সেটাও বুঝতে সাহায্য করবে। কারণ আমরা সবাই একই পৃথিবী দেখি ঠিকই, কিন্তু হয়তো প্রত্যেকের মস্তিষ্ক সেই পৃথিবীকে নিজের মতো করে রঙিন করে তোলে, আর সেই অদৃশ্য রঙের গল্পই হয়তো সিনেস্থেশিয়া। আসুন এই অদ্ভুত কিন্তু বাস্তব এক ঘটনার কথা শোনার পর শোনা যাক একটি গান।

গান শুনলাম নিকিতা গান্ধীর গলায়। শ্রোতা বন্ধুরা, আজ আমরা আরেকটা গল্প জেনে নেব। আমরা জানব প্রণব লালের কথা। জন্মের সময় থেকেই সে প্রতিবন্ধী, দৃষ্টিহীন, চিরকালীন অন্ধকার তার জীবনের একটা কঠিন সত্য। লোকজন বলত, এই ছেলে কি করতে পারবে, ওর ভবিষ্যৎ আছে নাকি? এভাবেই বড় হয়েছেন প্রণব লাল দিল্লিতে। কিন্তু তার গল্প অন্ধকারে আটকে থাকা কোনো গল্প নয়, এই গল্প আলো খোঁজার গল্প। না, চোখের আলো নয়, মনের আলো। প্রণব জন্ম থেকেই পুরোপুরি অন্ধ, তারপরও তিনি আজ একজন ফটোগ্রাফার, একজন অন্ধ ফটোগ্রাফার। এটা কি সম্ভব? আমরা অনেকেই ভাবতে পারি, কিন্তু প্রণব এটাকে সম্ভব করেছেন। কারণ প্রণব চোখ দিয়ে নয়, কান দিয়ে দেখেন। কিশোর বয়সে একদিন তার সঙ্গে পরিচয় হয় ভয়েস নামের এক প্রযুক্তি, একটা ক্যামেরা যা ছবি তোলে আর সেগুলো রূপ নেয় সাউন্ডস্কেপে। পিচ, সুর, ভলিউম সব কিছু দিয়ে আঁকা হয় এক একটা দৃশ্য। প্রথমে সব কিছুই ছিল বিভ্রান্তিকর, শব্দের ভেতর হারিয়ে যেতে যেতে প্রণব নিজেই একদিন নিজেকে প্রশ্ন করেন, আমি কি পারব? প্রণব থামেননি, বছরের পর বছর নিরলস পরিশ্রম করে শিখেছেন তিনি। শব্দে দেয়াল, জানলা, গাছ, এমনকি মানুষের মুখও চিনতে শিখেছেন এই প্রযুক্তির মাধ্যমে। অন্ধ বলেই কি তিনি ফ্রেমিং বোঝেন না, আলো বোঝেন না? না, তিনি শিখেছেন অনুভব করে। তার দেখা মানে হচ্ছে শোনা, ছোঁয়া আর কল্পনা করা। প্রণবের এই সংগ্রামে শুধু তার দৃষ্টিহীনতা বাধা হয়নি, অনেক সময় মানুষের অতিরিক্ত কটাক্ষ, সন্দেহকেও তাকে মোকাবিলা করতে হয়েছে। লোকজন বলেছিল, একজন অন্ধ মানুষ কিভাবে ছবি তোলে? এই ছবি নিশ্চয়ই কেউ ওর হয়ে তুলে দিচ্ছে। প্রণব হাসতেন, তার ক্যামেরা ছিল তার প্রতিবাদ, প্রতিটি ক্লিক ছিল একটা জবাব। তিনি শুধু তার অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ হয়ে ছবি তোলেননি, তুলেছেন তাজমহল, হিমালয়, আইসল্যান্ডের নর্দার্ন লাইটসও। একজন অন্ধ ভ্রমণকারী হিসেবে শব্দ প্রযুক্তি আর সাহস ছিল তার দিকদর্শন। তার প্রতিটা সফর, প্রতিটা ফ্রেম ছিল প্রমাণ অন্ধত্ব মানে অক্ষমতা নয়। আজ প্রণব শুধু একজন অন্ধ ফটোগ্রাফার নন, তিনি একজন প্রকৃত ফটোগ্রাফার, যিনি চোখ ছাড়াও দেখতে শিখেছেন, শব্দ দিয়ে, হৃদয় দিয়ে। তিনি আমাদের শিখিয়েছেন দৃষ্টিশক্তির অভাব মানেই অনুভবের অভাব নয়, সৃজনশীলতা চোখে থাকে না, কল্পনায় থাকে। প্রণবের গল্প অন্ধত্বের বিরুদ্ধে নয়, এটা সেই সমাজের বিরুদ্ধে যে বলেছিল তুমি পারবে না। প্রণব প্রমাণ করেছেন সে পারে, নিশ্চয়ই পারে, তার মতো করে। প্রণবের সেই গল্প আমাদের আত্মবিশ্বাসী করে তোলে, সাহস বাড়ায়, প্রতিকূলতাকে জিতে নিতে উৎসাহিত করে।

ঘড়ির কাঁটা জানান দিচ্ছে আজকের সান্ধ্য আসর একদম সমাপ্তির দিকে। আজ তাহলে এখানেই টাটা, বাই বাই বন্ধুরা। নিজেদের খেয়াল রাখবেন, পশু পাখিদের দিকে সাহায্যের হাত বাড়াতে যেন আমরা কখনোই না ভুলি, আর অতি অবশ্যই প্রকৃতি আর পরিবেশের যত্ন নেওয়া, তাদেরকে ভালোবাসা। আর বন্ধুরা, অনুষ্ঠান কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের ইমেল maitribondhu@gmail.com, আবারও বলছি maitribondhu@gmail.com, ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে বি রয়েছে, ভি নয়। শ্রোতা বন্ধুরা, এটাই আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ, অনুষ্ঠানের পোস্টগুলিতে মতামত জানাতে ভুলবেন না। সঙ্গে ছিলাম মাধবীলতা সাহা।

শেষ হলো আজ সন্ধ্যায়। উপস্থাপনায় ছিলেন মাধবীলতা সাহা। এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার।

দীর্ঘদিন পর ইডেনে খেলতে নামছে কলকাতার নাইট রাইডার্স। আজ তাদের সামনে গুজরাট। কেকেআর এর পরিকল্পনা হলো যত দ্রুত সম্ভব বিপক্ষের টপ অর্ডারকে সাজঘরে ফেরানো। অন্যদিকে গতকাল মার্চ ঝড়ে লাস্ট বয় লখনৌ এর কাছে হার, প্লে অফ অঙ্ক আরও জটিল চেন্নাইয়ের। আইপিএলে প্রতি বছর কোনো না কোনো নতুন নজির তৈরি হয়, কিছু নজির ভাঙে, কিছু নজির গড়ে। তবে এবার যে ইতিহাস তৈরি হলো তা আগে কোনোদিন দেখা যায়নি। কি নজির তৈরি হলো বলবো বিস্তারিত খবরে। এরপর ফুটবলের খবর, আর অবশ্যই আগামীকালের ডার্বির খবর। একদিকে মোহনবাগান যেমন জয়ের লক্ষ্যে এই ম্যাচে নামছে, অন্যদিকে ইস্টবেঙ্গল ড্র করলেই বাজিমাত করে দেবে। এবার যাব বিস্তারিত খবরে। দীর্ঘদিন পর ঘরের মাঠে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। শনিবার ইডেনে তাদের সামনে গুজরাট। আজ পাশেই ইডেন গার্ডেন্সে বেশ সাজসাজ রব। সেই ম্যাচের আগে কেকেআর এর পরিকল্পনা খুবই সহজ, যত দ্রুত সম্ভব বিপক্ষের টপ অর্ডারকে সাজ করে ফেরানো। ম্যাচের আগে এমনটাই জানালেন বোলার কার্তিক ত্যাগী। এদিনই কেকেআর জানিয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রস্তুতি নেওয়ার জন্য দেশে ফিরে গিয়েছেন রচিন রবীন্দ্র, পাশাপাশি বল করা শুরু করেছেন বরুণ চক্রবর্তী। গুজরাটের প্রথম তিন ব্যাটার সাই সুদর্শন, শুভমন গিল এবং জশ বাটলারই রান তোলার আসল দায়িত্ব নেন। তুলনায় কিছুটা ভঙ্গুর তাদের মিডল অর্ডার, সেটা কি কেকেআর এর পক্ষে সুবিধার? কার্তিকের কথায়, এবারের আইপিএল এ পাওয়ার প্লেতে আমরা বিশেষ সুবিধা করতে পারিনি, আর তাই নতুন বোলার এসে যতগুলো উইকেট নেয় ততই ভালো। মাঝের দিকে স্পিনাররা বল করে, ওরা রান কম দিলে পরের দিকে ডেথ ওভারে আমাদের সুবিধা হয়ে যায়। তাই আমাদের মাথায় এটা রয়েছে যে শুরুতেই যদি দুই ওপেনারকে আউট করে দিতে পারি তাহলে অনেকটাই এগিয়ে যেতে পারবো আমরা। অঙ্কের হিসেবে এখনও কেকেআর রয়েছে প্লে অফের দৌড়ে। সাজঘরের মধ্যে কি আলোচনা হচ্ছে জানতে চাওয়া হলে কার্তিক উত্তর দেন, এখনও আমাদের তিনটে ম্যাচ বাকি, সেটা সকলের মাথায় রয়েছে। কাদের বিরুদ্ধে খেলছি, সেই ম্যাচ কেমন খেলতে হবে, কৌশল কি হবে, এসব জিনিসই আমাদের মাথায় রয়েছে। এবার আইপিএলে জোরে বোলাররা প্রচুর রান হজম করেছেন, তুলনায় কিছুটা কম রান হজম করেছেন কার্তিক। বুদ্ধি কাজে লাগিয়ে বল করেছেন তিনি, কি পরিকল্পনা ছিল তার তাকে জিজ্ঞেস করা হয়। আইপিএলে আগে বাড়িতে থাকার সময় ভাবছিলাম এবার কেকেআর এর হয়ে খেলব, তিনি বলেছেন। কি পিচ পাব, কাদের বিরুদ্ধে খেলব, কেমন পরিস্থিতি থাকবে সবই মাথায় রাখতাম। কোনো মাঠে ভালো পিচ পেলে বেশি করে শর্ট বল করি, কোথাও মন্থর পিচ পেলে স্লোয়ার দিই, প্রত্যেক বল নিয়ে পরিকল্পনা থাকে। এদিন নেটে বরুণের বোলিং এর ভিডিও সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আর তার উপর নজর রাখছেন চিকিৎসকরা। বরুণের খেলার প্রসঙ্গে কার্তিক বলেছেন, আমার কোনো ধারণা নেই, সকলেই জানেন ওর পায়ে চোট লেগেছে, তবে ওকে খেলানো হবে কিনা সেই সিদ্ধান্ত ম্যানেজমেন্টের, অনুশীলনের পর হয়তো বলতে পারবো সে খেলবে কিনা। তাই আজ সবার নজর কেকেআর বনাম গুজরাট টাইটান্সের খেলার দিকে। প্রদীপ নিভে যাওয়ার আগে যেমন একবার দপ করে জ্বলে ওঠে লখনৌ সুপার জায়ান্টসের পারফরমেন্সও যেন ঠিক তেমনই। পয়েন্ট টেবিলে তলানিতে থাকা দলটি এদিন দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়ে অনায়াসে হারিয়ে দিল অনেকটাই উপরে থাকা চেন্নাই সুপার কিংসকে। গতকাল মিচেল মার্শের বিধ্বংসী ইনিংসের সৌজন্যে 7 উইকেটে জয় তুলে নিল এলএসজি। চেন্নাই সুপার কিংসের সামনে সমীকরণটা ছিল খুবই সহজ, লখনৌকে হারালেই প্রথম চারে ঢুকে পড়বে তারা। কিন্তু মাঠে নামার পর সেই সমস্ত হিসাবই ওলট পালট করে দিল এলএসজি। 188 রানের লক্ষ্য তারা করতে নেমে অস্ট্রেলিয়ার তারকা মিচেল মার্শ যেভাবে ব্যাট চালালেন তা প্রশংসার দাবি রাখে। একদিকে মার্শ ছিলেন মারমুখী মেজাজে, অন্যদিকে তার সঙ্গী জশ ইংলিশ খেললেন দায়িত্বশীল ইনিংস। স্পেন্সার জনসন, আনসুল কম্বু

মার্চকে। নন স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে থাকা অজি তারকা তখন অনেকটাই ক্রিজের বাইরে বেরিয়ে গিয়েছিলেন। সেই সময় নিকোলাস পুরানের সোজা ব্যাটে শর্ট বোলারের মুকেশ চৌধুরীর আঙুলের ডগায় লেগে স্টাম্পে আঘাত করে। সামান্য ডিফ্লেকশন হলেও সেটাই যথেষ্ট ছিল মার্চকে ফিরিয়ে দেওয়ার জন্য। শেষ পর্যন্ত 38 বলে 90 রান করে থামতে হয় তাকে। দুর্ভাগ্যের কারণে অধরাই থেকে গেল দুরন্ত 100 রান, তাতে অবশ্য জয় আটকায়নি লখনউয়ের। এই হারের পর প্লে অফ অঙ্কে অনেকটাই জটিল জায়গায় চলে গেল চেন্নাই, 6-এ নেমে গেল তারা। শুক্রবার বিপক্ষের ঘরের মাঠে শুরুটা একেবারেই ভালো হয়নি সিএসকের। মন্থর পিচে রান তুলতে রীতিমতো লড়াই করতে দেখা যায় টপ অর্ডারের ব্যাটারদের। বড় শট খেলতে সমস্যায় পড়েন সঞ্জু স্যামসন ও ঋতুরাজ গায়কোয়াড়। সঞ্জু 20 বলে 20 রান করে ফিরলেও ঋতুরাজ যের ব্যাট থেকে মাত্র 13 রান আসে। আগের ম্যাচে আইপিএল এর নজির গড়া উর্ভিল প্যাটেলও এদিন ব্যর্থ হন, 6 রান করে সাজঘরে ফেরেন, 52 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় চেন্নাই। কঠিন পরিস্থিতি থেকে দলকে টেনে তোলেন কার্তিক। ডেভল ব্রেভিসকে সঙ্গে নিয়ে 4th উইকেটে 70 রানের জুটি গড়েন তিনি, নিজে করেন 42 বলে 71 রান। শর্ট বলের বিরুদ্ধে কিছুটা অস্বস্তি থাকলেও এদিন ধৈর্য ধরে ইনিংস সাজান কার্তিক, বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে ছিলেন আক্রমণাত্মক মেজাজে। সাবাজ আহমেদকে 1 ওভারেই 2টি 4 এবং 2টি 6 হাঁকান তিনি, পরে পেসারদের বিরুদ্ধে হাত খুলে খেলেন। প্রিন্স যাদবকে পরপর 2টি 6 মারেন, অন্যদিকে ব্রেভিসও 25 করে ভালো সঙ্গ দেন। 35 বলে অর্ধশত রান পূরণ করেন কার্তিক, যদিও এরপর কয়েক বলের ব্যবধানেই দুজনকেই হারায় চেন্নাই। শেষ দিকে শিবম দুবের অপরাজিত 32 রান এবং প্রশান্ত বীরের ছোট্ট ইনিংস তার উপরই ভর করে লড়াই করার মতো রান করে সিএসকে। আর জবাবে একেবারেই অসুবিধায় পড়েনি লখনউ। 5ম ওভারে আনশুল 28 রান হজম করে, পাওয়ার প্লেতে ওঠে 86 রান। সৌজন্যে মার্চ দুরন্ত শুরু করার পর 2 ওপেনারের উইকেট হারিয়ে আচমকাই কিছুটা চাপে পড়ে যায় তারা। আব্দুল সামাদও ব্যাট হাতে ব্যর্থ হন, মাত্র 7 রান করে ফিরতে হয় তাকে। শুরুতে নিকোলাস পুরান কিছুটা ধীরে সুস্থে খেলছিলেন, বেশ কয়েকটি বল খেললেও রান তোলার গতি বাড়াতে পারছিলেন না তিনি। তবে ঋষভ পন্তকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে ছন্দ ফেরেন ক্যারিবিয়ান এই ক্রিকেটার। দুজনে মিলে ইনিংস সামলে নেওয়ার পাশাপাশি রান তোলার গতিও বাড়াতে থাকেন। একটা সময় 24 বলে লখনউয়ের দরকার ছিল 24 রান। সেই পরিস্থিতিতে আংশুল কম্বোজের 1 ওভারে 4 বলে টানা 4টে 6 হাঁকে ম্যাচ কার্যত একাই শেষ করে দেন পুরান। আইপিএলে প্রতি বছরই কোনো না কোনো নতুন নজির তৈরি হয়, কিছু নজির ভাঙে কিছু নজির গড়ে। তবে এবার যে ইতিহাস তৈরি হলো তা আগে কোনোদিন দেখা যায়নি। বৃহস্পতিবার বিরাট কোহলি 100 রানের সঙ্গে সঙ্গেই সেই নজির তৈরি হয়েছে। এই প্রথম আইপিএলে 10টি দলের কোনো না কোনো ব্যাটার 100 রান করেছেন। এবছর বৈভব সূর্যবংশী থেকে বিরাট কোহলি, কুইন্টন ডিকক থেকে সঞ্জু স্যামসন 3 অঙ্কের রান করেছেন। চেন্নাইয়ের হয়ে এবার 2টি 100 রান করেছেন সঞ্জু দিল্লি এবং মুম্বাইয়ের বিরুদ্ধে। লীগ তালিকায় 9ম স্থানে থাকলেও মুম্বাইয়ের হয়ে 3 জন 100 রান করেছে এবার। পাঞ্জাবের বিরুদ্ধে ডিকক, গুজরাতের বিরুদ্ধে তিলক বর্মা এবং হায়দ্রাবাদের বিরুদ্ধে রায়ান রিকল্টন 100 রান করেছেন। বেঙ্গালুরুর হয়ে 100 রান করেছেন কোহলি, কলকাতার হয়ে একমাত্র 100 রান ফিন অ্যালনের, যা এসেছিল দিল্লির বিরুদ্ধে। লখনউয়ের হয়ে মিচেল মার্শ 100 রান করেছিলেন বেঙ্গালুরুর বিরুদ্ধে। পাঞ্জাবের হয়ে 100 রান রয়েছে কুপার কানুলির, হায়দ্রাবাদের বিরুদ্ধে তিনি এই 3 অঙ্কের রান করেছিলেন। রাজস্থানের বৈভব হায়দ্রাবাদের বিরুদ্ধে 100 রান করেছিলেন। দিল্লির কেএল রাহুল পাঞ্জাবের বিরুদ্ধে 100 রান করেন, যা আইপিএলের ইতিহাসে কোনো ভারতীয়র করা সর্বোচ্চ রান। গুজরাতের হয়ে 100 রান করেছেন সাই সুদর্শন বেঙ্গালুরুর বিরুদ্ধে। আর হায়দ্রাবাদের অভিষেক শর্মা দিল্লির বিরুদ্ধে করেছেন 100 রান। বাকি খবরে যাব, কিন্তু তার আগে শুনে নেব আমাদের আজকের বিশেষ সেগমেন্ট, বিশ্বকাপ ফুটবলের গ্রুপ প্রিভিউ সিরিজ, ফুটবলের মহাযজ্ঞ ফাইনাল কাউন্টডাউন।

গতকাল থেকে শুরু হয়েছে আমাদের বিশ্বকাপ ফুটবল সিরিজ, ফুটবলের মহাযজ্ঞ ফাইনাল কাউন্টডাউন। গতকাল আমরা জেনেছি গ্রুপ এর ব্যাপারে, আর আজ জানব গ্রুপ বির কথা। 2026 বিশ্বকাপ ফুটবলের গ্রুপ বিতে যে চারটি দল রয়েছে সেই দলগুলি হল কানাডা, সুইজারল্যান্ড, কাতার এবং বসনিয়া ও হার্জেগোভিনা। বলাই যায় এই গ্রুপ বেশ বৈচিত্র্যপূর্ণ। এই গ্রুপে যেমন স্বাগতিক দেশ কানাডা রয়েছে, পাশাপাশি ইউরোপ এবং এশিয়ার শক্তিশালী প্রতিপক্ষরা রয়েছে। দলগুলোর কথা যদি আলাদা করে বলি, প্রথমেই বলব কানাডার কথা। 2026 স্বাগতিক দেশ হিসেবে কানাডা এবার সরাসরি বিশ্বকাপ খেলছে। এটি কানাডার ইতিহাসে তৃতীয় বিশ্বকাপ। এর আগে 1986 এবং 2022 সালে খেলেছে তারা। গত দুটি আসরেই তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল, তাই এবার ঘরের মাঠে নকআউট পর্বে যাওয়া তাদের প্রধান লক্ষ্য। এই দলের মার্কি খেলোয়াড় হলেন আলফানসো ডেভিস। বায়ার্ন মিউনিখের এই তারকা বর্তমান বিশ্বের অন্যতম সেরা লেফট ব্যাক এবং কানাডা দলের প্রাণভোমরা তা বলা যেতেই পারে। এছাড়া ফরওয়ার্ড জোনাথন ডেভিড গোল করার ক্ষেত্রে বড় ভরসা দিতে পারে কানাডার দলকে। এরপর সুইজারল্যান্ডের কথা বলবো। ইউরোপের অন্যতম ধারাবাহিক দল সুইজারল্যান্ড, এই গ্রুপের সবচেয়ে শক্তিশালী প্রতিযোগী হিসেবে ধরা হচ্ছে সুইজারল্যান্ডকে। সুইজারল্যান্ড মোট 12 বার বিশ্বকাপে অংশ নিয়েছে। তাদের সেরা সাফল্য 1934, 1938 এবং 1954 সালে কোয়ার্টার ফাইনালে পৌঁছানো। গত তিনটে বিশ্বকাপেই 2014, 2018 এবং 2022 তারা শেষ ষোলোতে খেলেছে। এই বছর কোয়ালিফিকেশনে ইউরোপীয় যে বাছাই পর্ব ইউএফা গ্রুপ বিতে সুইডেন ও কসোভোর মতো দলকে পেছনে ফেলে তারা সরাসরি মূল পর্বে জায়গা করে নিয়েছে। অধিনায়ক গ্রানিত জাকার দিকে আমাদের সকলেরই নজর থাকবে। মাঝমাঠে তার অভিজ্ঞতা ও নিয়ন্ত্রণ দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। রক্ষণভাগে আছেন ম্যানচেস্টার সিটির ম্যানুয়েল আকানজি, তার দিকেও নজর থাকবে সকলের। এরপর কাতারের কথা বলবো। গত বিশ্বকাপের আয়োজক দেশ ছিল কাতার, এবার কিন্তু নিজেদের যোগ্যতায় মূল পর্বে জায়গা করে নিয়েছে কাতার। এটি কাতারের দ্বিতীয় বিশ্বকাপ। 2022 সালে স্বাগতিক দেশ হিসেবে প্রথমবার খেলেছিল, কিন্তু গ্রুপ পর্বের সব ম্যাচ হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। এবারের কোয়ালিফিকেশনে এশিয়ান জোনের বাছাই পর্বে দুর্দান্ত খেলে তারা যোগ্যতা অর্জন করেছে। বর্তমান এশিয়ান চ্যাম্পিয়ন হিসেবে তারা এবার বেশ আত্মবিশ্বাসী। তাদের মার্কি খেলোয়াড়দের কথা যদি আমরা বলি, প্রথমেই যার নাম আসবে তার নাম আকরাম আফিক। এশিয়ান কাপের সেরা এই খেলোয়াড় গোল করা এবং করানো উভয় ক্ষেত্রেই বেশ দক্ষ। এছাড়া স্ট্রাইকার আলমোজ আলী দলের প্রধান গোলদাতা হতেই পারেন। শেষে বলবো বসনিয়া ও হার্জেগোভিনার কথা। ইউরোপের এই দলটি দীর্ঘ বিরতির পর আবারও বিশ্বমঞ্চে ফিরছে। এটি বসনিয়ার ইতিহাসের মাত্র দ্বিতীয় বিশ্বকাপ। এর আগে 2024 সালে তারা প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিল। এবার ইউরোপীয় অঞ্চলের কঠিন বাছাই পর্ব এবং প্লে অফ পেরিয়ে তারা 2026 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। বর্ষিয়ান স্ট্রাইকার এডিন জেকো এখনও তাদের দলের প্রধান চালিকা শক্তি। এছাড়াও মাঝমাঠে এসি মিলানের রাদে ক্রুনিচ দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তাই তার দিকেও দল তাকিয়ে থাকবে ভালো খেলার জন্য। গ্রুপ বির ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আরও দেব। ফিফা র্যাঙ্কিংয়ে এবং অভিজ্ঞতার নিরিখে এই গ্রুপের ফেভারিট কিন্তু সুইজারল্যান্ড। এই গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার সবচেয়ে বড় দাবিদার তারা। দ্বিতীয় দল হিসেবে নক আউটে যাওয়ার জন্য কানাডা এবং বসনিয়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। এই গ্রুপের প্রথম ম্যাচ 12 জুন, অর্থাৎ বিশ্বকাপের প্রথম দিনেই রয়েছে কানাডা ও বসনিয়া এবং হার্জেগোভিনার মধ্যে। এই গ্রুপের ভেনুর কথা যদি বলি, স্বাগতিক দেশ হিসেবে কানাডা তাদের প্রথম ম্যাচটি টরেন্টোতে এবং বাকি দুটি গ্রুপ ম্যাচ ভ্যাঙ্কুভারে খেলবে। বিসি প্লেস ভ্যাঙ্কুভার এবং বিএমও ফিল্ড টরেন্টো কানাডার এই

0: দুটি ঐতিহ্যবাহী মাঠে ম্যাচগুলি খেলা হবে। এছাড়া এই গ্রুপের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা, সান ফ্রান্সিসকো এবং ইংলেউড লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে। এই স্টেডিয়ামগুলো তাদের অত্যাধুনিক সুযোগ সুবিধার জন্য বেশ পরিচিত। গ্রুপের শেষ রাউন্ডের একটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিয়াটেলে, যা উত্তর আমেরিকার ফুটবল বা সকারের প্রধান কেন্দ্র। এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলে নিয়েছিলেন সাংবাদিক শ্রী রবীন্দ্রনাথ চৌধুরী। কি বললেন তিনি শুনে নেব।
1: এই গ্রুপ থেকে রাউন্ড অফ 32 তে কে যাবে এটা যদি আমরা দেখি, তবে এক নম্বর দাবিদার সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের একটা ফুটবল ঐতিহ্য আছে, বিশ্বকাপে তারা অন্তত রাউন্ড অফ 16 এর মধ্যে নিয়মিতভাবেই তারা থাকে, এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ে 19 নম্বরে আছে। এই গ্রুপ থেকে টপ হওয়ার সবচেয়ে সম্ভাবনা সুইজারল্যান্ডের। দ্বিতীয় স্থানটি কে পাবে, কানাডা না কাতার, এই নিয়ে একটা তীব্র লড়াই হবে। কানাডা এবং কাতার ম্যাচটা নির্ণায়ক, কে দ্বিতীয় স্থান পাবে। দুটি দলই 22 সালে বিশ্বকাপ খেলেছে, এবারও খেলছে। কাতার বিশ্বকাপে খেলার জন্য গত বছর ফুটবলের দেশের ফুটবলের প্রচণ্ড উন্নতি হয়েছে, এরাই সেরা টিম। এরা 2024 সালের এদের র্যাঙ্কিং আরও ভালো ছিল, এই মুহূর্তে 55 আছে তারা, ফিফা র্যাঙ্কিংয়ে 30 নম্বরে আছে। কিন্তু ফিফা র্যাঙ্কিংয়েরটা হচ্ছে কোন দেশ কত বেশি ইন্টারন্যাশনাল ফুটবলটা খেলে তার উপর ডিপেন্ড করে। কানাডাতে প্রচুর আফ্রিকান অরিজিনের ফুটবলার আছে, এটা ওদের অ্যাডভান্টেজ। বসনিয়া ফিফা র্যাঙ্কিংয়ে 65 আছে, এটা অ্যাকচুয়ালি সাবেক যুবক সার্বিয়ার অংশ। বসনিয়া উঠেছে ঠিকই, কিন্তু বসনিয়াকে খুব একটা শক্তিশালী দল নয়, তারা যে পরবর্তী রাউন্ডে যাবে এরকম মনে করার কোনো কারণ নেই। তারা পার্টিসিপেশন করছেন, সেটাই তাদের মেনে নিতে হবে, তারা অংশগ্রহণের জন্যই যাচ্ছেন আমেরিকা। এই গ্রুপ থেকে সুইজারল্যান্ডে যাওয়ার তো সম্ভাবনাই আছে। কানাডা এবং কাতার ম্যাচ আবার বলছি, সেটাই ডিসাইডিং ফ্যাক্টর কে এই গ্রুপ থেকে দ্বিতীয় হবে।
0: এমনই সব তথ্য পেতে আমাদের অনুষ্ঠানে আপনারা কান রাখুন আর শুনতে থাকুন আমাদের এই বিশেষ সেগমেন্ট ফাইনাল কাউন্টডাউন।

0: অথোস কাঁচের তলায়।
1: আবার ফিরব খেলার খবরে। আর ফুটবলের কথা যখন উঠলই, তখন আগামীকালের কথা তো বলতেই হয়, আর সেই খবরই থাকবে আজ আতশকাঁচের তলায়। আগামীকাল আইএসএল এর বড় ম্যাচ। আইএসএল এর ইতিহাসে এখনও কলকাতা ডার্বিতে অপরাজিত মোহনবাগান। তবে এই প্রথমবার খাতায় কলমে পিছিয়ে থেকে বড় ম্যাচে মাঠে নামবে সবুজ মেরুন ব্রিগেড। শুক্রবার দুই শিবিরের ছবিটাও সেই ইঙ্গিত দিয়ে গেল। ডার্বির আগে অনুশীলন দেখতে যুবভারতীতে ভিড় জমিয়েছিল বাগান জনতা, কিন্তু চোখে মুখে উত্তেজনা বা উন্মাদনার লেশমাত্র ছিল না তাদের। আর অন্যদিকে ডার্বির উন্মাদনায় টকবক করে ফুটছে লাল হলুদ শিবির। দুই কোচের শরীরী ভাষাতেও আকাশ পাতাল ফারাক। একদিকে অস্কার যখন অনুশীলন শেষে মাঠ ছাড়লেন, মুষ্টিবদ্ধ হাত দেখিয়ে সমর্থকদের তাতিয়ে গেলেন তিনি। পাশের শিবিরে একগুচ্ছ চিন্তা মাথায় নিয়েই অনুশীলন শেষ করলেন সার্জিও লোবেরা। আর এই ডার্বি নিয়ে বিখ্যাত সাংবাদিক শ্রী রবীন্দ্রনাথ চৌধুরী কি বললেন শুনে নেব।
2: সল্টলেক স্টেডিয়ামে মেগা ম্যাচ। আইএসএলের ইতিহাসে এরকম ম্যাচ হয়নি, কারণ খেতাব নির্ধারক ম্যাচ কার্যত ফাইনালে মুখোমুখি হচ্ছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। এর আগে ইস্টবেঙ্গলের পারফরমেন্স ছিল সর্বোচ্চ পারফরমেন্স, ছিল 9 নম্বর। মোহনবাগান এর আগে আইএসএল কাপ জিতেছে, আইএফএফ লিগ শিল্ড জিতেছে, এবারে শুধু কাপটাই আছে, লিগ শিল্ড বলে কিছু নেই। 14 দলের সিঙ্গল লেগ ছিল, 13টি ম্যাচ। এই 13টি ম্যাচের পরে যে দল সবচেয়ে বেশি পয়েন্ট পাবে সে দল চ্যাম্পিয়ন হবে। যদি দুটি দল সমান পয়েন্টে, সেক্ষেত্রে হেড টু হেড দেখা যাবে হবে, তারপরে দেখা যাবে গোল পার্থক্য। আগামী পালের ম্যাচ খেতাব নির্ধারক কেন? কারণ যে দল জিতবে, 1 এবং 2 নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল, যে দল জিতবে তারা কিন্তু সরাসরি চ্যাম্পিয়ন হয়ে যাবে। ম্যাচটি ড্র হলে হেড টু হেড এখানে আসে না, তখন গোল পার্থক্য দেখা হবে। গোল পার্থক্যে আপাতত কিন্তু ইস্টবেঙ্গল অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে, মোহনবাগানের থেকে গোল পার্থক্যে তারা 5 গোলে এগিয়ে রয়েছে। শেষ ম্যাচ ইন্টারকাশি কলকাতাতে খেলবে কিশোর ভারতী স্টেডিয়ামে 21 তারিখ, আর একই দিনে যুবভারতীতে মোহনবাগান খেলবে স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে। কিন্তু কি হবে আগামীকালের ম্যাচে? এই ম্যাচটাই এই প্রথম আইএসএলের ইতিহাসে ইস্টবেঙ্গল ক্লাব এগিয়ে থেকে খেলতে নামছে। ম্যাচটা আমার মতে 53-47 বা 52-48, স্লাইট এজ ইস্টবেঙ্গলের সাম্প্রতিক ফর্মের নিরিখে, তাদের মিডফিল্ডের জন্য। তাদের মিডফিল্ড এই মুহূর্তে অনেক এগিয়ে আছে ইস্টবেঙ্গল মিগুয়েল এবং রশিদের জন্য। সল ক্রেসপো নেই, তাতে কোনো অসুবিধা নেই, সেখানে কিন্তু জিকসান সিং আছেন। জিকসান যদি টানতে না পারেন সেখানে শৌভিক চক্রবর্তী চলে আসবেন, এবং সিবলের সঙ্গে ম্যাকা বা ম্যাকলারেনের লড়াই, সেদিকে আমাদের নজর থাকবে। সিবলের বিরুদ্ধে কিন্তু ম্যাকা তেমন সফল নন। ম্যাকার সবচেয়ে সমস্যা হচ্ছে যে গত মরশুমে গ্রেগ স্টুয়ার্ট তাকে যে ডিফেন্স ছড়া থ্রু দিতেন, সেটা কিন্তু এবার কেউ দিতে পারছেন না। না দিমিত্রি পাচ্ছেন, না কামিংস পাচ্ছেন। মিগুয়েলকে অনেকটা অ্যাডভান্স খেলানো হবে। যে টিমটা নামাচ্ছেন অস্কার সেটা 4-4-1-1। অন্যদিকে মোহনবাগান 4-4-2-ই খেলবে। মোহনবাগানের রক সলিড ডিফেন্স আছে, যদিও শুভাশিস শেষের দিকে একটু ফাম্বল করেন। অভিষেককে আটকাতে হবে, বিপিন সিং, নন্দকুমার, এদের দৌড়টা কিন্তু আটকাতে হবে। বিপিন সিং আবার খুব প্রচণ্ডভাবে মোহনবাগানের বিরুদ্ধে দারুণ খেলেন, মনস্তাত্ত্বিকভাবে কিন্তু কিছুটা পিছিয়ে থাকবেন শুভাশিস বসু। বিষ্ণুর কথা বলতে হবে, বিষ্ণুকে বাঁ দিক দিয়ে কিন্তু আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ মুভ করতে দেখা যাচ্ছে। বিষ্ণু অনেক পরিণত, তাকে ডেভেলপমেন্টাল টিম থেকে বিনো জর্জ তুলে এনেছেন। গোলরক্ষক বিশাল কাইদ, বিশাল ভরসা, বিশালই কিন্তু পারেন মোহনবাগানকে বাঁচিয়ে দিতে। কিন্তু গোলটা তো করতে হবে, ম্যাচটা তো ড্র করলে হবে না, গোলটা করবে কে? ম্যাকা ছাড়া কাউকে দেখা যাচ্ছে না। দিমিত্রি বড় মঞ্চের বড় প্লেয়ার, অতীতে ইসমাউলের এগেনস্টে দারুণ তিনি খেলেছেন, কিন্তু তিনি আর সেই জায়গায় নেই, সেরকমই কামিংস নেই। রবসন দলের বোঝা, রবসন পরে নামালেই ভালো করবেন, কিন্তু রবসনের প্রতি একটা আলাদা প্রীতি আছে লোবেরোর। লোবেরো বুঝছেন যে এফসি গোয়া, মুম্বাই বা উড়িষ্যায় কোচিং করানো আর কলকাতা টিমে কোচিং করানোর মধ্যে অনেক পার্থক্য, সব মিলিয়ে সেই জন্য একটা জমজমাট লড়াই দেখতে পাবেন। এখানে অস্কার কতটা ফোকাস থাকবেন সেটা ব্যাপার। অস্কার যদি চার ডিফেন্ডার নামান সেটাই ভালো হবে, সিবলে, আনোয়ার আলী, দুটো সাইড ব্যাকে রাকিব এবং জয় গুপ্তা। কিন্তু প্রবলেম হচ্ছে আনোয়ার আলী 70-75 মিনিটের পরে হয়তো খেলতে পারবেন না, তার একটা মাসেল স্ট্রেংথ হচ্ছে হাঁটুর পাশে, যেরকম আকুইয়া কুচকির চোটে ভুগছেন তার পক্ষেও কিন্তু খেলা সম্ভব নয়। আপুইয়াকে ছাড়াও মোহনবাগান দল নামাতে পারবে না, মানে মিগুয়েলকে ধরা দ্বিতীয় লোকটা নেই, অনিরুদ্ধ সেই কাজটা করতে পারেন না। তবে সেক্ষেত্রে ম্যাচের মধ্যে আবার অ্যাডভান্টেজে ফিরে আসবে, এবং রেফারিং খুব বড় ফ্যাক্টর, প্রায় 65,000 লোক থাকবেন, লিগের খেতাব নির্ধারক ম্যাচ, অনেকটা ফাইনালের মতো, রেফারিংকে কিন্তু ফোকাস থাকতে হবে, তার একটা ভুলচুক স্টেডিয়ামে অশান্তির কারণ হতে পারে। আর এই দিনই নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক যুবভারতীতে পদার্পণ করছেন, তিনি শনিবার উত্তরবঙ্গে আছেন কিন্তু আগামীকাল তিনি ফিরে আসছেন কলকাতায় এবং তিনি হচ্ছেন প্রধান অতিথি।
1: অস্কার ব্রুজো ওয়েস্ট বেঙ্গল কোচ আজ প্রেস কনফারেন্সে কি বললেন অল্প করে শুনে নেব।
3: So we don't take it as a responsibility. Probably in terms of responsibility, Mohun Bagan will have more tension because they need to defend the title, but we are having a dream, and when you have a dream, you can move mountains.
4: Ronaldo.
3: Cup, I got a red card, and I could not be there in the final. So of course, controlling the emotions in this kind of games is an important part. Say that,

0: what a beautiful situation we are facing, no? End of the season, derby, title decider, best scenario of Indian football, best historical clubs of Indian football, best referee Venkatesh of Indian football, and here we are with our dream. As I told you, the emotions, we need to transfer them into performance. There is no way that the emotions dictate our approach to the
1: অস্কার ব্রুজো বললেন মোহনবাগানের কাছে এই ম্যাচটা মোটেও সহজ হবে না, কারণ ফাইনালের মতো একটা ম্যাচে জিততেই হবে তাদের। তো সেখান থেকে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলের কিছুটা অ্যাডভান্টেজ থেকেই যাবে, আর কালকের যে ম্যাচ সেই ম্যাচ ঐতিহাসিক ভারতীয় ফুটবলের জন্য এবং আইএসএলের জন্য তো বটেই, আর ভারতীয় তথা বাংলার ফুটবলের জন্য এটা একটা ঐতিহাসিক ম্যাচ, তিনি সেই কথা বললেন। এছাড়া মোহনবাগান কোচ সার্জিও লোবেরা কি বললেন শুনে নেব।
2: But when you are generating chances and you are not scoring, the quality and the level of the players is good enough to score goals. Conversations between the players, they have a lot of experience about this. We don't need to speak too much because they want to score and they have the ability and the capacity to score goals. The team is generating chances. Only in this kind of conversation they are waiting to score all of the goals in this game. But it's not enough because maybe we need to score goals before and to reach this point in a better position. No? But is one of the things obviously we can improve. No? We need to be more clinical. As I told you after the last game, we need to be more clinical in the last third because we can win the games and we are giving opportunity to opponents sometimes to reach the final of the game with some chances.
3: Hi Sergio, here. The
2: opponent for me, I want to be clear. From the beginning, speaking with my staff, always I thought, if we want to win the trophy, the rival we need to beat is...
1: মোহনবাগান কোচ সার্জিও লোবেরা বললেন যে এই ম্যাচ মোটেও তাদের জন্য খুব বেশি কঠিন হবে না, কারণ তারা জানেন কিভাবে ফাইনাল ম্যাচ খেলতে হয়, যদিও তাদেরকে একটু সতর্ক থাকতে হবে এবং তাদের সেরা খেলাটা কিন্তু দিতে হবে। আর এই খবরের সাথেই আজ ক্রীড়াঙ্গন শেষ করব, কারণ আর সময় নেই। ক্রীড়াঙ্গন কেমন লাগছে আপনাদের জানাতে ভুলবেন না, জানাবেন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী স্পোর্টস কলকাতা পেজে আমাদের সরাসরি মেসেজ করে। আপনাদের সঙ্গে ছিলাম আমি অর্ঘ্য সর্দার, সকলে ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন ক্রীড়াঙ্গন।

0: শেষ হলো ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় ছিলেন অর্ঘ্য সর্দার। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমরা আজ একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আমরা তো খেয়াল করছি যে শিল্পায়ন এবং উন্নয়নের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে গিয়ে আমরা ক্রমশ ধ্বংস করে চলেছি সবুজ। এমন চলতে থাকলে খুব শীঘ্রই আমরা বিপন্ন করে তুলব মানব সভ্যতা। অস্তিত্বের সংকটে ভুগবে আমাদের পরবর্তী প্রজন্ম। এমন সংকটজনক পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার উপায় কী? জরুরি ভিত্তিতে কোন কোন পদক্ষেপ গ্রহণ করলে পরিবেশ হয়ে উঠবে সহনীয়? এক কথায় এর উত্তর হল সবুজায়ন। যত বেশি সম্ভব গাছ আমরা রোপণ করতে পারব, যত বেশি বনাঞ্চল আমরা সৃষ্টি করতে পারব, ততই দূরে সরে যাবে উষ্ণায়নের ভ্রুকুটি। কিন্তু গাছ লাগাবো বললেই তো আর লাগানো যায় না। পর্যাপ্ত জায়গা কোথায়? উন্নয়নের দাবি মানতে যেখানে নিয়মিত ধ্বংস হয়ে চলেছে বনাঞ্চল, সেখানে ইতিহাসের চাকা রাতারাতি উল্টো দিকে ঘোরানো কি সম্ভব? কিন্তু সবুজায়ন ছাড়া আমাদের সুন্দর গ্রহটিকে

0: রক্ষা করার আর কোনো পথ যে নেই। তাহলে উপায় উপায় হলো কিছু অভিনব চিন্তাভাবনার বাস্তবায়ন ঘটিয়ে পরিবেশকে সবুজ করে তোলা। আর সেই অভিনব চিন্তাভাবনার অন্যতম রূপ ছাদ কৃষি, এক নতুন সবুজায়ন। এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের সহ অধিকর্তা ডক্টর শুভ্রজ্যোতি রায়। বর্তমানে উনি প্রশাসনিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে নিযুক্ত আছেন। ডক্টর রায়, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত।
1: নমস্কার।
0: আচ্ছা, আমরা প্রথমেই জানতে চাইব এই ছাদ কৃষি ব্যাপারটা কি।
1: আসলে ছাদ কৃষি কথাটাতে আমি একটু মত পার্থক্য রাখছি। আমার দিক থেকে এর মূল প্রতিশব্দটা হওয়া উচিত ছাদ বাগান, কারণ কৃষি যেহেতু কৃষি জিনিসটা সাধারণত কোনো বাউন্ডারি বা সীমানা ছাড়িয়ে যেটা হয়, খোলা মাঠে যেটা হয়, সেক্ষেত্রে কৃষি কথাটা বেশি প্রযোজ্য। কিন্তু ছাদে কিন্তু আমাদের ছাদের সীমানা ছাড়িয়ে যাওয়ার কোনো জায়গা নেই, এবং সেক্ষেত্রে আমাদের ওই সীমানার মধ্যে থেকেই পরিকল্পনা করে আমাদের এগোতে হয়। সেজন্য এটা ছাদ বাগান কথাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, এটাই খুব সহজ এবং সঠিক প্রতিশব্দ। তো সবুজায়ন তো বটেই, আপনি খুব সুন্দর একটা প্রসঙ্গ বলেছেন। যদি দেখি যে শহরাঞ্চলের নিজস্ব নিয়মে তার যে প্রসার ঘটছে, সেই প্রসার ঘটার নিয়মেই কিন্তু আস্তে আস্তে সবুজায়ন ধ্বংস হয়ে যাচ্ছে,
0: হারিয়ে যাচ্ছে,
1: একদম হারিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা কলকাতার চিত্রটাই দেখি, কলকাতাতে একটা 2011 সালের স্যাটেলাইট পিকচারে বা মহাকাশ চিত্র যেটা বলা হয়, সেখান থেকে আমরা যা দেখেছি মোটামুটি প্রায় 15% সবুজায়ন ছিল। কিন্তু সেইটা 2011 সালের চিত্রটা যখন 2015 সালে এসে দেখেছি, ততদিনে কিন্তু সেটা প্রায় কমে 5% কাছাকাছি,
0: মানে অনেকটাই ধ্বংস হয়ে গেছে সবুজ।
1: এই যে সবুজায়ন ধ্বংস হয়ে যাওয়া, এটা কিন্তু উন্নয়নের দাবি মেনেই, কারণ শহরাঞ্চলকে তার নিজস্বভাবে তার উন্নয়ন তো করতেই হবে। লোকজন যখন আসছে তাকে সেটার বাসযোগ্য করতে হবে, কিন্তু সেই বাসযোগ্য করতে গিয়ে আমরা সবুজায়ন যখন ধ্বংস হয়ে যাচ্ছে, তো সেই জায়গাটার দিকেও কিন্তু আমাদের চিন্তা করার দরকার। দেখা যায় যে যদি আমরা সারা ভারতবর্ষের চিত্রটা দেখি, সেখানে কিন্তু মোটামুটি দিল্লিও প্রায় 19%, মুম্বাইও প্রায় 18%, এরকম তাদের শহরাঞ্চলের সবুজায়ন রয়েছে। তো সেই জায়গাটার দিকে দেখলে আমাদের কিন্তু এই ছাদ বাগানটা কিন্তু একটা অত্যন্ত ভালো বিকল্প হয়ে উঠতে পারে,
0: সবুজায়নের জন্য।
1: হ্যাঁ, এবার কারণ কি, ধরুন একটা গাছ কাটা হলে আমাদের যা নিয়ম, সেখানে আরো হয়তো 5টা গাছ লাগানোর উচিত এবং সেটাই হয়তো নিয়ম, কিন্তু সেই জায়গায় দেখা গেছে যে সেই 5টা গাছকেও একটা পূর্ণবয়স্ক বড় গাছের সমান পরিমাণ অক্সিজেন প্রকৃতিতে ফিরিয়ে দিতে গেলে প্রায় 10-15 বছর তো লাগেই,
0: সময় লাগে।
1: হ্যাঁ, তো সেই সময়টা তো আমরা ক্রমশ আস্তে আস্তে নিজেদের ক্ষয় করে ফেলছি। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমাদের কিন্তু খুব গুরুত্ব দিয়ে এটা চিন্তা করার দরকার, ছাদ বাগানের কথাটা। এবং সুখের কথা যে আস্তে আস্তে কিন্তু সরকারও চাইছেন ছাদ বাগান হোক, এবং আমি বলতে পারি এরকম বেশ কিছু উদাহরণ আছে যেখানে সরকারি উদ্যোগে কিছু কিছু এরকম কাজকর্ম হচ্ছে
0: এবং উৎসাহ দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে।
1: একদম একদম একদম একদম। তো এই ছাদ বাগানটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এখানে খালি আমি যদি শহরাঞ্চলের উষ্ণতা বৃদ্ধির কথাটা বলি বা দূষণের কথাটা বলি, সেটাও একটু যেমন তার থেকে আমরা মুক্তি পেতে পারি কিছুক্ষণের জন্য নিজের বাড়ির ছাদে এসে বা ব্যালকনিতে একদণ্ড দাঁড়িয়ে, সেই সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও দেখতে হবে যে ছাদের উপরে যদি আমরা একটা আচ্ছাদন সবুজ তৈরি করে দিতে পারি, তাহলে কিন্তু ছাদের ভেতরে বসবাসটাও অনেক স্বাচ্ছন্দ্যের হয়। তো সেই জায়গাটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার
0: সেই দৃষ্টিকোণ থেকেও, মানে ছাদ বাগানের গুরুত্বটা।
1: হ্যাঁ হ্যাঁ, তবে এটা সম্পূর্ণটাই নির্ভর করে যে করছে বাগানটা সে বাগান করতে কতটা ভালোবাসে, কারণ এটার জন্য কিন্তু উদ্যোগটাও খুব মানে বিশেষ উদ্যোগ নিতে হবে। কারণ এটা ঠিক জাস্ট সাধারণভাবে যেমন মাটিতে আমরা বীজ ফেলে দিই, প্রকৃতির নিয়মে গাছ হয়, তারপর সেটাকে পরিচর্যা করা আলাদা ব্যাপার, কিন্তু ছাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অনেক পরিকল্পনা করে
0: বলতে চাইছেন একটু বিশেষ পরিকল্পনা নিয়ে এই ছাদ বাগানটা তৈরি।
1: একদম একদম একদম।
0: তাই পরিকল্পনার পর্যায়গুলো কিরকম হবে, মানে আমরা
1: প্রথম থেকে পরিকল্পনার আগে যদি ভাবি যে আমি কেন ছাদ বাগানটা করব, তার কিছু কিছু মানে উপকারিতা তো আছেই। যেমন ছাদের সবুজ আচ্ছাদন, যেটা আমি বললাম, ঘরের তাপমাত্রা কমাতে সাহায্য করবে, সহনশীলভাবে থাকতে পারবো, রোজকার শাকসবজি ফলমূলের কিছুটা আমি পেতে পারছি, কিছুটা দূষণমুক্ত আমার চারপাশটা করতে পারছি, যেটা সন্ধ্যাবেলা এসে যদি ওই ছাদ বাগানে একটা চেয়ার নিয়ে কিছুক্ষণ বসি, আমি একটু সুন্দর দূষণমুক্ত পরিবেশে কিছুক্ষণ থাকতে পারবো। অবশ্যই এটা স্বাস্থ্যকর অবসর বিনোদন, আমরা হবি বলতে অনেক

0: কিছু ভাবি অবসর বিনোদনের জায়গায়, সেই জায়গাতে দাঁড়িয়ে যদি বাগানে হাতে একটু খুরপি নিয়ে দুদণ্ড মাটি ঘাসকে স্পর্শ করি সেটা একটা ভালো তো বটে,
1: অন্যরকম একটা তৃপ্তির ব্যাপার।
0: একদম একদম। আর নিজের বাড়ির ছাদে যখন কিছু শাকসবজি করি বা যাই করি, সেখানে যেহেতু ওটার মূল উপভোক্তা বা খাবারটা আমরাই খাবো, সেক্ষেত্রে আমরা সেখানে ওষুধ এবং রাসায়নিকের ব্যবহারটাও যথাসম্ভব কম করব,
1: নিয়ন্ত্রণ করে,
0: অর্থাৎ আমরা নিজেদের সচেতন বা অচেতন ভাবেই অর্গানিক জিনিসের দিকে আস্তে আস্তে ভালো খেতে যাব এবং ভালো খাবার অর্গানিক খাবার বা জৈব খাবারের দিকে আস্তে আস্তে চলে যাব, এটা একটা বড় ব্যাপার। সেই সঙ্গে সঙ্গে একটা জিনিস দেখা গেছে, এটা বিজ্ঞান, যে যদি একটা সবুজের আস্তরণ থাকে তাহলে কিন্তু আশেপাশের শব্দ দূষণটাও কম পৌঁছয়।
1: আচ্ছা আচ্ছা।
0: এবং ঘর অনেক নিস্তব্ধ থাকে,
1: এটা বেশ একটা নতুন বিষয়।
0: হ্যাঁ, একটু শান্তি থাকে, এটাও একটু চিন্তা ভাবনা করার বিষয় অবশ্যই।
1: আচ্ছা, তাছাড়া নিজের বাগানে যদি কোনো ফল হয় সেগুলোর একটা স্বাদ কিন্তু অন্যরকম হয়, এটা মানতেই হবে, তাই না?
0: একদম একদম একদম একদম একদম অবশ্যই।
1: আচ্ছা, এবার আমরা দেখি যে ছাদ বাগান যে তৈরি করব আমরা, ছাদ কৃষির ব্যাপারে কি কি পরিকল্পনা করে এগোব, মানে যে কোনো ছাদেই কি এটা করা সম্ভব হয়?
0: দেখুন, সেই হিসাব করতে গেলে যে কোনো ছাদের উন্মুক্ত জায়গাটা, যেখানে সূর্যালোকের কোনো অভাব নেই, বৃষ্টিপাত হলে সেখানে সে পুরোটা পেতে পারে, সেই জায়গাগুলো তো আমরা ব্যবহার করতেই পারি, কিন্তু পরিকল্পনার গুরুত্ব অবশ্যই আছে। কারণ আমাদের দেখতে হবে যে এটা একটা তৈরি করা জিনিস এবং এর একটা বহন ক্ষমতা রয়েছে প্রত্যেকটা বাড়ির,
1: প্রত্যেকটা ওজন।
0: হ্যাঁ, এবং সেই জন্য ছাদের ভারসাম্যটাও রক্ষা করতে হবে, মানে আমি বলতে চাইছি আর্কিটেকচারাল ব্যাপারটা। এবার দেখতে হবে যাতে ওজন বা ভার, যেটাকে বলে লোড, সেটা যতটা সম্ভব কম রাখা যায়। এবার মাটির ওজন কিন্তু কম নয়, কাজে সেখানে আমাদের কিছু পরিকল্পনা করতে হবে যে আমরা কি কি জিনিস ইউজ করব, ব্যবহার করব, মাটির ভাগ কতটা কমিয়ে অথচ মাটি লাগবে, আমরা মাটির কাছাকাছি হালকা জিনিস ব্যবহার করব,
1: অন্যান্য উপাদান ব্যবহার করে একদম একদম হালকা করতে পারব।
0: তার সঙ্গে সঙ্গে যেটা সব থেকে বড় ব্যাপার, ছাদে আমার বাগান করলে চড়া রোদে সে থাকবে, আমাকে কিন্তু জলের ব্যবস্থা রাখতে হবে। সেটা যদি আমার সঙ্গতি থাকে বা আমি যদি সেভাবে ব্যবস্থাপনা করতে পারি, সব থেকে ভালো যদি ওই বিন্দু সেচ বা ড্রিপ ইরিগেশন, কিন্তু সেটা ছাড়াও যদি সেটা সম্ভব নাও হয়, আমাদের ন্যূনতম ব্যবস্থা রাখতে হবে যাতে আমি দিনে একবার অন্তত জল দিতে পারি। গ্রীষ্মকালে তো মাঝে মাঝে দুবারও জল দেওয়ার দরকার হয়, তো এমনি সারা বছরের যদি হিসাব করি, আমার জলের ব্যবস্থাটা, যোগানটা কিন্তু পরিকল্পনার মধ্যে রাখতে হবে। এইবার ছাদ বাগান করতে গেলে কিন্তু খালি তো আমি ছাদের উপরটাতে ব্যবহার করবো না, সেখানে আমার কিছু পরিকাঠামো করতে হবে, মানে ছোটখাটো যেটা বলা যায় যে স্ট্রাকচার, সেটা অনেক সময় আমরা বলি এক স্তরীয়, দুই স্তরীয়, সিঙ্গেল টায়ার, ডাবল টায়ার, ট্রিপল টায়ার, এরকম স্ট্রাকচার কিছু পাওয়া যায় যেটা আমরা নিজের মতো করে নিতে পারি। কখনো কখনো স্রেফ যেটাকে বলে চারি বা পট বা মাটির পাত্র, সেখানেও আমরা করতে পারি। অনেকে আবার ছোট করে করে প্লাস্টিকের জিনিসও তৈরি করে বা প্লাস্টিকের ড্রাম কেটে সেখানে করে। যেটাই হোক, আমাকে দেখতে হবে যে পাত্রটা যেন খুব ভারী না হয়। হ্যাঁ, আর দ্বিতীয়ত ছাদ আর পাত্রের মাঝখানে যেন হালকা একটু গ্যাপ থাকলে ভালো, যদি আমি পাত্রতেই করি,
1: যাতে পাত্রটা,
0: হ্যাঁ, কিছু না হলো আমি যদি এরম যদি বড় বড় স্ট্রাকচারও করি হালকা পলিথিনের, অথবা যদি আমি বানিয়ে নিই স্ট্রাকচার মাটির বা কিছু এরকম যে পরিকাঠামো বানিয়ে নিলে, দুদিকে দুটো ইট রাখলাম বা দুটো কাঠের ব্লক রাখলাম, তার উপরে বিছিয়ে দিলাম এবং এমনভাবে করলাম যাতে আমার ছাদের ওর নিচে হাওয়া চলাচলটাও করে, ড্রেনেজটা ভালো হয়, অর্থাৎ আমার আমি অতিরিক্ত জল বা নোংরা টোংরা যেন না জমে, তাতে সেটা ছাদটাতে ড্যাম্প পড়বে, সেটা যেন হয়, আবার আমি যেন সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওটা রাখতে পারি আর কি। হ্যাঁ, তো সেটা একটা ব্যাপার আছে। এছাড়া পরিকল্পনার মধ্যে যদি আমরা একটা জিনিস দেখতে হবে, ছাদের বাগানটা তো আমরা সারা বছরের জন্যই চিন্তা করি, আমার যেটা এখন ফসল দিচ্ছে কালকে সে গাছটা থাকবে না, তখন পরবর্তীকালে যে গাছটাকে আমি রাখবো সেটাকে অলরেডি গোকুলে বাড়ার ব্যবস্থা করতে হবে, ছোট চারা টারা যাতে তৈরি করা যায় একটা ছোট জায়গায়, সেখানে সেটা থেকে তুলে নিয়ে আমি তখন আবার সেখানে যেতে, মানে পরবর্তী পরিকল্পনাটাও আমাকে খুব তাড়াতাড়ি
1: করে রাখতে হবে।
0: একদম একদম একদম। এবং সেই সঙ্গে সঙ্গে আমাকে দেখতে হবে যে আমি ওখানে গাছের খাদ্য হিসেবে কি দেবো, শস্য রক্ষাটা কি করে করব, আর সব থেকে বড় ব্যাপার আমি পরিচর্যার ব্যাপারটাও যাতে আমার ছকে থাকে সেই ব্যাপারটা, আমি এইগুলো নিয়েই আমার ছাদ বাগানের পরিকল্পনা। এবং দেখতে হবে যে পূব দিক কোনটা, হাওয়া কোন দিক দিয়ে বয়, সেইভাবে আমি রাখবো, মানে বিন্যাসটা করবো আর কি। হ্যাঁ, সেগুলো একটু পরিকল্পনার ব্যাপার আছে অবশ্যই।
1: বেশ, আর পরিকল্পনা করার প্রাথমিক পর্যায়ে আমায় তো উপকরণগুলো জোগাড় করে নিতে হবে, তো এই ছাদ বাগান তৈরির আগে মানে যিনি করতে চাইছেন, শুরু করতে চাইছেন, কোনো পরিকাঠামো তার নেই, শুধুই একটা ছাদ রয়েছে তার, তাকে কি কি উপাদান জোগাড় করতে

0: হবে প্রথমেই?
1: দেখুন, আমার প্রথমেই লাগবে গাছপালাগুলো। আমি নির্দিষ্ট যেভাবে গাছপালাগুলো করব, সেই গাছপালাগুলো চারার যোগানটা থাকতে হবে, বীজের যোগানটা। আর যেটা দরকার আমার, ছাদের সঙ্গে, ছাদ বাগানের সঙ্গে যে কাঠামোগুলো জড়িত রয়েছে, সেটা যদি আমি টবেই করি বা পটেই করি, বা আমি চারদিকে চারটে বাঁশ দিয়ে যদি মাঝখানটা একটা নেট মতো করে মাচান
0: তৈরি করি,
1: তাতে আমার অলরেডি একটা ইয়ে থাকবেই, মানে ধরুন একটা আমার ডাবল লেয়ার হয়েই গেল, এবং উপরে সে মাচায় আমি লাউ তুলতে পারি। এবং কিছু কিছু ক্ষেত্রে অনেকে যারা একটু শুরু থেকে করে, বাড়ি তৈরির সময় থেকে যারা পরিকল্পনাটা করে ফেলে, তারা অনেকে করে কি, ছাদের যে প্যারাপেটের জায়গাটা আছে ওই জায়গাটাকে এরকম একটা নৌকার ডোঙার মতো করে চারদিকটা আমি অনেকটা জায়গা পেয়ে গেলাম, যেটাতে আমি ছাদের মানে যেখানে আমি হাত দিয়ে দাঁড়িয়ে থাকি রেলিং এর জায়গাটা, সেখানে যদি একটা ডোঙার মতো করে রাখি বাউন্ডারিটা, প্যারাপেটের জায়গাটা, ওইটা কিন্তু আমার একটা সুন্দর বাগানের জায়গা হয়ে গেল। তো সেটাও আমি, সেটা কিন্তু একদম বাড়ি তৈরির পরিকল্পনা,
0: প্রাথমিক পর্যায়ে সেটা বাড়ি তৈরি।
1: আর না হলে আমরা
0: নিতে হবে,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর না হলে আমরা চারদিকে ধরুন বাঁশের কাঠামো করে নিতে পারি, একটু মাচা মতো করে নিতে পারি, চারি যেটা গরু জামনা দেওয়ার মাটির চারি বড় বড়, বা যেটাই করি আমাকে দেখতে হবে যেন সেগুলো খুব বেশি ভার না হয়ে যায়। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে। আর আমি যদি, অনেক সময় আমরা মাটিতেও করতে হবে, যেটাই করি না কেন আমাকে হালকা রাখার জন্যে, ধরুন সুরকি, বালি, কাঠকয়লা, মানে ইটের খোড়া টাইপের, কোকো ডাস্ট, কেঁচো সার, অল্প একটু মাটিতে অবশ্যই খোল, বা সারের মানে যেটা গাছের খাবারের বিকল্প হিসেবে খোল জৈব, হ্যাঁ,
0: এসবগুলো আমাদের রাখতে হবে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাচা বা দড়ির উপকরণ এগুলো নিয়ে আমাদের নামতে হবে আর কি।
0: আচ্ছা, আপনি প্রথমেই বলেছিলেন যে মাটি যখন তৈরি করব, পুরো মাটির ভাগ তো আমরা দিতে পারবো না, সেটা ভারী হয়ে যাবে, কিছুটা যেন হালকা হয় গাছের জন্য, যে আমরা যে চাষ করব, গাছ লাগাবো, সেই যে মাটিটা তৈরি করব, সেটা একটু হালকা হওয়া বাঞ্ছনীয়। তা মাটির সঙ্গে আমরা কি কি মেশাবো, মানে তার অনুপাতগুলো কেমন হবে?
1: এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ এটা ছাদ কৃষির একদম প্রাথমিক মানে আমাদের নলেজ বা জ্ঞান থাকার দরকার।
0: আমরা ওটাকে যদি হবে, আবার গাছের পক্ষে বেশ ভালো হবে।
1: দেখা গেছে যদি আমরা টোটাল যে মাটির যে গভীরতা, ডেপথ, যেটা যদি ভাবি, একটা পটি বলুন বা যেটাই বলুন, সেটাকে আমরা চারটে ভাগে ভাগ করে নিই। একদম গোড়ার দিকে সুরকি, বালি বা খোয়াইট, তার উপরে কাঠকয়লার টুকরো, এরকম জিনিসগুলো যদি আমরা দিতে পারি ভালো। এখন অনেক সময় হয় যারা একদম ডাইরেক্ট ছাদে বেড করে ফেলেন, চারদিকে একটু ইটের বেড়া দিয়ে একটা ইট খাড়া করে রেখে ওখানে করে ডাইরেক্ট ছাদে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সুরকি বালি বা কাঠকলা দিয়ে একটু উঁচু মানে ড্রেনেজেরও ব্যবস্থা হয়ে রইল, হালকা ওই জায়গাটা ড্রেনেজেরও ব্যবস্থা থাকলো, অনেকে ঘেস ব্যবহার করে, হ্যাঁ, একটা দিতে পারেন। আর এমনিও যদি আপনি চারিতে বা পটে করেন, তাহলেও নিচে আপনি সুরকি বালি কাঠকলা এই তিনটে দিয়ে নিচের 3 ইঞ্চি ভরে দিলেন,
0: ভরে দিলাম,
1: তার মানে এটা এক ভাগ।
0: আচ্ছা,
1: তার উপরের ভাগে কোকো ডাস্ট দেবেন, কোকোপিট, কোকোপিট, কোকোপিট কিছুই না, আপনার নারকেলের যে ছোবড়া, সেই ছোবড়াকে, ছোবড়ার বাই প্রোডাক্ট বলতে পারেন। আমরা যদি ছোবড়াটাকে ভালো করে একটু হালকা আধা পচা করিয়ে তাকে একটু ভালো করে পিষে বা পিটিয়ে নেই, তাতে ওর থেকে ফাইবার অংশটা বেরিয়ে আসে, যেটা আমরা ছোবড়াগুলো আমাদের বিভিন্ন গদি টদি বর্ণনা থেকে লাগে, আর একটা গুঁড়ো অংশ বেরোয়,
0: ঠিক
1: সেই গুঁড়ো অংশটাকে চেলে সুন্দর রিফাইন করে সেটাই কিন্তু আমাদের কোকোপিট হিসেবে কাজ হয়।
0: তো বালি সুরকির উপরে আমরা এই স্তর,
1: ওই স্তরটা দিতে পারি। এছাড়া গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়ে একটা ভাগ, যেটা পাবো আর কি, কেঁচো সার, ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার হলে সব থেকে ভালো, না হলে গোবর সার, তারপরে উপরের এক ভাগ অংশ মাটি। তার মানে যদি আমার দেখা যায় যে যদি আমি 3 ইঞ্চি 3 ইঞ্চি 3 ইঞ্চি 3 ইঞ্চি মানে 12 ইঞ্চি,
0: 12 ইঞ্চি,
1: এই 12 ইঞ্চির মধ্যে উপরে 3 ইঞ্চি আমি মাটি রাখবো।
0: আচ্ছা,
1: আর বাকিটা আমার কিন্তু এই সমস্ত জিনিসগুলো থাকবে, কিন্তু এগুলো কিন্তু সবই এমন জিনিস, নিচের স্তরটা বাদ দিয়ে বাকিগুলো কিন্তু, সে কোকোডাস্টি বলুন, কেঁচো সার বলুন, এগুলো তো ক্রমশ মাটিকেই আমরা সমৃদ্ধ করবো। এবার কেন আমি এটা করছি, এগুলো দিলে কি হালকা হচ্ছে? হ্যাঁ, হালকা হচ্ছে। আমরা যদি একটা বড় 20 লিটারের ড্রামকে কেটে একটা বানাই, সেটা যদি নর্মালি পুরো মাটি ভর্তি করি,
0: ভীষণ ভারী হয়ে যাবে,
1: মোটামুটি 30 কেজি ওজন হবে। সেটা যদি আমরা এই পদ্ধতিতে করি, সেটা 7-8 কেজিতে নেমে আসে।
0: বাহ, অনেকটাই হালকা হলো।
1: একদম একদম, সেই জন্য আমাদের এই জায়গাটা কিন্তু খুব ঠিকঠাক রাখা আর কি।
0: এরকম ভাবে মাটি তৈরি করলে আমরা অবশ্যই মানে চাপটা সহনীয় হয় ছাদের পক্ষে, আবার গাছের পক্ষে সেটা ভালো হয়।
1: একদম একদম।
0: আর এই যে আমরা ছাদ কৃষি করব, সমস্ত ফসল কি সেখানে করা যাবে? নিশ্চয়ই কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে।
1: বিধিনিষেধের ব্যাপারটা নয়, কারণ সমস্ত ফসল করা সম্ভবই নয়,
0: সম্ভবই নয়,
1: কারণ ধরুন যেগুলো মাটির তলার ফসল,
0: আলু,
1: তারপর ধরুন গাজর, এগুলো কিন্তু এখানে আমি অতটা তো তাকে শুরু থেকে অতটা মাটি তাকে দিতে পারছি না, এবং খুব একটা ভালো ফসল আমরা তুলতেও পারবো না এটা করে। সেই জন্য ওই ধরনের জিনিসগুলো বাদ দিতে হবে। এবং আরো মানে যদি চিন্তা করা যায় যে আমরা খুব ভারী গাছও দিতে পারবো
0: না,
1: সেই জন্য ধরুন আমজাম গাছ কি হয় না, বা সবেদা গাছ কি কেউ করে না? নিশ্চয়ই প্রচুর লোক করে,
0: বনসাই করে করতে হবে,
1: না কিন্তু তার সেরকম জাত বাছতে হবে যেগুলো রেগুলার বিয়ারিং জাত, অর্থাৎ প্রত্যেক বছর যে আমগুলো আম দেয়। যেমন ধরুন আমি আম্রপালি, মল্লিকা, সেই ধরনের ছোট ছোট বা আরো যেগুলো হয়, কিন্তু আমি কখনোই সেটা আমি হিমসাগরের দিকে যাব না,
0: যাব না,
1: এবং
0: পারবো না
1: এবং সেগুলোকেও আমাকে ঠিকঠাক করেই রাখতে হবে। আমি যেতে পারবো না বলাটাও ভুল, কেউ কেউ বলবো আমি তো করেছি, কিন্তু সেইটার পরিকল্পনার মধ্যে আমার মনে হয় ওগুলোকে না রাখাই ভালো। আর আমরা কি কি করতে পারি সাধারণভাবে, ধরুন পুঁই শাক, লাল শাক, ধরো শাক সবজিগুলো খুব সুন্দরভাবে একটুখানি জায়গা পেলাম আমি ধনে পাতা লাগিয়ে দিলাম, পটল, উচ্ছে, লাউ, করলা, এগুলো আমরা একটা ছোট একটা কোনায় বলু বা অন্যান্য জায়গায় মাচা করে করে দিই,
0: মাচা করে করতেই পারি।
1: ছাদের চারটে কোনায় চারটে বাঁশকে যদি আমি ক্ল্যাম্প দিয়ে লাগিয়ে দিই, আমার একটা মাচার জায়গা হয়ে গেল, তিন কোনাও হতে পারে, চার কোনাও হতে পারে।
0: হ্যাঁ,
1: তো সেরকম একটা মাচা করে করতে পারি। এছাড়া আমি শাকসবজি বলতে পারেন বেগুন, টমেটো, লঙ্কা, এগুলো সবই করতে পারি,
0: সাধারণ সবজি সবই করা,
1: সাধারণ সবজি, উচ্ছে, লাউ, করলা, এগুলো সবই করা যেতে পারে। আর ফলের মধ্যে আমরা অবশ্যই ছোট করে সবেদা করতে পারি, ছোট করে লেবুর গাছ করতে পারি, ছোট করে আমি আমটামও বাদ দিতে বলছি না, সম্ভব, অসম্ভব নয়, সম্ভব, তবে আমাদের খুব সতর্ক থেকে করতে হবে।
0: হ্যাঁ, কারণ ভারটা তো বেশি হয়ে যাচ্ছে,
1: একদম একদম।
0: আমরা প্রাথমিক যেটা বলেছিলাম যে কম ভারে রাখতে হবে, সহনীয় হতে হবে ছাদের পক্ষে,
1: একদম একদম একদম একদম।
0: আচ্ছা, আর ছাদ কৃষিতে জলসেচের গুরুত্বটা তো আসছেই এবার, কারণ ঠিকঠাক যদি জল না পায়, মাটি থেকে তো জল পাওয়ার তাদের কোনো সম্ভাবনাই নেই, কৃত্রিম ভাবেই তাদের জলসিঞ্চন করতে হবে,
1: ঠিক?
0: তো সেই ব্যাপারটা একটু বলুন, এটা কেমন ভাবে সম্ভব?
1: এখানে আমি যেটা বলতে চাইছি যে বিন্দু সেচটা খুব উপযোগী ব্যাপার, কিন্তু বিন্দু সেচ এটার একটা স্ট্রাকচার রয়েছে, সেটা কিন্তু কিনতে হয় এবং খরচ সাপেক্ষ বটে, এবং সে সঙ্গে সঙ্গে আরও কিছু জিনিস, পাম্প, মোটর, টাইমার ফিট করা, তার একটা একটা ব্যবস্থা রাখা আর কি, এটা একটু সমস্যার সবসময় হয় না,
0: যারা তৈরি করে নিতে হবে,
1: হ্যাঁ, যারা করতে পারবেন খুব ভালো। না হলে আমার ছাদের যে ট্যাঙ্ক, সে ট্যাঙ্কের সঙ্গে যদি পাইপ আমি একটু টেনে দিতে পারি দূরতম কোণে, তাহলে আমাকে একটু বইতে কম হয়, আর কাছেরগুলো আমি ছাদের ট্যাঙ্কের সঙ্গে যে কলটা থাকবে সেটা থেকেই নিয়ে নেবো, বয়ে বয়ে নিতে হবে, কিন্তু আমাকে কিন্তু জল দিতে হবে গাছগুলোকে, যেন জল ছাড়া ফেলে রাখার ব্যবস্থাতে আমি ছাদ বাগান করার পরিকল্পনা না করাই ভালো, যেমন কিছু ড্রেনেজ সেল আছে প্লাস্টিকের বা ফাইবারের পাওয়া যায়, তার উপরে আমরা অনেকে আমি দেখেছি যারা খুব আধুনিক ফ্ল্যাট বা কোনো খুব দারুণ হোটেল টোটেলে বেশ কিছু দেশে বিদেশে, তারা তার উপর জিও টেক্সটাইল ইউজ করে, পাটের তন্তু দিয়ে জিও টেক্সটাইল, সেগুলো মানে এগুলো জল ধরে রাখে অথচ ন্যাচারাল প্রোডাক্ট। হ্যাঁ, তারপরে হালকা মাটি দিয়ে ঝামাইট, তারপর একটা হালকা মাটির ঝামাইট না পেলে খোড়া যেটাকে বলে, তারপর হালকা মাটি দিয়ে অনেক সময় খোড়ার মাঝখানে কেউ একটা পাতলা নেট ফেলে দেয় যাতে মাটিটা ড্রেনেজ বেশি না হয়ে যায়, যাতে মাটিটা
0: জল বেরিয়ে না যায়।
1: হ্যাঁ, তো এরকম আমরা বিভিন্ন রকম স্ট্রাকচার কিন্তু দিয়ে জলটাকেও ধরে রাখতে হবে, অল্প জল থাকলে সেই জলটা ধরে না রাখলে তো আমি জলটা ড্রেনেজ হয়ে গেলে তো মুশকিল,
0: মুশকিল আছে।
1: আবার দেখতে হবে যে আমার গাছ যেন জলটা পায়, রুট জোনে যেন জলটা পায়, তো আমাদের এই, তবে আমি বলবো যে ছাদ বাগানে বিন্দু সেচের বা ড্রিপ ইরিগেশনের কোনো বিকল্প নাই, এটাই করতে ভালো, সব থেকে ভালো।
0: আচ্ছা, এবার আমরা পরিচর্যার বিষয়ে আসি, কেননা জলসেচের পরেই যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে পরিচর্যা, যদি পরিচর্যা না করা হয় তাহলে তো
1: একদম ঠিক, জলসেচের সময় থেকে নয়, তার অনেক আগে থেকেই পরিচর্যার ব্যাপার চিন্তা করতে হবে, এবং নিয়মিতভাবে এটাকে আমরা যদি নজরে রাখি তবেই পরিচর্যাটা ভালোভাবে হবে। গাছের গোড়াটা ঠিকঠাক করে খুঁচিয়ে দেওয়া, যখন আমাদের প্রচণ্ড রোদ হবে তখন যদি উপরে একটা মালচিং মতো করে দেওয়া,
0: একটা আস্তরণ,
1: আস্তরণ মতো রাখা, এবং দেখতে হবে যে আমরা ছাদের যে সারটার গুলো দেব, ধরুন খোল দেব, খোলটাকে আমাদের যেন পচানোর জায়গাটা ঠিকঠাক থাকে। খোলের নিয়মটা আমি একটু বলে দিই, যেটা হয়তো সকল আমার বন্ধুরা জানতে চাইবেন, সেটা হলো আমরা যখন খোলটা দেব, মোটামুটি 1 কেজি মতো খোল, খোলের গুঁড়ো যদি 20 লিটার জলের মতো ভিজিয়ে রাখি, বেশ কয়েকদিন ভিজিয়ে রাখলে পচা টচা গন্ধ টন্ধ বেরিয়ে মোটামুটি ওটা পচে যাবে। যাবে, সেই খোল পচাটার পরে এর উপরের থেকে জলটা নেব খালি আমরা,
0: শুধু জলটা,
1: জলটা নেব এবং তারপরে আবার জল ঢেলে দিলে আবার ওটা আরো একটু পচবে। হ্যাঁ, তো এরকম করে করে মোটামুটি এক মগ সেই খোলের জলটা নিয়ে তাতে আরো 10 মগ জল দিয়ে সেইটা আমরা দেবো।
0: আচ্ছা,
1: হ্যাঁ, তাহলে কিন্তু একদম পুরো

0: চানো সারিষ হয়ে যাবে। এবং আমরা ছাদের কৃষিটা করছি, অনেকটা ছাদ বাগানটা করছি নিজেদের জন্য অলমোস্ট, অথবা আমাদের মানে প্রিয়জনদের জন্য। সেখানে কিন্তু আমাদের দেখা যাবে যে ওই এই যে খোল দিচ্ছি বা কেঁচো সার দিচ্ছি, আমরা কিন্তু একটা জৈব দিকে আস্তে আস্তে পা বাড়াচ্ছি
1: এবং
0: রাসায়নিক মুক্ত। এবং সব থেকে বড় কথা, এর যে স্বাদ গন্ধ, এটার অভ্যেস আমাদের একবার হয়ে গেলে জৈব কৃষির যে আন্দোলন সেটা আরো জোরদার এমনি হয়ে যাবে, এমনি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এইগুলোর ব্যবস্থা রাখা কিন্তু দরকার। নিয়মিত মরা ডালগুলো, শুকনো পাতাগুলো যেন
1: ছেঁটে দিতে হবে,
0: ছেঁটে দিয়ে এবং সেগুলোর এলাকা থেকে সরিয়ে ফেলা আর কি। হ্যাঁ, কারণ ওগুলো তো মোটামুটি বলা হয় যে রোগ জীবাণু রিপোজিটারি, অর্থাৎ ওদের বাসস্থান। আগাছাকে আমাদের খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ আমরা এক বিন্দু খাবারও সে আমাদের নির্দিষ্ট ফসল ছাড়া অন্য কাউকে দিতে চাই না, দেব না। হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু নজরে রাখা চলে যাবে, এতেই আমার মনে হয় আমরা এগোতে থাকবো।
1: তারপরে এইভাবে পরিচর্যা করলে আমরা ঠিকঠাক পেতে পারি,
0: অবশ্যই পেতে পারি, অবশ্যই পেতে পারি।
1: আর ছাদ কৃষির ব্যাপারে কিছু সতর্কতাও নিশ্চয়ই নিতে হবে।
0: অবশ্যই আমাদের দেখতে হবে যেন ছাদের ভাটটা কম থাকে, যেটা আমি বারবার বলে আসছি,
1: প্রথম থেকেই এই পরিকল্পনাটা করে নিতেই হবে।
0: নিয়মিত জলটার যোগান, নিয়মিত খাবারের যোগান, কারণ গাছ কিন্তু ওইটুকু খাবার নিয়ে তার চলছে। হ্যাঁ, এবং শস্য রক্ষা,
1: কোনো পোকা লাগলে সেটা
0: পোকা লাগলে সেখানেও যাতে আমরা যতদূর সম্ভব রাসায়নিকের ব্যবহারটা কম করি। নিম জাতীয় যে ওষুধগুলো রয়েছে, বা ধরুন আমাদের ছত্রাকজনিত রোগগুলোর জন্য বর্ধ মিক্সচার জাতীয়, যেটা তুতে আর কলিচুন দিয়ে তৈরি হয়, তো সেই ধরনের জিনিসগুলোর ব্যবহার আমরা যদি বাড়াতে পারি, সেই শস্য রক্ষার জিনিসটাও আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে। কারণ আমাদের তো একটা দুটো গাছ নিয়ে সংসার, তাদেরকে বাঁচাতে হবে। হ্যাঁ, এবং এখানে একটা সুবিধা আছে, আমরা যেমন ধরুন যেটাকে বলে মিলিবাগ, এক ধরনের যেটা পোকা ধরুন ফলের গাছে খুব হয়, জবা গাছে খুব হয়, কিন্তু ধরুন একটা গাছে অনেক সবেদা হলো, বা একটা ছোট গাছ দুবছরের গাছ প্রচুর আম হলো, আমরা কিন্তু একটা ডালে একটা আম নেবো, বাকিগুলো ফেলে দেবো, তাহলে সে আমটার কোয়ালিটি ভালো হবে, পরের বছর ভালো আম হবে। কিন্তু আমাদের দেখতে হবে একটা গাছ যেন তার দেখা যায় যে আম গাছে 18টা পাতার জন্য একটা আম সে লোড নিতে পারে। আমাদের ছোট টিংটিঙে গাছ, তাতে 4টে আম ঝুলছে, আমি কিন্তু সবকটা আম নিলে গাছেরও ক্ষতি, এটা বোধহয় সঠিক নয়। আর এছাড়া পরবর্তী ফসলের ব্যবস্থাপনাটা রাখতে হবে, আর নিয়মিত নজরদারি, এটা খুব খুব দরকার,
1: মানে কোথাও পোকা লাগলো কিনা।
0: হ্যাঁ, আমি না লাগলে আমি একদম একদম একদম খুব
1: নজর রাখতেই হবে। আচ্ছা, এবার ছাদ কৃষি এই যে আমরা বললাম, এটা কতটা জনপ্রিয় হয়েছে, মানে আমি দুটো বাংলার ক্ষেত্রেই বলছি।
0: আমি একটু বলি এই ছাদ কৃষির জনপ্রিয়তার ব্যাপারে। আমরা পশ্চিমবাংলায় থেকে আমাদের ওই বাংলার সঙ্গে পরিচিতি হয় ইন্টারনেটের মাধ্যমে, টিভির মাধ্যমে। হ্যাঁ, তো আমি যতটুকু বুঝেছি পূর্ব বাংলা বোধ হয় অনেকটা এগিয়ে আছে আমাদের থেকে।
1: হ্যাঁ,
0: তাদের মোটামুটি একটা আন্দোলনের পর্যায়ে চলে গেছে, তবে আমি বলবো না যে আমরাও খুব পিছিয়ে আছি। আমি যদি পশ্চিমবঙ্গের কথা বলেন, আমি পশ্চিমবঙ্গে কিন্তু আমি নিজে কয়েকটা জায়গায় গেছি, আমি উদাহরণ দিতে পারি। আমাদের এখানে বলতে পারেন আমি বেশ কিছু যেটাকে বলে প্রাইভেট স্কুল, তারা তাদের ছাদে করছে, এবং কিছু প্রাইভেট আমি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, তাদেরও একটা দুটো ছাদে আমি দেখছি হয়েছে, তারা করছে, মানে তারা সচেতন। এবং আমি বলবো যে কিছু এনজিও টাইপের, তারা কিন্তু আমাদের কৃষি দপ্তরের সহায়তা নিয়েই তারা কিন্তু বেশ কিছু স্কুলের সঙ্গে ওই তাদের স্কুল বাড়ির ছাদে তারা করার চেষ্টা করছে, যাতে বাচ্চাদের ভেতরে একটা সচেতনতা আসে। আর এছাড়াও ছোটখাটো খুচরোভাবে তো আমরা দেখছি যে অনেকেই যারা বাগান ভালোবাসেন তারা চেষ্টা করছেন, কিন্তু এটা আমি যদি বাংলাদেশের চিত্রটা দেখি সেখানে কিন্তু এটা আরও অনেক বড় আকার ধারণ করেছে। এবং এমনকি আমি এটাও দেখেছি যে কোনো এক জেলা প্রশাসনের যে অফিস, মানে
1: বাংলাদেশ,
0: হ্যাঁ, সেখানকার যারা জেলা আধিকারিক তাদের যে অফিস, সেই অফিসেও প্রায় চুয়াডাঙাতে আমি দেখেছি, চুয়াডাঙাতে এরকম প্রায় বিশাল প্রায় 12-13-14,000 স্কোয়ার ফিটে তারা এরকম করেছেন। এই সরকারি উদ্যোগটা কিন্তু আমার খুব ভালো লাগলো, কারণ এখানে কিন্তু তাতে হয় কি, তাতে জনমানুষেও কিন্তু একটা
1: প্রভাব পড়ে
0: এবং পজিটিভ প্রভাব পড়ে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ,
1: যাতে তারা নিজেরাও তারা মানে
0: আমাদের একটা জিনিস দেখতে হবে যে, কারণ আমাদের কিন্তু প্রত্যেক মিনিটে প্রায় 4 লিটার অক্সিজেন লাগে একটা মানুষের, এবং সেই অক্সিজেনের যদি যোগানের জায়গাটা দেখি, একটা যদি সাধারণ যুবক গাছ হয় সে 0.16 লিটার অক্সিজেন প্রতি মিনিটে দিতে পারে, অথচ আমাদের

0: লাগছে 0.4 লিটার অক্সিজেন, অর্থাৎ প্রত্যেক লোকের জন্য আড়াইখানা করে গাছ লাগবে। এবার সেই গাছের জায়গাটা যদি আমাদের আর কলকাতার মতো জায়গা, আর যদি আমরা বাংলাদেশের ঢাকার কথাও ভাবি, এত ওখানের মানে জনবিস্ফোরণ বলতে পারেন, হ্যাঁ জনবিস্ফোরণের জায়গাতে দাঁড়িয়ে সেখানে কিন্তু আমাদের এই সবুজায়নের ব্যবস্থাটা যেন এখনকার যুগের দাবিই হয়ে গেছে বলতে পারেন,
1: যে না হলে ঠিকঠাক না হলে অসুবিধে হয়।
0: ঠিক ঠিক একদম একদম একদম
1: কথাটি আছে, ইচ্ছে থাকলে উপায় হয়। আমরা যদি আন্তরিকভাবে আমাদের পরিবেশকে সবুজ করে তুলতে চাই, তবে ছাদ কৃষি হতে পারে সেই ইচ্ছে পূরণের হাতিয়ার। আর কেমনভাবে সেই সবুজায়নের লক্ষ্যে আমরা এগিয়ে যেতে পারি, সেই বিষয়ে মূল্যবান মতামত জানিয়ে আমাদের সমৃদ্ধ করলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের সহ অধিকর্তা ডক্টর শুভ্রজ্যোতি রায়। ডক্টর রায়, আমাদের স্টুডিওতে এসে আলোচনা অংশগ্রহণের জন্য আপনাকে জানাই অজস্র ধন্যবাদ।
0: ধন্যবাদ আপনাকেও।
1: আমাদের যারা বন্ধু আছেন তারাও নিশ্চয়ই এই ব্যাপারটা সম্পর্কে সচেতন হয়েছেন এবং অনেকেই আগ্রহী হয়েছেন এই ছাদ কৃষির ব্যাপারে। আজ আর একদম সময় নেই, দুই বাংলার কৃষক বন্ধুদের আরও একবার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। নমস্কার।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
1: এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার কৃষক বন্ধুদের আন্তরিক
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন হার্ট অ্যাটাকের বিভিন্ন ধরন, বলবেন হৃদরোগ বিশেষজ্ঞ স্বয়ম্ভু মুখোপাধ্যায়।
3: হার্ট অ্যাটাককে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশন। প্রধানত হৃৎপিণ্ডের ধমনীতে রক্ত চলাচলের বাধার কারণেই হৃৎপিণ্ডের পেশি যখন পর্যাপ্ত অক্সিজেন আর পায় না, তখন সেই অংশটি ক্ষতিগ্রস্ত হয় বা মরে যায়। ফলে হার্ট তার স্বাভাবিক সামগ্রিকভাবে যে পাম্প করবার ক্ষমতা সেটি হারায়। মূলত থলির মতো চেহারা হার্টের, তার তিনটি দেয়াল আছে, অ্যান্টেরিয়ার, ইনফেরিয়ার আর পোস্টেরিয়ার। তিনটি দেয়ালে যে দেয়ালটি ক্ষতিগ্রস্ত হল সেই অনুযায়ী অ্যান্টেরিয়ার ইনফার্কশন, ইনফেরিয়ার ইনফার্কশন অথবা পোস্টেরিয়ার ওয়াল মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলা হয়ে থাকে। তাদের গুরুত্ব, ঝুঁকি এবং কমপ্লিকেশনসও আলাদা। এছাড়া মূলত ইসিজির ফলাফল দেখেই ভিত্তি করা হয় যে হার্ট অ্যাটাকের ধরনটা কি। একে ভাগ করা হয় দুভাবে, একটা স্টেম আই বা ST সেগমেন্ট এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এটি সবচেয়ে মারাত্মক ধরনের হার্ট অ্যাটাক। এতে করোনারি ধমনী সম্পূর্ণভাবে অবরুদ্ধ বা ব্লক হয়ে যায়, তার ফলে হৃৎপিণ্ডের একটি বড় অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। আর দু নম্বর হচ্ছে NSTEMI বা নন

0: একটি এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফাকশন। এই ধরনের হার্ট অ্যাটাকে ধমনীর আংশিকভাবে অবরুদ্ধ হয়ে থাকে, যা রক্তপ্রবাহকে উল্লেখযোগ্যভাবেই হ্রাস করে। এটি স্টেমায়ের মতো হয়তো তেমন তীব্র নয়, কিন্তু যথেষ্ট গুরুতর অবস্থা। এছাড়া করোনারি আর্টারি স্প্যাজম হতে পারে, আর তার ফলে যেটা হয় অ্যাঞ্জায়না হয়। সেই অ্যাঞ্জায়না নানান রকমের হতে পারে। একটা হচ্ছে এফার্ট অ্যাঞ্জায়না, পরিশ্রমের সঙ্গে যে অ্যাঞ্জায়না বা বুকে ব্যথা হয়। আরেকটা হতে পারে প্রিন্স মেটাল অ্যাঞ্জায়না, যার সঙ্গে পরিশ্রমের কোনো সম্পর্ক নেই, এটি মারাত্মক। হৃৎপিণ্ডের আরও কিছু গুরুতর অবস্থা রয়েছে, যা প্রায়ই সাধারণ মানুষের কাছে হার্ট অ্যাটাক বলে মনে হতে পারে। যেমন বললাম ওই অ্যাঞ্জায়না, একে মূলত হার্ট অ্যাটাকের আর্তনাদ বলা যায়। রক্ত কমে গেছে, সেই জন্য সে আর্তনাদ করছে। অ্যাঞ্জায়না স্টেবল হতে পারে অথবা আনস্টেবল হতে পারে। এদের মধ্যে আনস্টেবল অ্যাঞ্জায়না প্রায়ই হার্ট অ্যাটাকের পূর্বলক্ষণ বলেই ধরা হয়। কার্ডিয়াক অ্যারেস্ট আরেকটি খুব মারাত্মক অবস্থা। এতে হৃদযন্ত্রের যে বৈদ্যুতিক ত্রুটি, তার কারণে হঠাৎ হার্টের স্পন্দন বন্ধ হয়ে যায়। এতে মানুষ দ্রুত জ্ঞান হারায় এবং মারাও যেতে পারে। দুর্বল হার্টের পেশি পাম্প করতে যদি না পারে, তখন হার্ট ফেলিয়র হয়। এটি একটি দীর্ঘমেয়াদী অবস্থা, যেখানে হৃৎপিণ্ড শরীরের প্রয়োজন অনুযায়ী রক্ত পাম্প করতে পারছে না। হার্টের অসুখের সাধারণ লক্ষণগুলি কীরকম? এক, বুকে অস্বস্তি, ভার বা প্রচণ্ড চাপ মনে হতে পারে। সেই ব্যথা চোয়াল, ঘাড় বা বাম বাহুতেও ছড়িয়ে পড়তে পারে। বিনা পরিশ্রমে হঠাৎ ঘাম শুরু হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, হঠাৎ মাথা ঘোরা বা জ্ঞান হারানো, ওই যে কার্ডিয়াক অ্যারেস্ট বলা হলো, তার লক্ষণ হতে পারে।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন হার্ট অ্যাটাকের বিভিন্ন ধরন, বললেন হৃদরোগ বিশেষজ্ঞ স্বয়ম্ভু মুখোপাধ্যায়।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠান পরিচিতি। সাতটায় কবিগান পরিবেশনায় নির্মল মণ্ডল ও সহশিল্পীবৃন্দ, রাত ৭:৪৫ নস্টালজিয়া। এই অনুষ্ঠানে বিখ্যাত অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার শুনবেন, সাক্ষাৎকার গ্রহণে সুদীপ্ত মিত্র, প্রযোজনায় দুর্বাদে। প্রথম পর্ব ৮:১৫ শ্রবণী, বিষয় উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, আলোচনায় প্রসাদ রঞ্জন রায় ও দীপান্বিতা রায়। রাত ৯:০০ কথায় গানে, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। ৯:১৫ বিশ্ব পরিক্রমা, ৯:৪৫ আলোর সন্ধানে সিবিএসই ২০২৬, দশম শ্রেণীর পরীক্ষায় প্রথম, বিশেষভাবে সক্ষম দেবস্মিতা ঘোষের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত। ১০:১৫ শাস্ত্রসঙ্গীতের আসরে মালকোষ রাগে খেয়াল পরিবেশন করবেন সুমন্ত সরকার, তাঁকে তবলায় সহযোগিতা করবেন আবির মুখোপাধ্যায়, হারমোনিয়ামে হিরণময় মিত্র। ১০:৪৫ উপমহাদেশের খবর, রাত ১১:০০ হারানো দিনের গান, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। রাত ১২:০০ আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব, বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গের দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mitrikatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কবিগান, পরিবেশন করছেন নির্মল মণ্ডল ও সহশিল্পীবৃন্দ।

ছিল। একদিন কালিদাস যখন সভাতে বসে আছে, রাজা জিজ্ঞাসা করছে, হারে এই সামনে একটা শুকনো কাঠ পড়েছিল, সে কাঠটিকে দেখে জিজ্ঞাসা করছে, বলতো ওইটা কী পড়ে আছে? এক এক করে আটজন কবি বলল, শুষ্কন কাষ্টং তিস্তটি অগ্রে। সবাই যাওয়ার পরে কালিদাসকে জিজ্ঞাসা করল, কালিদাস বলো তো কী পড়ে আছে? কালিদাস বলে, নীরস তরুবর পুর অত ভাগে। বলে, আজ থেকে তুমি শ্রেষ্ঠ কবি। বলে, সেদিনই থেকে।

করলেই ভালো, ছেলে কোলে আসে নাই। এই যে নাম যারে নন্দ যারে যশোমতি ছিল, বাবা সন্তানের কর্ম তারা কিছু না করিল। আর দৈব কি আর বসুদেব,

এতক্ষণ শুনলেন কবি গান, পরিবেশন করলেন নির্মল মণ্ডল ও সহশিল্পীবৃন্দ, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল

মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mairkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: নতুন বছরেই বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitreebanduhu maitribondhu23@gmail.com বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribondhu23@gmail.com maitreebanduhu maitribondhu23@gmail.com।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী একটু পরে শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন ভারত এবং নেদারল্যান্ডস আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করছে। তিনি আজ দ্য হেগে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে যোগ দেন। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত বিজেপি সরকার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। ডাক্তারিতে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026-এর বায়োলজির প্রশ্ন ফাঁসের ঘটনার অন্যতম মূল চক্রীকে সিবিআই আজ গ্রেফতার করেছে। সিকিম আজ 51তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে। উপরাষ্ট্রপতি সে রাজ্যে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের সাত্ত্বিক সাইরাজ র্যাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি আজ মেন্স ডাবলস বিভাগের ফাইনালে পৌঁছেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ও নেদারল্যান্ডস আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করছে। ভবিষ্যতের চাহিদা বিবেচনা করে স্বচ্ছ ও নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল তৈরিতে দুই দেশ একসঙ্গে কাজ করবে। তিনি আজ দ্য হেগে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানে তিনি বলেন, উপস্থিত সকলের উৎসাহ উদ্দীপনা দেখে তার মনে হচ্ছে তিনি ভারতেই কোনো উৎসবে অংশ নিচ্ছেন। দ্য হেগকে ভারত ও নেদারল্যান্ডসের সৌহার্দ্যের এক উজ্জ্বল প্রতীক হিসেবে বর্ণনা করেন তিনি। নেদারল্যান্ডসের সমাজ ও অর্থনীতিকে সুদৃঢ় করার ক্ষেত্রে প্রবাসী ভারতীয়দের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যা প্রতিটি ভারতীয়র জন্য গর্বের।
1: নেদারল্যান্ডস কে সমাজ ও ইহা কে ইকোনমি মে জো কন্ট্রিবিউট কর রহে হ্যায় উস পর হর ভারতবাসী কো গর্ব হ্যায়। মে আজ ইস অবসর পর নেদারল্যান্ড কি জনতা কা ইহা কি সরকার কা আভার ব্যক্ত করতা হুঁ। মে ইহা কি জনতা কো 140 করোড় ভারতবাসী কি তরফ সে আপনি শুভকামনায় দেতা হুঁ।
0: প্রধানমন্ত্রী আজ নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেনেটের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। তিনি রাজা উইলেম আলেকজান্ডার ও রানী ম্যাক্সিমার সঙ্গেও সাক্ষাৎ করবেন। এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরেও তাৎপর্যপূর্ণ। ভারত ইউরোপ অবাধ বাণিজ্য চুক্তির প্রেক্ষিতে ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক আরও প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। শ্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহী থেকে নেদারল্যান্ডসে গতকাল গভীর রাতে পৌঁছালে।

0: তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পাঁচ দেশ সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী আগামীকাল সুইডেনে যাবেন। 2018 সালে প্রথম ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনের ঐতিহাসিক সফরের পর স্ক্যান্ডিনেভিয়ার এই দেশটিতে এটি হবে তার দ্বিতীয় সফর। এবছরের জানুয়ারিতে চূড়ান্ত হওয়া ভারত ইউরোপীয় ইউনিয়ন অবাধ বাণিজ্য চুক্তি ভারত এবং সুইডেন সহ ইউরোপীয় দেশগুলির মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার নতুন দিক উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। এই বাণিজ্য চুক্তির ফলে উদ্ভূত সম্ভাবনা প্রসঙ্গে সুইডেনের আর্টিফিক্সার ইঞ্জিনিয়ারিং ও পণ্য উন্নয়ন বিভাগের প্রধান প্যার স্টেনফেল্ড বলেন, ভারতের সঙ্গে ইউরোপের মধ্যে শিল্পক্ষেত্রে সহযোগিতা এবং ব্যবসা বাণিজ্যের সুযোগ বৃদ্ধি পাবে।
1: A great opportunity for multiple companies to strengthen their collaboration between Europe and India. We are already part of Tata Alp since December 2025, and I think this free trade agreement will try and benefit more companies and organizations between both India and Sweden.
0: সিন্ধু জল চুক্তি সংক্রান্ত কোর্ট অফ আর্বিট্রেশন সালিসি আদালতের আরো একটি রায় ভারত আবারো প্রত্যাখ্যান করেছে। এই বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গতকাল সিন্ধু জল চুক্তি সংক্রান্ত সাধারণ ব্যাখ্যা সম্পর্কে একটি রায়ের পরিপূরক হিসাবে সর্বোচ্চ জলস্তর সংক্রান্ত আরও একটি রায় এই আদালত দিয়েছে, কিন্তু ভারত এই তথাকথিত আদালতের প্রতিষ্ঠাকে কখনো স্বীকৃতি দেয়নি, তাই এই আদালতের জারি করা যে কোনো রায় বা সিদ্ধান্তকে বাতিল করা হচ্ছে। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত সরকার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। রাজ্য সরকারের আইনজীবী কুনাল মিমানি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে গত বৃহস্পতিবার চিঠি পাঠিয়ে দুবছর আগে দায়ের করা ওই মামলা প্রত্যাহারের জন্য দ্রুত তালিকাভুক্ত করে জরুরি শুনানির আবেদন জানিয়েছেন। নীতি আয়োগের একটি প্রতিনিধি দল আজ পশ্চিমবঙ্গের সঙ্গে সহযোগিতাকে শক্তিশালী করা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সম্প্রসারিত করার বিষয়ে একটি বৈঠক করেছে। অতিরিক্ত সচিব রোহিত কুমার এবং স্বাস্থ্য, মহিলা উন্নয়ন ও সুস্থায়ী উন্নয়ন বিভাগের প্রোগ্রাম ডিরেক্টর রাজীব কুমার সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের পরিকল্পনা ও পরিসংখ্যান বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব পি কে মিশ্র এবং রাজ্যের 9টিরও বেশি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডাক্তারিতে স্নাতক স্তরের ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 বায়োলজি প্রশ্ন ফাঁসের ঘটনায় অন্যতম মূল চক্রীকে সিবিআই আজ গ্রেফতার করেছে। ধৃত মনীষা গুরুনাথ মান্ধারে মহারাষ্ট্রের পুনের বোটানির শিক্ষিকা বলে জানা গেছে। সিবিআই জানিয়েছে, তিনি পরীক্ষা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন এবং এনটিএ তাকে বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত করেছিল। বোটানি এবং জুলজি প্রশ্নপত্র সম্পর্কে তার স্পষ্ট ধারণা ছিল। দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে এবং অহল্যানগর থেকে এ পর্যন্ত এই ঘটনায় মোট 9 জনকে গ্রেফতার করা হল। দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা পণ্য ও পরিষেবা কর জিএসটি সংক্রান্ত জালিয়াতি চক্রকে ফাঁস করার জন্য 6 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার রবি কুমার সিং বলেন, অভিযুক্তরা ভুয়ো বিল তৈরি সহ অনৈতিক টানা পন্থায় জিএসটি রিটার্ন দাবি করার জন্য 50টি ভুয়ো শেল কোম্পানি ব্যবহার করত। ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা পরিকাঠামোর উন্নয়ন ঘটিয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে জলসম্পদের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন। আগরতলার কুঞ্জবনে বিশ্বেশ্বরাইয়া কমপ্লেক্সে জলসম্পদ দপ্তরে রাজ্যস্তরের তথ্য কেন্দ্রের উদ্বোধন করে ডক্টর সাহা বলেন, ভূগর্ভস্থ জলের পরিমাণের বিষয়ে নজরদারি চালাবে এই কেন্দ্র। ত্রিপুরায় আইন শৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে একটি অতিরিক্ত ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন গঠনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই ব্যাটালিয়নের জন্য কেন্দ্র এককালীন 50 কোটি টাকা এবং পরিকাঠামো উন্নয়নের জন্য অতিরিক্ত 30 কোটি টাকা পর্যন্ত আর্থিক অনুদান মঞ্জুর করেছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতের 22তম রাজ্য সিকিমের আজ 51তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় গ্যাংটকের মানন কেন্দ্রে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। উপরাষ্ট্রপতি তার ভাষণে বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার যে পরিকল্পনা করা হয়েছে তাতে সিকিমের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকশিত সিকিম ছাড়া বিকশিত ভারত গঠন করা অসম্ভব।
2: I congratulate all of you on this great day. We remember with deep respect Sri Kasi Lendup Dorji, the first Chief Minister of Sikkim, for whom we have paid our tribute today. He laid the good governance. He laid what is the need of the people should be met out by the government. That is the prime duty. As the first Chief Minister of a newly integrated

0: liberated Sikkim, he guided the state through historic transition with wisdom, courage and commitment. Commitment is always important. We should never commit, but once we commit, we should never go back from that commitment.
1: অনুষ্ঠানে তিনি আজ ভার্চুয়ালি পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করতে একটি বিকল্প মহাসড়ক বুর্তু হেলিপ্যাডের পুনর্নির্মাণ এবং সিকিমের ছটি জেলার জন্য আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তার ভাষণে সিকিমকে প্রাচ্যের স্বর্গ এবং দেশের গর্ব বলে উল্লেখ করেন। 14-18 বছর বয়সী শিশুদের মধ্যে স্কুল ছুটের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় শিক্ষামন্ত্রক গভীর উদ্বেগ প্রকাশ করেছে। স্কুল শিক্ষা ও সাক্ষরতা সচিব সঞ্জয় কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য তিনটি ভাষায় বাধ্যতামূলক করেছে দ্য সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা CBSE। চলতি বছরের 1 জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে। ভারত থেকে কম দামে ভারতীয় তেল সংস্থাগুলি ভুটানে জ্বালানি তেল বিক্রি করছে এমন দাবি করে সামাজিক মাধ্যমে যে ভিডিও ছড়িয়েছে তা ভুয়ো বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে বিভ্রান্তি সৃষ্টি করতে এই ভিডিওটি ছড়ানো হচ্ছে। বাংলাদেশ পুলিশ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা নিও জেএমবির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মৌলভীবাজার জেলা থেকে বরখাস্ত হওয়া এক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে। এদিকে জঙ্গি সংগঠন হামাসের সশস্ত্র শাখার নেতা ইজ আল হাদ্দাদ মারা গিয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলে যে হামলা চালানো হয় তার অন্যতম চক্রি ছিল এই জঙ্গি নেতা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি বাসে আগুন লেগে আজ 8 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 25 জন। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের সাত্বিক সাইরাজ র্যাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি আজ মেন্স ডাবলস বিভাগের ফাইনালে পৌঁছেছেন। ফাইনালে আগামীকাল তারা ইন্দোনেশিয়ার লিও রোলি কার্নাডো ও ড্যানিয়েল মার্টিন জুটির মুখোমুখি হবেন। আইপিএল ক্রিকেটে আজকের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলছে কলকাতা নাইট রাইডার্স। সন্ধ্যে 7:30 খেলা শুরু হয়েছে। 3 ওভারে কোনো উইকেট না হারিয়ে 25 রান করেছে কলকাতা। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন ভারত এবং নেদারল্যান্ডস আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করছে। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত বিজেপি সরকার দ্বারস্থ হয়েছে। খবর শেষ হল, কিছুক্ষণ পর শুনবেন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন নস্টালজিয়া অনুষ্ঠান। আজকের অতিথি অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে কথা বলেছেন সুদীপ্ত মিত্র। আজ প্রথম পর্ব।
1: নস্টালজিয়া, নস্টালজিয়া আসলে অতীতের প্রতি এক আবেগপূর্ণ টান, বিশেষ করে এমন কোনো একটা সময় বা স্থানের প্রতি যার সাথে আমাদের ব্যক্তিগত স্মৃতি জড়িয়ে থাকে। সাধারণত অতীতের কোনো অভিজ্ঞতার কথা মনে করিয়ে দেয়, এমন কিছু মাধ্যমেই এই নস্টালজিয়ার উদ্রেক ঘটে। একে প্রায়শই পুরনো কোনো সময় বা স্থানে ফিরে যাওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষাও বলা যেতে পারে। আজ আকাশবাণী মৈত্রীতে নস্টালজিয়া অনুষ্ঠানে এসেছেন এমন এক অতিথি, তার নাম শুনলেই আমাদের চোখের সামনে অনেক কিছু ভেসে ওঠে। সিনেমা, নাটক, রেডিও নাটক, সিরিয়াল। আজ একটু অন্যরকম গল্প শুনব তার কাছ থেকে, নস্টালজিয়ার গল্প, শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায়। প্রথমেই তার কাছে এই প্রশ্নটা করব যে এই যে নস্টালজিয়া নিয়ে আমরা একটা অনুষ্ঠান শুরু করেছি আকাশবাণী মৈত্রীতে, এই যে নস্টালজিয়া বললেই তা খের দুঃখের কথা মনে হয় একটা, বেশ সেরকম কিন্তু নয়। আমাদের কোথাও মনে হয় যে নস্টালজিয়া কোথাও একটা আনন্দও তো রয়েছে।
2: প্রথমে মৈত্রীর সব লিসনারদের আমার শুভেচ্ছা এবং ভালোবাসা। নস্টালজিয়া মানেই আমরা ধরে নিই একটা, তার মধ্যে একটু বিষাদ আছে, একটু দুঃখ মেশানো আছে, একটু অম্ল মধুর স্মৃতি আছে, এইসব নিয়ে আমরা ভাবি। কিন্তু আমরা যদি মনে

0: করি যে আমার অতীতটাকে নিয়ে এসে যাই হোক না কেন, বর্তমানে আমি তাকে যখন কাছে আনবো ভাবনার মধ্যে দিয়ে, তখন আমি এনজয় করব, যাতে আমি একটু আনন্দ পাই। তো এইরকম অনেকের জীবনে তো ঘটে, আমার জীবনে কেন সকলের জীবনে কিছু না কিছু ঘটে। তখন পার্টিকুলার কোনো ইস্যুকে ধরে একটা নস্টালজিয়া, সেটা আলাদা, সেটা হয় তাহলে হাত পা ছাড়িয়ে বা ডানা মেলে ওড়া যাবে না, ওই খাঁচার মধ্যে বন্ধ থাকতে হবে, ডানাটা একটু ঝাপটাতে পারলাম হয়তো একটুখানি সামান্য। কিন্তু চলার পথে জীবনের পরিধির উপর নির্ভর করে, কার কতটা পথ হাঁটা হয়েছে, তার মধ্যে থেকে তার সব উপাদানই যেমন পরিমাণগত তার একটা বৈশিষ্ট্য আছে, তেমনি আবার বিভিন্নতার বৈশিষ্ট্যও আছে। আমি জানি একদিন, আর শুধু আমি কেন, যারা যারা ভূমিষ্ঠ হয়েছে তারা একদিন প্রকৃতির নিয়ম অনুযায়ী, মহাকালের নিয়মে বলি আমি এটা, যে তারা একদিন হবেই। যে কোনো তুমি ভালো করে ভেবে দেখো, কোয়ালিটেটিভ চেঞ্জ অফ মেটেরিয়ালিস্টিক সোসাইটি, গুণগত পরিবর্তন, এটা হচ্ছে বস্তু জগতের একটা বৈজ্ঞানিক নির্দেশ। আমি যখন কোলে ছিলাম একরকম, আস্তে আস্তে এই তারপরে আর গুণগত পরিবর্তন হবে, ছাই হবে কি কিছু হবে সেটা হয়ে যাবে। যে কোনো জিনিস তুমি একটা নতুন ইট একটা পেতে রাখো না তোমার বাড়ির গোড়ায়, তিন মাস বাদে দেখবে তলায় তুলে দেখবে ভেতরে ঘাসগুলো হলদে হয়ে গেছে, ওই তো ওই পাশটা যেন কীরকম যেন কালার চেঞ্জ হয়ে গেছে, ওপরটা কোনো কালার চেঞ্জ হয়ে গেছে, আলো বাতাস জল এইসব পেয়ে পেয়ে তার ওটা একটা কোয়ালিটেটিভ চেঞ্জ এসে গেছে। বস্তু জগতে এটা হবেই, এই পরিবর্তনে আমার নতুন ইটটা ছিল কি আনন্দের, ইস তিন মাস বাদে কি হয়ে গেল, এই দুঃখ যদি আমি পাই তাহলে প্রকৃতি হাসবে তো। আর তুমি হচ্ছে প্রকৃতির শ্রেষ্ঠ জীব, তুমি সবচেয়ে আগে বুঝবে, তুমি সবচেয়ে আগে এনজয় করবে, সবচেয়ে আগে যারা ওই রকম বিষাদগ্রস্ত তাদের চুপ করানো বোঝানোর দায়িত্ব হচ্ছে আমার তোমার সবার, কারণ আমরা প্রকৃতির শ্রেষ্ঠ জীব। হ্যাঁ, এমন পুরনো আমার অনেক কিছুই তো আছে, প্রিয়জনকে হারানোও তো আছে অতীতে। আচ্ছা, সেটা যদি আমি সেই বিষাদ নিয়ে যদি হঠাৎ এই যেই প্রসঙ্গে এলো আমি একটু বিষাদগ্রস্ত হয়ে গেলাম, প্রকৃতি তোমাকে অনেক কিছু দিয়েছে এর থেকে রক্ষা পাওয়ার জন্যে, এর থেকে নতুন কিছু আহরণ করার জন্যে, নতুন কিছু খুঁজে পাওয়ার জন্যে তোমার ভেতরে উপাদান দিয়েছে প্রকৃতি, সেইগুলো তুমি কার্যকরী করো সাবজেক্টিভ প্রসেসে, দেখবে তার থেকে একটা নতুন জিনিস তুমি খুঁজে পাবে। আমি পাবো কষ্ট পেতে চাই, এই হচ্ছে মোদ্দা কথা, তা কেউ ঢুকতে পারবে না আমি মনে করি আর কি। এখন আমরা আজকে কোন বিষয়টা নিয়ে, ধরো আমি যদি থিয়েটারের কথা বলি বা আমার কলকাতার কথা বলি, সেগুলো আমার কলকাতার ব্যাপারটা নিয়ে যদি আমি পুরনো দিনের আমার নিজস্ব ভাবনার কথা বলতে যাই, বা আমি যেখানে ছিলাম সেখানে ছোটবেলায় আমার কেমন কেটেছে ইত্যাদি ইত্যাদি, এই নিয়েই তো নস্টালজিয়া, যে আট বছর বয়সে আমি যেখানে কাটাতাম আজ আশি ঊর্ধ্ব সেইখানে আছি আমি, কেমন লাগছে ইত্যাদি ইত্যাদি, এসব প্রশ্ন আসতে পারে।
1: না, ধরুন এরকম যদি হয় যে কোনো একটা জাদু মন্ত্রে আপনাকে একদম ছোটবেলায় আমরা পাঠিয়ে দিলাম, যে আপনিও একদম ছোটবেলায় ফিরে গেছেন আপনার পাড়ায়, একদম ছোটবেলা যে ধরুন হয়তো ছ বছর সাত বছরের বয়স, সেই সময়ের আপনার কোনো স্মৃতি, সেই সময়ের আপনার কোনো,
0: হ্যাঁ সেই সময়ের স্মৃতি খুব মধুর স্মৃতি,
1: হ্যাঁ
0: মানে বলতে গেলে তার থেকে কিন্তু দুঃখ খুঁজে পাওয়া যায়। আমিও সেইটা বলতে গিয়ে যদি আমি দুঃখ খুঁজতে শুরু করি তাহলে আমার বুক ভারী হয়ে যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু ওইটা হবে জেনেও ওইটা যখন আমি বলবো তখন আমার বুকটা আনন্দে ফুলে উঠবে, বিকজ এটা একটা সাবজেক্টিভ প্রসেস। আমি কী করে তাকে ন্যারেট করব, আমি কী করে সেই পুরনো জিনিসটাকে অনুভব করব, এটা হচ্ছে দীর্ঘ পথ চলার মধ্যে দিয়ে কিছু অনুভূতির মানে সন্ধান পাওয়া যায়, সেগুলো যদি ঠিক মতো আয়ত্ত করা যায় না তাহলে অনেক কষ্টের মধ্যে দুঃখের মধ্যেও কোথায় একটা আনন্দাশ্রু আছে। তুমি যদি মনে করো জীবনটাকে যদি ভালো করে বিশ্লেষণ করতে পারো, জীবনটা কি মৃত্যুটা কি এইসব যদি ভালো করে বুঝতে পারি আমি বা তুমি, যে কেউ মানে মৃত্যুকে আমি উপেক্ষা করি, মৃত্যুকে আমি ঘৃণা করি, বরদাস্ত করতে পারি না, কারণ তার কোনো ক্রেডিট নেই, আমি যদি না জন্মাতাম তার কোনো অস্তিত্বই থাকতো না। মনে করো জম পাঠিয়েছি, জমদূতকে পাঠিয়েছে, যাও পরাণকে নিয়ে এসো, তেরোই আশ্বিন ওর শেষ, এবার তেরোই আশ্বিন এসে এসে দাঁড়িয়ে দেখে এই এক গাদা লোকের মাঝখানে পরাণ মতো হাসছে খেলছে গল্প করছে মজা করছে, কিছুতেই এগোতে পারছে না এত লোকের মাঝখানে, আর আমি এই যে এত যে উন্নত আমি দেখছি, আমি আমার আনন্দটা কোথায়, এই যে এতগুলো মানুষের সঙ্গে করছে বুঝি, আর তাকিয়ে দেখছি মৃত্যুর চোখে জল।
1: আচ্ছা, আমার এই ছোটবেলায় কার কথা সবচেয়ে বেশি মনে পড়ে, দাদুর কথা না বাবার কথা?
0: না, দাদুর কথা তো বটেই, আমার মায়ের কথা তো মনে পড়ে না, আমি যার কোলে মানুষ হয়েছি পাঁচ মাস বয়সে সেই আমার মা, কারণ আমি আমার মাকে দেখিনি। পাইনি। 5 মাস বয়সে

0: গর্ভধারিণী হিসেবে তার কাছে আমি তার স্মৃতির প্রতি, তার সবকিছুর প্রতি, যাকে আমি দেখিনি কিন্তু তিনি আমার মা, কারণ তিনি আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন, সেই দিক দিয়ে আমি তার কাছে কৃতজ্ঞতা বটেই সারা জীবনের মতো। কিন্তু যার কোলে মাথা রেখে তার স্নেহস্পর্শে আমি আজ পৃথিবীর বুকে এখনো শ্বাস প্রশ্বাস নিচ্ছি, সেই হচ্ছে আমার আসল মা। তাকে আমি হারিয়েছি অবশ্য বেশ কয়েক বছর আগে, তো সেই মা যে কি সেটা আমি তার কাছে পেয়েছি, কারণ আসল মাকে আমি পাইনি, কিন্তু মাতৃ স্নেহ থেকে আমি যে বঞ্চিত হয়েছি এই অনুভূতি আমাকে কোনোদিন স্পর্শ করেনি। আচ্ছা, কিন্তু যখন আমি বড় হলাম, যখন জানতে পারলাম আমার আত্মীয় স্বজনরা, তারা কিন্তু উন্মুখ হয়েছিল যে পরাণকে কবে বলবো যে ও তোর আসল মা নয়, এটা বলার জন্য আমার আত্মীয় স্বজনরা যে কি ছটফট করত, অথচ আমাকে ওই সংবাদ দেওয়ার পরে তাদের যে কি লাভ হতো সেই হিসেব তাদের ছিল না, আমার কাছেও ছিল না। কিন্তু আমি পরবর্তীকালে জানতে পারলাম যে ওরা খুব কষ্ট পেত যে পরাণকে এখনো বলা হলো না যে তুই যার কোলে মানুষ হচ্ছিস সে তোর আসল মা নয়, এইটা বলা হলো না এখনো পর্যন্ত পরাণকে, তার জন্য তারা খুব কষ্ট পেয়েছে। ওটা আমার কিন্তু এই নস্টালজিয়ার যে ক্যাটাগরি আছে তার মধ্যে ওটাও আছে, ওটা আমি এনজয় করি।
1: আর পরাণ, আপনার ওই দাদুর গল্প?
0: হ্যাঁ, দাদুর গল্পই বলছি তো। তো এই মায়ের কথাটা বললাম, আমার অবস্থাটা বলিয়ে দিলাম যে আমি ছিলাম। এইবার ওই যে মায়ের কোলে আমি সম্পর্কে, তিনি হচ্ছেন আমার বাবার বোন, পিসতুত বোন। এবার ওই যে পিসি, বাবার যে পিসি, সেই হচ্ছে আমার মানে দিদা, কিন্তু আমি দাদু বলে ডাকতাম। সে যে কি, সে চোখ বন্ধ করে দেখতে পাই তার বুকের, সারা জীবন আমি যতদিন তিনি বেঁচে ছিলেন বা আমি যতদিন দেশে ছিলাম ততদিন তার বুকের মধ্যেই আমি লুকিয়ে ঘুমিয়ে থাকতাম, মানে আমার কলকাতায় আসা পর্যন্ত। আমার বাবার বাপের বাড়ি ছিল আলাদা, আমার জন্ম হয়েছিল বেলেঘাটায়, আচ্ছা, মামা বাড়িতে। বাবার বাপের বাড়ি ছিল যশোরে, সেইখানে এই দিদা, তার কোলে আমি মানুষ হচ্ছি। এবং শুধু তাই না, আমার এই পরাণ নামটা তার দেওয়া।
1: আচ্ছা,
0: আমার একটা জন্মাবার পরাণ নাম নাকি ছিল, আমি তো শোনা কথা সব, তো তখন নামটা যে নাকি শুনেছি আমি মোহন, কিন্তু এই মানে দাদু আমাকে বলতো আমার বুকের ধন, আমার পরাণ, প্রাণ তো বলতে পারতো না গ্রামের মানুষরা, বলতো পরাণ, সেই থেকে পরাণ হয়ে গেছে। সেই দিদার কোলে রাত্রির হলেই আটটা সাড়ে আটটা মানেই তো পৃথিবী অন্ধকার গ্রামের দিকে, তো সেই বুকের মধ্যে শুয়ে আমি ঘুমোতাম। মাঝে মাঝে আমার বাবার কণ্ঠস্বর শোনা যেত দূর থেকে, গান গাইতে গাইতে আসছে, অন্ধকার গ্রাম যেখানে আমি মানুষ হচ্ছি ওই দিদার কাছে, সেখান থেকে আমার বাবার বাপের বাড়ি আর একটা গ্রাম পেরিয়ে সেইখানে উনি শুধু রাত্রির কাটাতে যেতেন। আর সারাটা মাস প্রায় অন্যের বাড়িতে তার পাত পড়তো, তিনি গানের শিক্ষক ছিলেন। মায়ের মৃত্যুর পরে আমি শোনা কথা, আর বাবারা তিন ভাই ছিল, তো সেইখানে তাদের ছেলে মেয়ে বউ সব মিলিয়ে একটা বিরাট, আমি এক দুবার গিয়েছিলাম সেই বাড়িতে, সে বিরাট জায়গা। তো সেইখানে তিনি গিয়ে শুধু শোবার জন্য যেতেন, আমি যেখানে মানুষ হচ্ছি সেই বাড়ির পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা দিয়ে ওনার গ্রামের যাওয়ার রাস্তা ওটা। ওই গান গাইতে গাইতে আসছেন যখন দূরে, গ্রামের তো একটু অন্ধকারে তো দূর থেকে বসে আছে, তখন আমি তো দাদুর কোলের মধ্যে শুয়ে আছি, তো দাদু ওই যে ওই যশোরে ভাষায় বলছেন আমাকে, ওই তোর বাপ আসতেছে। আমার ঠিক বাড়ির পাশ দিয়ে যখন বাবা ক্রস করছে তখন দাদুকে ডাকছে, ও পিসি পরাণ ঘুমাইছে? না, জাগে আছে আমার বুয়ের মধ্যে, এবার মনে আছে।
1: এটা কত বছর বয়সে, মানে
0: আমার তখন বছর কত, আমি তো দেশ ছেড়েছি দেশভাগের আগে, ৪৩ ৪৪ সালে আমি দেশ ছেড়েছি, এটা ওই রকম তার আগে আগে, হ্যাঁ, ছয় সাত বছর কি তারও একটু বেশি, আট নয় হবে।
1: তো আপনার এই যে গানের প্রতি ভালোবাসা সেটা কি তখন থেকেই?
0: না, তখন থেকে মানে কি, আমার তো বাবা তো সুকণ্ঠের অধিকারী ছিলেন, তো কি জানি এগুলো তো দেখি তো আমার গলাটা কীরকম, দেখি তো আমি গান গাইতে পারি কিনা, এসব কোনোদিন আমি করিনি। কিন্তু গানটার প্রতি একটা আসক্তি ছিল, যেমন থিয়েটার করছি, গান গাইছি, সিরিয়াল করছি, আমি তো প্রচুর সিরিয়াল করেছি। তো সেখানে শেষের দিকে মাঝে মাঝে এমন হতো যে একটা স্ক্রিপ্টটা শেষের দিকে ঘাঁটা রয়েছে, তো জিজ্ঞেস করি এখানটা কি হবে, তাহলে বলে এখানটা পরান্দা তুমি তোমার মতো করে শেষে একটা গান দিয়ে শেষ করে দাও, আমার উপরে দায় চাপিয়ে দিত। তখন আমি ওই সব খেলতাম, মজা লাগতো তখন। মানে দাদু তার সঙ্গে যেগুলো মনে পড়ে আমার, এইটা নস্টালজিয়ার মধ্যেই পড়ে, এর মধ্যে অনেক ব্যথা আছে, অনেক মুগ্ধতাও আছে। যে ব্যথাটা কোনোদিন আমি হাজার উন্মাদনা হাজার কায়দা কানুন করে মানুষের সামনে হাসতে হাসতে হই হই করতে করতে একগাল হাসি নিয়ে যদি আমি বর্ণনা করিও, তখন যে ব্যথাটা আমাকে ভেতরে ভেতরে কুরে কুরে খাবে তার মানে ঘুণাক্ষর কোনো দর্শক বা শ্রোতা তার টের পাবে না, ওটা শুধু আমার জন্যে, ওটা আমার ইন্টারনাল হ্যামারেজ।

0: তখন মনে হচ্ছে ওটা 200-250 বছরের কোনো দালান বাড়ি একটা বিরাট, মানে উপরের তলায় নয় কিন্তু একতলাই সব, মানে সুপুরি গাছের সারি দিয়ে পথ করা আছে, দুপাশে সুপুরি গাছের সারি, মাঝখান থেকে পথ, তারপরে নারকল গাছ, অমুক গাছ তো গাছ মনে আছে এটা, তারপরে একটা জায়গায় বাঁদিক দিয়ে একটু গিয়ে বাঁদিকে একটা বিরাট চত্বর, অনেকটা চত্বর, সেই চত্বর দিয়ে হেঁটে গিয়ে দেখা গেল সিঁড়ি নেমে গেছে, অনেকটা সিঁড়ি নেমে গেছে, তারপরে কালো জল,
1: বাহ,
0: পুকুরটা চারিদিক দিয়ে বাগান দিয়ে ঘেরা, মানে জঙ্গল দিয়ে ঘেরা, তার মধ্যে যে কি থাকতে পারে সে আমি যখন গেছি ছোটবেলায়, তা আমি তখন পরে ভেবেছি যে এটা যখন প্রথম হয়েছিল নতুন অবস্থাতে কত সুন্দর দেখতে ছিল, যারা সব এনজয় করেছে সেইটা তো আমি দেখতে পাচ্ছি না, আমি একটা মানে অন্ধকারে ওই জায়গাটা কীরকম হবে, আর জলটা হচ্ছে কালো মিশ্রি, আমি কতবার স্বপ্নে দেখেছি ওই জল, আটকে উঠেছি। তো সেইখানে গিয়ে ওনার এক ভাই আছে, সব ঘরদোরগুলো কিরকম ভেঙে ভেঙে পড়ে গেছে, দূরে শ্যাওলা জমে আছে, তারপরে একটা সোঁদা গন্ধ, হ্যাঁ সিঁড়িগুলো সব বড় সিঁড়ি কিন্তু সব জায়গায় পা দিয়ে ওঠা যায় না, এমন সব ভেঙে চুড়ে আছে, আর সবুজ শ্যাওলা সব দেয়ালে, কোনো যে কোনো একটা ইট ভেঙে পড়তে পারে, এরকম একটা ঘর, সেইখানে একটা পুরনো খাটে নোংরা কাঁথার ওপরে শুয়ে আছেন একজন ওনার ভাই। সেইখানে আমি একবার না দুবার গেছি, কাঁথা টাথাগুলো দেখে কিরকম একটা গন্ধ তখন পেতাম, আমি ওই ভাইকে দেখতে যেতেন, মানে আমার দিদা,
1: মানে আপনি যখন এই কথাগুলো বলছেন আমার সেই মনে হচ্ছে আপনাকে দেখে সেই যেখানে ভূতের ভয় সেই আপনি সেই মিষ্টি ভূতটা,
0: হ্যাঁ মতো লাগে, ওই যে ওর সামনে যে পুকুরটা ছিল না, ওই পুকুরটা দেখে আমার ঠিক ওইটা মনে হয়, এবং অপুকে বলেও ছিলাম আমি এই গল্পটা, এই যে তোমায় বলছি,
1: হ্যাঁ হ্যাঁ পুরো মনে হচ্ছে না, ওরকম একটা ছিল, আপনি ওরকম একটা মিষ্টি ভূত হয়েছিলেন,
0: হ্যাঁ মিষ্টি ভূত হয়েছিলাম। তো সেই ওইখানে দেখতাম যে জল দিচ্ছে, কিছু বাটি করে খাবার নিয়ে গেছিল সেইটা দিল, তো তখন আমি দেখছি কি আছে এখানে এত বড় বাড়ি, ওরে বাবা এত অনেক দূরে আরো বাগান টাগান আছে, অত দূর যাইনি আমি কোনোদিন, শুধু ওই ঘরে ঢুকতাম একটু দেখতাম কিরকম একটা সন্ধ্যা সন্ধ্যা গন্ধ, বাড়িটার একটা আলাদা গন্ধ, সেগুলো পরে উপলব্ধি করতে পেরেছি। পরে যখন দেশ ছেড়ে চলে এসেছিলাম কলকাতায়, দাদুকে কেন এলো না, কেউ নিয়ে এলো না, কেন এখনো বেঁচে আছে, আমি তো কিছুই করতে পারলাম না, এই যে ব্যথাগুলো, এই ব্যথাগুলো করে করে এখনো খায় আমাকে, দাদু বলেছিল কাকে যেন শুনলাম, বলে না আমি আমার শ্বশুরের ভিটে ছাড়িয়ে যাব না, কিন্তু এই দাদু যে কি সাহসী ছিল এটা একটা গল্পের মতো হয়ে যাচ্ছে, পুরনো দিনের ভাবনা থেকে নস্টালজিয়ার যে অনুভূতি সেই ব্যাখ্যা কিন্তু এখানে তুমি পাবে না। এখন এই যেহেতু দাদুর প্রশ্নটা এলো, সেখানে তাকে নিয়ে আমার শৈশবে যে যে ভাবনাগুলো কাজ করেছে এছাড়া আর কিছু বিতরণ করতে পারবো না, সেটা ধরো আমাকে এত ভালোবাসতো, আর যে মায়ের কোলে আমি মানুষ হচ্ছি, মানে যাকে আমি সারা জীবনের মা বলে ভেবেছি, তিনি আমার গর্ভধারিণী নয় কিন্তু ওই আমার আসল মা, এখনও তিনি আমার মা, কারণ আমি তো মাকে দেখিনি, পরবর্তীকালে তার কোনো সন্ধান আর পাইনি, সেটা যখন মনে হয় তখন একটা বুক ভরা চাপা কান্নার শব্দ আমি শুনতে পাই আমার নিজের মধ্যে। এই দাদু আমার মনে আছে, আমার তখন 7-8 বছর বয়স বোধ হয়, 7-8 বছর বয়স, তখন একটা বাজ পড়া তাল গাছ, পাতাগুলো সব সরে গেছে লম্বা, সেইখানে মাঝে মাঝে আমি দেখতাম যে একটা পাখি, নানান রকম ছাপের পাখি, হলদে টলদের লাল করে একটা পাখি ওইখানে ওই কোটরে গিয়ে বসত, আর ভেতর থেকে ছোট ছোট পাখি, দুটো পাখি কি একটা পাখি গলা বার করে দিত, সেখানে খাবার দিত, ওইটা দেখতাম যেমন শৈশবে হয় আর কি। তো ওই ছোটো পাখিটা দেখে আমার খুব লোভ হলো, দুপুরবেলায় আমি দুরন্ত পানা করতাম খুব, তো ওইটা দেখে আমি একদিন দুপুরবেলায় ছাঁদন দড়ি আছে না গরুর, দোয়াবার সময় দেখবে একটা দড়ি আছে, তাকে চারের মতো করে, ইংরেজি আটের মতো করে ওই পায়ে আটকে দেওয়া হয়, ওইটা করে আমি ওই গাছে উঠেছিলাম, গাছে উঠে ওই পাখি ধরেছিলাম, নাববার সময় এক হাতে পাখি আর এক হাতে গাছটা, ওই নাববার সময় খুব অসুবিধে হয়েছিল, শেষের দিকে নাবতে নামতে এইসব জায়গায় ছড়ে গিয়েছিল একদম, লাল হয়ে গেছে, কোথাও কোথাও কি অল্প অল্প রক্ত বেরোচ্ছে, এইটা নিয়ে যদি মার কাছে আসতাম তাহলে বকুনি খেতাম, কিন্তু মা পরে জানতে পেরেছিল, দাদুকে এসে বললাম, দাদু মাকে কি এরিছিস, মানে কি করেছিস তাকে যশোরে, কি করেছিস বলে, কি এরিছিস বলে, কি এরিছিস, ও মা দেখছো গাঁদা ফুলের পাতা আর ওই ভ্যারেন্ডার আঠা এইটা এখানে ঘষে দিয়েছিল
1: বুকের মধ্যে,
0: বুকের মধ্যে, তো পকেটে বেশি দিন বাঁচেনি অবশ্য, আমার যে বুকের ব্যথা হয়েছে সেটা শুশ্রূষাও করলো, আর আমি যে আনন্দ করে এটা করেছি সেটারও মানে অংশীদারিত্ব নিল, মাকে কিন্তু বলা হয়নি, কারণ মা বকতই আমাকে, কারণ একবার ওই নারকল পাড়া হয়েছে, নারকল কুড়ানো হচ্ছে, তো আমি দাঁড়িয়ে আছি, তা দাদু ওই কোরানো নারকল আমার হাতে দিচ্ছে, আমি খাচ্ছি, তারপরে যখন কোরানো হয়ে গেছে তো এরকম

0: দিয়েছে একটা গড়িয়ে উঠোনে চলে গেছে, তা আমি লুকিয়ে লুকিয়ে গিয়ে ওই যেটা উঠোনে গড়িয়ে চলে গেছে সেইটা নিয়ে আমি লুকিয়ে লুকিয়ে খাচ্ছি। ব্যাস মা এসে ওই ডাল ভাঙা যে দাঁত জাতা, সেই জাতার যে লাঠিটা আর কি যেটা দিয়ে ঘোরায় আর কি, সেইটা দিয়ে আমাকে পিঠের উপরে মেরেছিল আমার মনে আছে। খুব ব্যথা লেগেছিল, খুব কেঁদেছিলাম। আর দাদু মানে মাকে যে কি গালাগাল দিল, বাপ রে বাপ, শুধু মারতে বাকি রেখেছিল। সন্ধেবেলায় যখন দাদু গল্প বলতো, দেখি মা একটা ওই কড়াইয়ের মধ্যে কাঠকয়লার আগুন করেছে, তো কোলের উপরে আমি উপুড় হয়ে শুয়ে পড়েছি, হঠাৎ আমি দেখলাম আমার কাঁধের উপরে একটা গরম জলের ফোঁটা। তো ওই উপুড়ে শুয়েই আমি কাঁধতে এরকম করে ঘুরিয়ে দেখি যে মার চোখে জল। এইটা কি নস্টালজিয়া হবে?
1: দেখুন এইটাই তো আমাদের অনুভূতি। আসলে এই যে আপনি যখন বলছিলেন তখন আমার খুব মনে হচ্ছিল যে এখন তো এই অনুভূতিগুলো বোধহয় খুব একটা আমরা পাই না, কিন্তু একটা সময় তো সত্যি সত্যি পেয়েছি। মানে কারুর একটা বাড়িতে গেলে তার বাড়ি থেকে যখন আসতাম ঠাকুমা দাদু তারা কাঁদত। হ্যাঁ এখন তো বোধহয় সেই অনুভূতিগুলো অনেক কমে গেছে, যে এই কান্নাকা হয়তো ফোনের জন্যেই হয়তো সেটাও হতে পারে, ফোন করেই জেনে নেওয়া যাবে আর কান্নাকাটি করতে হবে না। আজকে আমরা আকাশবাণী মৈত্রীতে যে অনুষ্ঠান শুনছি সেটা নস্টালজিয়া, এবং আজকে এমন একজন মানুষ এসেছেন আমাদের মধ্যে মাননীয় শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায়। তার কাছ থেকে আমরা অনেক গল্প শুনতে পারতাম, সিনেমার গল্প, থিয়েটারের গল্প, তার সিরিয়ালের গল্প, সেসব গল্প তো আছেই, সেসব গল্প আপনারা সবসময় শোনেন। কিন্তু আজকে আমরা একটা অন্য রকমের অনুষ্ঠান শোনাচ্ছি আপনাদের, যে অনুষ্ঠানটা হচ্ছে নস্টালজিয়া, যেখানে আমরা বেশ পুরনো পুরনো গল্প, ওই বাড়ির গল্প, যে গল্প সাধারণভাবে আপনি বলেন না কোথাও, মানে আমরা এই গল্প শুনতেই পাই না কোথাও। আচ্ছা আর একটা গল্প, সেটাও তো আমাদের কাছে একটা খুব মানে জানার ইচ্ছে, যে আকাশবাণী তো একটা সময় ওই গাস্টিন প্লেসে ছিল, আপনি কি তখন থেকে আকাশবাণীতে?
0: না তারপরে, তারপরে আমি এসেছি এখানে ধরো 75 সালে। হ্যাঁ সেও একটা গল্প।
1: আচ্ছা
0: তো আমি তখন আইপিটিএতে আছি, ভারতীয় গণনাট্য সঙ্ঘে, আমার পরিচালনায় স্পার্টাকাস নাটকটা হচ্ছে ত্যাগরাজ হলে, সেইখানে অনেকেই আমন্ত্রিত ছিলেন। যেহেতু আমি পরিচালনার দায়িত্বে ছিলাম, আমি একটা রোল নিয়েছিলাম যেটা প্রথমে এবং শেষে যে রোলটা করেছিলাম সেটা হচ্ছে স্পার্টাকাস, পড়া থাকলে জানবে, গ্রাকাস করেছিলাম, সিনেটার গ্রাকাস, একটা পাথরের মতো দাঁড়িয়ে থেকে শুধু কণ্ঠস্বর ব্যবহার করেছিলাম। শেষ হলো, তারপর হয়ে গিয়ে যখন আমরা গ্রিন রুমে গিয়ে যখন আনড্রেস্ট হচ্ছে সব, তখন এক সুন্দরী ভদ্রমহিলা এসে আমাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা আপনি রেডিওতে অভিনয় করেন না কেন? কলেজ লাইফ থেকেই একটু কি বলবো, তখন এটাকে ছাবলামি বলা হতো, কিন্তু পরে এটা দেখা গেল যে এটা আমার বৈশিষ্ট্য, যে কথার একটা মানে হয় সেই মানেটা ছেড়ে দিয়ে আমি দ্বিতীয় মানেতে ঢুকে যাই, ওইতে আমার মজা পাই। তাতে কেউ যদি ক্ষুণ্ণ হন, পরবর্তীকালে দেখলাম না কেউ ক্ষুণ্ণ হচ্ছে না, বরং ওইটাই যে পরান্ত দ্বিতীয় মানেটা কখন বলবে এটাই অপেক্ষা করে। তা আমি বললাম যে বলে আপনি রেডিওতে অভিনয় করেন না কেন? আমি সে কি ও তো জানা ছিল না, কি জানা ছিল না, মানে আমি সকাল থেকে উঠলাম গাটা ম্যাজাজ করছি, যাই রেডিওতে অভিনয় করে আসি, তাই রেডিও স্টেশনে গেলাম, তারপরে ঢুকে গিয়ে রেডিওতে অভিনয় করে চলে এলাম। এরকম আছে ব্যবস্থা আছে? বলি না তা কেন, তাহলে আপনার কথা শুনে তাই মনে হচ্ছে আপনি রেডিওতে অভিনয় করেন না কেন? তো বলছে যে তাহলে আপনি কালকে আসুন। আমি কোথায়? রেডিও স্টেশনে। আমি ঠিক আছে, আমি তখন 9 Esplanade কাজ করি, চাকরি করি, ওয়াকিং ডিস্টেন্স, চলে এলাম। আচ্ছা যে বন্ধুগুলো আমাকে এই কথা বললেন তিনি হচ্ছেন শুক্লা বন্দ্যোপাধ্যায়। তো এলাম, সে একটা ফর্ম বলে ফিল আপ করুন, বলে ফিল আপ আমি করতে পারবো না, ফিল আপ করে দাও আমি সই করে দিচ্ছি, এসব হলো, তাই সিলেক্ট করে সই করে দিলাম। যে রেডিওতে আমি 1955 সালে একটা অ্যাপ্লাই করেছিলাম, এক মাস বাদে তার একটা খাম পেলাম, চিঠি পেলাম, সেইটা আমি 7 দিন খুলিনি আনন্দে, বন্ধুদের দেখাচ্ছি রেডিও স্টেশনে চিঠি এসেছে, দেখ অল ইন্ডিয়া রেডিও লেখা।
1: আচ্ছা
0: খুলছি না আমি,
1: মানে এটা 55 সালে রেডিও চিঠি।
0: হ্যাঁ
1: আচ্ছা।
0: এইবার তারপর যখন খুলে দেখলাম যে বান্ডিল বান্ডিল রিগ্রেট সাইকেল সাইল করা আছে না, সেইটা ফিল আপ করে পাঠিয়ে দিয়েছে। কোনদিন যাবো না এখানে। তখন রেডিও মানে তখন কি ছিল? রেডিও মানে রেডিওতে বাবু আপনার চা রাখছি, এই দূরে শব্দ সে বলেছে, তারপর এইখান থেকে বেরিয়ে নেহাত মাধ্যাকর্ষণের টানে মাটিতে পা পড়ে, তাই নইলে তার আদৌ ইচ্ছে নয় যে মাটিতে পা দিয়ে সে চলবে।
1: তারপর যদি সামনে গাড়ি চাপা পড়ে মরেও যায় কোনো দুঃখ নেই,
0: কোনো দুঃখ নেই, মানে সে সাংঘাতিক। আমি ওই যে সই করে দিলাম, 7 দিন বাদে অডিশনের চিঠি, তার 7 দিন পরে রেকর্ডিংয়ের চিঠি, পেয়ে গেলাম।
1: এটা হচ্ছে 75-এর গল্প।
0: 75-এর গল্প। তারপরে আমাকে তো ঠাট্টা করে বলতো, পরান্দা তো রেডিওর ঘর জামাই,
1: তখন আমাদের আকাশবাণীর তো 100 বর্ষ আর আপনার আকাশবাণীতে 50 বছর, সেটা পেরিয়ে গেছে।
0: তো সেই তারপরে এমনও হয়েছে যেটা সম্ভব নয়, মানে এক মাসে আমি 3 জনের নাটক করেছি, দুটোও করেছি, স্পেশাল পারমিশন করে সমরেশের সঙ্গে, জগন্নাথ শুক্লা একজন সাথে নিয়ে নিয়েছে, আর একজন স্পেশাল পারমিশন করে নিয়ে নিয়েছে, তাই দুজনের সঙ্গে কথা হচ্ছে। এই পরনকে কেন নেওয়া হলো, আমি তো বললে আমি স্পেশাল পারমিশন, তখন সূর্যদা ছিল স্টেশন ডাইরেক্টর, তখন তো আমি যুবক, তো তখন ওইসব শুনে আবার তখন এই কলারে হাত দিয়ে এরকম হচ্ছে, কি টানা চলছে, কি আনন্দ হয়েছে পেতাম, কি রব তখন আমার বলতে, যে কেউ কেউ আবার ঠাট্টা করে বলতো, পরন দা শুনলাম আকাশবাণী নেই আপনাকে একটা কোয়ার্টার দিয়েছে, ঠাট্টা করে বলতো, আমার লেখানা দেখো হয়েছে। তো সুতরাং আকাশবাণী রেকর্ডিং এর ছিল বলে জোছন্দা, জোছন্দা শ্রীধর, ওনার একটা শুটিং এর ডেট আমাকে দিলেন যে অমুক দিন যাবে সুন্দরবনে শুটিং আছে, আমি ওই দিতে যেতে পারবো না, ওই রেকর্ডিং আছে। এই বলে তো রেকর্ডিংটা আগে হলো না, হ্যাঁ রেকর্ডিং আগে আমার, এই রেডিও যে কি, আমি মঞ্চ নাটক ছাড়া নাটক শেখা যায় না, সব ঠিক আছে, কিন্তু রেডিও আলাদা, রেডিও নস্টালজিক।
1: কত মানুষের সঙ্গে আপনি কাজ করেছেন সেই সময়।
0: এই শ্রুতি নাটক এখন মঞ্চের উপরে হচ্ছে, সেটা আমি তাকে হাজারি নাম দিই, কিন্তু যেখানে শ্রুতি নাটক মানে শুধু শ্রবণেন্দ্রিয়ের উপাদান,
1: একদম
0: দর্শনেন্দ্রিয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, মঞ্চের উপরে যে এটা আলাদা ইস্যু, এটা আমি যাচ্ছি না। তো পুরোনো দিনের এই রেডিও, এই স্টেশনে ঢুকেই তো আমি বুঝতে পারছি, রেকর্ডিং করে বেরোচ্ছি, তিন নম্বর ঘর থেকে একজন বেরিয়ে এলো, এসে বলছে পরন্দা একটু শোনো শোনো শোনো, কী কেস এখানে একটা ইয়ে হচ্ছে, তুমি আশুতোষ মুখোপাধ্যায়ের ছাত্রের সঙ্গে একটু কথা টথা আছে, এই স্ক্রিপ্ট আছে, তুমি একটু করে দিও। আমি বলি হ্যাঁ কিন্তু এটা ফাও তো, বলে হ্যাঁ এটা ফাও, এটা ফাও, সেও করেছি আমি, আশুতোষ মুখোপাধ্যায়ও করলাম, আবার তার ছাত্রও করলাম।
1: বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র,
0: বীরেন্দার সঙ্গে একটা হয়েছে, বীরেন্দার, তারপরে আমাদের প্রমোদ দা,
1: আচ্ছা
0: প্রমোদ গঙ্গোপাধ্যায়, ছবি বিশ্বাসের মধ্যে গলা, তুমি যখন আমন্ত্রিত হয়ে এসে এখানে করতেন আর কি, ডাইরেকশন দিতেন, বীরেন্দ্রের মধ্যে প্রথম নাটক করেছিলাম, লাল দিঘির দিন রাত্রি করেছিলাম বোধ হয় মনে হয়,
1: আজকে আমরা তো যাকে পেয়েছি মাননীয় শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায়, তার কাছ থেকে ওই সিনেমার গল্প, থিয়েটারের গল্প, তার সিনেমার শুটিং এর গল্প, রেডিও নাটকের গল্প আমরা শুনলাম, কিন্তু আমাদের ওই ফিরে ফিরেই এই আলোচনায় আসবে বা আসছে নস্টালজিয়া, যেটা আমাদের আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রীতে আপনারা শুনছেন নস্টালজিয়া, এতক্ষণ শুনলেন প্রথম পর্ব। নমস্কার পরান্দা।
0: নমস্কার।
2: শুনলেন নস্টালজিয়া অনুষ্ঠান। আজকের অতিথি অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, তাঁর সঙ্গে কথা বললেন সুদীপ্ত মিত্র। আজ ছিল প্রথম পর্ব, প্রযোজনা দুর্বা দে, আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল

0: 8:30 বাংলাদেশ সময় সকাল 9:00 কলকাতার ডায়েরি আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30 বাংলাদেশ সময় সকাল 9:00
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে শ্রবণী।

0: আজকের শ্রবণীর রয়েছে একটি আলোচনা। আলোচনার বিষয় উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। আলোচনায় আছেন প্রসাদ রঞ্জন রায় এবং দীপান্বিতা রায়।
1: আলোচনার শুরুতেই আমি প্রসাদদার কাছে যেটা জানতে চাইব সেটা হচ্ছে, যেহেতু উনি রায় পরিবারেরই একজন, উপেন্দ্র কিশোরের জন্ম, তার ছোটবেলা, তার বেড়ে ওঠা, এই সম্বন্ধে যদি কিছু বলেন।
2: তখনকার ময়মনসিংহ জেলা, আজকের কিশোরগঞ্জ জেলার মসুয়া গ্রামে তার জন্ম, এবং আমাদের পরিবার সেই পর্যন্ত এই গ্রামেই বসবাস করে এসেছেন। ছোটবেলায় তাকে তার বাবার এক জ্ঞাতি ভাই দত্তক নেন। তার নাম তার আগে পর্যন্ত ছিল কামোদারঞ্জন রায়, সেই নামটি পাল্টে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হয়। তবে দত্তক নেওয়া সত্ত্বেও এই দুই পরিবার পাশাপাশি বাস করতেন এবং দুজনের মধ্যে গভীর সম্পর্ক ছিল। উপেন্দ্র কিশোর যখন গ্রামে ছিলেন, গ্রাম থেকেই তার ছবি আঁকা আর বাজনা বাজানো এবং সঙ্গীত, এইটার প্রতি গভীর আকর্ষণ ছিল।
1: আচ্ছা, পরবর্তী সময় উনি যে কলকাতায় এলেন, প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন, তার অনেকগুলো বিষয়ে আগ্রহ তৈরি হলো, বা আমরা যে পরে শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোরকে পেলাম, সেই পর্যায়টা যদি আমরা একটু জানতে পারি।
2: হ্যাঁ, উপেন্দ্র কিশোর যখন ময়মনসিংহ জেলা স্কুলে পড়তে আসেন, তখন তার পরিধিটা অনেক বেড়ে গেল এবং এখানে বেশ কিছু মানুষের সঙ্গে তার পরিচয় হয় যারা ব্রাহ্মধর্মের প্রতি আকৃষ্ট ছিলেন। উপেন্দ্র কিশোর সেই সঙ্গে এই দিকে আকৃষ্ট হয়ে পড়েন। এন্ট্রান্স পরীক্ষাতে স্কলারশিপ পেয়ে তিনি কলকাতায় পড়তে আসেন, প্রেসিডেন্সি কলেজ থেকে FA পাশ করেন এবং এখানে হস্টেলে ছিলেন। যে হস্টেলে থাকতেন সেখানেও অনেক ব্রাহ্ম বা ব্রাহ্ম ভাবাপন্ন যুবকরা ছিলেন। বিশেষ করে তার পাশের ঘরে বাস করতেন প্রমোদাচরণ সেন, যে প্রমোদাচরণ প্রথম ছোটদের পত্রিকা সখা নিজের চেষ্টায় বার করতেন, এবং প্রমোদাচরণের প্রভাবে উপেন্দ্র কিশোর অনেকটা শিশু সাহিত্যের প্রতি ঝুঁকে পড়েন এবং কিভাবে ছোটদের পত্রিকা চালতে হয়, কিভাবে তার কাজটা হয়, সেটা হাতে কলমে তিনি শিখেছিলেন বলা যায় এই প্রমোদাচরণের কাছ থেকে। তো সখা সাথী, সখা ও সাথী, এই তখনকার দিনের যে বড় পত্রিকাগুলো, এগুলো কোনটাই খুব বেশি দিন চলেনি।
1: আমার মনে হয় যে উপেন্দ্র কিশোর মূলত বাঙালির সঙ্গে তার সর্ববৃহৎ পরিচয়টা হচ্ছে শিশু সাহিত্যিক হিসেবে। তো শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোরের সঙ্গে যদি শ্রোতাদের পরিচয় করাতে হয়, আমার মনে হয় একটু পেছন থেকে শুরু করাটা বোধ হয় ভালো। হ্যাঁ, কারণ আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি 200 বছর আগে বাংলা হরফ ছাপার কাজটা শুরু হয়েছিল। তখন ছোটদের জন্য কোনো বই লেখার কোনো প্রশ্নই ছিল না। ছোটদের জন্য প্রথম বই আমরা পাচ্ছি 1818 সালে, কলকাতা বুক সোসাইটি বইটা বার করেছিলেন। মূলত ব্যাকরণ, পাঠ্য বই এগুলোই ছিল, মানে ছোটদের ভালো লাগার, তাদের আনন্দ দেওয়ার জন্য কোনো বইয়ের কল্পনা কিন্তু তখন ছিল না। 1847 সালে বিদ্যাসাগর যখন বেতাল পঞ্চবংশতি বার করলেন, বলা যেতে পারে যে ছোটদের জন্য গল্পের বইয়ের সেটা হচ্ছে সূত্রপাত। যদিও বিদ্যাসাগর যে বইগুলো লিখেছিলেন সেগুলো মূলত অনুবাদ, মৌলিক লেখা তিনি সেভাবে লেখেননি, বেশি অংশটাই হিতোপদেশ, অন্য যে অনুবাদের গল্প সেগুলো ছোটদের জন্য উনি লিখেছেন। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিদ্যাসাগর বাংলা ভাষাটা তৈরি করলেন, যে ভাষায় আমরা সত্যি সত্যি একজনের সঙ্গে কথা বলতে পারি, যেভাবে লিখতে পারি, আজকে আমরা যে ভাষায় লিখি, তার ভিত্তিভূমিটা তৈরি হল বিদ্যাসাগরের সময়।
2: কিন্তু ভাষাটার মধ্যে একটা কাঠিন্য থেকে গিয়েছিল, বিশেষ করে মনে হয় না ছোটরা খুব বেশি আকৃষ্ট হতো এই দিকে। এইটা চলতে চলতে 19 শতকের শেষ দিকে প্রথম ছোটদের জন্য লেখা আরম্ভ হয়। নিশ্চয়ই অবনীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ এরা সেখানে একটা বড় অংশ নিয়েছিলেন, এবং বারবার করে রবীন্দ্রনাথ দুজন মানুষের কথা বলে গেছেন, একজন উপেন্দ্র কিশোর এবং আর একজন
1: যোগীন্দ্রনাথ
2: সরকার। তো দুজনকে বলা যেতে পারে ছোটদের জন্য গল্প লেখার একটা মূল চরিত্র।

0: উপেন্দ্র কিশোর, যোগেন্দ্রনাথ এবং অবশ্যই রবীন্দ্রনাথ, এই তিনজনে মিলে একটা ট্রায়ো তৈরি হয়েছিল, যেটা বাংলা শিশু সাহিত্যের ক্ষেত্রে সুবর্ণযুগ শুরু হলো সেই সময়। এটা হলো বলে বাংলা শিশু সাহিত্য এক ধাপে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেল। এবং পরবর্তীকালে 1913 সালে যখন সন্দেশ পত্রিকা চালু করলেন উপেন্দ্র কিশোর, তখন একটা বাংলা শিশু সাহিত্য এবং তার পত্রিকা কিরকম হতে পারে তার একটা মানদণ্ড বোধহয় তৈরি হয়ে গেল, তাই না?
1: একদম ঠিক কথা। তবে রবীন্দ্রনাথের সঙ্গে উপেন্দ্র কিশোর এবং খানিকটা যোগীন সরকারেরও সম্পর্ক শুধু শিশু সাহিত্যের মধ্যে ছিল না। রবীন্দ্রনাথ উপেন্দ্র কিশোরের গান বাজনা এগুলো খুব পছন্দ করতেন। উপেন্দ্র কিশোর নিয়মিত ঠাকুর বাড়িতে যাওয়া আসা করতেন, সেখানের অনুষ্ঠানে উপাসনায় অংশগ্রহণ করতেন, এবং যেখানে রবীন্দ্রনাথ গান গেয়েছেন বহু জায়গাতেই উপেন্দ্র কিশোর বেহালা বাজিয়ে তার সঙ্গে গেছেন। এমনকি সেই বিখ্যাত বঙ্গভঙ্গের বিরোধী গান গেয়ে যখন রবীন্দ্রনাথ রাস্তা দিয়ে যাচ্ছেন, উপেন্দ্র কিশোর তার সঙ্গে বেহালা বাজিয়ে সঙ্গত করে গেছেন। উপেন্দ্র কিশোর 10টি সম্ভবত ব্রহ্মসঙ্গীত লিখেছিলেন, তার সবগুলো পাওয়া যায় না, এখনো 5টা কি 6টা ব্রহ্মসঙ্গীতের বইতে আছে। তবে একটা মজার কথা এই যে উপেন্দ্র কিশোরের লেখা জাগো পুরবাসী দিয়ে আজও ব্রাহ্ম সমাজে মাগোৎসব শুরু হয় আর মাগোৎসব শেষ হয় রবীন্দ্রনাথের পাদপ্রান্তের রাখোসেবকে এই গানটি দিয়ে। দুজনের মধ্যে তো বয়সের পার্থক্য মাত্র 2 বছরের।
0: একটা জিনিস আমার খুব মনে হয় দাদা, সেটা হচ্ছে যে উপেন্দ্র কিশোর বলা যেতে পারে বাংলা শিশু সাহিত্যের একেবারে গোড়ার দিকের মানুষ, কিন্তু আজও তাকে আমরা বাংলা শিশু সাহিত্যের যে কোনো আলোচনা শুধু নয়, মানে আমার কন্যাকে আমি যখন বই পড়াতে শুরু করি তখন আমি উপেন্দ্র কিশোরের বই দিয়ে শুরু করি। তো এই যে জায়গাটা, মানে আমার মনে হয় যেটা যে উপেন্দ্র কিশোরের মধ্যে শিশু সাহিত্যিক হিসেবে কতগুলো খুব চমৎকার গুণ ছিল, মানে তার লেখা ছোটরা যেরকম পছন্দ করে আবার বড়রা তাদের নিজস্ব চেতনা বোধ সেটা দিয়েও তার লেখাটাকে অনুভব করতে পারে এবং ভালো লাগে। আরেকটা খুব উল্লেখযোগ্য যে ছোটরা খুব সাধারণত কৌতূহলী হয়, যে কোনো জিনিস তারা দেখে খুঁজে পেতে দেখতে ভালোবাসে। উপেন্দ্র কিশোরের লেখায় আমার মনে হয় যে ওনার মধ্যে বোধহয় সারা জীবন সেই কৌতূহলী মনটা বজায় ছিল। ও লেখাগুলো পড়লে, বিশেষ করে ওনার প্রবন্ধগুলো জীবজগৎ সম্বন্ধে, আকাশ সম্বন্ধে, দূরবীন সম্বন্ধে একটা প্রবন্ধ লিখছেন, সে এত চমৎকার, তার দূরবীন যিনি প্রথম আবিষ্কার করলেন থেকে শুরু করে দূরবীনের কাজ কিরকম হবে পুরো বিষয়টা এমন ভাবে একটা গল্পের মতো লিখছেন। আরেকটা খুব উল্লেখযোগ্য দিক আমার মনে হয় ওনার লেখার, যে উনি ভারী সংবেদনশীল মানুষ ছিলেন। এক ঠাকুরদার গল্প লিখছেন, তাতে কিপ্টে বুড়ো, তাকে পাড়ার ছেলেরা পছন্দ করে না, ঢিল মেরে কুল পাড়ে, কিন্তু আবার দুজন দুজনকে ভালোবাসে। এই যে কেউ খারাপ নয়, সবাই আসলে পরস্পরকে ভালোবাসে, এই যে জীবন রস, এইটা আমার মনে হয় উপেন্দ্র কিশোরের লেখায় খুব গভীর ভাবে আছে।
1: জীবন সম্পর্কে আর জগৎ সম্পর্কে উপেন্দ্র কিশোর খুব খোলা চোখ ছিল। আমি একজন লেখায় পড়েছি যে যখন তারা কর্নওয়াল স্ট্রিটের বাড়িতে থাকতেন, সে বাড়িতে ছেলে মেয়েদের নিয়ে তিনি হইচই করতেন, ছবি এঁকে দেখাতেন, ছাদের উপরে টেলিস্কোপ লাগিয়ে সেখান থেকে গ্রহ নক্ষত্র চেনাতেন। তো ওদের জানাশোনা কেউ পাশ দিয়ে যাওয়ার সময় বলেছে, দেখ এই বাড়িটা যেন হাসছে। অর্থাৎ উপেন্দ্র কিশোর সবসময় বাড়ির ছেলেপিলেদের নিয়ে হাসি ঠাট্টার মধ্যেই থাকতে ভালোবাসতেন। আবার এটাও লক্ষণীয়, উপেন্দ্র যখন লেখা আরম্ভ করেন তখন তার লেখার ভাবটা এত সহজ সরল ছিল না। যখন ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত প্রথম লিখেছেন, একটু কঠিন ভাষা ছিল, এবং রবীন্দ্রনাথ উপেন্দ্র কিশোরকে ছোটদের রামায়ণ নতুন করে লিখতে অনেকটা সাহায্য করেন। এটা উপেন্দ্র কিশোরের ভূমিকাতেও এটা মেনে নেওয়া আছে। সবচেয়ে বেশি তার যে বইটা নাম করেছে ছোটদের কাছে, টুনটুনির বই, যে কথা তুমিও বললে, টুনটুনির বই আমরা ছেলেবেলা থেকে পড়ে আসছি। যদি একটু খুঁজে দেখা যায়, দেখা যাবে এর আগে মুকুল পত্রিকায় টুনটুনির বইয়ের 5-6টা গল্প বেরিয়েছিল, কিন্তু সেখানে ভাষা ছিল সাধু ভাষা, একটু বুঝতে খটোমটো লাগে, কিন্তু যখন বই করলেন তখন বইটা একেবারে সহজ চলিত ভাষায় করে দিলেন, যাতে ছেলেদের বুঝতে কোনো অসুবিধা নেই। আর তার সঙ্গে ছবি, ছবি তো উনি নিজেই আঁকতেন, কিন্তু ছবি আঁকা নয়, অনেক ক্ষেত্রে উনি দেখেছেন বিজ্ঞানের ক্ষেত্রে বিয়েতে আসল ছবি দেখতে পেলে ছেলেমেয়েরা যেমন বুঝতে পারে তেমন আর কিছুতে পারে না, এবং এর জন্যই তিনি এই হাফটোন প্রিন্টিং এর দিকে নজর দিয়েছিলেন, এবং কলকাতার বুকে বসে হাফটোন প্রিন্টিং এ যেমন উন্নত মানের ছবি রিপ্রডিউস করতেও পারেন। আর এ নিয়ে তিনি যে প্রবন্ধ লিখেছিলেন, তার 9টা প্রবন্ধ তখনকার দিনের বিলিতি জার্নালে বেরিয়েছিল, ওখানকার সম্পাদক লিখেছিলেন যে তিনি এই প্রসেস ইন্ডাস্ট্রির কেন্দ্রবিন্দু থেকে এত দূরে বসে কি করে এই রকম জিনিস করতে পারলেন, এই ধরনের কাজ তা আমি বুঝতে পারছি না, কিন্তু তিনি করেছেন, এবং তার ফলেই ছোটদের জন্য

0: বাংলা বই ছাপা এবং ছোটদের জন্য রঙিন ছবি। রঙিন ছবি তো খুব বেশি দিতে পারতেন না, কিন্তু প্রথম পাতায় একটা বড়র পাতা জোড়া রঙিন ছবি। এর ব্যাপারটার মধ্যে দিয়ে বাংলা ছোটদের পত্রপত্রিকা কেন, বড়দের পত্রপত্রিকারও চেহারাটা পাল্টিয়ে গেল। কেননা তিনি প্রবাসী আর মডার্ন রিভিউতেও তাঁর করা প্রেট দিয়ে নিয়মিত ছবি ছাপা হতে লাগলো। রাজা রবি বর্মার ছবি বেরিয়েছে প্রবাসীতে পরপর অনেকগুলো, মানে গোটা জিনিসটাই পাল্টিয়ে গেল।
1: হ্যাঁ, এই পাল্টে গেল, এবং ওনার চিন্তার মধ্যে একটা ভীষণ অভিনবত্ব ছিল। মানে আমার যেটা মনে হয়, যেহেতু টুনটুনির বইয়ের প্রসঙ্গটা উঠলই, টুনটুনির বইটা আজকেও কিন্তু সাম্প্রতিক। টুনটুনির বই তো ছোটরা ছোটদের মতো করে ভাববে, রাজার নাক কাটা গেলে ভারী মজা লাগে, বাচ্চাদের খুব উপভোগ করে ব্যাপারটা। কিন্তু আমার ভীষণ রকম মনে হয় যে এর মধ্যে দিয়ে কিন্তু উপেন্দ্র কিশোরের একটা অন্যরকম চিন্তা ভাবনাও বারে বারে প্রকাশিত হয়েছে। যেরকম আমাদের মনে রাখতে হবে যে লেখাগুলো হচ্ছে কিন্তু ব্রিটিশ শাসিত, তখন ভারত স্বাধীন হয়নি, তার মানে রাজা মানে তখন ব্রিটিশ রাজ আর কি। হ্যাঁ, এবং টুনির ঘরে যে ধন আছে, রাজার ঘরে সে ধন আছে, কিরকম যেন মনে হয় যে ঘুরিয়ে আসলে উপেন্দ্র কিশোর বলতে চেয়েছেন যে যারা শাসন করছো আমাদের, আর আমরা কিন্তু যোগ্যতায় মানে মর্যাদায় একই রকম, আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। এবং শেষ পর্যন্ত টুনটুনির এত বুদ্ধি যে টুনটুনিকে বারবার জব্দ করার চেষ্টা করেও রাজা ব্যর্থ হচ্ছেন, এবং শেষ পর্যন্ত রাজার নাক কাটা যাচ্ছে। এইটা একটা খুব উল্লেখযোগ্য, এটা ওনার লেখার মধ্যে দেখা যায় যে তথাকথিত প্রতিষ্ঠিত ক্ষমতাবান মানুষ যারা, তারা কিন্তু আসলে বোকা হয়ে যায়। মানে সাধারণ মানুষ যাদেরকে মনে করা হচ্ছে যে ততখানি বোধহয় বুদ্ধিমান নয় বা ততখানি যোগ্যতা তাদের নেই, তাদের কাছে বোকা হয়ে যায়। বেড়ালকে টুনটুনি পাখি বোকা বানিয়ে দিচ্ছে, বেগুন গাছের কাঁটার খোঁচা খেয়ে বেড়ালকে পালিয়ে যেতে হচ্ছে। কিংবা নরহরি দাস যদি আমরা পড়ি, সেখানে বাঘকে বোকা বানিয়ে দেওয়া হচ্ছে। সব থেকে আমার মজা লাগে যে জোলা আর শেয়ালের গল্পে, সেখানে এই কবিতাটা আমি যদি দুলাইন একটু পড়ি তাহলে খুব মজা লাগবে। দেখতে রাজা বড়ই ভালো, ঘরময় তার চাঁদের আলো, বুদ্ধি তার আছে যেমন, লেখাপড়া জানে তেমন, এক ঘায় তার দশটা পড়ে, তার গুণে লোকে খায় পরে। শেয়াল কিন্তু একটাও মিথ্যে কথা বলেনি, সব সত্যি কথা বলেছে। রাজা নিজের মতো করে ভেবে নিয়েছেন, তার মানে রাজা নিজের চারপাশ ছাড়া আর কিছু চেনেন না, রাজা বুঝতে পারছেন না, বাস্তব জগৎ সম্বন্ধে তার অভিজ্ঞতা নেই, ফলে তিনি বোকা হলেন। এবং জোলা কিন্তু আসলে বোকা নয়, জোলা যে বুদ্ধিমান বা জোলার যে বুদ্ধি আছে, রাজকন্যা যখন জোলাকে পড়াশোনা শেখালো তখন কিন্তু জোলা রাজা হওয়ার যোগ্যতা অর্জন করতে পারলো। তার মানে বোকা যাকে মনে করা হচ্ছে বা অশিক্ষিত যাকে মনে করা হচ্ছে, সেটা তার সুযোগের অভাব। এই কথাগুলো একেবারেই সরাসরি বলেননি, ছোটরা বুঝতেও পারে না, কিন্তু আমার মনে হয় তাদের ভেতর দিয়ে একটা বোধ চারিয়ে যায়। যেমন পান্তাবুড়ির গল্পে রাজা কোনো সমস্যার সমাধান করে না, সাধারণ মানুষ বা সাধারণ গোবর খুর এরকম তুচ্ছ জিনিসরা শেষ পর্যন্ত পান্তাবুড়ির চোরকে ধরে দেয়। এইটা আমার মনে হয় যে উপেন্দ্র কিশোরের লেখার একটা অদ্ভুত বৈশিষ্ট্য, যেটা আজকেও সমান আকর্ষণীয় করে রেখেছে এত বছর পরেও।
0: সেই সঙ্গে এটাও দেখতে হবে যে এই লেখাগুলোর সঙ্গে তাঁর ছবি, এবং ছবি যেন চরিত্রগুলোকে জীবন্ত করে তুলেছে। যেমন নরহরি দাসের ছবি, তেমনি সিংহের মামা আমি ভোম্বল দাসের ছবি, বা ওই যে দুটো গাছের মাঝখানে যে আটকা পড়েছিল তার ছবি, বা বাঘের ছবি, এই রকম ছবি। এবং এটা অনেকেই বলেছেন যে ওই সময়ে ময়মনসিংহ জেলাতে এর আশপাশে একটা বেশ ঘন বন ছিল, এখন তার নেই, এবং সেখানে বাঘও ছিল, কাজী গ্রামের মানুষের মনে একটা বাঘের ভয় নিয়মিত ছিল। তিনি চেয়েছিলেন এই বাঘের ভয়টা যেন লোকের মন থেকে কেটে যায়, তাই জন্য এসব লিখলেন। তবে এইসব করতে করতেই তিনি আসলে এগিয়ে গেলেন তার যেটা সবচেয়ে বেশি আকাঙ্ক্ষিত বিষয়, তা হচ্ছে ছোটদের জন্য একটি আদর্শ পত্রিকা করা। এবং সেটা তিনি শেষ পর্যন্ত বার করতে পারলেন 1913 সালে, অর্থাৎ বাংলা 1320 সালের বৈশাখ মাসে। সেই আমাদের সন্দেশ, যা আজও অবশ্যই আগের তুলনায় বলতেই হবে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, কিন্তু আজও চলছে। আর চেয়েছিলেন ছোটদের জন্য করা, এবং তার মধ্যে কি থাকবে, ধাঁধা থাকবে, বাইরের খবর থাকবে, গল্প থাকবে, কবিতা থাকবে, নাটক থাকবে, এবং প্রবন্ধ থাকবে ছোটদের জন্য বিজ্ঞানের, ইতিহাসের এবং পৌরাণিক ঘটনা নিয়ে প্রবন্ধ লেখার ব্যাপারে তিনি একদম সিদ্ধহস্ত ছিলেন।
1: হ্যাঁ, আমরা সন্দেশে বিভিন্ন বিষয়ের উপর প্রবন্ধ পেয়েছি। এবং আর একটা জিনিস আমার মনে হয় যে পুরাণের গল্প, সেটা তো ওনার নিজের লেখা নয়, নরওয়ের পুরাণ বা অন্য জায়গা থেকে পুরাণের গল্পটা নিচ্ছেন, কিন্তু সেটাকে ছোটদের উপযুক্ত করে পরিবেশন করা, সেটা একটা খুব উল্লেখযোগ্য ব্যাপার ছিল। রামায়ণ মহাভারতের গল্প যখন উনি লিখছেন, তখন সেটাকে এমন ভাবে লিখছেন যাতে সেটা ছোটদের কিছু কিছু ঘটনা বাদ দিয়ে সেভাবে সাজিয়েছে,
0: এটা একেবারেই। তবে সন্দেশ পত্রিকায় সম্পর্কে একটা জিনিস বলতে হবে যে এত দিনের এত আশা করে তিনি এই কাজটার মধ্যে নামলেন, কিন্তু

0: পত্রিকাটাকে যাকে বলে ফুল ফ্রুশন, মানে শেষ অবধি কি দাঁড়ালো, সেটা তিনি আর দেখে যেতে পারেননি। মনে রাখতে হবে, 1913 সালে সন্দেশ আরম্ভ হল, 1914 সালে প্রথম মহাযুদ্ধ শুরু হয়। সেই সময়ের মধ্যে তাঁর ডায়াবেটিস ধরা পড়ে এবং তখন ইউরোপ থেকে ওষুধ আসা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল জার্মানি ইউবোটের ইয়েতে। ফলে শেষ সময় তিনি একরকম বিনা চিকিৎসায় কিন্তু হাসি মুখে মৃত্যুবরণ করেন। কাজেই সব শুদ্ধ 28টা সংখ্যা, মানে পুরো 3 বছরও নয়, তিনি সন্দেশের সম্পাদনা করেছিলেন। এবং তারপর তার জায়গায় তার ছেলে সুকুমার যখন এসেছেন, এটা সত্যজিৎ একটা লেখায় খুব সুন্দর লিখেছেন যে রাতারাতি সন্দেশ পত্রিকাটা, যে আমার ঠাকুরদার আমলের শিশু পাঠ্য পত্রিকা থেকে বাবার আমলে কিশোর পাঠ্য পত্রিকা হয়ে গেল। কাজেই পত্রিকার মধ্যেও একটা গুণগত পার্থক্য এসে গেল, তার ছবি লেখা সবই অনেকটা অন্যরকম হয়ে গেল। কিন্তু এই সব কিছুর প্রতিষ্ঠা করেছিলেন ওই দাড়িওয়ালা শান্ত চেহারার, সবসময় ছোটদের বন্ধু বলে যিনি নিজের পরিচয় দিতে পছন্দ করতেন, সেই মানুষটি উপেন্দ্রকিশোর, যাকে দেখবার আমরা সুযোগ পাইনি।
1: কিন্তু এটাও একটা খুব অদ্ভুত ব্যাপার না দাদা, যে ওনাদের পরিবারের দেখা গেল যে সকলেই কিন্তু বিভিন্ন ভাবে শিশু সাহিত্যের সঙ্গে যুক্ত থেকেছে, তার বাবার প্রভাবেই সম্ভবত এই যে আগ্রহটা তৈরি হওয়া, সুকুমার রায়ের লেখা, পূর্ণলতা চক্রবর্তীর লেখা, এই যে জিনিসগুলো তৈরি হচ্ছে, সেটা কি আপনার মনে হয় যে তার বাবার একটা প্রভাব সর্বক্ষণ কাজ করেছে?
0: বাবার প্রভাব তো নিশ্চয়ই ছিল। বাড়িতে সুকুমার যেসব ছোটদের নিয়ে অনুষ্ঠান করতেন, নিয়ে করতেন, তার পিছনে উপেন্দ্রকিশোরের এনকারেজমেন্ট তো ছিলই। কিন্তু এটাও দেখতে হবে, শুধু উপেন্দ্রকিশোরের সরাসরি তার ছেলেমেয়েরা নয়, তার পরবর্তী প্রজন্ম বা উপেন্দ্রকিশোরের ভাইরা, উপেন্দ্রকিশোরের ভাইয়ের মেয়েরা, এরকম 3-4 পুরুষ ধরে রায় পরিবারের লোকেরা ছোটদের জন্য লিখে গেছে, মূলত সন্দেশে, কিন্তু সন্দেশের বাইরেও।
1: আমার যেটা উপেন্দ্রকিশোরের লেখাতে ভালো লাগে সেটা হচ্ছে যে নেতিবাচক কোন চরিত্র কাউকে ঠিক কালো চরিত্র হিসেবে কখনো তিনি চিত্রিত করতেন না, বিশেষ করে ছোটদের ক্ষেত্রে। যেরকম ধরুন মজনতালী সরকার, সেটা ভীষণ মজার একটা গল্প। সেখানে একটা বেড়াল, সে ভীষণ দুষ্টু, সে সারাক্ষণ মিথ্যে কথা বলে, লোককে ঠকায়, কিন্তু তার ঠকানোতে বা তার মিথ্যে কথায় অন্য কারোর কোনো ক্ষতি হয় না কিন্তু, এবং শেষ পর্যন্ত যে সে মারা গেল সেটা কিন্তু তার নিজের দোষে, তার উপর চালাকির জন্যই। কিন্তু সে মৃত্যুটাও ভারী গ্রেসফুল, মানে মৃত্যুতে সে নিজেকে কলঙ্কিত করে না। মানে এই যে জীবনের প্রতি বিশ্বাস বলা যেতে পারে বা মানুষের প্রতি বিশ্বাসও বলা যেতে পারে, এইটা আমার মনে হয় যে ওনার ছোটদের লেখাতে বা ওনার যে কোনো লেখাতে এত বড়ভাবে আসে, এত চমৎকার ভাবে আসে, সেটা বোধ হয় বাংলা সাহিত্যের ক্ষেত্রে এবং শিশু সাহিত্যের ক্ষেত্রে তো বটেই, যেটা খুব উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ জায়গা আর কি।
0: ঠিক, আর বলতে গেলে 2-4 প্রবন্ধ ছাড়া, উনি ছোটদের লেখা ছাড়া তো আর কিছু লেখেননি, জীবনটাই প্রায় ছোটদের জন্য দিয়ে এসছেন। যদিও তার বাইরে প্রবন্ধ কিছু লিখেছেন সঙ্গীত, চিত্রকলা এসব নিয়ে, বেশ গুরুগম্ভীর প্রবন্ধও লিখেছেন, কিন্তু কম।
1: হ্যাঁ, আমাদের আরেকটা অসম্ভব বড় পাওনা হলো, যেহেতু উপেন্দ্রকিশোর সন্দেশ পত্রিকা শুরু করলেন, সুতরাং ছোটদের পত্রিকা কেমন হয়, কেমন হওয়া উচিত, তার লেখা, তার ছবি, তার ধরন, সমস্তটারই একটা মানদণ্ড তৈরি হলো, যে মানদণ্ডের উপর দাঁড়িয়ে বোধ হয় আজকের পত্রিকা, আজকের শিশু কিশোর সাহিত্য পত্রিকাও বোধ হয় সেই মানদণ্ডকে মাথায় রেখেই তৈরি হয়। আরেকটা জিনিস আমার খুব মজা লেগেছে পড়ে, সেই সময় থেকে কিন্তু প্রচুর রহস্য রোমাঞ্চ ধরনের লেখা বাংলা সাহিত্যে ছোটদের জন্য শুরু হয়েছিল কিছু কিছু, কিন্তু উপেন্দ্রকিশোর কখনো রহস্য রোমাঞ্চ লিখতেন না। ওনার কাছে জীবনটাই এত রোমাঞ্চকর, এত রহস্যে ভরা, হয়তো ওরকম ময়মনসিংহের মতো জায়গায় ওরকম ভাবে থাকা, বড় হওয়ার জন্যই হোক বা আরো বিভিন্ন কারণে, যে সেটা কিন্তু উনি কখনো চেষ্টা করেননি, এবং তার জন্য হয়তো বাংলা সাহিত্যে কিন্তু উপকারী হয়েছে আমার মনে হয়।
0: এটাও তো দেখতে হবে, তখনকার দিনের প্রথম দিকের রহস্য রোমাঞ্চ বা ডিটেকটিভ গল্পের প্রথম দিক, সেগুলো ঠিক ছোটদের উপযোগী ছিল কিনা তা নিয়ে একটা প্রশ্ন আছে। উনি সবসময় চেয়েছেন যে ছোটদের জন্য উপযোগী পত্রিকা চালাতে, তো এই পত্রিকা 110 বছর এখন অবধি পত্রিকাকে টানা গেছে। আমরা চাই আর যতদিন পারি পত্রিকা থাকবে, এবং এখনকার ছোটরা যেমন চাইছে সেটা খানিকটা মেটাতে পারে।
1: উপেন্দ্রকিশোরের লেখায় যেটা উল্লেখযোগ্য দিক সেটা হচ্ছে প্রসাদ গুণ বা রস, যেটা ছোটদের লেখা বা বড়দের লেখা যাই হোক না কেন, বিশেষ করে ছোটদের লেখা যদি সরস না হয়, যদি তার মধ্যে মজা না থাকে, তাহলে তো সেটা ছোটরা উপভোগ করতে পারে না। উপেন্দ্রকিশোরের লেখাতে আমরা দেখেছি ভীষণ, যেটা খুব বেশি মাত্রায় আছে এবং খুব ভালো লাগে, প্রতিটি গল্পই হচ্ছে ভীষণ মজার, গল্পের মধ্যে এক ধরনের মজা থাকে, তার বিষয়টা যখন যেটা বলা হচ্ছে সেটার মধ্যে মজা থাকে, ছোট ছোট ছড়া যখন ব্যবহার করছেন, নাক কাটা রাজারে দেখতো কেমন সাজারে, চরিত্রের মধ্যে একটা ভীষণ মজা থাকছে, বা এই যখন রাজা ব্যাং ভাজা খাচ্ছেন তখন

0: সেই দৃশ্যটা কল্পনা করলেই ছোটদের তো হাসি পাবেই, বড়দেরও ভীষণ হাসি পায়। সেইটা লেখার একটা খুব বড় গুণ, খুব ভালো লাগে আর কি, যেটা খুব উপভোগ করতে পারা যায়। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এটা খানিকটা অদ্ভুতের ব্যাপার, যেটা আমরা সুকুমার রায় আরো বেশি করে পাচ্ছি, কিন্তু উপেন্দ্র কিশোরের মধ্যেও পাচ্ছি, যে যখন ওই রাজকন্যার চোখের মধ্যে কুটো পড়ছে, সেই কুটোর মধ্যে একটা দৃশ্য দেখা যাচ্ছে, তার মধ্যে একটা হাতি, তার মানে সেই গল্পটা ক্রমশ ক্রমশ বাড়ছে। এটা আজকের দিনে হলে হয়তো জাদু বাস্তবতা পরাবাস্তবতা অনেক কিছু বলা হতো, হ্যাঁ, কিন্তু তখন তো সেগুলো ভাবারও সুযোগ নেই, বলারও সুযোগ নেই সেই সময়। কিন্তু সেই সময় তিনি কিন্তু কল্পনায় এটা করতে পেরেছিলেন, এরকমটাও হতে পারে। একটা ছোট ছেলে যখন সেটা পড়ছে, বাচ্চা যখন পড়ছে, তখন এই অদ্ভুত ব্যাপারটা তাকে কিন্তু আকর্ষণ করে, যে সে নিজে তো বুঝতে পারছে চোখের মধ্যে যে কুটোটা পড়ছে তার মধ্যে এটা থাকতে পারে না, কিন্তু এটা হচ্ছে। কল্পনায় যেরকম পক্ষীরাজের পিঠে চড়ে বাচ্চারা অনায়াসে উড়ে যেতে পারে, সেই কল্পনাটাকে অন্যভাবে একটা ব্যবহার করলেন। বা একটা বাড়ির বাঘের সঙ্গে একটি মানুষের মেয়ের বিয়ে হয়েছে এবং তারপরে তার ভাই এসে তাকে শিলের তলায় চাপা দিয়ে লুকিয়ে রেখেছে, এটা যখন বলছেন উনি শিলের তলায় কুম কুম করে আবার বলছে বাঘের ছানারা যে শিলের তলায় রয়েছে, বার করে দে খাই, হ্যাঁ, তার মধ্যে একটা রোমাঞ্চ রয়েছে, কিন্তু বাচ্চার ভয়ও লাগবে যে আচ্ছা সত্যি সত্যি যদি বাঘে বুঝতে পারে যায় বাঘ যে শিলের তলায় রয়েছে তাহলে কি হবে, কিন্তু আবার তার মধ্যে একটা অদ্ভুত রসও রয়েছে যে বাঘের জন্য মানুষের মেয়ে রান্না করে দিচ্ছে। পুরো বিষয়টা মিলে এক ধরনের একটা অদ্ভুত রস এবং একটা মজা, এই দুটো মিলে গল্পগুলোর একটা অন্য ধরনের মাত্রা হয়, যে মাত্রাটা কিন্তু আমরা সমসাময়িক শিশু সাহিত্য নয়ই পরবর্তীকালেও কতজনের মধ্যে পেয়েছি সেটা খুব চিন্তা করে দেখতে হয়। বোধহয় লীলা মজুমদারের মধ্যে খানিকটা আসে, কিন্তু সেটা সরাসরি ভূত হয়ে যায় অনেক সময়। উপেন্দ্র কিশোরের কিন্তু ভূত টুত নেই, বাস্তব ঘটনাই ঘটছে, কিন্তু তার মধ্যেও একটা অদ্ভুত ব্যাপার আসছে।
1: তবে ভূত উপেন্দ্র কিশোর এনেছেন, মানে তার জীবনের প্রায় একেবারে শেষ দিকে গুপি গাইন, তখন গল্পটার নাম ছিল গুপি গাইন, তিন সংখ্যায় ধারাবাহিক বেরিয়েছিল, পরে মানিক দাস সিনেমা করবার সময় গুপি গাইন বাঘাবাইন করে দেন, তাতে ভূতকেও আনতে হয়েছে। এবং অবশ্যই গল্পটা সিনেমা হওয়ার পর অনেক দিকে অনেক পাল্টিয়ে গেছে, কিন্তু চমৎকার গল্প। বা এই সময় আরো দু চারটে গল্পের মধ্যে ভূতের কথা বা একটু অন্য ধরনের জিনিসের কথা আছে, কিন্তু পড়লে ছোটদের ভয় লাগে না, বেশ মজাই লাগে। এইটা যেমন একটা দিক, দু নম্বর কথা হচ্ছে এই যে ছবি, ছবি ছাড়া ছোটরা ভালো করে সব জিনিসটা অ্যাপ্রিসিয়েট করতে পারবে না, এটা ওর মাথার মধ্যে গোড়া থেকেই খুব স্পষ্ট হয়েছিল। এবং সেই কারণে উনি নিজে যেহেতু ছাপার কাজ করতেন, ছাপার মধ্যে কিভাবে ছবি ছাপা ভালোভাবে করা যায় এই হাফটোন প্রিন্টিংকে তিনি যে পর্যায়ে নিয়ে গেছিলেন সেটা কল্পনাতীত। কলকাতায় তো নয়, বলতে গেলে এশিয়াতে কোনো জায়গাতে এই ধরনের প্রিন্টিং হতো না। এবং ওই যে রাজা রবি বর্মার ছবির কথা বললাম, রবি বর্মা নিজে ওই ছবি দেখে একদম উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন।
0: এর আগে যোগেন্দ্রনাথ বোধহয় ওনার একবার রামায়ণের গল্প ছেপেছিলেন, যেটা ওনার পছন্দ হয়নি।
1: হ্যাঁ, তখন তো নিজের প্রকাশনা ইয়ে হয়নি, তখন সিটি বুক সোসাইটি থেকেই বেরিয়েছিল, কিন্তু সেটা শুধু ছাপা পছন্দ হয়নি এমন নয়, সে লেখাটাও একটু আড়ষ্ট ছিল বলে রবীন্দ্রনাথের সঙ্গে আলোচনা করে উনি আবার নতুন করে বড় করে লেখেন। সেটার প্রথম সংস্করণটাই কেবল সিটি বুক সোসাইটি থেকে বেরোয়, তারপর ওর নিজের ইউরায়ন সান্স থেকে বেরোয়, এবং এই ইউরায়ন সান্সেই পরে উনি সবকটি বই নিয়ে যান। আরেকটা কথা বলার দরকার যে ছোটদের বিজ্ঞান চর্চা, এই দিকে ওর খুব ঝোঁক ছিল। মুকুল পত্রিকায় উনি সেকালের কথা বলে একটা ধারাবাহিক লেখা লিখেছিলেন, যে পুরনো দিনের জীবজন্তু গাছপালা কিরকম ছিল, কিভাবে তার পরিবর্তন হয়, এবং সেইটাকে আরেকটুখানি বিস্তৃত করে তিনি এই সেকালের কথা বলে একটা বই করেন।
0: এইটা দাদা একটা জিনিস বলি, যে আজকে যেমন আমরা অনায়াসে ইন্টারনেট দেখে বা বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করতে পারছি,
1: তখন তো তা ছিল
0: কাজ ছিল,
1: তখন তো তা ছিল না, ওকে বিভিন্ন জায়গাতে বই থেকে ছবি দেখে সেই ছবি রিপ্রোডিউস করতে হয়েছে। এটা বলি যে এই বইটা তখনকার দিনে ডিপিআই এর একটা অ্যাপ্রুভড লিস্ট ছিল, স্কুলের ছেলেরা কি কি বই পড়তে পারে, এবং তখনকার যিনি ডিপিআই ছিলেন পেডলার সাহেব, তিনি শুধু বইটার নয় ওর ছবির উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন, বলেছিলেন এত রিয়েলিস্টিক ছবি আমি বিলিতি বইতেও দেখিনি। কাজেই ছবির দিকটা ওর নজর বরাবরই ছিল, এবং এই যে ধাপে ধাপে উনি এগিয়েছেন সেটার জন্যই উনি নিজের যে কাজটা যেভাবে করছেন তা নিয়ে, হাফটোন প্রিন্টিং এর পদ্ধতিগুলো নিয়ে উনি ওই আটটা প্রবন্ধ লেখেন যা বেরিয়েছিল। মোটামুটি বারো চোদ্দ বছরের মধ্যে আটটি প্রবন্ধ বেরোয়। আর এটাও ঠিক যে এই প্রবন্ধের একটি ক্ষেত্রে স্পষ্ট দেখা যায় উনি এক ধরনের কাজ করতে বলেছিলেন, ওদের কাছ থেকে তৈরি করে পাঠিয়ে দিতে বলেন, তো ওখানকার এক সাহেব যিনি কাজ করতে তিনি বলেন যে না এটা করা যায় না। পরে উনি দু বছর পরে জানতে পারলেন যে ওই সাহেব নিজেই ওই জিনিসটা তৈরি করে ওই যন্ত্রটা বাজারে এনেছেন, তখন তিনি এটার উপরে ওই ওখানে লেখার মধ্যে লেখেন, টু দ্য ইন্ডাস্ট্রি ইট ম্যাটার্স লিটল

0: gets the credit for the invention. It is the invention that is important. আর এই যে বিজ্ঞানের লেখা বিজ্ঞান চর্চা এটা ছাড়াও তিনি হাতে কলমে বিজ্ঞানের কি করা যায় ছেলেমেয়েরা সেগুলো উনি ওর মধ্যে দিতেন, যাতে ছেলেরা ওগুলো তৈরি করত। আর এই যে ধাঁধা, ধাঁধার উত্তর প্রতি মাসে আসত, প্রতি মাসে সেই উত্তরের উপরে তারা পুরস্কার দিতেন, এই জিনিসটাও খুব
1: প্রবন্ধটা না ওনার ক্ষেত্রে যেটা আমার মনে হয় যে ওই মানের প্রবন্ধ প্রায় লেখা হয়নি বলতে গেলে। বিশেষ করে জীব জগৎ নিয়ে উনি যে প্রবন্ধ লিখছেন, সাধারণ একটা মাকড়সা নিয়ে একটা প্রবন্ধ লিখছেন, বাচ্চারা তো প্রবন্ধ পড়তে চায় না। আমরা ছোটবেলায় পত্রিকা এলে প্রবন্ধটা মোটে পড়তাম না, পাতা উল্টিয়ে গল্পে চলে যেতাম। কিন্তু ওনার প্রবন্ধের মধ্যে এমন একটা প্রবন্ধটা এত প্রায় গল্পের মতোই, হ্যাঁ, যে কিরকম ভাবে একটা মাকড়সা শিকার ধরছে, কেন ধরছে,
0: সেখানে উনি মাকড়সা বা মাছির মাইক্রোফটোগ্রাফ মানে মাইক্রোস্কোপের মধ্যে দিয়ে ছবিটা বড় করে নিয়ে সেটাও উনি রিপ্রোডিউস করেছেন, ছেপেছেন। এরকম ছাপাও এর আগে এখানে কখনো হয়েছে বলে জানি না, মাইক্রোফটোগ্রাফ এখানে সম্ভবত তার আগে কোনো বইতেই ব্যবহৃত হয়নি, কিন্তু উনি করেছেন নিজের হাতে। ওর পরে সুকুমারও করেছেন বটে, আর সুকুমারকে উনি বিলেতে পাঠিয়েছিলেন অবশ্যই উচ্চশিক্ষার জন্য এই সময় দুবছরের জন্য। সুকুমার ফিরে আয়, কিন্তু সুকুমারের চিঠির মধ্যে স্পষ্ট আছে যে তিনি এখানে যা শিখে গেছেন ওখানে তার উপর যে খুব বেশি কিছু জানতে পেরেছেন এমন নয়, তবে প্র্যাকটিস করবার অনেক সুযোগ পেয়েছেন, কিছু নতুন পদ্ধতি ট্রাই করেছেন, সব জিনিস যে এখানে কাজে লাগবে না তাও বলেছেন, এবং কি ধরনের যন্ত্রপাতি কোথায় কি রকম দামে কেনা যায় ঘুরে ঘুরে দেখ, কাজে এক হিসাবে তিনি বাবার এজেন্টের মতন কাজও করেছেন। যদিও এই সময়টা যখন সন্দেশ বেরুচ্ছে তখন মনে রাখতে হবে যে সুকুমারের কোনো লেখা প্রথম বছরে প্রায় বেরোয়নি, একেবারে বছরের শেষে সুকুমার যখন ফিরে আসেন বিলেত থেকে তখন একটা কবিতা, একটা গল্প, একটা প্রবন্ধ বেরিয়েছিল। সুকুমারের সন্দেশে একমাত্র প্রথম দিকের কন্ট্রিবিউশন হচ্ছে ওই কেদারনাথ চট্টোপাধ্যায়ের লেখা ভবম হাজাম বলে একটা গল্পের সঙ্গে ছবি, কেদারনাথে তখন বিলেতে ছিলেন, তার সঙ্গে ছবিটা এঁকে সুকুমার পাঠিয়েছিলেন এবং সেটাই প্রথম সুকুমারের কন্ট্রিবিউশন। পরবর্তীকালে যে আট বছর ধরে সুকুমার একাই সন্দেশকে বলিয়ে রেখেছিলেন সব রকম জিনিস দিয়ে, তার সূত্রপাত এইখানে। এবং তার বিভিন্ন চিঠির মধ্যে দেখা যাচ্ছে বারবার তিনি জানতে চাইছেন সন্দেশ কিভাবে চলছে, কিরকম হবে, কার কাছ থেকে লেখা পাওয়া যাচ্ছে। এবং তার মধ্যে উল্লেখ আছে যে আমি হাতে করে সুকুমার প্রথম সংখ্যার সন্দেশ রবীন্দ্রনাথকে দিয়ে এসেছিলেন, রবীন্দ্রনাথ কত খুশি হয়েছিলেন, রবীন্দ্রনাথ বলেছিলেন যে তিনি কিছু লেখা দেবেন। তা আমাদের দুর্ভাগ্য যে উপেন্দ্রকিশোরের আমলে রবীন্দ্রনাথের লেখা পাওয়া যায়নি, কিন্তু পরে সুকুমার এবং তারপর সুবিনয়ের আমলে রবীন্দ্রনাথের লেখা বেরিয়েছিল। এবং বিশেষ করে বলতে ইচ্ছা করছি সে গল্পটার একটা অংশ এখানে বেরিয়েছিল, কিছু কবিতা ছবি সমেত, হয় সুখলতার আঁকা একটা, একটা সুকুমারের আঁকা, দু পাতা জুড়ে বেরিয়েছিল সেন্টার স্প্রেড দিয়ে ছবি দিয়ে, মানে সেটা অসাধারণ। সেটাও বহু লোকে বলেছে এরকম জিনিস বাংলা পত্রপত্রিকায় সম্ভব বলে তারা মনে করেননি।
1: আসলে সব মিলিয়ে একজন পরিপূর্ণ মানুষ, মানে সাহিত্যিক, শিল্পী, সঙ্গীত শিল্পী, সমস্তটা মিলিয়ে। এবং তার ছেলেমেয়েদের লেখাতেও আমরা পাই যে বাবা হিসেবে তার যে ভূমিকা, সংসারে তার যে ভূমিকা, সেটাও পূর্ণতা লেখায় রয়েছে। যে কোথাও একটা কোনো মেলায় গেলে অন্য লোকেরা ভিড় করে চলে আসতো, যে বাবা নিজের ছেলেমেয়েদের এমন করে বোঝাচ্ছেন যে চারপাশের লোকেরা ভিড় করে শুনতে আসছে। ট্রেনে চেপে যাচ্ছেন, ছেলেমেয়েরা জিজ্ঞ প্রশ্ন করছে, তার উত্তর এমন ভাবে দিচ্ছেন যে সহযাত্রীরা উঠে আসছে শোনার জন্য যে কি বলছেন। শিশুদের জগতের মধ্যে একটা মানুষ বাস করতেন, এই বিষয়টা উপেন্দ্র কিশোরের পুরো জীবন নিয়ে দেখলে এটা খুব উল্লেখযোগ্য একটা বিষয়। আমাদের খুব সৌভাগ্য যে আমরা এরকম একজন মানুষকে আমাদের সমাজে পেয়েছি।
0: সেই সঙ্গে এটাও মনে রাখতে হবে উপেন্দ্র কিশোরের মনটা এত দরাজ ছিল, এক জায়গাতে এটা ওর মেয়েও লিখে গেছেন ইয়েতে, সবাইকে নিয়ে একটা বড় পরিবার করে থাকবেন, বড় করে কাজ করবেন, এই মনে করেই ওই গড়পার রোডের বাড়ি তৈরি করেছিলেন। দুর্ভাগ্য যে সে বাড়ি উনি এক বছরের বেশি ওই বাড়িতে উনি বাস করতে পারেননি। এগুলো ভাবলে বোঝা যায় যে একটা কাল চলে গেছে, কিন্তু চলে গেলেও তার একটা ধারা আমাদের মধ্যে এখনো হয়তো রয়েছে। কাজেই আমরা ঘুরে ফিরে উপেন্দ্র কিশোরের কথা বলি এবং উপেন্দ্র কিশোরের প্রদর্শিত পথে চলা আজকের দিনে খুবই শক্ত, কিন্তু কিছুটা যদি চলা যায়
1: আমরা যদি চেষ্টা করতে পারি, যে উনি যেভাবে দেখিয়েছেন আমাদের এগিয়ে যাওয়ার পথ, সেই পথে যদি আমরা এগোতে পারি, আমাদের শিশু সাহিত্য এগোতে পারে, তাহলে সেটা নিশ্চয়ই আমাদের পক্ষে খুব সৌভাগ্যের।
2: শুনলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীকে নিয়ে আলোচনা। আলোচনায় ছিলেন প্রসাদ রঞ্জন রায় এবং দীপান্বিতা রায়। শ্রবণী এখানে শেষ করছি। শব্দগ্রহণ ও শব্দ সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, উপস্থাপনা ও প্রযোজনা সিদ্ধার্থ মাইতি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন কথায় গানে। আজকের কথায় গানে নিয়ে আপনার সঙ্গী পৌলমী ভট্টাচার্য।

আকাশবাণীর মৈত্রীর স্টুডিওর ঘড়িতে যখন রাত 9টা বাজে তখন প্রতিদিনই আপনাদের জন্য অপেক্ষা করে থাকে কথায় গানে। আজকের কথায় গানের পরিসরে আমি পৌলমী আপনার সঙ্গী হয়েছি, পৌলমী ভট্টাচার্য আজকে রয়েছি আপনার সঙ্গে। আজকের দিনটি কিন্তু আমাদের কাছে খুব বিশেষ একটি দিন। শাক্ত পদাবলী একেবারে মধ্যযুগের শেষ ভাগে দেবীকে মাতৃরূপে কল্পনা করে আমাদের ঘরের দোরগোড়ায় এনে দিয়েছিল। আজকে আমরা শাক্ত গানের কাছে নত জানু হব। ওই যে বললাম আজকে দিনটি খুব বিশেষ দিন, আজকে তিথি নক্ষত্র অনুযায়ী সর্বত্র পূজার ঘণ্টা বাজছে, আজকে মায়ের পূজার দিন, আজকে ফলহারিণী কালী পুজো। এবং সেই আজকের ক্ষণটিকে একটু বিশেষভাবে মনে রেখে কথায় গানেতে শাক্ত পদাবলীর কথা এবং শাক্ত গান, শাক্ত গানের যদি শ্রেণীবিভাগ করতে বসি তাহলে সেটা অনেকগুলো ভাগ রয়েছে, অর্থাৎ আগমনী রয়েছে, বিজয়া রয়েছে। কিন্তু সেই সব ভাগের মধ্যে আজকে না গিয়ে একেবারে সরাসরি আমরা যেভাবে আদ্যা শক্তিকে, যেভাবে ব্রহ্মময়ীকে একেবারে ঘরের মা রূপে কল্পনা করি, মনে করি তিনি আমাকে লালন করছেন, নিয়ন্ত্রণ করছেন, এবং সেই কারণেই আমাদের যাবতীয় বেদনা, আমাদের যাবতীয় পাওয়া না পাওয়া সবটা উজাড় করে দেই তাঁর কাছে। তাঁর কাছে নত জানু হই, তাঁকে ঘিরে গান বাঁধে কবি, এবং সেই গানের সুরে আশ্চর্যভাবে থাকে পেলবতা, থাকে আকুতি, আর সেই গানের পদে থাকে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রিক নানান বেদনার ছায়া, কখনো বা পাওয়ার আনন্দও বটে। সবটা মিলিয়ে শাক্ত গান বারবার সমাজের কথা বলে, মানুষের কথা বলে, আর সেই সমাজ, সেই মানুষের কেন্দ্রে থাকেন অনিবার্য শক্তিদায়িনী মা। পানালাল ভট্টাচার্যর কণ্ঠে প্রথম গানটি।

মাকে ডাকার মতন ডাকলে মায়ের কি ছোঁয়া পাওয়া যায় না? এই বেদনার কথা মনের অন্তরালে ঠাঁই পেয়েছে বলেই কবি এমন করে গীত রচনা করছেন, যেন ছুঁতে পারছেন না ব্রহ্মময়ীকে, অথচ অন্তরের অন্তঃস্থলে তাকেই খুঁজে বেড়াচ্ছেন। এই আকুতি, এই বেদনা, এই সমর্পণ, এই নিবেদন, সবটাই শাক্ত পদাবলীর নিজস্ব সম্পদ। পানালাল ভট্টাচার্যর কণ্ঠে গান শুনলাম, এবারের গানটি শুনব হীরালাল সরকেলের কণ্ঠে।

সমাজ, রাষ্ট্র, জীবন সমস্তটাই যখন অষ্টাদশ শতাব্দীতে একেবারে সাধারণ মানুষের কাছে খুব দুর্বিষহ হয়ে উঠেছিল, ঠিক সেই সময় শাক্তপদাবলীর গানের পদে ফুটে উঠেছিল আকুতি, ফুটে উঠেছিল সেই বেদনার প্রকাশ, এবং সেখান থেকেই এক অপরূপ জীবন দর্শনের উৎস মুখ খুলে গেল বাংলায়, যেখানে পূর্ণ ব্রহ্মের কাছে রইল সমর্পণের ইচ্ছে, তাগিদ, আর সুরের সাম্রাজ্যে তৈরি হল এক অপরূপ নিবেদন। শাক্তপদাবলী নিয়ে কথা বললে অনেকটা পরিসরে দীর্ঘ পথে অনেকগুলো কথা ভাগ করে নিতে ইচ্ছে করে, কিন্তু যেহেতু কথায় গানে সময় বড্ড সীমিত, সেই কারণে কথার সময়টা বড্ড কম বলেই একেবারে খুব বেশি কথা বলার সময় থাকে না। আজকেও যথারীতি তেমনটাই অবস্থা, সময় এগোচ্ছে, আর একটি মাত্র গান শোনবার উপায় রয়েছে, সময় আমাদের তেমনটাই বলছে। ধনঞ্জয় ভট্টাচার্যর কণ্ঠে আরও একটি নিবেদনের গান শুনব, এবং এই গানটি শুনতে শুনতেই আজকের কথায় গানের যে পরিসর সেখানে শাক্তপদাবলীর এই ছোট্ট স্পর্শটুকু আমাদের সম্পদ হয়ে থাকবে।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়, সঙ্গে রয়েছেন শুভব্রত মুখোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ভারত ও নেদারল্যান্ডস একযোগে কাজ করছে। নেদারল্যান্ডসের লাইডেন বিশ্ববিদ্যালয় তাদের কাছে সংরক্ষিত চোল সাম্রাজ্যের তাম্রলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছে।
1: পাঁচ দেশ সফরের তৃতীয় পর্বে প্রধানমন্ত্রী আগামীকাল সুইডেন যাবেন।
0: হামাসের সামরিক শাখার প্রধান মারা পড়েছে বলে ইসরায়েলের দাবি। অন্যদিকে মার্কিন নাইজেরীয় যৌথবাহিনীর অভিযানে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর নেতা নিহত বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা।
1: নিষিদ্ধ জঙ্গি সংগঠন নিও জেএমবির সঙ্গে যোগাযোগের অভিযোগে বাংলাদেশে বহিষ্কৃত এক সেনাকর্মী গ্রেপ্তার।
0: সিন্ধু জলচুক্তির আওতায় বেআইনিভাবে গঠিত সালিসি আদালতের রায়কে ভারত খারিজ করে দিয়েছে।
1: শিক্ষামন্ত্রক দেশে স্কুল ছুট শিশুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আগামী পয়লা জুলাই থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তিনটি ভাষা পড়া বাধ্যতামূলক করেছে সিবিএসই।
0: সিবিআই আজ নিট ইউজি 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত মূল চক্রীকে গ্রেফতার করেছে।
1: ওবিসি সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টে পূর্বতন পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা মামলা রাজ্যের বর্তমান বিজেপি সরকার তুলে নিতে চলেছে।
0: থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের সাত্বিক সাইরাজ, রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি পুরুষদের ডাবলসের ফাইনালে পৌঁছেছেন। আসছে বিস্তারিত খবরে, প্রথমে বিদেশের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ও নেদারল্যান্ডস যৌথভাবে এমন একটি বিশ্বস্ত, স্বচ্ছ এবং ভবিষ্যৎমুখী সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে যা আন্তর্জাতিক সংকট মোকাবিলায় সক্ষম হবে। তিনি বর্তমান সময়কালকে দুর্যোগের দশক হিসেবে বর্ণনা করেছেন। পাঁচ দেশ সফরকালে প্রধানমন্ত্রী আজ নেদারল্যান্ডসের দ্য হেগে আয়োজিত একটি জনসমাবেশে ভাষণে বলেন, বিশ্ব বর্তমানে কোভিড নাইন্টিন অতিমারী, সংঘর্ষ, অস্থিরতা, জ্বালানি সংকট সহ অভূতপূর্ব সব চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে এই সমস্যা দ্রুত মোকাবিলা করতে ব্যর্থ হলে বিশ্বব্যাপী উন্নয়ন ব্যাহত হবে এবং জনসংখ্যার একটি বিশাল অংশ পুনরায় দারিদ্র্যের অতল গহ্বরে তলিয়ে যাবে বলে তিনি সতর্ক করে দিয়েছেন।
2: পহলে করোনা আয়া, ফির যুদ্ধ হোনে শুরু হো গয়ে, আর আব আজ কি এনার্জি ক্রাইসিস হ্যায়। ये दशक दुनिया के लिए आपदाओं का दशक बन रहा है। हम सभी देख रहे हैं, अगर ये स्थितियां तेजी से नहीं बदली गई तो बीते अनेक दशकों की उपलब्धियों पर पानी फिर जाएगा। दुनिया की बहुत बड़ी आबादी फिर से गरीबी के दलदल में चली जाएगी।
0: অর্থনৈতিক পরিস্থিতি জোরদার করার লক্ষ্যে চলতি প্রয়াসের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী ভারত ও নেদারল্যান্ডসের যৌথভাবে শক্তিশালী সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। প্রযুক্তি ও মূল্যবোধের উৎকর্ষে ভারত একবিংশ শতাব্দীতে সুযোগের দেশ হয়ে উঠেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেছেন। তিনি হেগকে ভারত নেদারল্যান্ডস মৈত্রীর এক জীবন্ত প্রতীক হিসেবে অভিহিত করেন।

0: যে সমাজ ও অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে প্রবাসী ভারতীয়দের যে ভূমিকা রয়েছে প্রতিটি ভারতবাসী তার জন্য গর্বিত বলে তিনি মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী সেদেশের সরকার আর মানুষজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
1: নেদারল্যান্ডস কে সমাজ ও ইহাঁ কে ইকোনমি মে জো কন্ট্রিবিউট কর রহে হ্যায় উস পর হর ভারতবাসী কো গর্ব হ্যায়। মে আজ ইস অবসর পর নেদারল্যান্ড কি জনতা কা ইহাঁ কি সরকার কা আভার ব্যক্ত করতা হুঁ। মে ইহাঁ কি জনতা কো 140 করোড় ভারতবাসীয় কি তরফ সে আপনি শুভকামনায় দেতা হুঁ।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডসের রাজা উইলেম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গেও সাক্ষাৎ করেন। তার এই সফর কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের গণ্ডিতে আবদ্ধ নয়, বরং ভারত ইউরোপ মুক্ত বাণিজ্য চুক্তির প্রেক্ষাপটে এটি বৃহত্তর ভারত ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ককে নতুন রূপ দিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসে পৌঁছানোর পর ডাচ বিদেশমন্ত্রী তাকে অভ্যর্থনা জানান। প্রবাসী ভারত এবং ডাচ সেনাদের সাংস্কৃতিক এবং সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে তাকে সম্বর্ধনা জানানো হয়। প্রধানমন্ত্রী মোদীর পৌঁছানোর পর বন্দে মাতরম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ।
2: নেদারল্যান্ড সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে আজ একাদশ শতাব্দীর ঐতিহাসিক চোল সময়ের তাম্রলিপি তুলে দিয়েছে লাইডেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই প্রত্যর্পণ দুদেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা এবং ঐতিহ্য পুনরুদ্ধারের ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে উল্লেখ করা যায়। লাইডেন তাম্রলিপি নামে পরিচিত এই রাজকীয় সনদগুলি এক শতাব্দীরও বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়ের এশিয়ান লাইব্রেরিতে সংরক্ষিত ছিল। এই সংগ্রহটিতে 21টি বড় এবং 3টি ছোট তাম্রফলক রয়েছে, যা একটি ব্রোঞ্জের রিং দিয়ে বাঁধা। সেই রিংয়ে চোল সম্রাট প্রথম রাজেন্দ্র চোলের রাজকীয় শিলমোহর খোদিত রয়েছে। ফলকগুলির মধ্যে 5টিতে সংস্কৃত ভাষায় এবং 16টিতে তামিল ভাষায় লিপি খোদিত রয়েছে। এছাড়া প্রথম কুলোত্তুঙ্গ চোলের শিলমোহরযুক্ত আরেকটি ফলকেও তামিল লিপি রয়েছে। এই তাম্রলিপিগুলিকে চোলা সাম্রাজ্যের অন্যতম মূল্যবান ঐতিহাসিক দলিল হিসেবে গণ্য করা হয়। এই লিপিগুলিতে চোলা রাজবংশের ধর্মীয় সম্প্রীতির বিষয়টিও বিশেষভাবে ফুটে উঠেছে। এটি বৌদ্ধ বিহারের রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে আনই মঙ্গলম গ্রামটি দান করার বিষয়টি নথিবদ্ধ রয়েছে। ঐতিহাসিকদের মতে এই তাম্রলিপিগুলি প্রায় 1000 বছর পূর্বে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে শক্তিশালী সামুদ্রিক, কূটনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্কের এক বিরল নিদর্শন হিসেবে কাজ করে। এই প্রত্নবস্তুগুলির পাশাপাশি লাইডেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট নথিপত্র, মেটাডেটা এবং আনুষঙ্গিক চিঠিপত্র ভারতের কাছে হস্তান্তর করবে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পাঁচ দেশ সফরের তৃতীয় পর্বে আগামীকাল সুইডেন যাবেন। 2018 সালের ভারত নর্ডিক শিখর সম্মেলনের ঐতিহাসিক সফরের পর নর্ডিক অঞ্চলের এই দেশটিতে এটি হবে প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর। তার এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে। এর ফলে বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশ প্রযুক্তির মতো উদীয়মান প্রযুক্তি ক্ষেত্রগুলিতে দুদেশের সমন্বয় আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। সুইডেনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অনুরাগ ভূষণ প্রধানমন্ত্রীর এই সফরের গুরুত্ব প্রসঙ্গে বলেছেন, এই সফর দুদেশের মধ্যে সহযোগিতা উদ্ভাবনের নতুন নতুন দ্বার উন্মোচন করবে।
3: We have a very long-standing partnership with Sweden on defense, but this relationship has now outgrown from a buyer-seller relationship to more of defense partners, and both countries and companies, each other, companies of India and Sweden, they are looking to co-develop and co-produce equipment. They have been galvanized by Honorable Prime Minister's initiatives such as Atmanirbhar Bharat, Make in India, and also infrastructure development that has happened.
2: চলতি বছরের জানুয়ারি মাসে চূড়ান্ত হওয়া ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির ফলে ভারতের সঙ্গে সুইডেন সহ ইউরোপীয় দেশগুলির মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন দিক উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চলতি পাঁচ দেশ সফর এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ। সুইডেনের আর্টিফেক্সের কারিগরি ও পণ্য উন্নয়ন বিভাগের প্রধান পার স্টেনফেল্ড এই বাণিজ্য চুক্তির সম্ভাবনা প্রসঙ্গে বলেছেন, এই চুক্তির ফলে ভারত ও ইউরোপের মধ্যে শিল্প সহযোগিতা এবং বাণিজ্যিক সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। ভারতের উৎপাদন ও উদ্ভাবনী ইকোসিস্টেমের প্রতি ইউরোপীয় কোম্পানিগুলির নির্ভরতার বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন তিনি।
4: Great opportunity for multiple companies to strengthen their collaboration between Europe and India. We are already part of Tata Alps since December 2025, and I think this free trade agreement will try and benefit more companies and organizations between both India and Sweden.
0: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুদিনের সফরে 19 মে বেজিং যাচ্ছেন। ক্রেমলিনের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। দুই প্রেসিডেন্ট বিভিন্ন আন্তর্জাতিক আঞ্চলিক বিষয় সহ দ্বিপাক্ষিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে।
2: ইসরায়েল জানিয়েছে গাজা সহ

0: এক বিমান হামলায় হামাসের সামরিক শাখার প্রধান এবং 2023 সালের 7ই অক্টোবরের হামলার অন্যতম কথিত ষড়যন্ত্রকারী ইজ আল দিন আল হাদ্দাদ গতকাল মারা পড়েছে। আল হাদ্দাদের ওই হামলার জেরেই গাজায় যুদ্ধের সূত্রপাত হয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামাসের সামরিক নেতৃত্বের বরিষ্ঠ কমান্ডারদের মধ্যে আল হাদ্দাদ ছিলেন অন্যতম। তার পূর্বসূরি মোহাম্মদ সিনওয়ার নিহত হওয়ার পর তিনি দলের দায়িত্ব গ্রহণ করেছিলেন। আল হাদ্দাদের এই হত্যাকাণ্ড এমন এক সময় ঘটল যখন ইসরায়েল ও হামাসের মধ্যেকার যুদ্ধবিরতি পরিস্থিতি এখনও অনিশ্চিত, কারণ হামাসের নিরস্ত্রীকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে সৃষ্ট অচলাবস্থার কারণে যুদ্ধবিরতি চুক্তির বিষয়টি থমকে রয়েছে।
1: মার্কিন এবং নাইজেরীয় বাহিনীর যৌথ অভিযানে ইসলামিক স্টেট গোষ্ঠীর নেতা আবু বিলাল আল মাইনুকি মারা পড়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন। আফ্রিকার সর্বাধিক জনবহুল দেশ নাইজেরিয়ায় গতকাল ওই অভিযান চালানো হয়। মার্কিন প্রেসিডেন্ট গভীর রাতে সামাজিক মাধ্যমে একথা জানান। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলো তিনুবু এই অভিযানের খবর নিশ্চিত করে বলেছেন, লেকচাদ অববাহিকায় আল মাইনুকির আস্তানায় যৌথ বাহিনীর হামলায় আল মাইনুকি ছাড়াও তার বেশ কয়েকজন সহযোগী নিহত হয়েছেন। 1982 সালে নাইজেরিয়ার বর্ণো প্রদেশে জন্মগ্রহণকারী আল মাইনুকি 2018 সালে এই অঞ্চলে ওই গোষ্ঠীর পূর্ববর্তী নেতা মাম্মান নুর নিহত হবার পর পশ্চিম আফ্রিকায় আইএসএ শাখার নেতৃত্ব গ্রহণ করেন।
0: বাংলাদেশে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন নিও জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা নিও জেএমবির সঙ্গে যোগাযোগের অভিযোগে সেদেশের সেনাবাহিনীর এক বহিষ্কৃত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি মোহাম্মদ রাহেদ হোসেন মাহেদকে শুক্রবার ভোর রাতে ইসলামনগর এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট বিশেষ অভিযান চালিয়ে আটক করে। পুলিশ জানিয়েছে, ফেব্রুয়ারি মাসে ঢাকার শের-ই-বাংলা নগর থানায় জঙ্গিবিরোধী আইনে দায়ের করা একটি মামলার সন্দেহভাজন আসামি ছিলেন রাহেদ। তদন্তকারীদের অভিযোগ, তিনি নিও জেএমবির মতাদর্শে বিশ্বাসী ছিলেন। সম্প্রতি গ্রেপ্তার হওয়া ইস্তিয়াক আহমেদ ওরফে আবু বকর নামের এক সন্দেহভাজন জঙ্গির সঙ্গেও তার যোগাযোগ ছিল। শুক্রবার রাহেদকে আদালতে হাজির করা হলে ঢাকার একটি আদালত জিজ্ঞাসাবাদের জন্য তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, গত এপ্রিল মাসে বিমানবন্দর, সংসদ ভবন এবং বিভিন্ন নিরাপত্তা স্থাপনা সহ দেশের গুরুত্বপূর্ণ জায়গায় সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা জারি হওয়ার পর থেকেই রাহেদ আত্মগোপন করেছিলেন। গ্রেপ্তারের সময় তিনি বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশ ভারত সীমান্ত অতিক্রম করে ভারতে পালানোর চেষ্টা করছিলেন বলে অভিযোগ।
1: শ্রীলঙ্কা সরকার আমদানি করা বিভিন্ন ধরনের গাড়ির উপর সাময়িকভাবে 50% সারচার্জ বা অতিরিক্ত কর আরোপ করেছে। বৈদেশিক মুদ্রা সংরক্ষণের লক্ষ্যে এই পদক্ষেপ বলে জানিয়েছে সেদেশের অর্থমন্ত্রক। এই সারচার্জ আজ থেকে 3 মাসের জন্য কার্যকর করা হল। যেসব গাড়ির উপর এইসব কর বসানো হয়েছে তার মধ্যে রয়েছে বিভিন্ন শ্রেণীর বাস, যাত্রীবাহী গাড়ি, হাইব্রিড এবং বৈদ্যুতিক যান, অ্যাম্বুলেন্স, মোটরহোম এবং অন্যান্য বিশেষ যান। উল্লেখ্য, 2022 সালের অর্থনৈতিক সংকটের সময় কঠোর বিধিনিষেধ ঘোষিত হওয়ার পর গত বছর শ্রীলঙ্কা যানবাহন আমদানির উপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেছিল। এই সংকটের ফলে দেশজুড়ে বৈদেশিক মুদ্রার সংকট, ঋণ পরিশোধের ব্যর্থতা, লাগামহীন মুদ্রাস্ফীতি এবং জ্বালানির ঘাটতি দেখা দেয়।
0: থাইল্যান্ডের ব্যাংককে ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের ফলে 8 জন নিহত এবং 25 জন আহত হয়েছেন বলে খবর। বাসটি আগুনে পুড়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, আগুন দ্রুত আশেপাশের যানবাহনগুলিতে ছড়িয়ে পড়লে বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলের ক্ষতি হয়।
1: সিন্ধু জলচুক্তির আওতায় বেআইনিভাবে গঠিত সালিসি আদালতের রায়কে ভারত খারিজ করে দিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের জানিয়েছেন, এই আদালতের গতকালের দেওয়া রায়ে সিন্ধু জলচুক্তির আওতায় সর্বাধিক সংখ্যক জলাধারকে যুক্ত করার যে কথা বলা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। ওই সালিসি সংস্থার আইনি বৈধতাকে ভারত স্বীকৃতি দেয় না বলে তিনি স্পষ্ট জানান। মুখপাত্র আরও উল্লেখ করেন, সিন্ধু জলচুক্তি রদ করার যে সিদ্ধান্ত ভারত নিয়েছে তা অপরিবর্তিত রয়েছে। উল্লেখ্য, 1960 সালের সেপ্টেম্বর মাসে সিন্ধু নদে জল বন্টন নিয়ে এই চুক্তি হয়েছিল। গত বছর পহেলগাঁও হামলার পর ভারত এই চুক্তি না মানার কথা জানায়। না মানার কারণ হিসেবে সীমান্ত পারের সন্ত্রাসবাদ এবং আন্তর্জাতিক আইনের অধীনে সার্বভৌমত্বের অধিকার হরণ করার মতো অভিযোগ ওঠে পাকিস্তানের বিরুদ্ধে। এবার দেশের খবর।
0: শিক্ষা মন্ত্রক দেশে স্কুল ছুট শিশুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষত 14 থেকে 18 বছর বয়সী ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রবণতা সবথেকে বেশি। স্কুল শিক্ষা এবং সাক্ষরতা দপ্তরের সচিব সঞ্জয় কুমারের পৌরোহিত্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে জাতীয় মুক্ত বিদ্যালয়ে প্রস্তাবিত নতুন একটি উদ্যোগ নিয়ে বৈঠকে পর্যালোচনা হয়। শ্রী কুমার বৈঠক চলাকালীন একটি তথ্য উদ্ধৃত করে জানান, প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া প্রতি 100 জন ছাত্রছাত্রীর মধ্যে মাত্র 62 জন দ্বাদশ শ্রেণীতে পৌঁছয়। তিনি আরও জানান, 14 থেকে 18 বছর বয়সসীমার মধ্যে 2 কোটিরও বেশি ছাত্রছাত্রী বর্তমানে স্কুল শিক্ষার আওতার বাইরে। সচিব জানান, আর্থিক অনটন, পারিবারিক দায়বদ্ধতা এবং জীবিকা সংক্রান্ত চ্যালেঞ্জের জন্য ছাত্রছাত্রীরা শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে বাধ্য হচ্ছে। প্রতিটি শিশুর যাতে ন্যূনতম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা গ্রহণে সমর্থ হয় তা সুনিশ্চিত করার উপর তিনি জোর দেন। পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলার কথাও তিনি তুলে ধরেন।
1: কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ চলতি বছরের 1 জুলাই থেকে 9ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 3টি ভাষা পড়া বাধ্যতামূলক করেছে। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, জাতীয় শিক্ষানীতি 2020 এবং স্কুল শিক্ষার জন্য জাতীয় পাঠ্যক্রম রূপরেখা 2023-এর সঙ্গে সামঞ্জস্য রেখে এই 3টি ভাষার মধ্যে অন্তত 2টি অবশ্যই ভারতের নিজস্ব বা দেশীয় ভাষা হতে হবে। 10ম শ্রেণীতে 3য় ভাষার জন্য কোনো বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে না, বরং আর্থিক যাবতীয় মূল্যায়ন সম্পূর্ণভাবে বিদ্যালয় ভিত্তিক এবং অভ্যন্তরীণ হবে। বোর্ড জানিয়েছে যে R3-তে শিক্ষার্থীদের পারদর্শিতার বিষয়টি CBSE-র মূল শংসাপত্রে যথাযথভাবে প্রতিফলিত হবে।
0: কেন্দ্রীয় তদন্ত ব্যুরো CBI আজ নিট UG 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত মূল চক্রীকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত মনীষা গুরুনাথ মান্ধারে মহারাষ্ট্রের পুনের বোটানি শিক্ষিকা। CBI সূত্রে জানা গেছে, তিনি নিট UG 2026 পরীক্ষার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA-র পক্ষ থেকে তাকে একজন বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তার কাছে উদ্ভিদবিদ্যা এবং প্রাণীবিদ্যার প্রশ্নপত্রগুলির অ্যাক্সেস ছিল। পুনেতে নিজের বাসভবনে শিক্ষার্থীদের জন্য বিশেষ কোচিং ক্লাসের আয়োজন করেছিলেন তিনি। দিল্লির একটি আদালত আজ নিট প্রশ্নপত্র ফাঁস মামলার অন্যতম অভিযুক্ত PV কুলকার্ণী এবং মনীষা ওয়াঘমারেকে 10 দিনের জন্য CBI হেফাজতে পাঠিয়েছে। এই মামলায় এখনও পর্যন্ত দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে এবং আহলিয়ানগর থেকে মোট 9 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 5 জন অভিযুক্তকে ইতোমধ্যেই আদালতে তোলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের 7 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে নিট UG 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গত 24 ঘন্টায় CBI সারা দেশের 6টি বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু আপত্তিকর নথিপত্র, ল্যাপটপ, ব্যাংক স্টেটমেন্ট ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে।
1: দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা আজ পণ্য পরিষেবা কর GST জালিয়াতিতে যুক্ত এক চক্রের 6 জনকে গ্রেফতার করেছে। ওই শাখার অতিরিক্ত কমিশনার রবি কুমার সিং এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, অভিযুক্তরা 50টি ভুয়ো সংস্থার মাধ্যমে GST লেনদেন করত। ওই কোম্পানিগুলোর মাধ্যমে লেনদেন হওয়া অর্থের পরিমাণ প্রায় 128 কোটি টাকা। অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ 51 লক্ষ টাকা, 15টি মোবাইল ফোন, 2টি গাড়ি, জাল ইনভয়েস এবং অনেকগুলো সিম কার্ড উদ্ধার হয়েছে বলে শ্রী সিং জানিয়েছেন।
0: OBC সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টে পূর্বতন পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা মামলা রাজ্যের বর্তমান BJP সরকার তুলে নিতে চলেছে। রাজ্য সরকারের আইনজীবী কুনাল মিমানি শীর্ষ আদালতে রেজিস্ট্রারকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে চিঠি লিখে মামলা তুলে নেবার আবেদন জানিয়েছেন। উল্লেখ্য, 2024 সালের 22শে মে কলকাতা হাইকোর্ট তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের তৈরি করা OBC তালিকা বাতিল করে নতুন তালিকা তৈরি করার নির্দেশ দেয়। এর বিরুদ্ধে তৎকালীন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন জানায়। বর্তমানে মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চে বিচারাধীন।
1: স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে এবার সর্বোচ্চ ভোটদানের নজির করেছে পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী 2026 সালের বিধানসভা নির্বাচনে মোট ভোটদানের হার পৌঁছেছে 93.71%। এতদিন এই রেকর্ড ছিল ত্রিপুরার দখলে। 2013 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ভোটদানের হার ছিল 93.61%। প্রকাশিত তালিকা অনুযায়ী সর্বাধিক ভোটদানের নিরিখে প্রথম 10-এর মধ্যে একাধিকবার জায়গা করে নিয়েছে ত্রিপুরা, মণিপুর এবং নাগাল্যান্ড। তবে এবার সেই সমস্ত রেকর্ড ছাপিয়ে শীর্ষে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। তালিকায় দেখা যাচ্ছে, দ্বিতীয় স্থানে রয়েছে 2013 সালের ত্রিপুরা নির্বাচন, তৃতীয় স্থানে 2008 সালের ত্রিপুরা নির্বাচন। এছাড়া 2013 এবং 1993 সালে নাগাল্যান্ড নির্বাচনেও ভোটদানের হার ছিল 91% বেশি।
0: দিল্লিতে বিশেষ নিবিড় সংশোধন SIR প্রক্রিয়া আগামী মাসের 30 তারিখ শুরু হতে চলেছে। এক বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে, এই প্রক্রিয়া 29 জুলাই পর্যন্ত চলবে। এই প্রক্রিয়ার লক্ষ্য হল প্রতিটি যোগ্য ভোটার যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন এবং কোনো অযোগ্য ব্যক্তি যেন তালিকায় থেকে না যান সেই বিষয়টি নিশ্চিত করা। এজন্য দিল্লিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে যে বর্তমানে জাতীয় রাজধানীতে 14.82 মিলিয়নেরও বেশি নথিভুক্ত ভোটার রয়েছেন। যাচাই বাছাইয়ের এই প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে 13,000-এরও বেশি BLOকে মোতায়েন করা হচ্ছে।
1: মধ্যপ্রদেশের শেওপুর জেলায় অবস্থিত কুনো জাতীয় উদ্যানের উন্মুক্ত অরণ্যে আরো দুটি স্ত্রী চিতা চারা হয়েছে। এ নিয়ে কুনো অরণ্যে স্বাধীনভাবে বিচরণকারী চিতার সংখ্যা বেড়ে হল ১৬। এবছর ফেব্রুয়ারিতে বাদশোয়ানা থেকে আরো ৭টি চিতার সঙ্গে এই দুটি স্ত্রী চিতাকে নিয়ে আসা হয়েছিল। কোয়ারেন্টাইনের মেয়াদ সফলভাবে সম্পূর্ণ করার পর ধাপে ধাপে এদের অরণ্যে ছাড়া হয়। এর আগে গত ১৩ই মে একটি স্ত্রী চিতাকে জঙ্গলে ছাড়া হয়েছিল। ২০২২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জন্মদিনে কুনো জাতীয় উদ্যানে প্রজেক্ট চিতার সূচনা করেন।
0: ভারতীয় তেল কোম্পানিগুলি সরবরাহ করা পেট্রোল ভুটানে যথেষ্ট কম দামে বিক্রি হচ্ছে বলে সমাজ মাধ্যমে একটি ছড়িয়ে পড়া ভিডিও সরকার খারিজ করে দিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে এটি একটি পুরনো ভিডিও, নাগরিকরা যেন কোনোভাবেই এর দ্বারা বিভ্রান্ত না হন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ৩১শে মে আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩৪তম পর্ব। রবিবার সকাল ১১টায় আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলেই এই অনুষ্ঠান শোনা যাবে। এবারেও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য, মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন পর্বের জন্য চলতি মাসের ২৯ তারিখ পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে। এবার খেলার খবর।
0: থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি আজ পুরুষদের ডাবলসে ফাইনালে পৌঁছেছেন। ফাইনালে তারা ইন্দোনেশিয়ার লিও রলি কার্নাডো ও ড্যানিয়েল মার্টির মোকাবিলা করবেন আগামীকাল। ব্যাংককে প্রতিযোগিতার সেমিফাইনালে এদিন মালয়েশিয়ার গুহ জেফেই ও নূর ইজুদ্দিন জুটিকে ১৯-২১, ২২-২১, ১৬ ব্যবধানে হারিয়ে দেয় ভারতীয় এই জুটি।
1: গান্ধীনগরে অনুষ্ঠিত এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ভারতের সঞ্জনা মহিলাদের ৭৭ কেজি বিভাগে ৩টি ব্রোঞ্জ পদক জয় করেছেন। ৯৬ কেজি স্ন্যাচ বিভাগ এবং ১২৪ কেজি ক্লিন অ্যান্ড জার্ক বিভাগ সব মিলিয়ে মোট ২২০ কেজি ভার উত্তোলন করে সঞ্জনা এই ৩টি ব্রোঞ্জ পদক পেয়েছেন।
0: কলকাতা নাইট রাইডার্স আজ গুজরাট টাইটান্সের সামনে জয়ের জন্য ২৪৮ রানের লক্ষ্যমাত্রা রেখেছে। ইডেনে আজ সন্ধ্যায় আইপিএল এর ম্যাচে গুজরাট টাইটান্স টসে জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠায়। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে কলকাতা ২৪৭ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে গুজরাট শেষ পাওয়া খবরে ১ ওভারে বিনা উইকেট ১৫ রান করেছে। আগামীকাল আইপিএলে দুটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে, খেলা শুরু ২:৩০। দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালস খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, খেলা শুরু ৭:৩০।
1: ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আইএসএল ফুটবল ম্যাচে পাঞ্জাব এফসি ওড়িশা এফসি কে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে। প্রথমার্ধে খেলার ফলাফল ছিল গোলশূন্য।
0: এদিকে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আইএসএল ফুটবলের অপর ম্যাচে বেঙ্গালুরু এফসি ২-১ গোলে চেন্নাইয়ান এফসি কে হারিয়ে লীগ তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছে। বেঙ্গালুরুর হয়ে রবার্ট উইলিয়ামস ও সার্থকম গোল করেন। মোহনবাগান সুপার জায়ান্ট ওয়েস্ট বেঙ্গল আগামীকাল আইএসএল ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে ৭:৩০। এবার দৃষ্টিকোণ।
1: অভিনেতা বিকাশ রায়ের জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ।
2: ১৯৫১ সাল, পরিচালক হেমেন গুপ্ত তৈরি করলেন ৪২। ছবিতে নৃশংস অত্যাচারী মেজর ত্রিবেদীর ভূমিকায় অভিনয় করেন তিনি। পর্দায় স্বাধীনতা সংগ্রামীদের উপর মেজরের অত্যাচার দেখতে দেখতে মানুষ এতটাই খেপে উঠেছিল যে রাস্তাঘাটে তাকে দেখলে তাড়া করার ঘটনাও ঘটত। শোনা যায় ছবির প্রিমিয়ারে তাকে দেখতে পেয়ে জুতো তুলে ছুটে এসেছিলেন কেউ কেউ, এমনকি পরে এক ভক্ত নাকি তাঁর গালে সপাটে চড় বসিয়ে দিতে এসেছিলেন। তিনি বাঙালির অন্যতম প্রিয় অভিনেতা বিকাশ রায়। এই ঘটনার পর তিনি বলতেন, একজন অভিনেতার জীবনে এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে।
3: Yes, meeting ভেঙে দিয়েছি স্যার। Good. আন্ডাগুলোকে ধরে এনেছেন, অন্য কোনো দিক দিয়ে যাওয়ার রাস্তা ছিল না বলে তাই সামনে দিয়ে ঢুকেছিলেন স্যার, কিন্তু লিডার ছড়াগুলো ওরই মধ্যে কেমন করে পালিয়ে।
4: What? Fools. How dare you come to me with such a silly explanation?
3: সামনে দিয়ে ঢুকেছিলাম স্যার।
4: কেন? সমস্ত জায়গাটা ঘেরাও করতে আপনাদের কে বারণ করেছিল? Who stopped you from doing that?
3: কতগুলি মেয়ে ভলেন্টিয়ার বসে পড়ে রাস্তায় আটকে রেখেছিল।
4: Oh, I see. সেই জন্য তাদের সঙ্গে সঙ্গে আপনারাও সব বসে পড়লেন।
3: তাদের অ্যারেস্ট করে এনেছি স্যার।
4: Thank you so very very much.
3: ভয়ানক কাজ করেছেন, বেছে বেছে কতগুলো মেয়ে তুলে নিয়ে এসছে। বেশ, কোথায় তারা?
2: ছবিতে খলনায়ক হিসেবে তাকে আমরা বহুবার পেলেও নানান ধরনের চরিত্রে বিকাশ রায় বারবার দর্শককে চিনিয়েছেন তার মধ্যেকার জাত অভিনেতাকে। তার নিপুণ অভিনয় জীবন্ত হয়ে ওঠেন তারাশঙ্করের আরোগ্য নিকেতনের কঠিন কোমল জীবন মশাই।
5: মিথ্যে সংস্কারের বসে আপনি যদি পুত্রকে ত্যাগ না করতেন তাহলে আজ হয়তো

0: 母亲。
1: না
0: না তেলে আমি ঠিক করেছিলাম, আমি আমার কর্তব্য করেছিলাম।
1: কর্তব্য?
0: হ্যাঁ কর্তব্য। আমার পিতা, পিতামহ, প্রপিতামহ, ঊর্ধ্বতন চতুর্দশ পুরুষের কাছে আমার কর্তব্য।
1: ডাক্তারবাবু, শুধু একটি জীবনে নয়, বহু পুরুষের সাধনায় মহৎ আশয় অর্জন করে নবগ্রামের সেনেরা মশাই উপাধি লাভ করেছে। সেই আশয় যে পটের ধুলোয় মিশিয়ে দেয়, সে কুলঙ্কার, সে ক্ষমার অযোগ্য।
2: কিন্তু কি অপরাধ করেছিল আপনার পুত্র? অসবর্ণ বিবাহ করা কি অন্যায়? ভিন্ন ধর্মীয় মেয়েকে বিবাহ করা কি পাপ?
1: এই কি মশাই বংশের বিধান?
0: মশাই বংশ পরমানন্দ মাধবের উপাসক। মাধবের কাছে জাতি ধর্মের বিচার নেই।
2: তবে তবে কেন ত্যাগ করেছিলেন না পুত্রকে?
0: সে কুলধর্ম লঙ্ঘন করেছিল ডাক্তারবাবু। চিকিৎসা মশাই বংশের বৃত্তি নয়, ধর্ম। সেই ধর্ম ত্যাগ করেছিল আমার পুত্র।
1: তাকে ক্ষমা করব আমি।
3: শিল্পীকে উল্লেখযোগ্য ভূমিকায় দেখা গেছে ছেলেকার ও উত্তর ফাল্গুনের মতো বিভিন্ন ছবিতে। কমেডির অভিনয়ে মাত করেছেন ছদ্মবেশের মতো বেশ কিছু ছবিতে।
4: তুমি কলকাতায় গৌরহরিকে জানতে?
5: মানে একটু একটু।
4: তখনও কি গৌরহরির এইরকম মূর্তি ছিল?
5: না। তাহলে কি নবদ্বীপের দেশ থেকে এসে বৃন্দাবনের দেশে এসে গৌরহরি কেষ্টহরি হয়ে গেল?
4: গৌরহরি
6: আগাম সেই বটে,
4: ভেতরে এসো। এত দেরি করে এলে কেন?
7: আমি কিঞ্চিত পূর্বেই আসিয়াছি, কিন্তু কোন সাংকেতিক শব্দ করি নাই।
4: কেন করো নাই?
7: আগে তখন আপনাদের সম্মুখে আসিয়া উপস্থিত হইতে কিঞ্চিত সময়ও বোধ করিতেছিলাম। তখন আপনারা তত্ত্ব কথা আলোচনা করিতেছিলেন।
4: তত্ত্ব কথা?
7: তখন আপনারা বৃন্দাবন আর নবদ্বীপ ধাম লইয়া ব্যস্ত ছিলেন।
4: তুমি একে আত্ম পাগল।
3: জানা যায় কোনো এক সময় তাঁর বাবা তাঁর মাকে বলেছিলেন, তোমার এই ছোট ছেলেটির লেখাপড়া কিচ্ছু হবে না, রেসিটেশন শিখছে, নকল টকল করতে পারে, যাত্রা থিয়েটারে নোটো সেজেই ওর দিন যাবে। 250 ছবিতে কাজ করেছেন বিকাশ রায়, পরিচালনা করেছেন 8টির মতো ছবি, এর মধ্যে 5টি নিজেরই প্রযোজনা, মরুতীর্থ হিংলাজ তার মধ্যে একটি। মানুষটি একবার বলেছিলেন, বাবার ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলেছে, নোটো সেজেই জীবন চলে গেল।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ভারত ও নেদারল্যান্ডস একযোগে কাজ করছে। নেদারল্যান্ডসের লাইডেন বিশ্ববিদ্যালয় তাদের কাছে সংরক্ষিত চোল সাম্রাজ্যের তাম্রলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছে।
1: পাঁচ দেশ সফরের তৃতীয় পর্বে প্রধানমন্ত্রী আগামীকাল সুইডেন যাবেন।
0: হামাসের সামরিক শাখার প্রধান মারা পড়েছে বলে ইসরায়েলের দাবি। অন্যদিকে মার্কিন নাইজেরীয় যৌথ ও বাহিনীর অভিযানে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর নেতা নিহত বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা।
1: নিষিদ্ধ জঙ্গি সংগঠন নিও জেএমবি সঙ্গে যোগাযোগের অভিযোগে বাংলাদেশে বহিষ্কৃত এক সেনাকর্মী।

0: গ্রেপ্তার।
1: সিন্ধু জলচুক্তির আওতায় বেআইনিভাবে গঠিত শালিশি আদালতের রায়কে ভারত খারিজ করে দিয়েছে।
0: শিক্ষামন্ত্রক দেশে স্কুলছুট শিশুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আগামী পয়লা জুলাই থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তিনটি ভাষা পড়া বাধ্যতামূলক করেছে সিবিএসই।
1: সিবিআই আজ নিট ইউজি 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত মূল চক্রীকে গ্রেপ্তার করেছে।
0: ওবিসি সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের পূর্বতন পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা মামলা রাজ্যের বর্তমান বিজেপি সরকার তুলে নিতে চলেছে।
1: থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি পুরুষদের ডাবলসের ফাইনালে পৌঁছেছেন। বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
0: নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী।
1: এখন শুনবেন অনুষ্ঠান আলোর সন্ধানে, উপস্থাপনায় সৌরভ গুপ্ত।

0: ক্লাস টেনের বোর্ড পরীক্ষা ঘিরে আমাদের সকলেরই কিছু না কিছু গল্প থাকে, আর হবে নাই বা কেন, এটাই যে জীবনের প্রথম বড় পরীক্ষা, তাই স্বাভাবিকভাবে এখানে ছাত্রছাত্রীদের সঙ্গে জড়িয়ে যায় তাদের অভিভাবকদের অনুভূতি, তাদের আত্মীয় স্বজন তথা পাড়া প্রতিবেশীদের আগ্রহ। আর সেখানে ভালো ফলাফল করা মানে সকলের জীবনে এক রাশ আনন্দ বয়ে যাওয়া। এমনই এক আনন্দ বহন করে এনেছে দেবস্মিতা ঘোষ। জন্ম থেকে যে এক বিরল জিন ঘটিত রোগ স্পাইনাল মাসকিউলার অ্যাট্রোফিতে আক্রান্ত, কিন্তু এই রোগ তাকে থামিয়ে রাখতে পারেনি। সিবিএসই বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষায় ও পেয়েছে 98.6%, যা থেকে আবারও প্রমাণিত হয়ে যায় ইচ্ছে শক্তির ক্ষমতা। তাই আজকের আলোর সন্ধানে আমরা যেমন এই স্পাইনাল মাসকিউলার অ্যাট্রোফি নামক রোগের বিষয়ে অবগত হব, ঠিক তেমনভাবেই আমরা অবগত হব দেবস্মিতা ঘোষ ও তার পরিবারের হার না মানা মানসিকতার বিষয়ে। তাহলে আর দেরি না করে আজকের অনুষ্ঠানটা শুরু করা যাক। প্রথমেই কথা বলা যাক দেবস্মিতার মা মৌমিতা ঘোষের সঙ্গে, জানা যাক তাঁর অভিজ্ঞতার কথা।
1: অবশ্যই এটা একটা বড় জার্নি আমি বলবো, কেন আমাদের দেশে ফিজিক্যাল বা মেন্টাল যে কোনো ধরনের ডিসএবিলিটিতে স্কুলে ভর্তি করানো ভীষণ একটা চ্যালেঞ্জ। মানুষের মধ্যে এত অ্যাকসেপ্টেন্সের অভাব বা বোঝার অভাব, এবং এই ডিসএবিলিটিগুলোকে ক্যাটাগরাইজ করা যে কোনটা ফিজিক্যাল ডিসএবিলিটির মধ্যেও বিভিন্ন ভাগ আছে, মেন্টাল ডিসএবিলিটির মধ্যেও বিভিন্ন ভাগ আছে, এবং তাদের পড়ার মাধ্যমগুলো আলাদা আলাদা হয়। তো আমার যেটা প্রথম দিকে ওকে স্কুলে ভর্তি করানো নিয়ে ভীষণই একটা চ্যালেঞ্জ ছিল, যে স্কুল মানে প্রথমে তো ওকে কিন্ডার গার্ডেনে ভর্তি করাই, তো সেটা অতটা চ্যালেঞ্জিংও ছিল না, যেহেতু এগুলো ইনফর্মাল এডুকেশন। তো ওখানে মানে সামহাও আমার বাড়ির কাছে একটা ভুল ছিল, ওখানে আমরা গিয়ে কথা বলে ওকে অ্যাডমিট করাই, কেন তখন ওর যখন 3 বছর বয়স ছিল, ওর মানে ওকে বসিয়ে দিলেও বসত, কিন্তু সামান্য ধাক্কা লাগলে ওটা পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তো সেটা আমাদের কাছে একটা মানে ভীষণ একটা ভয়ের ব্যাপার ছিল, যে পড়ে গেলে মাথায় লেগে গেলে কি হবে, তো সেটা ওকে কোথায় বসানো যেতে পারে, বা ওর সাথে আমরা একজন কেয়ার গিভার পাঠাতাম, তাকে ওরা রুমের বাইরে বসতে অ্যালাউ করতো। তো ওই ফেসটা তাও ঠিকঠাক ভাবে আমাদের চলে গেছে, কিন্তু যেটা ওখানে একটা অসুবিধা হতো, যেহেতু ওরাও ভয় পেত, অন্য আরো অনেক বাচ্চারা রয়েছে, তো ওকে রুমের একটা সাইডে কর্নার করে বসানো হতো ওর সেফটির জন্য, কিন্তু তাতে ওর ওই পিয়ার ইন্টারাকশন মানে বন্ধু বান্ধবদের সাথে অতটা ইন্টারাকশন সবসময় হওয়া সম্ভব হতো না। তো যাই হোক, মানে আমাদের কাছে তখন মনে হতো যে না ঠিক আছে, ও যেটুকু করতে পারছে অনেক। এবং তারপরে যখন আমরা বড় স্কুলে ভর্তি করাবো, ক্লাস 1 যেরকম ফর্মাল এডুকেশনে ভর্তি করানো হয়, তো তার জন্যে আমরা খোঁজখবর শুরু করি, এবং

0: আমি যেহেতু সাউথ কলকাতায় থাকি, সাউথ কলকাতার সমস্ত স্কুলেই আমি ট্রাই করেছি, কিন্তু সব জায়গাতেই কোথাও ইনফ্রাস্ট্রাকচারের অভাব, কোথাও লিফট নেই, কেউ কেউ বলেছে স্পেশাল স্কুলে ভর্তি করান। তো এই একটা বিশাল আমার চ্যালেঞ্জ গেছে। আমার মনে আছে বহু স্কুলে গিয়ে আমি ঘন্টা ঘন্টা বসে রয়েছি বোঝানোর জন্যে। তো ফাইনালি ওর অ্যাডমিশন হয়, তবে ওকে ভর্তি নেওয়ার পরে মানে স্কুল ভীষণই ভীষণই সাহায্য করেছে, ওকে এত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছে। আমি মনে করি যে এটা আমার মানে খুবই মানে সৌভাগ্য যে আমি স্কুলে এই স্কুলে দিয়েছি এবং ওকে ওরা এত সুন্দরভাবে বড় করেছে, ওর মধ্যে এত কনফিডেন্স এবং এত কিছু শিখেছে, শুধুমাত্র স্কুলেরই অবদান আমি বলবো। আমরা অবশ্যই থেকেছি পিছনে, স্কুল যখনই যা বলেছে আমরা আমাদের তরফ থেকে পুরোভাবেই চেষ্টা করেছি, কিন্তু অবশ্যই স্কুলের অবদান তো অনস্বীকার্য। এটা হচ্ছে স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি, মানে এটা একটা জিনগত বিরল রোগ। এটাতে বাবা ও মা দুজনের মধ্যে যদি এই ডিফেক্টিভ জিনটা থাকে তাহলে বাচ্চার হতে পারে, যেরকম হেমোফিলিয়ার ক্ষেত্রে হয় ওই ধরনেরই একটি রোগ। এবং এটি প্রত্যেক 40 জন মানুষের মধ্যে একজন মানুষের এই ডিফেক্টিভ জিনটি থাকতে পারে, মানে এর ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি খুবই হাই। যেহেতু আমাদের পরিবারে মানে আমার এবং ওর বাবার পরিবারে কোনোদিন কারো এই রোগটি ছিল না, ফলে আমাদের এটা ভাবাও সম্ভব ছিল না এরকম কিছু হতে পারে। এবং এই রোগে কি হয়, শিরদাঁড়ার কিছু বিশেষ নার্ভ আর কি নষ্ট হয়ে যায়, যেই নার্ভগুলো আমাদের বডির সমস্ত মাংসপেশিগুলোকে কন্ট্রোল করে, ইনক্লুডিং শ্বাসযন্ত্রের মাসেল বা গ্যাস্ট্রিক মাসেলস, এইগুলোকে কন্ট্রোল করে। তো প্রথমে ও যখন জন্মেছিল সুস্থই জন্মেছিল, আমরা কিছু বুঝতে পারিনি। 6 মাস বয়সে যেরকম বাচ্চারা হামাগুড়ি দেয়, ও হামাগুড়ি দিতে শিখছিল, কিন্তু পরবর্তীকালেও 1 বছর হয়ে যাওয়ার পরেও দাঁড়াতে শেখে না এবং আস্তে আস্তে ওর হামাগুড়ি দেওয়াটাও বন্ধ হয়ে যায়। তো তখন আমরা ডাক্তার দেখাই এবং বিভিন্ন টেস্ট হয় এবং তখন এইসব জেনেটিক টেস্ট বা এইগুলো মানে আজ থেকে আমি প্রায় 12-13 বছর আগের কথা বলছি, কলকাতা শহরে অতটা সহজলভ্য ছিল না। তো আমরা ওকে ব্যাঙ্গালোরে নিয়ে যাই, ওখানেও দেখাই। তো ফাইনালি ওর এই রোগটি ধরা পড়ে, স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি। এবং এই রোগটি সেই সময় এই রোগটি ধরা পড়লে ডাক্তাররা বলতেন যে বাচ্চা বাঁচবে না, মানে আমাকেও বলেছিলেন যে 2-2.5 বছরের বেশি এ বাঁচবে না, একে স্কুলে ভর্তি করানোর দরকার নেই। কেন কি, যেহেতু শ্বাসযন্ত্র খুব দুর্বল হয়, সর্দি কাশি হলেই মানে সর্দি কাশি হলে এদেরকে বাঁচিয়ে রাখা খুব মুশকিল। তা সত্ত্বেও মানে এইটা একটা আর কি লড়াই সেই সময় থেকে, মানে ওকে বাঁচিয়ে রাখার লড়াই বলতে পারেন, বাকিগুলো তো সাথে আছেই, যে বিভিন্ন ডাক্তারদেরও সহযোগিতা, ডাক্তারদের নলেজ এবং আস্তে আস্তে চিকিৎসা পরিষেবারও কিছুটা হলেও উন্নতি হওয়া। মানে আগে যেরকম আমরা ব্যাঙ্গালোরে যেতাম প্রত্যেক 6 মাসে, কেন ওই রোগের বিশেষজ্ঞ তখন কলকাতায় ছিলেন না, তো এখন আস্তে আস্তে জিনিসগুলো অনেকটাই পরিবর্তন হয়েছে। এবং সেই সময়ে যখন ওর রোগটি ধরা পড়ে তখন সারা পৃথিবীতে এই রোগের কোনো চিকিৎসাই ছিল না। 2016 সালে প্রথম এই রোগের একটা চিকিৎসা বেরোয় বিশ্বে, কিন্তু সেই চিকিৎসা ভীষণই মানে আকাশ ছোঁয়া দাম, প্রায় বলতে পারেন যে বছরে 5 কোটি টাকা এরকম একটা চিকিৎসা বেরোয়। তো যাই হোক, আমরা সেই সময় সেটা একটা আলাদা লড়াই শুরু হয় যাতে ও চিকিৎসাটা পেতে পারে। পরবর্তীকালে আরো 2-1টি চিকিৎসা বেরিয়েছে, তার মধ্যে একটি চিকিৎসা ভারতবর্ষে অ্যাপ্রুভ একটা ওষুধ আছে, যেটার এই মুহূর্তে ভারতবর্ষে দাম হচ্ছে 72 লক্ষ টাকা প্রত্যেক বছর। তো যে ওষুধ কোম্পানি বানায় সেই ওষুধ কোম্পানির মাধ্যমে ওই ওষুধটি ফ্রিতে পায়। আমরা জানি না কতদিন ও পাবে ফ্রিতে, কিন্তু এই মুহূর্তে পাচ্ছে। এবং গত 4 বছর ধরে এই ওষুধটি পাওয়াতে ও যেরকম ছোটবেলায় কয়েক সেকেন্ডের জন্য দাঁড়াতেও পারত, আস্তে আস্তে সেগুলো সব চলে যায়, দাঁড়ানোর ক্ষমতা বা বসে থাকলেও মানে অনেকক্ষণ বসে থাকার ক্ষমতা, ও শিরদাঁড়া আস্তে আস্তে পুরো বেঁকে গিয়েছিল। 2021 সালে একটা বড় শিরদাঁড়ার অপারেশন হয়, 8 ঘন্টা 8 ঘন্টা 16 ঘন্টা দুটো অপারেশন শিরদাঁড়াটাকে সোজা করার জন্য। কেন কি, শিরদাঁড়া বেঁকে গেলে শ্বাসযন্ত্রের উপর চাপ পড়ে, শ্বাসযন্ত্র আরো দুর্বল হয়ে যায়, এমনিতেই ওদের শ্বাসযন্ত্রের মাংসপেশিগুলো দুর্বল, তারপরে শ্বাসযন্ত্র চাপ পড়লে আরো ক্ষতি হয়। তো সেই জন্য শিরদাঁড়া অপারেশনটা আমাদের করাতে হয়। তারপরে একটা বড় রিকভারি ফেজ যায়, শিরদাঁড়া অপারেশন যখন করা হয় তখন ও 6 থেকে 7 উঠবে। তারপর 1-1.5 বছরে একটা বিশাল রিহ্যাবিলিটেশন ফেজ যায়, যখন মানে ঘাড়টাকে সোজা করে রাখার ক্ষমতা পুরোটাই নষ্ট হয়ে গিয়েছিল। তো এই সমস্ত চ্যালেঞ্জের মধ্যে এখনো মানে লাস্ট 3 বছর ধরে ওষুধটা পাওয়ার ফলে অ্যাটলিস্ট এখন যে ও বসে থাকতে পারছে বা নিজের হাতে লিখতে পারছে, বাট সেই মানুষের পড়াশোনা করতে গেলেও যে ছোট ছোট ক্ষমতার দরকার হয় সেইগুলো মেনটেন হচ্ছে, এবং যতদিন এই ওষুধটাও পেতে পারবে ততদিন ও ভালো থাকবে। এখন আমরাও সরকারের কাছে মানে আমাদের আমার একটা ছোট্ট মানে আমি এবং আরো কয়েকজন বাবা মা ওর মতো মানে ওর সমস্যা আছে এরকম বাচ্চাদের বাবা মারা মিলে একটা সংস্থা তৈরি করি, এই সংস্থাটার নাম কিওর SMA ফাউন্ডেশন অফ ইন্ডিয়া। তো এটা ভারতবর্ষের প্রায় 1800 পরিবার যাদের বাচ্চাদের SMA আছে যুক্ত আছে এই সংস্থার সাথে, এবং আমরা সরকারের কাছেও বিভিন্ন ভাবে আবেদন করছি যে এই বাচ্চারা যাতে ওষুধ মানে কি এই ওষুধগুলো যত ছোট বয়সে পাবে তত বাচ্চারা সুস্থ থাকবে ভালো থাকবে, তো সেইটাও একটা আমাদের প্রচেষ্টা আর কি আমরা চালিয়ে যাচ্ছি যাতে সরকারি ভাবে এইসব চিকিৎসা, কেন এত দামি চিকিৎসা কারো পক্ষেই মানে ইয়ে করা সম্ভব নয়। তো এইটাই আরেকটা আর কি লড়াই আমাদের জীবনের বলতে পারেন। পড়াশোনা জিনিসটা বা এই বোর্ডের ভালো রেজাল্ট হওয়া এই জিনিসটার সব থেকে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে কনসিস্টেন্সি, এবং এটা এরকম হয় না যে পরীক্ষার আগে 1 মাস পড়লাম আর আমি হয়ে গেলাম, যা ভীষণ ব্রিলিয়ান্ট হলে হতে পারে, কিন্তু কনসিস্টেন্সিটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং ও ছোটবেলা থেকেই বলতে পারেন যে স্কুল টপার যে এক দুজনের মধ্যেই ও ছিল, এবং ও স্কুলে যেতে ভীষণ ভালোবাসত, এবং এরকমও বছর গেছে যেখানে ওর 100% অ্যাটেন্ডেন্স ছিল, ঝড় জল বৃষ্টি যাই হয়েছে আমরা অনেক কষ্ট করে হলেও, কেন ওকে তো তোলা নামানো একটা ভীষণ স্ট্রাগলের ব্যাপার, তা সত্ত্বেও তখন একটা বেল্ট পরতো, তো স্কুলে নিয়মিত গেছে, স্কুলে পড়াশোনা করেছে। তো আমার কাছে মনে হয় যে এত বছরের যে পরিশ্রম সেটা যেন একটা সফল হলো, আরো একটা যে অনেক স্কুলে যেখানে ওকে বারণ করে দিয়েছিল, আমি স্কুলগুলোর নাম অবশ্যই করব না, তো আমার মনে হলো যে হয়তো তারা জানতেও পারবে না বা মনে করতেও পারবে না যে না আমরা এই বাচ্চাটিকে নিইনি, কিন্তু আমার একটা মনে মনে একটা অনুভূতি হয়েছিল যে না এই যে দরজাগুলো বন্ধ হয়ে গেছিল তার জবাবটাও দিতে পারি। আজ অব্দি মানে আমি অনেকের কাছে শুনেছি যে বাচ্চাদের এরকম সমস্যা থাকলে স্টুডেন্টরা বুলি করে বা হ্যারাস করে, কিন্তু আমরা সত্যি কথা কোনোদিন এই জিনিসটা ফেস করিনি। আমি সবসময় এটা ভাবি যেহেতু স্কুলের অ্যাম্বিয়েন্সটাই এরকম যেখানে বাচ্চাদেরকে শেখানো হয় যে সবাই সমান, এবং ওদের প্রত্যেকটি বাচ্চা ভীষণ সেন্সিটিভ, মানে এই যে ও হুইল চেয়ার নিয়ে ক্লাসরুমে ঢোকে ওরা চেয়ার সরিয়ে দেওয়া, ওর জন্য জায়গা করে দেওয়া, মানে বলতে লাগে না কি ওর ব্যাগ থেকে বইটা বার করে দিলাম, কি ওর লিফ্টে উঠবে যখন লিফ্টের হোল্ড বাটনটা টিপে দিলাম, এগুলো ওরা নিজে থেকে করে এবং ভীষণই সেন্সিটিভ। ইনফ্যাক্ট আমার এটাও মনে আছে যে একটি ছোট্ট বাচ্চা ছিল, তখন তো সবাই 3-4 বছর বয়স, তো একটি মেয়ে মন্দিরে গিয়েছিল পুজো করতে, সেখানে গিয়ে ও ঠাকুরকে বলে এসছে যে ওর পা দুটো ঠিক করে দেয়, কারণ ওরা তো এত ছোট ওরা বুঝতো না আর কি।
1: এবার কথা হবে দেবস্মিতা ঘোষের সঙ্গে।
2: আমি রেজাল্ট দেখার পরে মানে বিশ্বাস করতে পারছিলাম না, যে প্রচন্ড খুশিও হয়েছিলাম, অত হাই পার্সেন্টেজ যে লাইফে প্রথমবার পেয়েছি। যদিও আমি বছরের শুরু থেকে পড়ছিলাম, আমার মেইন প্রস্তুতিটা প্রি বোর্ডের আগে থেকে শুরু হয়, এখন আমি সায়েন্স নিয়ে পড়ছি। প্রিয় বিষয় বলতে আমার প্রিয় বিষয় ছিল বায়োলজি, কিন্তু আমি বায়োলজি নিয়ে পড়ে তো নিট দিয়ে কোনো মেডিকেল প্রফেশনাল ফিজিশিয়ানের মতো কিছু হতে পারবো না, তাই আমি এরকম প্ল্যান করেছি যে যেই দিয়ে আমি টেকনোলজিতে বায়োলজিটা অ্যাড করবো, বায়োটেকনোলজি কোনো রিসার্চ বেসড কাজ করবো। আমি গান শুনি, মাঝে গান করি, গল্পের বই পড়ি।
1: কথায় কথায় যেহেতু জানা গেল যে দেবস্মিতার গান গাইতে ভালো লাগে, তাহলে আজকের এই আলোর সন্ধানে দেবস্মিতার গানের মাধ্যমেই শেষ করা যাক।
0: আচ্ছা।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আলোর সন্ধানে, উপস্থাপনায় সৌরভ গুপ্ত, প্রযোজনা দুর্বা দে।
1: আকাশবাণী মৈত্রী, একটু পরে শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন ভারত এবং নেদারল্যান্ডস আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করছে। তিনি আজ হেগে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে যোগ দেন। পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত বিজেপি সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন রাজ্যে এতদিন শাসকের আইন চালু ছিল, কিন্তু এখন থেকে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। ডাক্তারিতে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026-এর বায়োলজির প্রশ্ন ফাঁসের ঘটনায় অন্যতম মূল চক্রীকে সিবিআই আজ গ্রেপ্তার করেছে। সিকিম আজ 51তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে। উপরাষ্ট্রপতি ওই রাজ্যে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। আইপিএল ক্রিকেটে ইডেনে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের সামনে জয়ের জন্য 248 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সারা পৃথিবী আজ নানান সংকটে জর্জরিত। এক দশক ধরে দুর্যোগের প্রেক্ষাপটে আন্তর্জাতিক স্তরে অস্থিরতা মোকাবিলায় একটি নির্ভরযোগ্য, স্বচ্ছ এবং ভবিষ্যতের চাহিদা পূরণ করতে পারবে এ ধরনের একটি সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে ভারত ও নেদারল্যান্ডস একসঙ্গে কাজ করছে। পাঁচ দেশ সফরের অংশ হিসেবে নেদারল্যান্ডসের দ্য হেগে এক সামাজিক অনুষ্ঠানে শ্রী মোদী বলেন সারা পৃথিবী কোভিড-19 মহামারী, নানা ধরনের সংঘাত এবং জ্বালানি সংকট সহ বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এই সমস্যাগুলির দ্রুত সমাধান করতে ব্যর্থ হলে বিশ্বের উন্নয়ন বিঘ্নিত হতে পারে, জনসংখ্যার একটি বড় অংশ দারিদ্র্যের সম্মুখীন হতে পারে।
1: पहले कोरोना आया, फिर युद्ध होने शुरू हो गए और अब आज की एनर्जी क्राइसिस है। ये दशक दुनिया के लिए आपदाओं का दशक बन रहा है। हम सभी देख रहे हैं, अगर ये स्थितियां तेजी से नहीं बदली गई तो बीते अनेक दशकों की उपलब्धियों पर पानी फिर जाएगा। दुनिया की बहुत बड़ी आबादी फिर से गरीबी के दलदल में चली जाएगी।
0: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক স্তরে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বের কথা বলেন। ভারতকে তিনি একবিংশ শতাব্দীতে প্রযুক্তি ও মানবিক মূল্যবোধের মাধ্যমে চালিত সম্ভাবনাময় একটি দেশ হিসেবে বর্ণনা করেন। তিনি নেদারল্যান্ডসের রাজা উইলেম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেন। পাঁচ দেশ সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সুইডেন যাবেন। 2018 সালে প্রথম ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনের ঐতিহাসিক সফরের পর স্ক্যান্ডিনেভিয়ার এই দেশটিতে এটি হবে তাঁর দ্বিতীয় সফর। এর ফলে ভারত ও সুইডেনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। ভারতে সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদন শিল্পে অগ্রগতির লক্ষ্যে টাটা ইলেকট্রনিক্স এবং নেদারল্যান্ডসের প্রথম সারির সেমিকন্ডাক্টর সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা ASML একটি চুক্তি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেদারল্যান্ডস সফরকালে এই ঐতিহাসিক চুক্তির কথা ঘোষণা করা হয়। বিশ্বজুড়ে উন্নত অতি ক্ষুদ্র আকারের সেমিকন্ডাক্টর বা চিপ তৈরির জন্য অত্যন্ত প্রয়োজনীয় লিথোগ্রাফি যন্ত্রের বাজারের বেশিরভাগ দখল করে রেখেছে ডাচ সংস্থা ASML। সিন্ধু জল চুক্তি সংক্রান্ত কোর্ট অফ আর্বিট্রেশন সালিসি আদালতের আরও একটি রায় ভারত আবারও প্রত্যাখ্যান করেছে। অবৈধভাবে গঠিত কোর্ট অফ আর্বিট্রেশনের আগের রায়গুলিও ভারত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। এ বিষয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গতকাল সিন্ধু জল চুক্তি সংক্রান্ত সাধারণ ব্যাখ্যা সম্পর্কে একটি রায়ের পরিপূরক হিসেবে সর্বোচ্চ জলস্তর সংক্রান্ত আরও একটি রায় এই আদালত দিয়েছে। রাজ্যের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত বিজেপি সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। রাজ্য সরকারের আইনজীবী কুণাল মেমানি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে গত বৃহস্পতিবার চিঠি পাঠিয়ে দুবছর আগে দায়ের করা ওই মামলা প্রত্যাহারের জন্য দ্রুত তালিকাভুক্ত করে জরুরি শুনানির আবেদন জানিয়েছেন। উল্লেখ্য, 2024-এর 22 মে কলকাতা হাইকোর্ট

0: 2010 সালের পর পশ্চিমবঙ্গ সরকারের তৈরি সব ওবিসি শংসাপত্র বাতিল করে দেয়। নতুন করে তালিকা তৈরিরও নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় তৎকালীন রাজ্য সরকার। বর্তমানে মামলাটি প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে বিচারাধীন রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে এতদিন শাসকের আইন ছিল, কিন্তু এখন থেকে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে একথা জানিয়ে শ্রী অধিকারী, কেন্দ্র ও রাজ্য সরকারের কোনো সামাজিক প্রকল্পে কাটমানি নেওয়া কিংবা পুলিশ আধিকারিক বা রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে নির্ভয়ে এগিয়ে এসে তা বলার জন্য আহ্বান জানান। তোলাবাজির অভিযোগ পেলেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সতর্ক করেছেন।
1: কাউকে পয়সা দিতে হয়েছে, কাটমানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, সেক্ষেত্রে আমরা দুটো ইলেকট্রনিক ডকুমেন্টকে এনকারেজ করেছি। একটা হচ্ছে পেটিএম এ পেমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার, আরটিজিএস এনএফটিএস করে টাকা ট্রান্সফার। কে কে বলেছি আমরা এই ডকুমেন্ট পেলে অ্যারেস্ট করে, মানে এর আর কিছু ডকুমেন্ট লাগবে না। আর বাকি যাদের কাছে ডকুমেন্ট নেই তারা অভিযোগ করবেন, আর আজ থেকে অটো টোটো হকার কাছ থেকে কোনো তোলা সিন্ডিকেট কেউ তুলবেন না। কোনো অবৈধ টোল হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না।
0: তৃণমূল কংগ্রেস সরকারের আমলে তৈরি পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়ার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের সুপারিশ ও পরামর্শে নতুন বোর্ড গঠন করা হবে। আগামী সোমবার এ বিষয়ে সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দিল্লির একটি আদালত আজ ডাক্তারিতে ভর্তির প্রবেশিকা পরীক্ষায় নিটের প্রশ্নপত্র ফাঁস মামলার মূল অভিযুক্ত পিভি কুলকার্ণী এবং আর এক অভিযুক্ত মনীষা ওয়াঘমারেকে 10 দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে। সিবিআই এর বিশেষ আদালতের বিচারক অজয় গুপ্ত এই নির্দেশ দেন। এর আগে তদন্তকারী সংস্থাটি আদালতে জানায় যে পরবর্তী তদন্তের স্বার্থে দুজনকে জাতীয় রাজধানীর বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন এবং এই ঘটনার নেপথ্যে থাকা বৃহত্তর ষড়যন্ত্রের বিষয়টিও খতিয়ে দেখা আবশ্যক। কেন্দ্রীয় সংস্থার পক্ষে বিশেষ সরকারি কৌশলী নীতু গুপ্ত অভিযুক্ত দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য 14 দিনের হেফাজত চান। সিবিআই আদালতকে জানায় যে কুলকার্ণী কেমিস্ট্রির একজন বিশেষজ্ঞ, তিনি 2026 সালের নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র তৈরির কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এই মামলার এক অভিযুক্ত ধনঞ্জয় লোখান্ডে মনীষা ওয়াঘমারের কাছ থেকেই ফাঁস হওয়া প্রশ্নপত্র সংগ্রহ করেছিলেন। নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য তিনটি ভাষার পড়াশোনা বাধ্যতামূলক করেছে দ্য সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই। চলতি বছরের 1 জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে ওই তিনটি ভাষার মধ্যে কম করে দুটি ভারতীয় ভাষা হতে হবে। 2020 নতুন জাতীয় শিক্ষানীতি ও 2023 ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বোর্ড জানিয়েছে। 14 থেকে 18 বছর বয়সী শিশুদের মধ্যে স্কুল ছুটদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় শিক্ষামন্ত্রক গভীর উদ্বেগ প্রকাশ করেছে। স্কুল শিক্ষা ও সাক্ষরতা সচিব সঞ্জয় কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। সমস্যার সমাধানে ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং বা এনআইওএস এর একটি প্রস্তাবিত নতুন উদ্যোগকে কিভাবে বাস্তবায়িত করা যায় তা নিয়েও মতবিনিময় করা হয়। ভারতের 22তম রাজ্য সিকিমের আজ 51তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় গ্যাংটকের মানন কেন্দ্রে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন যোগাযোগ উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। উপরাষ্ট্রপতি তার ভাষণে বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার যে পরিকল্পনা করা হয়েছে তাতে সিকিমের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে তিনি আজ ভার্চুয়ালি পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করতে একটি বিকল্প মহাসড়ক, বুর্তু খেলিপ্যাডের পুনর্নির্মাণ এবং সিকিমের 6টি জেলার জন্য আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। এছাড়াও উপরাষ্ট্রপতি 360 কোটি টাকা মূল্যের সিকিম অর্গানিক মিশনেরও সূচনা করেন। ভিন্নমত পোষণে পাকিস্তানের বর্তমান সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেছেন প্রখ্যাত বালুচ মানবাধিকার কর্মী ড মাহরং বালুচ। তিনি অভিযোগ করেছেন, পাকিস্তানে জোর করে তুলে নিয়ে যাওয়া বিনা বিচারে খুন আন্দোলনকারীদের ওপর বল প্রয়োগের ঘটনা বাড়ছে। বিষয়টি তিনি অত্যন্ত চিন্তাজনক এবং রাজনৈতিক মানবাধিকার ক্ষেত্রে হামলা বলে বর্ণনা করেছেন। আইপিএল ক্রিকেটে ইডেনে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের সামনে জয়ের জন্য 248 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। টসে জিতে গুজরাট কলকাতাকে প্রথমে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে 2 উইকেট হারিয়ে 247 রান করে। জবাবে গুজরাট টাইটান্স

0: শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ ওভারে ১ উইকেটে ৫৫ রান করেছে। গুজরাটের গান্ধীনগরে এশিয়ান ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে মহিলাদের ৭৭ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতের সঞ্জনা। মোট ২২০ কেজি ভারোত্তোলন করে এই পদক জিতেছেন ভারতীয় কুস্তিগির। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত এবং নেদারল্যান্ডস আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করছে। পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত বিজেপি সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। আইপিএল ক্রিকেটে ইডেনে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের সামনে জয়ের জন্য ২৪৮ রানের লক্ষ্যমাত্রা রেখেছে। খবর শেষ হল। এরপরের খবর আগামীকাল সকাল ৬:২০ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে, অর্থাৎ ৫৯৪ কিলোহার্টজে। এখন শুনবেন আকাশবাণী মৈত্রীর আগামী কালের অনুষ্ঠান পরিচিতি। ভারতীয় সময় সকাল ৫:৫৬ মিনিটে আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা। ৬:০৫ মিনিটে শুনবেন সুচিন্তন, নেতাজি সুভাষ চন্দ্র বসুর রচনা থেকে পাঠ। ৬:১০ মিনিটে প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীতে শুনবেন খেয়াল, শিল্পী বিদুষী পূরবী মুখোপাধ্যায়, রাগ বহিরাগী ও নাটভৈরব। ৬:৩০টায় শাশ্বত ভারত মহাত্মা গান্ধীর রচনা থেকে পাঠ। ৬:৩৫ মিনিটে বাংলাদেশ প্রেস রিভিউ। ৬:৪০ মিনিটে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বদেশ চট্টোপাধ্যায়। ৬:৫৫ মিনিটে শুনবেন কৃষক বন্ধুদের জন্য মাছ চাষের খুঁটিনাটি, এই বিষয়ে বলবেন ড. স্বাগত ঘোষ। সুফি গানের আসর শুনবেন ৭:০৫ মিনিটে। ৭:১৫ মিনিটে বাংলাদেশের দর্শনীয় স্থান ভুরুঙ্গিমারি বাংলাদেশ, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। সকালের আড্ডা ৭:৩৫ মিনিটে, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। ৮:৩০টায় কবি কণ্ঠে কবি রণজিৎ দাসের সঙ্গে আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার, প্রযোজনা তনয়া বিশ্বাস, শুনবেন প্রথম পর্ব। ৯:১৬ আনা বাঙালি, প্রাক্তন ফুটবলার বাবু মনির সাক্ষাৎকার গ্রহণে দীপঙ্কর গুহ। ৯:৩০টায় মনের মতো গান, উপস্থাপনায় শ্রেয়া দত্ত রায়। ১০:৩০টায় শুনবেন ভক্তিগীতি, শিল্পী দেবযানী বন্দ্যোপাধ্যায়। ১০:৪৫ মিনিটে লোকগানের আসর। ১১:০০টায় অতিথি, জীবনানন্দ অনুসন্ধান, এই বিষয়ে গৌতম মিত্রের সঙ্গে কথা বলবেন ড. মানস প্রতিম দাস, শুনবেন প্রথম পর্ব, প্রযোজনা ড. মানস প্রতিম দাস। ১১:১১টায় রম্যগীতি, ১২:০০টায় যুববানের অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় মৌলি চৌধুরী। ১২:১২টায় যাত্রাপালা শেষ প্রদীপের আলো, রচনা শশধর নস্কর, পরিবেশনা সুরছন্দম শিল্পী গোষ্ঠী। ১:৪০মিনিটে বাংলা ব্যান্ডের গান। ২:০০৩০মিনিটে মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন ভারতীয় সময় ৩:৩০মিনিটে সূচিত হবে। ৩:৩৫ মিনিটে অনুরোধের আসর। ৪:০৫ মিনিটে শুনবেন মহিলাদের আসর, বিষয় রসময়ী। বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুস্মিতা বিশ্বাস, উপস্থাপনা জয়শ্রী ভৌমিক, অঙ্কিতা পাল। ৪:৩৫ মিনিটে ১৬ আনা বাঙালি, ৫:০৫ মিনিটে আজ সন্ধ্যায়, উপস্থাপনায় তানিয়া বন্দ্যোপাধ্যায়। ৫:৫০মিনিটে প্রাঙ্গণ, উপস্থাপনায় মিতুল সাহা। ৬:২০মিনিটে ক্ষেত খামারের কথা। ৬:৫০মিনিটে আপনার স্বাস্থ্য। ৭:০০টায় বেতার নাটক লজ্জা, রচনা বুদ্ধদেব বসু, বেতার নাট্যরূপ দেবাশিস ঘোষ, প্রযোজনা জগন্নাথ বসু। ৭:৪৫মিনিটে নান্দনিক, প্রভাত প্রতিম নাট্যকার উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার গ্রহণে স্পন্দন দাস, সম্পাদনা সৌরভ গুপ্ত, প্রযোজনা দুর্বাদী, শুনবেন দ্বিতীয় পর্ব। ৮:১৫মিনিটে বাংলা ব্যান্ডের গান। ৯:০০ কথায় গানে, উপস্থাপনা ধীমান চক্রবর্তী। ৯:১৫মিনিটে বিশ্ব পরিক্রমা। ৯:৪৫মিনিটে গ্রন্থ পরিচয়, গ্রন্থ গণসঙ্গীত সংগ্রহ, সংকলন সুব্রত রুদ্র, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। ১০:১৫মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শুনবেন টুম্পা ভট্টাচার্য, পরিবেশনায় রাগ বেহাক, তবলায় অপলক রায়চৌধুরী। ১০:৪৫মিনিটে

উপমহাদেশের খবর রাত 11টায় হারানো দিনের গান উপস্থাপনায় ধীমান চক্রবর্তী, রাত 12টায় মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন মৈত্রী প্রচার তরঙ্গের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের আসর। আজ শাস্ত্রীয় সঙ্গীতের আসরে মালকোষ রাগে খেয়াল পরিবেশন করবেন সুমন্ত সরকার। তাঁকে তবলায় সহযোগিতা করবেন আবির মুখোপাধ্যায়, হারমোনিয়ামে হিরণময় মিত্র। শুনবেন খেয়াল, শিল্পী সুমন্ত সরকার।

শাস্ত্রীয় সঙ্গীতের আসরে এতক্ষণ মালকোষ রাগে খেয়াল পরিবেশন করলেন সুমন্ত সরকার। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন আবির মুখোপাধ্যায়, হারমোনিয়ামে হিরণময় মিত্র। আকাশবাণী মৈত্রী, একটু পরে শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি শুভব্রত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন চন্দ্রিমা রায়। আজকের শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ভারত ও নেদারল্যান্ডস একযোগে কাজ করছে। পাঁচ দেশ সফরের তৃতীয় পর্বে প্রধানমন্ত্রী আগামীকাল সুইডেন যাবেন।
1: সিন্ধু জলচুক্তির আওতায় বেআইনিভাবে গঠিত সালিসি আদালতের রায়কে ভারত খারিজ করে দিয়েছে।
0: নিষিদ্ধ জঙ্গি সংগঠন নিও জেএমবির সঙ্গে যোগাযোগের অভিযোগে বাংলাদেশে বহিষ্কৃত এক সেনাকর্মী গ্রেপ্তার।
1: সিবিআই আজ নিট ইউজি 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত মূল চক্রীকে গ্রেপ্তার করেছে।
0: ওবিসি সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টে পূর্বতন পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা মামলা রাজ্যের বর্তমান বিজেপি সরকার তুলে নিতে চলেছে।
1: থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি পুরুষদের ডাবলসের ফাইনালে পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ও নেদারল্যান্ডস যৌথভাবে এমন একটি বিশ্বস্ত, স্বচ্ছ এবং ভবিষ্যৎমুখী সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে যা আন্তর্জাতিক সংকট মোকাবিলায় সক্ষম হবে। তিনি বর্তমান সময়কালকে দুর্যোগের দশক হিসেবে বর্ণনা করেছেন। পাঁচ দেশ সফরকালে প্রধানমন্ত্রী আজ নেদারল্যান্ডসের দ্য হেগে আয়োজিত একটি জনসমাবেশে ভাষণে বলেন, বিশ্ব বর্তমানে কোভিড-19 অতিমারী, সংঘর্ষ, অস্থিরতা, জ্বালানির সংকট সহ অভূতপূর্ব সব চ্যালেঞ্জের মুখোমুখি।
2: युद्ध होने शुरू हो गए और अब आज की एनर्जी क्राइसिस है। ये दशक दुनिया के लिए आपदाओं का दशक बन रहा है। हम सभी देख रहे हैं, अगर ये स्थितियां तेजी से नहीं बदली गई तो बीते अनेक दशकों की उपलब्धियों पर पानी फिर जाएगा। दुनिया की बहुत बड़ी आबादी फिर से गरीबी के दलदल में चली जाएगी।
1: প্রধানমন্ত্রী ভারত ও নেদারল্যান্ডসে যৌথভাবে শক্তিশালী সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। প্রযুক্তি এবং মূল্যবোধের উৎকর্ষে ভারত একবিংশ শতাব্দীতে সুযোগের দেশ হয়ে উঠেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেন। তিনি হেগকে ভারত ও নেদারল্যান্ডস মৈত্রীর এক জীবন্ত প্রতীক বলে উল্লেখ করেছেন।
2: নেদারল্যান্ডস কে সমাজ ও ইহাঁ কে ইকোনমি মে জো কন্ট্রিবিউট কর রহে হ্যায় উস পর हर भारतवासी को गर्व है। मैं आज इस अवसर पर नीदरलैंड की जनता का, यहाँ की सरकार का आभार व्यक्त करता हूँ। मैं यहाँ की जनता को 140 करोड़ भारतवासियों की तरफ से अपनी शुभकामनाएं देता हूँ।
0: নেদারল্যান্ড সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে আজ একাদশ শতাব্দীর ঐতিহাসিক চোল সময়ের তাম্রলিপি তুলে দিয়েছে লাইডেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই প্রত্যর্পণ দুদেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা এবং ঐতিহ্য পুনরুদ্ধারের ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে উল্লেখ করা যায়। লাইডেন তাম্রলিপি নামে পরিচিত এই রাজকীয় সনদগুলি এক শতাব্দীরও বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়ের এশিয়ান লাইব্রেরিতে সংরক্ষিত ছিল। এই সংগ্রহটিতে 21টি বড় এবং 3টি ছোট তাম্রফলক রয়েছে যা একটি ব্রোঞ্জের রিং দিয়ে বাঁধা। সেই রিংয়ে চোল সম্রাট প্রথম রাজেন্দ্র চোলের রাজকীয় শিলমোহর খোদিত রয়েছে। ফলকগুলির মধ্যে 5টি সংস্কৃত ভাষা এবং 16টি তামিল লিপি খোদিত রয়েছে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পাঁচ দেশ সফরের তৃতীয় পর্বে আগামীকাল সুইডেন যাবেন। তার এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে। সুইডেনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অনুরাগ ভূষণ প্রধানমন্ত্রীর এই সফরের গুরুত্ব প্রসঙ্গে বলেছেন, এই সফর দুদেশের মধ্যে সহযোগিতা ও উদ্ভাবনের নতুন নতুন দ্বার উন্মোচন করবে।
3: We have a very long-standing partnership with Sweden on defense, but this relationship has now outgrown from a buyer-seller relationship to more of defense partners, and both countries and companies, each other, companies of India and Sweden, they are looking to co-develop and co-produce equipment. They have been galvanized by Honorable Prime Minister's initiative.

0: initiatives such as Atmanirbhar Bharat, Make in India, and also infrastructure development that has happened.
1: চলতি বছরের জানুয়ারি মাসে চূড়ান্ত হওয়া ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির ফলে ভারতের সঙ্গে সুইডেন সহ ইউরোপীয় দেশগুলির মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন দিক উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। সুইডেনের আর্টিফেক্সের কারিগরি ও পণ্য উন্নয়ন বিভাগের প্রধান পার স্টেনফেল্ড এই বাণিজ্য চুক্তির সম্ভাবনা প্রসঙ্গে বলেছেন, এই চুক্তির ফলে ভারত ও ইউরোপের মধ্যে শিল্প সহযোগিতা এবং বাণিজ্যিক সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে।
2: A great opportunity for multiple companies to strengthen their collaboration between Europe and India. We are already part of Tata Alps since December 2025, and I think this free trade agreement will try and benefit more companies and organizations between both India and Sweden.
3: বাংলাদেশের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন নিও জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের সঙ্গে যোগাযোগের অভিযোগে সেদেশের সেনাবাহিনীর এক বহিষ্কৃত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি মোহাম্মদ রাহেদ হোসেন মাহিদকে শুক্রবার ভোর রাতে ইসলামনগর এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট বিশেষ অভিযান চালিয়ে আটক করে। পুলিশ জানিয়েছে, ফেব্রুয়ারি মাসে ঢাকার শেরে বাংলা নগর থানায় জঙ্গিবিরোধী আইনে দায়ের করা একটি মামলা সন্দেহভাজন আসামি ছিল রাহেদ। তদন্তকারীদের অভিযোগ, তিনি নিও জেএমবির মতাদর্শে বিশ্বাসী। সম্প্রতি গ্রেপ্তার হওয়া ইস্তিয়াক আহমেদ ওরফে আবু বকর নামের এক সন্দেহভাজন জঙ্গি সঙ্গেও তার যোগাযোগ ছিল। শুক্রবার রাহেদকে আদালতে হাজির করা হলে ঢাকার একটি আদালত জিজ্ঞাসাবাদের জন্য তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন।
1: শ্রীলঙ্কা সরকার আমদানি করা বিভিন্ন ধরনের গাড়ির ওপর সাময়িকভাবে 50% সারচার্জ বা অতিরিক্ত কর আরোপ করেছে। বৈদেশিক মুদ্রা সংরক্ষণের লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানিয়েছে সেদেশের অর্থমন্ত্রক। এই সারচার্জ আজ থেকে 3 মাসের জন্য কার্যকর করা হয়েছে। যেসব গাড়ির ওপর এই কর বসানো হয়েছে তার মধ্যে রয়েছে বিভিন্ন শ্রেণীর বাস, যাত্রীবাহী গাড়ি, হাইব্রিড ও বৈদ্যুতিক যান, অ্যাম্বুলেন্স, মোটরহোম এবং অন্যান্য বিশেষ যান।
3: সিন্ধু জলচুক্তির আওতায় বেআইনিভাবে গঠিত সালিসি আদালতের রায়কে ভারত খারিজ করে দিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের জানিয়েছেন, এই আদালতের গতকালের দেওয়া রায়ে সিন্ধু জলচুক্তির আওতায় সর্বাধিক সংখ্যক জলাধারকে যুক্ত করার যে কথা বলা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। এই সালিসি সংস্থার আইনি বৈধতাকে ভারত স্বীকৃতি দেয় না বলে তিনি স্পষ্ট জানান। মুখপাত্র আরও বলেছেন, সিন্ধু জলচুক্তি রদ করার যে সিদ্ধান্ত ভারত নিয়েছে তা অপরিবর্তিত রয়েছে। উল্লেখ্য, 1960 সালে সেপ্টেম্বর মাসে সিন্ধু নদের বন্টন নিয়ে এই চুক্তি হয়েছিল। গত বছর পেহলগাঁও হামলার পর ভারত এই চুক্তি না মানার কথা জানায়। না মানার কারণ হিসেবে সীমান্ত পারে সন্ত্রাসবাদ এবং আন্তর্জাতিক আইনের অধীনে সার্বভৌমত্বের অধিকার হরণ করার মতো অভিযোগ ওঠে পাকিস্তানের বিরুদ্ধে। শুনছেন উপমহাদেশের খবর।

0: কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই আজ নিট ইউজি 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত মূল চক্রীকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত মনীষা গুরুনাথ মান্ধারে মহারাষ্ট্রের পুনের বোটানি শিক্ষিকা। সিবিআই সূত্রে জানা গেছে, তিনি নিট ইউজি 2026 পরীক্ষার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে তাকে একজন বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তার কাছে উদ্ভিদবিদ্যা এবং প্রাণীবিদ্যার প্রশ্নপত্রগুলির অ্যাক্সেস ছিল। পুনেতে নিজের বাসভবনে শিক্ষার্থীদের জন্য বিশেষ কোচিং ক্লাসের আয়োজন করেছিলেন তিনি। এদিকে দিল্লির একটি আদালত আজ নিট প্রশ্নপত্র ফাঁস মামলার অন্যতম অভিযুক্ত পিভি কুলকার্নি এবং মনীষা ওয়াঘমারেকে 10 দিনের জন্য সিবিআই হেফাজতে পাঠিয়েছে। এই মামলায় এখনও পর্যন্ত দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে এবং আহলিয়ানগর থেকে মোট 9 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 5 জন অভিযুক্তকে ইতিমধ্যে আদালতে তোলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের 7 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে নিট ইউজি 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গত 24 ঘন্টায় সিবিআই সারা দেশের 6টি বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে বেশ কিছু আপত্তিকর নথিপত্র, ল্যাপটপ, ব্যাংক স্টেটমেন্ট ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে।
1: দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা আজ পণ্য পরিষেবা কর, জিএসটি জালিয়াতিতে যুক্ত এক চক্রের 6 জনকে গ্রেফতার করেছে। ওই শাখার অতিরিক্ত কমিশনার রবি কুমার সিং এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, অভিযুক্তরা 50টি ভুয়ো সংস্থার মাধ্যমে জিএসটি লেনদেন করত। ওই কোম্পানিগুলোর মাধ্যমে লেনদেন হওয়া অর্থের পরিমাণ ছিল প্রায় 128 কোটি টাকা। অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ 51 লক্ষ টাকা, 15টি মোবাইল ফোন, 2টি গাড়ি, জাল ইনভয়েস এবং অনেকগুলি সিম কার্ড উদ্ধার হয়েছে বলে শ্রী সিং জানান।
0: শিক্ষামন্ত্রক দেশে স্কুলছুট শিশুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষত 14 থেকে 18 বছর বয়সী ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রবণতা সবথেকে বেশি। স্কুল শিক্ষা এবং সাক্ষরতা দপ্তরের সচিব সঞ্জয় কুমারের পৌরোহিত্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শ্রী কুমার বৈঠক চলাকালীন তথ্য উদ্ধৃত করে জানান, প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া প্রতি 100 জন ছাত্রছাত্রীর মধ্যে

0: মাত্র 62 জন দ্বাদশ শ্রেণীতে পৌঁছয়। তিনি আরও জানান, 14 থেকে 18 বছর বয়সসীমার মধ্যে 2 কোটিরও বেশি ছাত্রছাত্রী বর্তমানে স্কুল শিক্ষার আওতার বাইরে। সচিব জানান, আর্থিক অনটন, পারিবারিক দায়বদ্ধতা এবং জীবিকা সংক্রান্ত চ্যালেঞ্জের জন্য ছাত্রছাত্রীরা শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে বাধ্য হচ্ছে। প্রতিটি শিশুর যাতে ন্যূনতম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা গ্রহণে সমর্থ হয় তা সুনিশ্চিত করার উপর তিনি জোর দেন।
1: কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ চলতি বছরের 1 জুলাই থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 3টি ভাষা পড়া বাধ্যতামূলক করেছে। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, জাতীয় শিক্ষানীতি 2020 এবং স্কুল শিক্ষার জন্য জাতীয় পাঠ্যক্রম রূপরেখা 2023-এর সঙ্গে সামঞ্জস্য রেখে এই 3টি ভাষার মধ্যে অন্তত 2টি অবশ্যই ভারতের নিজস্ব বা দেশীয় ভাষা হতে হবে। দশম শ্রেণীতে তৃতীয় ভাষার জন্য কোনো বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে না, বরং R3 যাবতীয় মূল্যায়ন সম্পূর্ণভাবে বিদ্যালয় ভিত্তিক এবং অভ্যন্তরীণ হবে। বোর্ড জানিয়েছে, R3-তে শিক্ষার্থীদের পারদর্শিতার বিষয়টি CBSE-র মূল শংসাপত্রে যথাযথভাবে প্রতিফলিত হবে। তারা আরও জানিয়েছে, R3-র কারণে কোনো শিক্ষার্থীকে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় অংশগ্রহণে বাধা দেওয়া হবে না।
0: OBC সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টে পূর্বতন পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা মামলা রাজ্যের বর্তমান বিজেপি সরকার তুলে নিতে চলেছে। রাজ্য সরকারের আইনজীবী কুণাল মিমানি শীর্ষ আদালতে রেজিস্ট্রারকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে চিঠি লিখে মামলা তুলে নেবার আবেদন জানিয়েছেন। উল্লেখ্য, 2024 সালের 22 মে কলকাতা হাইকোর্ট তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের তৈরি করা OBC তালিকা বাতিল করে নতুন তালিকা তৈরি করার নির্দেশ দেয়। এর বিরুদ্ধে তৎকালীন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন জানায়। বর্তমানে মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চে বিচারাধীন।
1: স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে এবার সর্বোচ্চ ভোটদানের নজির গড়েছে পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী 2026 সালের বিধানসভা নির্বাচনে মোট ভোটদানের হার পৌঁছেছে 93.71%। এতদিন এই রেকর্ড ছিল ত্রিপুরার দখলে। 2013 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ভোটদানের হার ছিল 93.61%। প্রকাশিত তালিকা অনুযায়ী সর্বাধিক ভোটদানের নিরিখে প্রথম 10-এর মধ্যে একাধিকবার জায়গা করে নিয়েছে ত্রিপুরা, মণিপুর এবং নাগাল্যান্ড। তবে এবার সেই সমস্ত রেকর্ড ছাপিয়ে শীর্ষে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। তালিকায় দেখা যাচ্ছে, দ্বিতীয় স্থানে রয়েছে 2013 সালের ত্রিপুরা নির্বাচন।
0: দিল্লিতে বিশেষ নিবিড় সংশোধন SIR প্রক্রিয়া আগামী মাসের 30 তারিখ শুরু হতে চলেছে। এক বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে, এই প্রক্রিয়া 29 জুলাই পর্যন্ত চলবে।
1: মধ্যপ্রদেশের শ্যাওপুর জেলায় অবস্থিত কুনো জাতীয় উদ্যানে উন্মুক্ত অরণ্যে আরও 2টি স্ত্রী চিতা ছাড়া হয়েছে। এই নিয়ে কুনো অরণ্যে স্বাধীনভাবে বিচরণকারী চিতার সংখ্যা বেড়ে হল 16। এবছর ফেব্রুয়ারিতে বতসোয়ানা থেকে আরও 7টি চিতার সঙ্গে এই 2টি স্ত্রী চিতাকে নিয়ে আসা হয়েছিল। কোয়ারেন্টাইনের মেয়াদ সফলভাবে সম্পন্ন করার পর ধাপে ধাপে এদের অরণ্যে ছাড়া হয়েছে। এর আগে গত 13 মে একটি স্ত্রী চিতাকে জঙ্গলে ছাড়া হয়। 2022 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার জন্মদিনে কুনো জাতীয় উদ্যানে প্রজেক্ট চিতার সূচনা করেছিলেন।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। 31 মে সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে।
1: থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি আজ মেন্স ডাবলস বিভাগের ফাইনালে পৌঁছেছেন। ফাইনালে আগামীকাল তারা ইন্দোনেশিয়ার লিও রলি কর্নাডো এবং ড্যানিয়েল মার্টিন জুটির মুখোমুখি হবেন। ব্যাংককে প্রতিযোগিতার সেমিফাইনালে এদিন মালয়েশিয়ার গো জে ফেই এবং নূর ইজ্জুদ্দিন জুটিকে 19-21, 22-20, 21-16 ব্যবধানে হারিয়ে দেয় ভারতীয় জুটি।
0: কলকাতা নাইট রাইডার্স আজ গুজরাট টাইটান্সের সামনে IPL ক্রিকেটে জয়ের জন্য 248 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। ইডেনে আজ সন্ধ্যায় গুজরাট টাইটান্স টসে জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠায়। প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 2 উইকেট হারিয়ে কলকাতা 247 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে গুজরাট শেষ পাওয়া খবরে 15 ওভার 2 বলে 1 উইকেটে 173 রান করেছে। IPL আগামীকাল 2টি ম্যাচ, পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে খেলবে 2:30, অন্য ম্যাচে দিল্লি ক্যাপিটালস খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, খেলা শুরু সন্ধ্যে 7:30।
1: গান্ধীনগরে অনুষ্ঠিত এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ভারতের সঞ্জনা মহিলাদের 77 কেজি বিভাগে 3টি ব্রোঞ্জ পদক জয় করেছেন। 96 কেজি স্ন্যাচ বিভাগ এবং 124 কেজি ক্লিন অ্যান্ড জার্ক বিভাগ সব মিলিয়ে মোট 220 কেজি ভার উত্তোলন করে সঞ্জনায় 3টি ব্রোঞ্জ পদক পেলেন।
0: ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আজ সন্ধ্যায় ISL ফুটবলের ম্যাচে পাঞ্জাব FC ওড়িশা FC-কে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। অপর ম্যাচে বেঙ্গালুরু FC 2-1 গোলে চেন্নাই FC-কে হারিয়ে দিয়েছে। আগামীকাল ISL এর ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্ট বেঙ্গল মুখোমুখি হবে।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ভারত ও নেদারল্যান্ডস একযোগে কাজ করছে। 5 দেশ সফরের তৃতীয় পর্বে প্রধানমন্ত্রী আগামীকাল সুইডেন যাবেন।
0: সিন্ধু জল চুক্তির আওতায় বেআইনিভাবে গঠিত সালিসি আদালতের রায়কে ভারত খারিজ করে দিয়েছে।
1: নিষিদ্ধ জঙ্গি সংগঠন নিও JMB সঙ্গে যোগাযোগের অভিযোগে বাংলাদেশে বহিষ্কৃত।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য।

বৈশাখ জ্যৈষ্ঠ মাস, আর বিকেলবেলা। শুধু বিকেল বলি কেন, বিকাল গড়িয়ে একটু সন্ধ্যা বা একটু রাত। আকাশটা মেঘলা হবে, চারপাশে একটা ঘন হাওয়া, যাকে এক কথায় আমরা কালবৈশাখী বলি। এই সবটা মিলিয়েই বৈশাখ জ্যৈষ্ঠের ঝড়। এই ঝোড়ো হাওয়ার সঙ্গে মিলেমিশে আছে আমাদের শৈশব, আমাদের যৌবন, হয়তোবা আমাদের বেড়ে হয়েও আমাদের বেড়ে ওঠার প্রতিটি মুহূর্ত। আজকে হারানো দিনের গানে সেই সব মুহূর্ত আতিপাতি আমরা খুঁজব। আসলে ঝড়ের সংকেত চেনা জীবনের আকুতির সঙ্গে যখন মিলেমিশে যায়, তখন গানের পদ আশ্চর্যভাবে দানা বাঁধে, আর সেই দানার আনাজ কানাজ জুড়ে সুর ঠিক জায়গা করে নেয়। আজকের হারানো দিনের গানে সেই সব গানের কাছে আমরা কান পাতব, যেসব গানে ঝড়ের প্রসঙ্গ আছে। আসলে এই সময়টা শুধু ঝড়ের সময় তা তো নয়, সারা বছর জুড়েই নানা রকমভাবে আমাদের জীবনের দরজায় এসে ঝড় আঘাত করে। হ্যাঁ, আক্ষরিক অর্থে প্রকৃতির ঝড়ের কথা দিয়ে শুরু করেছিলাম, কিন্তু আমাদের জীবনযুদ্ধের প্রতিমুহূর্তের নানান প্রতিবন্ধকতা তাও কি আমাদের নানান ঝড়ের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় না? দাঁড় করিয়ে দেয় তো। আজকের হারানো দিনের গানে সেই ঝড়ের কথাও হয়তো বারংবার আসবে, তার কারণ প্রকৃতির ঝড় আর জীবনের নানান বাঁকে অপেক্ষা করে থাকা নানান তাণ্ডব সবকিছু মিলেমিশে একাকার হয়ে যায়। আর সেই জন্যই বেসিক গানের চলনে তো বটেই, বাংলা ছবির পর্দায় ঝড়ের দৃশ্য বা ঝড়কে সামনে রেখে বিশেষ কোনো একটি মুহূর্তের রচনা বারবার কিন্তু আমরা দেখেছি। আজকের হারানো দিনের গানে সেই সমস্ত কিছুতেই আমাদের ছুঁয়ে ছুঁয়ে যাওয়া। হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় প্রথম গানটি রইল আজকের অনুষ্ঠানে। আজকে আমি পৌলমী ভট্টাচার্য আপনার সঙ্গে। এই গানটি যেন এক মাইল ফলকের মতন বাংলা গানের ইতিহাসে ঠিকানা লিখে রেখে গেল। শুনি গানটি।

সলিল চৌধুরীর কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া, হ্যাঁ সলিল চৌধুরীর সুর তো বটেই, এই গানের লিরিক আমাদের প্রায় সবার মুখস্থ। বহুদিন ধরে এই গান শুনতে শুনতে আর গুনগুন করতে করতে চোখে ভেসে ওঠে না কোনো দৃশ্য, কোনো স্মৃতি, তাকে জোর দিয়ে বলা যায় সেই স্মৃতির বিশেষ কোনো অংশ আপনার জীবন ঝড়ের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নেই তো? হয়তো আছে, আর সেটাই চোখ বুঝে একবারটি মনে করে নেওয়ার সুযোগ এ গান যতবার কানে বাজে ততবার যেন আসে। মামুলি জীবনের চেনা ছবি, তবু সেখানে ঝড়ের এই আভাসটুকু কিন্তু বড় অর্থবহ, যেটাকে আপনি কোনোদিন ভুলতে পারবেন না। এমন অনেক সুরই আছে যা কানে এলেই মুহূর্তটি যেন নতুন করে নাড়িয়ে দিয়ে যায়। নষ্টনীড় ছোট গল্প, আর সেই নষ্টনীড়কে অবলম্বন করে সত্যজিৎ রায় যখন চারুলতা নির্মাণ করলেন, তখন অমলের প্রথম প্রবেশটুকু একটু মনে করুন। ঝোড়ো হাওয়ার বিকেল, উড়ে যাচ্ছে ভূপতির প্রেসার কাগজ, বারান্দা জুড়ে ঝড়ের একটা সাংঘাতিক ওলট পালট অবস্থা, আর ঠিক তার মাঝখান চিরে অমল, চারু ভূপতির দাম্পত্যে ভাঙা পরিণতির যে প্রাক সংকেত, তাকে এই দৃশ্যের সাথে কোথাও জড়িয়ে রয়ে গেল না। প্রথম ধাক্কায় দর্শক মনে হয়তো তেমন করে চেনা হয়ে ওঠে না বিষয়টি, কিন্তু সমস্ত ছবিটির নির্মাণ এমনই যে শেষ পরিসরে এসে সেই ঝড়ের দৃশ্যটিকে আমরা আলাদা করে যেন মনে করতে পারি, কারণ শেষের সঙ্গে তার একটা আশ্চর্য সংযোগ রয়ে গেল, যেখানে প্রচণ্ড গর্জনে কোথাও চিড় ধরেছে।

প্রমিত সেনের গলায় এই গানটি শুনছিলাম। কবিগুরু ভূপালি রাগের প্রয়োগ ঘটাচ্ছেন। ঝড় এবং তাণ্ডবের ছবিটি এই গানের কথায় এবং সুরে এতটাই গভীর যে কিছু আলাদা করে উল্লেখ করবার দরকারই পড়ে না। ভারতীয় রাগ সঙ্গীতের ভেতরে বৃষ্টি এবং দুর্যোগ একসঙ্গে গেঁথে রেখেছে রাগ মল্লার। অথচ বহু আবহে টরির ব্যবহার হয়েছে ঝড়ের সংকেতে, ভারী যথাযথ সেই ব্যবহার। আসলে রাগ সঙ্গীতের ছায়ায় লঘু সঙ্গীতের যে চলন তা বাংলা গানের ভাঁড়ারকে পূর্ণ করে রেখেছে বলেই বহু চেনা গান বারংবার শোনার পরও পুরনো লাগে না আমাদের কানে, বরং নতুন অভিজ্ঞতা নিয়ে আমাদের সামনে এসে দাঁড়ায় গানটি। তেমনই একটি গান শুনব স্বপ্নচন ছবি থেকে, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

ঝড়ের সংকেত যে কেবল প্রাকৃতিক ঘটনার পারম্পর্যেই এসেছে তা নয়, আর সেজন্যই সাহিত্যের অলঙ্কারে ঝড় উপমার আসন নিয়েছে খুব সহজেই। আসলে ঊনবিংশ শতাব্দীর যে অনর অন্ধকার, সেখানেও বোধহয় এই রকম এক ঝড়ের অবশ্যম্ভাবী অবদান থেকে গেছে। সেই ঝড় যা উড়িয়ে দেয় যাবতীয় স্থবিরতাকে। হেনরি ডিরোজিও সেই আশ্চর্য বিস্ময়। ইউরোপীয় হয়েও তিনি তৎকালীন হিন্দু কলেজের ছাত্রদের করেছিলেন আলোর অফিসারি। অনবরত দেশীয় রাজশক্তির বিরোধিতা সত্ত্বেও এক দারুণ বিপ্লব আনলেন তিনি। ইতিহাসের পাতায় তাই তিনি ঝড়ের পাখি, হেনরি ডিরোজিও। ইতিহাসে আমরা সবাই তাকে জানি। আসলে নিরুপদ্রব যে পরিবেশ, যেখানে কোনো উপদ্রবের বালাই নেই, সেখানে নিজেকে অনবরত গুটিয়ে বেঁচে থাকতে গেলে বেশ একটা আরাম তৈরি হয় ভেতরে। সেই আরাম আয়েশ থেকে বেরিয়ে ঝড়ের সংকেত বোধহয় আমাদের চিরকাল অন্য এক পথ দেখিয়েছে। ওই যেতে যেতে একলা রাতে কখন যে আমাদের বাতি নিভে যায়, আর ঝড় আমাদের পৌঁছে দেয় এক অন্য আলোর সামনে। খুব সুগম হয়তো নয় সেই চলার পথটা, কিন্তু দুর্গমকে জয় করার তাগিদ তার বড্ড বেশি থাকে, যা তাড়িয়ে নিয়ে যায় আমাদের কাল থেকে কালে।

ঝড় ছবি থেকে এই গানটি শুনলাম অনুপ ঘোষালের কণ্ঠে। ভারতের স্বাধীনতা সংগ্রামের দিনে ঝড়ের সংকেত শুনতে পেয়েছিলেন বিপ্লবী প্রাণ। রচিত হয়েছিল অসংখ্য গান, সেই সব কথা, সেই সব সুর হাত ধরে এসেছে ঘর ছাড়ার আবেগে, স্বার্থবুদ্ধি বিসর্জনের তীর্থনুকে দ্রুত বেগে ধেয়ে গেছে অচেনা অন্ধকারের দিকে। মোহিনী চৌধুরীর কথায় কমল দাশগুপ্তের সুরে সেই ঝড়ের কথা, শিল্পী জগন্ময় মিত্র।

দ্বিজেন্দ্রলাল রায় তার নাটকে ঝড়ের সংকেতকে নিয়ে এলেন। ঝড় এখানে বিক্ষুব্ধ সময়ের দাবি, চরিত্রের উথাল পাতাল, ঘটনার পারম্পর্য, সব কিছু একটা সুরে বেজে চলেছে অনবরত। কেবল নাটকের মঞ্চেই নয়, ঝড়ের আবেদন রূপালী পর্দার আড়ালে একই রকমভাবে সোচ্চার। সেই সোচ্চার হওয়ার কথাই তো আমরা বেশ কয়েকটি ছবির প্রসঙ্গ এখানে যখন উচ্চারণ করলাম আজ হারুনদিনের গানের এই পরিসরে, তখন তা তো স্পষ্টই। আসবো এরকম আরও অনেক প্রসঙ্গ নিয়ে, কিন্তু তার আগে একটু জানাই আগামীকাল কেমন করে তৈরি হয়ে আছে আপনার জন্য আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গান। প্রবোধ পুলক মানিক রবি, বসেক জ্যৈষ্ঠে দারুণ ছবি, দেবেন ঠাকুর পঙ্কজ কাজী, সাগর সেন সাথে আজি, সঙ্গতের ওই লোকটি যিনি রাধাকান্ত নন্দী তিনি, এমন অনেক জ্ঞানী গুণী মেমাস জুড়ে জন্ম শুনি, গান গল্প কথা জুড়ে হারানো দিন উঠবে ভোরে। রবিবারের রাতে তবে মৈত্রী চ্যানেল শুনতে হবে, শোনাতে হরেক স্বাদের গান, স্টুডিওতে মৈত্রী বন্ধু ধীমান। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের আগামীকালের প্রস্তুতি হারানো দিনের গানের। আজকে হারানো দিনের গানে আমরা ঝড়ের সংকেতের কাছে কান পেতেছি, যে গানে ঝড় সাংকেতিক তো বটেই, তার সাথে তার সাংগীতিক যে পরিচয় সেটিও কম নয়। মান্না দের কণ্ঠে শুনব সেই গান।

ঝড়ের সংকেত বাংলা ছবির গানের পুঁজি হয়েছে, বাংলায় নাটকের গানের পুঁজি হয়েছে, দর্শক উপহার পেয়েছেন অনন্য সব মুহূর্ত। হ্যাঁ, সেই সব প্রসঙ্গেই তো রয়েছি এবং অনেকগুলো ছবির কথা উল্লেখ করেছি এর মধ্যে, কিন্তু যে ছবিটির কথা উল্লেখ না করলে শ্রোতারা কিছুতেই ক্ষমা করবেন না, সে ছবি বোধ করি ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা। না, এখানে কোনো এলোপাথারি ঝড়ের দৃশ্য আছে এমনটা হয়তো নয়, তাণ্ডবের ধ্বংস সংকেতটি এখানে বড় তীব্র কিন্তু বড় সন্তর্পণ, বড় তীক্ষ্ণ কিন্তু বড় চাপা। একটি গানের নিখাত সংবেদ কি আশ্চর্য অভিঘাত তৈরি করল দেবব্রত বিশ্বাসের সেই কণ্ঠ, এক লহমায় আমাদের এনে দেয় ঘর ভাঙা নিঃসীম শূন্যের একেবারে সামনে, খাদের পাশে দাঁড়িয়ে থাকা নিতার সেই উচ্চারণ আর গীতা ঘটক এবং দেবব্রত বিশ্বাসের যৌথ নিবেদনের এ গান অন্য এক ঝড়ের কথা বলে। শুনবো সেই গান।

ঘর ভরা শূন্যতা, আর তার মাঝখানে তাঁর আগমন। এক অন্যরকম নিখাত ভাঙনের সামনে দাঁড়িয়ে যাওয়া, অথচ ঝড়ের প্রাদুর্ভাব কখনো কখনো আমাদের ভেতরের সব মলিনতাকে যখন উড়িয়ে দিয়ে অন্য এক জগতে পৌঁছে দেয়, তখন বোধ করি সেই ঝড়ের জন্যে আমরা মুখিয়ে থাকি। ভেতরে ভেতরে বোধ হয় আমাদের একটা আপ্রাণ চেষ্টা চলে, বলা ভালো একটা অনন্ত প্রতীক্ষা চলে সেই ঝড়ের মুহূর্তগুলোর জন্য। হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া আরও একটি গান এই মুহূর্তে।

পাওয়ার আকাঙ্ক্ষা আর চেষ্টার যে গতি, তার কাছে বোধহয় চিরকাল তুচ্ছ হয়ে যায় সব প্রতিবন্ধকতা। দরজা ঠেলে চিরকালের অভিসার, পদাবলী কীর্তনের খোলের তালে ঝড়ের সংকেত, শ্রীরাধিকার ব্যাকুলতা। ঝড় এলো রে আজ, মেঘের ডাকে ডাক মিলিয়ে বাজ মৃদঙ্গ বাজ। আজকে তোরা কি গান গাবি কোন রাগিনীর সুরে? আমাকে আজ কে খুঁজেছে পথের দিকে চেয়ে? জলের বিন্দু পড়ছে রে তার অলোক বেবে, মল্লালেতে মেড় মেলায়ে বাজে আমার প্রাণ। দুয়ার হতে কে ফিরেছে, না কে তার গান?

সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে পরপর দুটো গান শুনলাম হারনদিনের গানের প্রায় শেষের দিকের প্রান্তে এসে। ঝরা পাতা ঝড়কে ডাকে, আর পাগল হাওয়া যখন খুঁজে ফিরে প্রেমিক হৃদয়ের প্রেমাস্পদকে, তখন সবকিছুই গিয়ে কোথাও বাংলা গানের ভাঁড়ারে জমা হয়, আর হারনদিনের গানে আমরা আতিপাতি খুঁজে আনি সেই ভাঁড়ার থেকে বিচিত্র সম্পদ। সুবীর সেন

ঝড়ের সংকেত চিরকাল এক বিচ্ছিন্ন শূন্যতার সামনে আমাদের নাড় করিয়ে দেয়, এ কথা অস্বীকার করবার কোনো জায়গা নেই। তবুও জীর্ণতাকে মুছে সরিয়ে দিয়ে সপাটে নতুনকে বুকে পুরে নেওয়ার সাহস ঝড়ের আছে। আজ হারানো দিনের গানের একেবারে শেষ প্রান্তে এসে তাই সেই অসাধারণ একটি অর্কেস্ট্রেশনের কাছে ফিরে যাওয়া। সলিল চৌধুরী, শ্যামল মিত্র যুগলবন্দি, শুনব সেই গান। আর শুনতে শুনতে আজকের মতন শেষ করব আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গান। আজ আপনার সঙ্গী পৌলমী ভট্টাচার্য ছিলাম।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় রাত 11:58:32 এবং বাংলাদেশ সময় রাত 12:29:17। একটু পরেই শুনবেন DTH পরিষেবার অনুষ্ঠান।

শুনছেন বাংলা ধ্বনি গান শিল্পী মান্নাদের কণ্ঠে। এ মুহূর্তে শিল্পীর কণ্ঠে আরো বেশ কয়েকটি বাংলা আধুনিক গান রইল শ্রোতা বন্ধুদের জন্য।

শুনছেন বাংলা ধ্বনি গান, শিল্পী মান্নাদের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে।

আপনাদের কণ্ঠে শুনছেন বাংলা ধ্বনিকান স্টুডিও ঘড়ির কাঁটা বলছে রাত্রি ১২টা বেজে ৪১ মিনিট হয়ে না ৪২ মিনিট পেরিয়ে গেলাম আমরা এই মুহূর্তে। চারপাশ বেশ নিস্তব্ধ, সেই সঙ্গে মান্নাদের কণ্ঠে বাংলা ধ্বনিকান এই মুহূর্তে। বন্ধুদের জন্য আরো কয়েকটি মন ভালো করার বাংলা ধ্বনিকান শিল্পীর কণ্ঠে।

শুনছেন বাংলা ধ্বনিকান, এতক্ষণ বাংলা ধ্বনিকান শুনছিলেন মান্নাতের কণ্ঠে। এই মুহূর্তে আমরা বাংলা ধ্বনিকান শুনব শিল্পী নির্মলা মিশ্রের কণ্ঠে।

মিলাধনী গানে শুনছিলেন নির্মলা মিশ্রের কণ্ঠে। এই মুহূর্তে বাংলাধনী গানের এই অনুষ্ঠানে আমরা বাংলাধনী গান শুনব শিল্পী শ্যামল মিত্রের কণ্ঠে। শিল্পের কণ্ঠে মন ভালো করা বাংলাধনী গান এখন শ্রোতাবন্ধুদের জন্য।

শুনছেন বাংলা ধ্বনিক গান শিল্পে শ্যামল মিত্রের কণ্ঠে রাত বেশ গভীর, সে সঙ্গে শিল্পীর কণ্ঠে মন ভালো করা বাংলা ধ্বনিক গান শুনছেন। এই মুহূর্তে শিল্পীর কণ্ঠে আরও বেশ কয়েকটি বাংলা ধ্বনিক গান শ্রোতা বন্ধুদের জন্য রইল।

আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এয়ার অ্যাপে। স্টুডিও ঘড়ির কাঁটায় রাত্রি 1:36 পেরোলাম। আমরা শুনছেন বাংলা ধ্বনিক গান শুনছেন শিল্পী শ্যামল মিত্রের কণ্ঠে।

সময় বাংলা ছায়াছবির গানের আজ বাংলা ছায়াছবির গানের এই পর্বে আমরা প্রথমে শুনব লহ গৌরাঙ্গের নাম রে। এই ছবি থেকে গান প্রথম কয়েকটি গানের শিল্পী জয়তী চক্রবর্তী।

বাংলা ছায়াছবির গান শুনছেন লহ গৌরাঙ্গের নাম রে। এই ছবি থেকে গান শুনছেন আপনারা শিল্পী জয়তী চক্রবর্তী।

গৌরাঙ্গের নাম রে ছবি থেকে গান শুনছেন। পরের গানটি জয়তী চক্রবর্তী এবং পদ্মপলাশের দ্বৈত কণ্ঠে।

আছে ছবির গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন লহ গৌরাঙ্গের নাম নিয়ে ছবি থেকে গান। এ মুহূর্তে আমরা গান শুনব গোত্র ছবি থেকে। প্রথম গানের শিল্পী শ্রেয়া ঘোষাল।

বাংলা ছায়াছবির গান, বাংলা ছায়াছবির গানের এই অনুষ্ঠানে এ মুহূর্তে আমরা শুনব গৃহপ্রবেশ ছবির গান। গৃহপ্রবেশ ছবি থেকে প্রথম গানটি শুনব শিল্পী মধুবন্তী বাগচির কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের পর এবার নানা রঙের গান। আজ নানা রঙের গানের এই আসরে আমরা প্রথমে শুনব দোহারের গান।

আছেন নানা রঙের গান। নানা রঙের গানে এখন আমরা শুনব ফসিলসের গান। ফসিলসের সঙ্গে প্রথম গানটি শুনব উষা উদ্যোগ এবং ফসিলসের যুগলবন্দিতে, এবং তার পরবর্তীতে ফসিলসের গান শুনব আমরা।

শুনছেন নানা রঙের গান, ফসিলসের গান শুনছি আমরা, আরো কয়েকটি গান শ্রোতা বন্ধুদের জন্য এই মুহূর্তে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে।
1: এরপর শুনবেন রাগ নট ভৈরব। শরদের একটি বাজিয়ে শোনাবেন শিল্পী রাজরূপা চৌধুরী। রাগ নট ভৈরব, নিবেদনী শিল্পী রাজরূপা চৌধুরী।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM।

চিরন্ত নিরাশরে আজ অন্যরকম ভাবে খুঁজতে যাওয়া জীবনের মুহূর্তগুলোকে।

খুবই পরিচিত বই বিপণী। লেখাপড়ার হলুদ আলো মানুষটির চেহারায় পড়েছে। সে আলো চশমায় ধাক্কা খেয়ে ফিরে আসছে আমার দিকে। সামান্য ঝুঁকে মানুষটিকে জিজ্ঞাসা করলাম, আপনি কিভাবে এই কাজের সঙ্গে জড়িয়ে পড়লেন? তিনি স্মিত হাসলেন। খেয়াল করলাম হাসলে তাকে শিশুর মতন লাগে। বললেন, তখন আমি রেল কোম্পানিতে কাজ করি, অফিস ছিল শিয়ালদার কাছাকাছি। আমি প্রতিদিন রেল স্টেশনের ভেতর দিয়ে হেঁটে আসতাম, তখন তাদের দেখতাম, আশ্রয়হীন মানুষগুলো কি করুণ অবস্থায় সব হারিয়ে প্ল্যাটফর্মে আশ্রয় নিয়েছে। তাদের চোখে সর্বস্ব হারানোর হাহাকার, সবচেয়ে বেশি বুকে বাজতো

বাচ্চাদের কষ্ট, তাদের চোখে রাজ্যের খিদে, গায়ের সব হাড় গোনা যায়, পোশাক নেই, যেদিকে যাচ্ছে সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। আমি দেখতাম মাঝে মাঝে সামান্য টাকা পয়সা দিতাম, কিন্তু তাতে কি আর সমস্যার সমাধান হয়? এসব অসহায় মানুষের কষ্ট আমাকে সবসময় তাড়া করত, কিন্তু আমার কিছুই করার ছিল না। এমন সময় একদিন দেখা হলো আলো আর মালার সঙ্গে। আলো আর মালা, আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম। হ্যাঁ, তারা দুই বোন, টুইন, 10-11 বছর বয়স হবে। বলতে বলতে দেখি তিনি জামার হাতা টেনে দুচোখ মুচ্ছেন। ওরা কারা? স্বাভাবিক কৌতূহলে আবারও প্রশ্ন করলাম। তিনি বললেন, ওরা গ্রাম থেকে এসেছিল মা বাবার সঙ্গে, ডাকাতরা ওদের সব কেড়ে নিয়েছিল, তাই কাজের আশায় পরিবারটি ঠাঁই নেয় শিয়ালদা রেল স্টেশনে, সেখানেই তাদের সঙ্গে দেখা। প্রথম যেদিন চোখে পড়ে সেদিন দেখি দুটো ফুটফুটে বাচ্চা মেয়ে প্ল্যাটফর্মে, কেউ একজন অর্ধেক খেয়ে ফেলে গেছেন এমন চিপসের প্যাকেট থেকে খুব তৃপ্তি নিয়ে খাচ্ছে। আহা, কি মায়া তাদের চেহারায়, যেন মোমের আলো গলে গলে পড়ছে। আমি পায়ে পায়ে তাদের দিকে এগিয়ে গেলাম। আমাকে দেখে তারা ভয় কুঁচকে গেল, কিন্তু একজন দুহাতের মুঠোতে চিপসের প্যাকেটটা আঁকড়ে ধরে আছে। ওদের ভয় আমি যদি কেড়ে খেয়ে নি? আমি নরম গলায় বললাম, মা খিদে পেয়েছে? দুজনেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ভয় আর লজ্জায় মাথা তুলছে না। আমি আবার নরম কণ্ঠে প্রশ্ন করলাম, মা কিছু খাবে? এবার দুজনেই জোরে জোরে উপর নিচে মাথা নাড়াতে লাগলো। তারা খাবে,

আমি পাশের দোকান থেকে পাউরুটি, কলা আর দুটো লজেন্স কিনে তাদের হাতে দিলাম। সামান্য খাবারগুলো হাতে নিয়ে তারা থ মেরে আমার দিকে তাকিয়ে রইল। তারা বুঝতে পারছে না এটা কিভাবে সম্ভব, অসম্ভব মায়াবতী মেয়েগুলোকে এর আগে মমতা ছুঁতে পারিনি কখনো।

মানুষটি বলে চললেন। তারপর তাদের সঙ্গে আমার খাতির বেশ বেড়েই গেল। ওদের বাবা মার সঙ্গেও পরিচয় হল। ভদ্রলোক বিড়ি শ্রমিক ছিলেন, পরে কাজ চলে যাওয়ায় শিয়ালদা এসেছেন কোনো কাজ পাওয়ার আশায়। এরপর থেকে বাচ্চাগুলোর সঙ্গে আমার খুব খাতির জমে গেল। আমি প্রতিদিন সকালে বাড়ি থেকে খাবার নিয়ে যাই, তারা অধীর আগ্রহে অপেক্ষা করে। খাবার হাতে দিলেই মিষ্টি হাসে, সে হাসিতে অসীম কৃতজ্ঞতা। বলতে বলতে তিনি সামনের দিকে ঝুঁকে এসে বললেন, ভাই বাচ্চারা কিন্তু ধন্যবাদ দেয় হেসে, কথা বলে নয়। তাদের সে হাসি যদি আপনি দেখেন, সারা জীবন এক ধরনের তৃপ্তি আপনাকে ঘিরে থাকবে। আমি ডান হাতের তালুতে চিবুক ঠেকিয়ে বললাম, পরম করুণাময় ঈশ্বর যাতে আমাকে তা দেখার সুযোগ করে দেন, আশীর্বাদ করবেন। তিনি গভীর মায়া নিয়ে বললেন, আই ডু প্রে দ্যাট ইউ এক্সপিরিয়েন্স দিস গ্রেট মোমেন্ট। আমি বললাম, তারপর আলো আর মালার গল্প বলুন। তিনি আবার ফিরে গেলেন অতীতে। হ্যাঁ ভাই, এ দুটো বাচ্চা যেন একসময় আমার জীবনের অংশ হয়ে গেল। আমি ছুটির দিনেও তাদের জন্য খাবার নিয়ে যাই।